আজ সোমবার, দোসরা ভাদ্র 1948 শকাব্দ, 24 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:17 সেকেন্ডে, সূর্যাস্ত 6:06 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 7 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 23 আগস্ট থেকে আজ 24 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, মাঝে মাঝে দমকা হাওয়া সহ 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে 23 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে, এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক MA পাশ করে মুচিরাম গুড়ের ন্যায় সালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শেই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে, সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলে কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেউ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
0: সুভাষিত অনুষ্ঠানে মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন চন্দ্রা চট্টোপাধ্যায়।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে চন্দ্রা চট্টোপাধ্যায় এবং পরে প্রসেনজিৎ।

অংশু, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস। শুনবেন পাট পাতা বিকল্প আয়ের উৎস, বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়। 6:40 আপনার স্বাস্থ্য, বয়স্কদের নিদ্রাহীনতা, বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্তী দে এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে রিয়া চট্টোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি 8:05। 8:20 বাংলা কথিকা কলকাতা রেসকোর্স, লিখেছেন সৌভিক মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ 8:30। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, নিবেদিতা নাগ তহবিলদারের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান অপরাজিত, উপস্থাপনায় চয়নিকা ধারা এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। 12:00 শ্যামাসঙ্গীতে মধুরা ভট্টাচার্য, 12:15 লোকগীতি তুলিকা দাসের কণ্ঠে। 12:33 উনজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 1:00। 1:45 মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, থাকবে বায়োস্কোপের গল্প। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন সীতারামপুর হাইস্কুলের শিক্ষিকা রুমা চক্রবর্তী এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী কমলাকান্ত হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে স্বদেশ দর্শন প্রকল্প নিয়ে আলোচনা করবেন বিনয় কুমার মান্ডি। এরপরে শুনবেন সাঁওতালি গান, এমিলি হেমব্রম, ঠাকুরদা সাঁতদা, মিনতি সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, প্রথমে থাকবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি ও কেন, চন্দন কুমার মণ্ডলের সাক্ষাৎকার সুব্রত চক্রবর্তী। পরে আমাদের রাজ্যে তথা দেশে ডাল চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, ডক্টর রাজীব দাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, জাতীয় চক্ষুদান পক্ষ এই বিষয়ে ডাক্তার অনিল চন্দ্র খাঁটার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ 9:00। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অন্ময় দাঁ। 10:50 নজরুল গীতি অনুপম দাসের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীতে দেবাবৃতা মল্লিক ভদ্র। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 212তম পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত মধুরা ভট্টাচার্যের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। 8:30 রজনীকান্তের গান দেবাশিস বসুর কণ্ঠে। 8:50 পুরাতনী গানে দেবযানী বন্দ্যোপাধ্যায়। 9:10 হিন্দি অনুষ্ঠান রস ধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 উর্দু অনুষ্ঠান অঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 12:00 হিন্দি অনুষ্ঠান সুরভি, শর্মিষ্ঠা ভট্টাচার্যের উপস্থাপনায়। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়।

আসছি সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে। বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা পুনম সিংয়ের সঙ্গে, 6:30 গুল গুলশান সঙ্গে পুনম সিং, 7:10 শিল্প সংলাপ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স হেলথ অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ডস, এই বিষয়ে দেবযানী বসু মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইস্টারিয়ার্স উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে শঙ্কর প্রজাতির ভুট্টার বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চার দিনের সফরে জাপান যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভারতের দিব্যাঙ্গ পুরুষ ক্রিকেট দলের জয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হকি বিশ্বকাপের পদক লড়াই থেকে বিদায় নিয়েছে ভারতীয় মহিলা দল। আসি বিস্তারিত খবরে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারতে স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কোন হ্যায় ইসমে কোই এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগো কো হামে জোড়না হ্যায় হমে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও মে পক্কা মানতা হু জি পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হম খিঁচ সকতে হ্যায় আর ও আমার এক বহুত বড়ি তাকত বন সকতা হ্যায়।
0: উল্লেখ্য, দেশজুড়ে গতকাল জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালে 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জেনজি ইঞ্জিনিয়ার কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেনরি শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSFকে 1100 একর জমি দিয়েছে। গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC-র প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100-এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা উন্নয়নের কাজ করছে। জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
2: ইয়ন্ত্র ইন্ডিয়া লিমিটেড কি দোনো ফোর্জিং ফ্যাসিলিটি ভারী তোপো নেভাল ওয়েপন্স অর অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কে লিয়ে হাই কোয়ালিটি মেটাল তৈয়ার করেঙ্গি। इससे हमारे नेवी की ऑपरेशनल रेडीनेस और मैरिटाइम फायर पावर को भी सीधा बल मिलेगा। जब हम अपने जहाज खुद बनाएंगे, स्वाभाविक है कि हमारे फॉरेन एक्सचेंज की बचत होगी और साथ ही साथ हमारा इकोनॉमिक डेवलपमेंट जो है तेजी के साथ आगे बढ़ेगा।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলো 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR জানিয়েছে, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 ও রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা গতকাল শেষ হয়েছে। মোট 464 জন তীর্থযাত্রী 10টি দল এই যাত্রা সম্পন্ন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল ইআইএন নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি, উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রে 200 বাণিজ্যিক প্রতিনিধি রয়েছেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে সেই সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদিনের সফরে গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মানুতুরুভের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 27তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব

0: করবেন। সফরকালে শ্রী জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সেইগেই লাভারভের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি এক পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমি ডিডে অভিযান শুরু করার কথা বলেছেন। অপরদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রিজাই জানিয়েছেন, এই মাশুল এবং সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। মুখপাত্র আরও জানান, এই মাশুল কাঠামো হবে নমনীয়। পাকিস্তান সরকার ইমরান খানকে সরকারি হাসপাতালে পাঠানোয় শীর্ষ আদালতে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। এর আগে শীর্ষ আদালত একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের দিব্যাঙ্গ পুরুষ ক্রিকেট দলের জয়ী খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। ইন্ডিয়া ইংল্যান্ড মেন্স মিক্স ডিসএবিলিটি টি টোয়েন্টি সিরিজ 2026 জয়ের পর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। পরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী শাহ জানান, দেশের জন্য গৌরব অর্জনের লক্ষ্যে দলের লড়াই ও চেষ্টা প্রশংসনীয়। হকি বিশ্বকাপের পদক লড়াই থেকে বিদায় নিয়েছে ভারতীয় মহিলা দল। নেদারল্যান্ডসের আমস্টেল ভিনে দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় ভারতীয় মহিলা দলের। বেশি গোল করার সুবাদে অস্ট্রেলিয়া শেষ চারে জায়গা করে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশে এলুরু জেলার মুসুনুরু গ্রামে শঙ্কর প্রজাতির ভুট্টার বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পাট পাতা বিকল্প আয়ের উৎস। এ বিষয়ে বলছেন আইসিএআর নিনফেট কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়।
1: আপনারা সবাই জানেন যে পাট ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটি প্রধান অর্থকরী ফসল। বস্তুত পশ্চিমবঙ্গে ধানের পরে যে ফসলটার উপরে জোর দেওয়া হয় সেটা অবশ্যই পাট। পাটকে প্রধানত অর্থকরী ফসল বলা হতো, তার কারণ হচ্ছে কোনো একটা সময় এই পুজো বা ঈদের সময় পরবর্তীকালে মানুষের হাতে কিছু পয়সা আসার জন্য পাট ছিল প্রধান একটা ফসল। সেই দিক দিয়ে দেখে পাট গাছ যত বছর চাষ হচ্ছে মানুষ কিন্তু পাট চাষ নিয়ে খুব খুশি ছিল। একটা সময় ভারতবর্ষ তথা আমাদের প্রতিবেশী দেশগুলোতে প্রচুর পরিমাণে পাট চাষ হতো এবং এটা কয়েক হাজার বছরের পুরনো ফসল। কিন্তু এই ফসল সবচেয়ে বেশি উচ্চতায় শিখরে আরোহণ করে মুঘল আমলে। মুঘল সম্রাট আকবরের জীবনীকার আবুল ফজল তার আকবর নামাতে পাট চাষ নিয়ে কিন্তু কথা বলে গেছেন। এবং পাট চাষ মানুষ প্রধানত তন্তুর জন্য করে এবং কৃষকরা গত আমরা যদি 50-100 বছর দেখি পাট চাষ কিন্তু করে ভালো পয়সা পাচ্ছিলেন। কিন্তু কোনো একটা সময় বিশেষ করে আমরা যদি গত 30-20-30 বছরের ঘটনা ধরি যে পাট চাষ থেকে আয় কমে গেছে এবং কমে যাওয়ার জন্য মানুষ কিন্তু পাট থেকে অন্যান্য ফসলের দিকে অনেক সময় ঝোঁক এসেছে, অন্যান্য ফসলে সরে যাওয়ার। বিশেষ করে ভুট্টা একটা জায়গা নিচ্ছে উত্তরবঙ্গে অনেকটা জায়গায় এবং অন্যান্য ফসলকে কিন্তু পাটকে প্রতিস্থাপিত করে সেই সব ফসলগুলো আসছে, যা কিন্তু ভবিষ্যৎ পাটের পক্ষে সুদিন আনবে না। সেই জন্যে পাটকে কী করে আরও অর্থকরী ফসল হিসেবে তুলে আনা যায় তা নিয়ে বিভিন্ন

0: প্রতিষ্ঠান, বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অগ্রণী ভূমিকা নিয়েছে গবেষণা করার জন্য, এবং গবেষণা করে কিছু কিছু প্রযুক্তি তুলে নিয়ে এসছে যেসব প্রযুক্তিগুলো কৃষকের কিন্তু আয় বাড়াতে সাহায্য করবে। প্রধানত আয় বাড়াতে গেলে পাট যেভাবে তৈরি হয়, আমাদের বর্তমান অবস্থায় বিভিন্ন যে প্রাকৃতিক প্রতিকূলতা, জলবায়ু পরিবর্তনের জন্য পাটের আঁশ ভালো হয় না, তার জন্য পাটের মান খুব কম হয়, সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে ICAR, NINFED, নতুন প্রযুক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যে পাটের নতুন গ্রেডিং কী করে করা যায় সেটা প্রযুক্তি নিয়ে এসছে, উন্নত প্রযুক্তিতে রেটিং করার জন্যে NINFED সাথী বলে একটা প্রযুক্তি নিয়ে এসছে, এবং আরও অনেক প্রযুক্তি, যেমন আমাদের অন্যান্য প্রতিষ্ঠান যেমন ICAR ক্রাইজাপ সোনা বলে একটা প্রযুক্তি নিয়ে এসছে, নিয়ে এসেও সেসব প্রযুক্তিগুলো কৃষকের মাঠে কিন্তু আমরা পৌঁছেছি এবং কৃষক কিন্তু এর থেকে উপকৃত হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে বিগত কয়েক বছর, বিশেষ করে গত 10 বছরে কৃষকের আয় কিন্তু কমে যাচ্ছে এবং পাট চাষের জমি কিন্তু কমছে। সেই জন্য বিকল্প চাষের আয়ের উৎস হিসেবে আমরা কিন্তু পাটের পাতা এবং পাট কাঠিকে ব্যবহারের একটা জায়গা খুঁজে পেয়েছি। পাট পাতা এতদিন ধরে আপনারা যেমন জানেন যে আমরা তরকারি করে শাক হিসেবে বা সবজিতে বা স্যুপ হিসেবে খেতাম, কিন্তু পাট পাতার যে ঔষধি গুণ সেটা কিন্তু আমরা অন্য কোনোভাবে ব্যবহার করা, যে বাণিজ্যিকভাবে ব্যবহার করার কথা কখনো ভাবিনি। গত কয়েক বছরে, বিশেষ করে 2-3 বছর ধরে ন্যাশনাল জুট বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, আর তারা প্রযুক্তি আমাদের সঙ্গে সহযোগিতায় একটা প্রযুক্তি আমরা নিয়ে এসেছি যে পাট পাতার পানীয়, পাট পাতাকে চায়ের মতো পরিবর্তন করেছি আমরা, এবং চায়ের মতোই পরিবর্তন করার জন্য চায়ের প্যাকেটের মতো ভরে সেটা চায়ের বিকল্প হিসেবে এবং কম ট্যানিনযুক্ত চা বিকল্প হিসেবে, যার অনেকগুলো গুণ আছে, বিশেষ করে তার অনিদ্রা রোগে যা মোটাপা, যেটা মোটা হয়ে যাচ্ছে তার থেকে একটু শরীরকে ঠিক মতো রাখার জন্যে, সুগার কমানোর জন্যে, সেসবের জন্যে কিন্তু পাট পাতাকে কিন্তু পানীয় একটা খুব ভালো জিনিস। এবং সবচেয়ে বড় কথা, এতে ক্যান্সারের উপশমকারী অনেকগুলো কিন্তু কম্পোনেন্ট আছে, যা কিন্তু ক্যান্সারকে রোগকে কিন্তু প্রতিষেধক হিসেবে কাজ করতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই জন্যে কিন্তু পাট পাতা একটা ভালো দিক। তাছাড়া পাট পাতাকে অন্যান্য দিকগুলোকে ব্যবহার করা যায়, যেমন পাট পাতার স্যুপ তৈরি করা যায়। কিছু কিছু দেশ আছে যেমন আফ্রিকা বা সাউথ ইস্ট এশিয়া, এইসব দেশগুলোতে পাট পাতার কিন্তু বহুল ব্যবহার আছে, তারা স্যুপ বা খাবারের জন্য ব্যবহার করেন, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় যতটা ভারতবর্ষে হয়। তা আমাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে পাট আঁশ ছাড়া পাট পাতাকে যে পাট পাতার চা বা পানীয় তৈরি করে, তাছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এইসব দেশগুলো কিন্তু পাট পাতাকে পাঠানো যেতে পারে, এবং পাট পাতাকে পাঠিয়ে বিশেষ করে স্যুপ হিসেবে অথবা পাউডার হিসেবে অথবা কোনোভাবে প্রসেস করিয়ে এটাকে করা যেতে পারে। এবং সেই দিকে ICAR NINFED প্রযুক্তি অনেকটাই আগে নিয়ে গেছে, এবং আমরা অদূর ভবিষ্যতে আশা করছি সেটা কিন্তু যেতে পারবে। এছাড়াও পাট কাঠিকে কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু একটা নতুন দিক দিতে পারি, বিশেষ করে পাট কাঠি যেখানে কোনো পয়সা পাওয়া যায় না, পাট কাঠির প্রায় দাম নেই, সেখান থেকে আমরা অ্যাক্টিভেটেড কার্বন বলে সক্রিয় কার্বন তৈরি করতে পেরেছি, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ করতে পেরেছি, এবং তার থেকে ন্যানো সেলুলোজও করা যায়, সেসব করে কিন্তু পাট কাঠি যেটা বাজারে প্রায় দামহীন সেটা থেকে কিন্তু অনেক টাকা আয় করার একটা নতুন জায়গা তৈরি হয়েছে। এবং সেই দিকে দেখতে গেলে পাট চাষের বিকল্প আয়ের উৎস হিসেবে পাট পাতা এবং পাট কাঠি কিন্তু একটা নতুন জায়গা নেবে অদূর ভবিষ্যতে। অনেক সময় বন্ধুদের থাকবে যে এই ধরনের নতুন প্রযুক্তিগুলো যারা আসছে সেগুলো পাওয়ার জন্য আমরা কোথা থেকে জানতে পারবো। তা আমি যেমন বলছিলাম যে আমাদের ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলকাতা স্থিত প্রতিষ্ঠান, তাছাড়া ICAR ক্রাইজাপ বা ভারত সরকারের বিভিন্ন ICAR ইনস্টিটিউট হোক অথবা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ তাদের সঙ্গে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, অথবা তারা ব্যবস্থা করতে পারেন যে কীভাবে এই প্রযুক্তি মানুষের কাছে পৌঁছাতে পারে অথবা মানুষ এই প্রযুক্তি কীভাবে নিয়ে তার থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
1: শুনলেন পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে বললেন ICAR NINFED কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়।
2: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার 2-1 জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

0: সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। বয়স্কদের নিদ্রাহীনতা, এই বিষয়ে বলছেন বিশিষ্ট মেডিসিন চিকিৎসক ডাক্তার শুদ্ধ শত চট্টোপাধ্যায়।
4: আমরা সাধারণত 65 বছরের ওপর যাদের হয় তাদেরকে বয়স্ক ধরি, এছাড়াও অতি বয়স্ক হন যারা 80-85 তাদেরকে ধরা হয়। বয়সের সাথে সাথে অনেক সময় লক্ষ্য করা যায় যে নিদ্রার পরিমাণ কমে যাচ্ছে। তার অনেকগুলো কারণ হয়। প্রথমত, যে শরীরের যে অ্যাক্টিভিটি, আমরা সাধারণত ঘুম কখন পাই? আমাদের 24 ঘন্টা দিনের মধ্যে 8 ঘন্টা ঘুমানো উচিত, সেটা সবার। এবার কখনো দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে, যেহেতু তাদের কাজকর্ম কমে গেছে, তাদের শরীরের যে পরিমাণ ক্লান্তি, যে ক্লান্তি থেকে আমাদের ঘুম আসে, সেই ক্লান্তিতে সমস্যা হচ্ছে, যার ফলে তারা বেশিরভাগ সময় বসে থেকে বা শুয়ে থেকে জীবন কাটানোর জন্য যে সময়টা তারা ঘুমোতে চাইছে, সেই সময় তাদের শরীর সেই ঘুমটাকে চাইছে না, যার ফলে তাদের ঘুম আসছে না। এছাড়াও বিভিন্ন সমস্যা হয়, অনেকের অনেক রকমের শারীরিক পুরনো সমস্যা তৈরি হয়, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েডের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, পেটের গোলযোগ, এগুলোর জন্যও কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা ঘুমের ব্যাঘাত ঘটে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অতি স্থূলতা বা কর্মক্ষম হয়ে যাওয়ার ফলে একটা অসুখ তৈরি হয় যার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। প্রচণ্ড নাক ডাকে, এবং এই যে নাক ডাকার ফলে যে ঘুমটা, সেটা বারবার ব্যাহত হয়। এই ব্যাহত হওয়া ঘুমের জন্য রাত্রিবেলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, সারা দিন তার মধ্যে একটা ঝিমুনি, একটা ঢুলুনি ভাব তৈরি হয়। এটার যে মূল সমস্যাটা, সে সারা দিন অদ্ভুতভাবে ঢুলতে থাকার জন্য বা অল্প অল্প ঘুমের জন্য তার পর্যাপ্ত সময় কিন্তু পর্যাপ্ত ঘুমটা আসতে চায় না। এর সঙ্গে আজকাল আধুনিক জীবনের মধ্যে মুঠোফোন, টেলিভিশন, বিভিন্ন রকমের চ্যানেল, এগুলোরও কিন্তু কিছু খারাপ প্রভাব আমাদের ঘুমের ক্ষেত্রে পড়ে। বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে আমরা যদি বেশি পরিমাণে মুঠোফোনের ব্যবহার করি বা কোনো রকম যে সমস্ত টিভি বা টেলিভিশন বা অন্যান্য চ্যানেলে যে সমস্ত বিভিন্ন প্রোগ্রাম দেখানো হয়, সেখানে যদি এমন কিছু দেখানো হয় যেগুলো খুব এক্সাইটমেন্ট তৈরি করে।

0: সেখানেও কিন্তু ঘুমের ব্যাঘাত হতে পারে। এছাড়াও আমাদের ব্রেনে অনেক রকমের সমস্যা বয়সকালে হয়, যেমন ডিমেনশিয়া হয়, যেমন কিছু কিছু ছোট ছোট স্ট্রোক হয়, ব্রেনে পর্যাপ্ত পরিমাণ ব্লাড যাওয়া আস্তে আস্তে কমে যায়। এই সমস্ত কারণেও আমাদের যে স্লিপ এরিয়া, আমাদের যে ব্রেনে যে জায়গাটা আমাদের ঘুমকে কন্ট্রোল করে, সেই জায়গাতেও পর্যাপ্ত অক্সিজেন, পর্যাপ্ত রক্ত না যাওয়ার জন্য সেখানেও বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে এবং সেইখান থেকে কিন্তু অনিদ্রা তৈরি হতে পারে। এবার অনিদ্রা আমরা কিভাবে দূর করব, কারণ বয়স্ক মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমোতে হবে এবং শুধু তাই নয়, পরবর্তী যে 16 ঘন্টা তিনি জেগে আছেন সেই 16 ঘন্টাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ, একটু মর্নিং ওয়াক, একটু ইভিনিং ওয়াক সম্ভব হলে, যদি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় যাতে একটু ক্যালোরি বার্ন হয়, একটু শরীরে ক্লান্তি তৈরি হয়, সেটা নিয়মিত দেখা উচিত। এবং শুধু তাই নয়, যখন তিনি ঘুমোতে যাবেন সেই সময় যেন তার এই মুঠো ফোন বা টিভি বেশি, অন্তত শুতে যাওয়ার 1 ঘন্টা আগে, সেটা দেখা থেকে বিরত থাকতে হবে। রাতের খাবার, সাধারণত সবাই রাতেই ঘুমোতে যায়, সেক্ষেত্রে রাতের খাবার খুব হালকা খেতে হবে এবং সেটা অনেকটা আগে খেতে হবে। অনেকের প্রস্টেটের সমস্যার জন্য, ডায়াবেটিসের সমস্যার জন্য বারবার বাথরুম করার জন্য রাত্রিবেলা ঘুম থেকে উঠতে হয়, ঘুমের ব্যাঘাত হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক্তারি পরামর্শ নিয়ে সেখানে যাতে প্রস্টেটের সমস্যার জন্য বারবার ইউরিন না হয় তার ওষুধ খেতে হবে, ডায়াবেটিসে যাতে ভালো কন্ট্রোল থাকে সেটা চেষ্টা করতে হবে, যাতে বারবার রাত্রিবেলা ঘুম না ভাঙে। অনেক সময় খুব হালকা ঘুমের ওষুধ ডাক্তারি পরামর্শ নিয়ে, যেটাকে আমরা অ্যাংজিওলাইটিক ড্রাগ বলি, সেইটা যদি ব্যবহার করা যায় সেটা অনেক সময় অনেকটা উপকারে দেয়। তবে হ্যাঁ, সেটা অবশ্যই ডাক্তারি পরামর্শে এবং নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা উচিত, তার থেকে বেশি সময় সেগুলো না ব্যবহার করাই ভালো। এবং তার সাথে খুব ভালো সাধারণ জীবন যাপন করা, বেশি টেনশন না নেয়া, এবং যখনই কোনো ঘুমের সমস্যা হবে সেটাকে ইগনোর না করে ডাক্তারি পরামর্শ নিলে আমার মনে হয় এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। কারণ বয়স্ক জীবন সুস্থভাবে সুন্দরভাবে কাটানোটাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন বয়স্কদের নিদ্রাহীনতা বিষয়ে কথিকা বললেন বিশিষ্ট মেডিসিন চিকিৎসক ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রবিবারের মেঘরোদ্ধুর মাখা কিছুটা অলস দিনের পালা সাঙ্গ করে আবারও শুরু হয়ে গেল একটি নতুন সপ্তাহ, নতুন কাজ, ব্যস্ততা, নতুন দিন, আর তারই সঙ্গে সঙ্গী প্রাত্যহিকে। আজ 24শে আগস্ট।
1: প্রথমেই দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিনের কথা। এই কলকাতাতেই বিভিন্ন থিয়েটারে অভিনয় এবং সঙ্গীতের মাধ্যমে যিনি শহরকে একসময় মাতিয়েছিলেন, সেই বিখ্যাত গায়ক ও অভিনেতা কৃষ্ণচন্দ্র দের জন্ম হয় আজকের দিনেই, 1893 সালের 24শে আগস্ট কলকাতায় তাঁর জন্ম। কিশোর বয়স থেকেই সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ দেখা দেয়। মাত্র 14 বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারালে পরিবারের লোকেরা সঙ্গীত সাধনায় তাঁকে আরও উৎসাহিত করেন।

1924 সালের 6ই আগস্ট মনমোহন নাট্যমন্দিরে শিশির কুমার ভাদুরীর পরিচালনায় মঞ্চস্থ হয় সীতা নাটক। এই নাটকের সঙ্গীত পরিচালক ছিলেন কৃষ্ণচন্দ্র।

চন্দ্র। দ্বিজেন্দ্রলালের চন্দ্রগুপ্ত নাটকে ভিক্ষুকের ভূমিকায় ওই মহাসিন্ধুর ওপার হতে। গানটি গাইতে গাইতে তিনি যখন মঞ্চে প্রবেশ করতেন, দর্শকেরা সাগ্রহে প্রতীক্ষা করে থাকতেন তাঁর সুমধুর সঙ্গীত শোনার জন্য। জাতিচ্যুত, সত্যের সন্ধান, রাঙ্গা রাখি, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া প্রভৃতি নাটকেও তিনি অভিনয় এবং সঙ্গীতের মাধ্যমে দর্শকদের আপ্লুত করেন। তাঁর সুর দেওয়া গান মিনার্ভা, রংমহল এবং অন্যান্য থিয়েটারে বেশ জনপ্রিয় হয়েছিল। কেবল থিয়েটারেই নয়, গ্রামোফোন রেকর্ড, সিনেমা, বেতার, সঙ্গীত সম্মেলন ইত্যাদিতে বিভিন্ন রীতির সঙ্গীত পরিবেশন করে বিপুল জনপ্রিয়তার অধিকারী হন কৃষ্ণচন্দ্র দে। বাংলা, হিন্দি, উর্দু, গুজরাটি ভাষায় সহস্রাধিক গানের রেকর্ড আছে তাঁর। একাধারে সুরস্রষ্টা, গায়ক, ট্রেনার, অপেরা মাস্টার এবং অভিনেতা কৃষ্ণচন্দ্র দের মৃত্যু হয় 1962 সালের 28 নভেম্বর। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

পরাধীন দেশে শিক্ষা বিস্তারের অগ্রগতির জন্য যে কজন বাঙালি প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন, সমাজসেবী জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তাঁদের অন্যতম। 1859 সালে বাঙালির গৌরব এবং ঐতিহাসিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি তাঁর উদ্যোগে স্থাপিত হয়। এছাড়া তাঁরই উদ্যোগে এবং সাহায্যে প্রতিষ্ঠিত হয় উত্তরপাড়া হাইস্কুল এবং উত্তরপাড়া কলেজ। 1808 সালের আজকের দিনেই জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের জন্ম। ১৮৩৫ সালে মিরাটে চাকরি ছেড়ে তিনি উত্তরপাড়া জমিদারির পত্তন করেন এবং বহুবিধ সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। তাঁর এলাকায় ও বাংলায় বিভিন্ন গ্রামে স্থাপিত সর্বমোট 31টি বিদ্যালয়ে তিনি নিয়মিত অর্থ সাহায্য করতেন। 1869 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার গঠনের জন্য তিনি 5,000 টাকা দান করেন। বহু দাতব্য চিকিৎসালয় ও হাসপাতাল স্থাপনও তাঁর জীবনের অন্যতম কীর্তি। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ আন্দোলনের সঙ্গী জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের মৃত্যু 1888 সালে 80 বছর বয়সে। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

বিএ পাশের ডিগ্রি নেওয়ার দিন কনভোকেশন হলে উপস্থিত অত্যাচারী গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়েন তিনি। ব্যর্থ হলেও একজন অল্প বয়সী মেয়ের এহেন দুঃসাহসিক কাজ গভীর প্রতিক্রিয়া ফেলেছিল দেশের যুব মানুষে। এই নির্ভীক ও দুঃসাহসিনী স্বাধীনতা সংগ্রামীর নাম বীণা দাস।

1911 সালে এই 24শে আগস্ট অধুনা বাংলাদেশের চট্টগ্রামে তাঁর জন্ম। বিএ পাশ করে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি, কিন্তু তাঁর আসল কাজ ছিল দেশসেবা ও স্বদেশী আন্দোলন। এই আন্দোলনে যোগ দিয়ে বহুবার কারাবরণ করেন বীণা দাস। চিরকাল তিনি

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তীব্র প্রতিবাদ করেছেন মরিচঝাঁপিতে শরণার্থীদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। 1975-এ জরুরি অবস্থা জারির ওপরও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শৃঙ্খল ঝঙ্কার এবং পিতৃধন নামক দুটি গ্রন্থের জনপ্রিয় লেখিকা বীণা দাস।

এমন কতই না আত্মদান আত্মত্যাগে মিশে আছে আমাদের অতীত, আমাদের দেশ, তাকে প্রণাম এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

জানি মেঘবৃষ্টির খেলা চলছে রোদের সঙ্গে সঙ্গেই, তবু যদি অবসর হয় বেরিয়ে পড়তে মন চায়, তাহলে জানিয়ে দিই একটি অনুষ্ঠানের কথা। বাচিক শিল্পী সংস্থার নিবেদন, ভালোবাসার শ্যাম্পানে বৃষ্টি ভেজা মন টানে, মহাজাতি সদনের অ্যানেক্স হলে সন্ধে ছটায় আজ। ইচ্ছে হলে যেতে পারেন।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: চলছে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষ, আর এই পক্ষের বিষয় বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, বলেছেন প্রাজ্ঞজন। উদর পূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরের সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই, হঠাৎ খেয়ালের বশে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যার পর নাই মুখঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠি ঝাঁপি chithijanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযোজনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বাজে খরচ।
2: চলে যাব চিঠির পাতায়। বন্ধু প্রাত্যহিকী, তুমি বাজে খরচ নিয়ে লিখতে বলেছ, কিন্তু খরচ কখনো বাজে হয় নাকি? হ্যাঁ, এমন প্রশ্ন দিয়েই চিঠি শুরু করেছেন ছন্দা ভট্টাচার্য চট্টোপাধ্যায়। লিখছেন চুঁচুড়া হুগলি থেকে। লিখছেন, ছোটবেলায় আমি রতন কাকাকে বলেছিলাম, আচ্ছা কাকা, আমরা যে চারদিন ধরে দুর্গাপুজো করি, তারপর ঠাকুরকে জলে বিসর্জন দিতে হয়, তাহলে এত বাজে খরচ করার কি দরকার? কত গরিব মানুষ খেতে পায় না, পরার পোশাক নেই, এই টাকাগুলো তাদের দিয়ে দিলে হয় না? কাকা জবাবে বলেছিলেন, কোনো খরচই বাজে খরচ নয় রে পাগলি। পূজোর আয়োজনে যেসব জিনিস লাগে সেগুলো তো বিভিন্ন শিল্পী সারা বছর ধরে তৈরি করেন, আমরা সেসব কিনি, আমাদের কাছ থেকে পাওয়া টাকায় তাঁদের সংসার চলে, খাওয়া পরা আর বাচ্চাদের পড়াশোনার খরচের যোগান দেয় এই উৎসব, তাই

0: একজনের খরচ অন্যজনের উপার্জন, বুঝলি খেপি? ভেবে দেখলাম ঠিকই তো বলেছে কাকা। যখন বড় হলাম বিভিন্ন বই পড়া শুরু হলো। একদিন ও হেনরির ছোট গল্প দ্য গিফট অব দ্য মেজাই পড়লাম, জিম আর ডেলার গল্প। খুব অভাবের সংসার ওদের, কিন্তু ওরা একে অপরকে ক্রিসমাসে খুব সুন্দর উপহার দিতে চায়। ডেলা তার অতি প্রিয় এক ঢাল সোনালি চুল বিক্রি করে জিমের পকেট ঘড়ির জন্য একটা প্ল্যাটিনাম চেন কেনে, আর জিম তার প্রিয় পকেট ঘড়িটি বিক্রি করে ডেলার চুলে লাগাবার একটা সুন্দর ক্লিপ কেনে। শেষে যখন উপহার আদান প্রদান হয়, দেখা যায় উপহারগুলি সেরা হলেও তখন আর তার উপযোগিতা নেই। কিন্তু এগুলির পার্থিব প্রয়োজন না থাকলেও এরা তাদের সুগভীর প্রেমের পরিচয় বহন করে। এবার বলো বন্ধু, জিম আর ডেলার খরচকে বাজে খরচ বলা যায় কি? লিখলেন ছন্দা ভট্টাচার্য চট্টোপাধ্যায়, চুঁচুড়া, হুগলি থেকে।
1: হয়তো বাজে খরচ করে ফিরতে ফিরতে বাসে যখন ঘুম আসছিল না, তখন এই চিঠিটা লিখে ফেলেছিলাম। এভাবেই শুরু করেছেন পার্থ হালদার, খড়দা, কল্যাণনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখছেন, 15ই আগস্টের ছুটি ছিল, আমার না, স্ত্রীর। ওই ছুটিটাকে কাজে লাগিয়েই দুদিনের জন্য নির্জন সৈকতে সময় কাটিয়ে এলাম। এবার স্বভাবতই প্রশ্ন উঠবে, তাহলে কেন বাজে খরচ বলছি? কারণ শেষ 3 মাস বর্তমানে সমাজের নিয়ম মেনেই আমার চাকরি গেছে, অর্থাৎ প্রয়োজন ফুরিয়েছে, তাই মালিক বলেছে আমার আর দরকার নেই। আমি জানতাম এই রকম দিন আসবেই, তাই কিছু অর্থ করি জমিয়েছিলাম কয়েক মাস উতরে দেওয়ার জন্য। কিন্তু কি জানেন, দীর্ঘ প্রায় 9 বছরের কর্মজীবনে টানা 3 মাস কেবল নিজের সঙ্গে নিজেকে যুঝতে হয়নি, নিজেকে বারবার বোঝাতে হয়নি যে সব ঠিক হবে, লেগে থাক, কিন্তু হচ্ছে না। জমানো পুঁজি ফুরিয়ে আসার সময় হয়েছে, তবুও মন কি এই বাধা শোনে? প্রতি বছর নিয়ম করে এই সময় কোথাও না কোথাও যেতাম, এই বছর যাব না? এটা কি হার মানা, নাকি নিজের অহংকে প্রশ্রয় দেওয়া যে আমাকে যেতেই হবে? এটার উত্তর জানার জন্যই বেরিয়ে পড়লাম, একটু ঝুঁকি নিয়েই। কেউ কেউ বলেছিল 1 বছর না গেলে কিচ্ছু হবে না। আমি বলেছিলাম শরীরের নিয়ম ভেঙেছি, মনের ভেঙেছি, নির্মল আনন্দেরও নিয়ম ভাঙলে শেষ হয়ে যাব, তাই শেষ সম্বলটুকু আশ্রয় করে বেরিয়ে পড়লাম। প্রতিবার কেবল আনন্দ করি, এবার উপলব্ধি করলাম। কি জানেন, সমুদ্রে জোয়ার ভাটা আসলে আমাদের জীবনের চড়াই উতরাই। সবাই জীবনের জোয়ার দেখতে ভিড় করে, আর ভাটা পড়লেই সরে পড়ে, কেবল মৌখিক সান্ত্বনা। সমুদ্র শেখালো এটা, কোনো মূল্য দিয়ে বিচার হবে না এর। এই খারাপ সময়ে আঙুলের করে গোনা যে কজন আমার পাশে আছে তারাই এটা বুঝবে, আর হয়তো আপনারা। আপনারাই বলুন, আমি কি বাজে খরচ করলাম? লিখলেন পার্থ হালদার, খড়দহ, কল্যাণনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: সত্যিই তো, এমন সব প্রশ্ন মাঝে মাঝে আমাদের ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। চলে যাব পরের চিঠিতে। সমীর দুয়ারি লিখেছেন কুশদেব পাত্রসায়ের বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, ছাপোষা মধ্যবিত্ত জীবনে প্রাত্যহিক দিন যাপনের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা ভাবতে ভাবতেই যাদের সামর্থ্য শেষ হয়ে যায়, তাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত বাড়তি খরচ করাটাই বাজে খরচ। তাই ইচ্ছে থাকলেও একটুখানি শখ আহ্লাদ পূরণের কথা তারা ভাবতেই পারে না। যদিও বা সাধ্যের বাইরে গিয়ে মনের কথা শোনার অবসর হয়েও যায়, সেই বাজে খরচের বোঝা বেশ কিছুদিন ধরে বয়ে বেড়াতে হয়। অতএব বাজেই খরচ করার জন্য আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। আবার অর্থনৈতিকভাবে দুর্বল অনেক মানুষের মধ্যেও বাড়তি কিছুটা খরচ করে জীবনের রংটাকে ফিকে হতে না দেওয়ার প্রবণতা আকচার দেখতে পাই। আমাদের গ্রামের চৈত্র সংক্রান্তির গাজন উৎসবে যখন দেখি ক্ষেতমজুর অনিল জেঠুর বাড়িতে জনাকরিক আত্মীয়ের আগমন উপলক্ষে উঠোনের বড় উনুনে রান্নার মহা আয়োজন, তখন একবারও মনে হয় না জেঠুর সীমিত সামর্থ্য সত্ত্বেও তার পরিবার এটাকে বাজে খরচ ভাবে। আবার গ্রামের বাজারে একখানা ছোট্ট পানের দোকান করে সংসার চালানো শম্ভু বাজে খরচের পরোয়া না করেই তার স্কুলে পড়া ছেলেকে একখানা দামি সাইকেল কিনে দেয়। এমনভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে বাজে খরচের সংজ্ঞাটিও যে ভিন্ন ভিন্ন হবে তাতে আর আশ্চর্য কি। লিখলেন সমীর দুয়ারি, কুশদেব পাত্রসায়ের, বাঁকুড়া থেকে।
1: এবারে চলে এলাম বরানগরে, সেখানে সপ্তর্ষি মজুমদার লিখছেন সুপ্রিয় প্রাত্যহিকী। বাবা মায়ের সঙ্গে যতবারই ট্রেনে চড়ে কোথাও যাই, লক্ষ্য করি কামরায় আগত হকারদের থেকে মা গামছা রুমাল হস্তশিল্পজাত জিনিসপত্র কেনেন। তাই দেখে মিতব্যয়ী বাবা বলেন, সবই তো আছে, আবার বাজে খরচ কেন? প্রত্যুত্তরে মা বলেন, ওদেরও তো ঘর সংসার আছে, যাত্রীরা না কিনলে ওদের চলবে কি করে? একসময় দেখতাম কাঁসার থালা বাসন, নকশা কাটা পিতলের ফুলদানি কিনতে মা খুব ভালোবাসতেন। তাঁর শখ পূরণ দেখে বিরক্ত বাবা বলতেন, বাসনগুলো তো মেজেনাইন ফ্লোরে ধুলো মেখে পড়ে থাকবে, সেই তো স্টিল ও কাঁচের বাসনপত্র ব্যবহার হবে, এগুলোকেই বলে অর্থের অপব্যয়। সম্প্রতি লক্ষ্য করছি নিকট আত্মীয়দের নিমন্ত্রণ এলে নিমন্ত্রণ রক্ষার জন্য বহুমূল্য সোনার পরিবর্তে ওই অব্যবহৃত পেতল কাঁসাগুলো পালিশ করে মা উপহার দিচ্ছেন। আভিজাত্য ও ঐতিহ্যে ভরা বাসনগুলোর সদ্ব্যবহারই প্রমাণ করে বাবার কাছে পূর্বে যে খরচটি অর্থের অপচয় বলে গণ্য হতো সেই কৃত জিনিসগুলি আজ সম্মান রক্ষার আকর। আবার মা যেখানেই বেড়াতে যান সেখানকার জনপ্রিয় জিনিস ও শোপিস কিনবেনই। মায়ের কেনাকাটা দেখে অসন্তুষ্ট বাবা, যত সব বাজে খরচ বললে, মা বলেন, এগুলোই তো ভ্রমণের স্মৃতি উস্কে দিয়ে ভবিষ্যতে মন আনন্দে ভরিয়ে দেবে। তবে সেবার দীঘা গিয়ে দেখলাম অভিমানিনী মা কিছুই কিনলেন না, শুধু একগুচ্ছ ঝাউ পাতা এনে ফুলদানিতে রেখে দিলেন। সেই শুষ্ক পাতাগুলি মনে করিয়ে দেয় লকডাউন শুরু হবার কয়েকদিন আগে দীঘা ভ্রমণ করে কতই না আনন্দ পেয়েছিলাম। এই সেদিন চাঁদিপুর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মা নানা আকৃতির ঝিনুক কুড়িয়ে আঠা দিয়ে জুড়ে পেন হোল্ডার বানিয়ে বাবাকে দেখিয়ে বললেন, এবারেও বাজে খরচ মাচিয়ে দিলাম। বাবা বললেন, জানি অনেক বাজে খরচে জড়িয়ে থাকে বাঁচার আনন্দ, মানবিকতা, উদারতা, সৌখিনতার মতো উৎকৃষ্ট মানসিকতা, কিন্তু আয় যাদের সীমিত তাদের সাশ্রয়কারী হতেই হয়। নমস্কারান্তে সপ্তর্ষি মজুমদার, বরানগর।
0: পরের চিঠি নিবেদিতা চক্রবর্তী পাঠিয়েছেন কুরুম্বা পূর্ব গোপালপুর পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, জীবনে উপার্জন করা যতটা কঠিন সেই উপার্জনের টাকা ধরে রাখা তার চেয়েও কঠিন। অনেক সময় আমরা প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলি শুধু দেখানোর জন্য, মুহূর্তের আনন্দের জন্য, কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে। এই অপ্রয়োজনীয় খরচই ধীরে ধীরে আমাদের আর্থিক সচ্ছলতাকে দুর্বল করে দেয়। বাজে খরচ কখনো একদিনে বড় ক্ষতি করে না, ছোট ছোট খরচ জমতে জমতেই একদিন বড় বোঝা হয়ে দাঁড়ায়। আজ যে টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ করলাম, সেটি হয়তো আগামী দিনে সঞ্চয় হতে পারত, পরিবারের প্রয়োজনীয় কাজে লাগতে পারত, কিংবা ভবিষ্যতের কোনো স্বপ্ন পূরণ করতে পারত। তাই টাকা খরচ করার আগে নিজেকে একটি প্রশ্ন করা দরকার, এটা কি সত্যিই আমার প্রয়োজন নাকি শুধু ইচ্ছা? প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝতে পারলেই বাজে খরচ অনেকটাই কমানো সম্ভব। অন্যকে দেখানোর জন্য আমরা কত কিছুই না করি, দামি পোশাক, অপ্রয়োজনীয় কেনাকাটা, বিলাসিতা, সব কিছুর পিছনে ছুটতে গিয়ে কখন যে নিজের ভবিষ্যৎকে ছোট করে ফেলি তা বুঝতেই পারি না। মানুষের প্রশংসা পাওয়ার জন্য যে টাকা আজ বাজে খরচ করছি, সেই টাকাই হয়তো আগামী দিনে আমাদের কঠিন সময়ে আশ্রয় দিতে পারত। জীবনটা মানুষের চোখে বড় দেখানোর জন্য নয়, নিজের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য। লিখলেন নিবেদিতা চক্রবর্তী, কুরুম্বা, পূর্ব গোপালপুর, পূর্ব বর্ধমান থেকে।
1: এবারে চিঠিটি লিখেছেন দেবাশিস চন্দ্র, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। লিখছেন আহেলি প্রাত্যহিকী। লেখাপড়া না করে রাত দিন শুধু খেলা আর খেলাতে সময় অপচয়, বলতো ঠাম্মা আমাকে। আমারই কৃতকর্ম অন্যের চোখেও ধরা দিয়েছে সময় অপচয় হিসেবে। চিঠির আদান প্রদান করি, আমন্ত্রণ জানাই, দেখা সাক্ষাৎ করি, হোয়াটসঅ্যাপ, ফোন এড়িয়ে চলি। এগুলি অনেকের মতে সময়ের বৃথা খরচ। তারা বুঝতেই পারে না কেজো খরচের শিকলের নিষ্পেষণ, সহনসীমা অতিক্রান্ত ডেসিবেল, ধুম ধামাস শব্দ তাদের মনকে আছড়ায়। প্রয়োজন উপচানো বাজে খরচ নামক স্বর্ণবীণা সুর তাদের আবেশিত করে না। অষ্টম শ্রেণী উত্তীর্ণ আমি, হাতে নতুন ক্লাসের পুস্তক তালিকা আর বাবার দেওয়া কড়কড়ে টাকা। দীর্ঘ সময়ে খরচ করে লাইন দিয়ে বইয়ের দোকানদারের কাছে পৌঁছেই কি যে হয়ে গেল, হাতের পুস্তক তালিকা পকেটে চালান করে ওই টাকা দিয়ে অনুবাদ সাহিত্য কিনে ফেলেছিলাম। অভিধানে একটা শব্দ দেখতে গিয়ে এদিক ওদিক শব্দে নিবিষ্ট হয়ে যাই আমি। সময় অপব্যয় যে বলে বলুক, আমি বলি পরিশীলিত খরচ। সদ্য যুবক তখন আমি, কাগজপত্র, বই, খাতা, ফাইল ইত্যাদি নিয়ে এদিক ওদিক সেদিক সভা সমিতিতে যাই। সে সময়ের এক বিকেলে হঠাৎ মানসী দিয়েছিল কাঁধে ঝোলানো পাটের একটা ব্যাগ। সেখানে তার হাতের সূচি শিল্পে পত্রবেষ্টিত একগুচ্ছ গোলাপ। পত্রসমূহে আমার নামের আড়ালে প্রায় অদৃশ্য তার নাম। সময়ের ব্যয়ভার ব্যাগের কলেবর, বহন ক্ষমতা, কার্যকারিতা বৃদ্ধি করেনি, কিন্তু কারুকার্যময়তা প্রেমের উন্মেষে অনুঘটকের ভূমিকা নিয়েছিল। দুটি হৃদয়ে চলতে চলতে এক হয়ে গিয়েছিল। পরে পরে আমিও তার হাতে দিয়েছিলাম কদম ফুল, কবরীতে বকুল মালা। সার্থকতা পেয়েছিল দুতরফের সময়ের বাজে খরচ। উল্কাপাতে, পূর্ণ চাঁদে, সমুদ্র ঢেউয়ে, বনানী পাহাড়ে, সেতার বেতারে সময় খরচ করি, পাই শরীরে তৃপ্তি, মনে শান্তি, প্রাণে স্বস্তি। সকলকে জানাই প্রচুর প্রয়োজনীয় কয়লাবেষ্টিত কতিপয় হীরক সৌন্দর্য শুভেচ্ছা। লিখলেন দেবাশিস চন্দ্র, বেথুয়া ডহরি, নদিয়া থেকে।

প্রভাত সখা প্রাত্যহিকে, তোমার এই পক্ষের বিষয়ের একই অঙ্গে কত রূপ লিখছি আজ। লিখছেন রমাপ্রসাদ চক্রবর্তী, নিউ টাউন, কলকাতা থেকে। লিখছেন, সেদিন চোখের সামনেই ঝাঁঝিয়ে উঠলেন এক অভিভাবক। এভাবে কেউ পড়ার সময়ের বাজে খরচ করে?

0: মনের আহরিত প্রফুল্লতাটুকু এক লহমায় বিলীন হয়ে ঘাড় নিচু হয় ছাত্রীটির। ঘড়ির কাঁটা ধরে পিঠে ব্যাগ নিয়ে চরকি কাটা জীবনে সহপাঠীদের সঙ্গে গল্পের ওই এক চিলতে সময়টাই যে তার মনের অক্সিজেন। হায়, এসবের খোঁজ রাখে কে? আবার সকালে বাজার ফেরুত গৃহকর্তার ব্যাগের মধ্যে কলার মোজাটি দেখেই অগ্নিশর্মা হয়ে গৃহকর্ত্রী চেঁচিয়ে ওঠেন, বলি এসব খাবে কে? যত সব বাজে খরচ। গৃহকর্তা চুপ থেকে যান। আসলে পরিচিত বিক্রেতা নিজের গাছের জিনিসটা খানিক জোর করেই দিয়েছে, ওর আজ টাকার বড় দরকার। তাছাড়া মোচার ঘণ্টে কর্তার লোভ তো কম নয়। তবে এসব জমা খরচের হিসেব কেই বা রাখে? প্রাতঃভ্রমণের সঙ্গে চিরুবাবু যেদিন বলেছিলেন তোমার এসব বাজে খরচ ছাড়ো তো, পরদিন থেকে তার সঙ্গ ছাড়লেও পায়রাদের দানা খাওয়ানো ছাড়লেন না দিনুবাবু। এ শখ যে অবসর জীবনে তার মনে বড় আনন্দ দেয়। অফিসের প্রমোশনে খুশি হয়ে ছেলে সেদিন রেস্টুরেন্টে একসঙ্গে খেতে যাবে বলায় ওর মা বলে ওঠে, ওসব বাজে খরচ ছাড় তো, ওর অর্ধেক টাকায় বাড়িতে ঢের ভালো খাওয়াবো আমি। ছেলের মন বুঝে সহধর্মিনীকে বলি, আহা, রোজ তো নয়, একদিন যাওয়াই যাক না। প্রাত্যহিকী সপরিবারে সেদিন কবজি ডুবিয়ে খাওয়া শেষে আমি তো বটেই, উনিও সেই ভিন্ন পাকের অন্য স্বাদে যার বর্ণায় খুশি হয়েছিলেন। লিখলেন রমাপ্রসাদ চক্রবর্তী, নিউ টাউন, কলকাতা থেকে।
1: মিলনগিরি গোস্বামী মাজনা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, আজকের সমাজে শুধু অর্থের অপচয় নয়, কথার অপচয়ও এক ধরনের বাজে খরচ। প্রয়োজনের অতিরিক্ত কথা বললে অনেক সময় নিজেরই ক্ষতি হয়। অপ্রয়োজনীয় কথা থেকে ভুল বোঝাবুঝি, ঝগড়া, শত্রুতা, এমনকি সম্পর্কের অবনতিও হতে পারে। তাই কথার অপচয় কম করলে জীবন অনেক শান্ত ও সুন্দর হয় এবং শত্রুও কম থাকে। সে অফিস হোক, বাড়ি হোক কিংবা চায়ের দোকান, যেখানেই হোক, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেক সময় না ভেবেই এমন কিছু কথা বলে ফেলি যা পরে নিজের কাছেই খারাপ লাগে। কখনো আবার অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অকারণে সমস্যায় জড়িয়ে পড়ি। তাই কখন কোথায় কি কথা বলতে হবে সে বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। আমার মাধ্যমিকের অঙ্কের শিক্ষক প্রায়ই বলতেন, কথা কম, কাজ বেশি। আমি নবম ও দশম দুবছর তাঁর কাছে পড়েছি। তাঁর কাছ থেকে আমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি, প্রয়োজন ছাড়া বেশি কথা না বলে নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত। তিনি নিজেও প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। তাঁর সংযত আচরণ এবং কর্মনিষ্ঠা আমাকে আজও অনুপ্রাণিত করে। তবে কথার পাশাপাশি অর্থের বাজে খরচ থেকেও আমাদের সাবধান হতে হবে। অপ্রয়োজনীয় জিনিস কেনা, দেখনদারি করা, অকারণে বাইরে খাওয়া কিংবা প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। অর্থ ও সময় দুটি জীবনের মূল্যবান সম্পদ, তাই দুটিরই সঠিক ব্যবহার করা প্রয়োজন। সবশেষে বলতে চাই, কথা কম, কাজ বেশি এবং খরচ কম, সঞ্চয় বেশি, এই নীতিতে চলতে পারলে জীবন অনেক সুন্দর ও সফল হবে। ইতি মিলনগিরি গোস্বামী, মাজনা, পূর্ব মেদিনীপুর।
0: চিঠির পালা আজকের মতো সাঙ্গ করে পৌঁছতে হবে আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৪% এবং ৬৭%। বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।
1: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে

0: যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে, মাঝে মাঝে দমকা হাওয়া সহ 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 24 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ 24 আগস্ট সকাল 11:30 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলবর্তী সমুদ্রে ঢেউয়ের পর্যায়কাল 15-18 সেকেন্ড এবং উচ্চতা 1.2-1.5 মিটারের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢেউয়ের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে নৌকা বা জলযান চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং বিনোদনমূলক কার্যকলাপের ক্ষেত্রে যথাযথ সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
1: সাবধানে থাকুন সকলে, ভালো থাকুন। আর চিঠির অপেক্ষায় আমরা। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
0: আমি কল্লোল কোনার।
1: ভালো থাকবেন সকলে,
0: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত আসিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে বিশেষ শুল্ক দিতে হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্ত হিসেবে বিবেচনা করে।
2: দুনিয়া ভারত স্টার্টআপ কো খোঁজতি হোগি, ভাই কোন হ্যায় ইসমে, ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায়, বহুত লোগো কো হামে জোড়না হ্যায়, হামে এসা এক ঔরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায়, হিন্দুস্তান যাও, ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও, ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও। মে পক্কা মানতা হুঁ জি, পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় অর ওহ হামারি এক বহুত বড়ি তাকত বন সকতা হ্যায়।
1: উল্লেখ্য, দেশজুড়ে গতকাল জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। 2 দিনের এই সম্মেলনে হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিকশিত

0: ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন রিজ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF-কে 1100 একর জমি দিয়েছে। গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC-র প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100-এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা ও উন্নয়নের কাজও করছে, জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
1: ইয়ান্ত্র ইন্ডিয়া লিমিটেড কি দোনো ফোর্জিং ফ্যাসিলিটি ভারি তোপো নেভাল ওয়েপন্স অর অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট কে লিয়ে হাই কোয়ালিটি মেটালস তৈয়ার করেঙ্গে। इससे हमारे नेवी की ऑपरेशनल रेडीनेस और मैरिटाइम फायर पावर को भी सीधा बल मिलेगा। जब हम अपने जहाज खुद बनाएंगे, स्वाभाविक है कि हमारे फॉरेन एक्सचेंज की बचत होगी और साथ ही साथ हमारा इकोनॉमिक डेवलपमेंट जो है तेजी के साथ आगे बढ़ेगा।
0: তিনি জানান, স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী, প্রতিরক্ষা মন্ত্রক অপারেশন সিন্ধুরে সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলো 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR জানিয়েছে, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা যার মধ্যে H1N1 রয়েছে সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, বাড়লে বা গুরুতর হলে সময় মতন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃ সরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রুশ ফেডারেশনের প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরুভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দুই দেশের রাজনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির মতন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রের 200 বাণিজ্যিক প্রতিনিধি এই সফরে রয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত এবং জাপান বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে সেই সময় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সে দেশের বাণিজ্য ও প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রিজাই জানিয়েছেন, এই মাশুল এবং সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। মুখপাত্র আরও জানান, এই মাশুল কাঠামো নমনীয় হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ মার্কিন

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডিডে অভিযানে শুরু করার কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে এক বিবৃতিতে হামাসকে সতর্ক করা হয়েছে যে তারা যদি গাজা ভূখণ্ড থেকে বেলুন ঘুড়ির মাধ্যমে হামলা না থামায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো, এবারে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যে 3,400 কোটি টাকার বেশি বিনিয়োগে 5টি প্রকল্পের শিলান্যাস করেছেন। বলেছেন, বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নে জোয়ার এসেছে। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে একটি নতুন দল গঠন করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইস্কনের হাতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। সাইবার অপরাধের বিরুদ্ধে রাজ্যজুড়ে অপারেশন সাইবার প্রহার নামে একটি বিশেষ অভিযান শুরু করছে পশ্চিমবঙ্গ পুলিশ। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে ডুরান্ডে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আসি বিস্তারিত সংবাদে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যে 3,400 কোটি টাকার বেশি বিনিয়োগে 5টি প্রকল্পের শিলান্যাস করেছেন। কলকাতার খিদিরপুর, হাওড়ার শালিমার, দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক এবং উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। গতকাল এই উপলক্ষে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপেক্ষিত শিল্প পরিকাঠামো প্রাণ ফিরে পাচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
1: শুভেন্দু অধিকারী কে আনে কে বাদ ইনকে লিডারশিপ মে ইহা গভর্নমেন্ট বননে কে বাদ মে কহ সকতা হুঁ ইহ কেবল বদলাও কি মহক নহীঁ হ্যায় বল্কি ইহ মহক হ্যায় বিকাশ কি মহক হ্যায় ইহ যদি বদলাও হ্যায় তো ইনভেস্টমেন্ট কা বদলাও হ্যায় আর যদি ইহ বদলাও হ্যায় তো নয়ী অপরচুনিটিজ কা বদলাও হ্যায় ন্যাশনাল সিকিউরিটি কো ইনশিওর করনে মে শ্রীমান শুভেন্দু সরকার নে আপনি বড়ি ভূমিকা নিভাই হ্যায়।
0: তিনি জানান, স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক, অপারেশন সিন্দুরে সে আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে একযোগে কাজ করলে বাংলায় বিনিয়োগ আসবে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলা শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে।
2: আপ সরকার আনে কা বাদ হাম লোক 90% জমি অলরেডি হ্যান্ডেড ওভার টু বিএসএফ টু প্রোটেক্ট আওয়ার বর্ডার দেশ কা সেফটি সিকিউরিটি কে লিয়ে হাম লোক কর রহা হ্যায় সাংবিধানিক জো কনস্টিটিউশনাল অব্লিগেশন হ্যায় এক সরকার কা প্রদেশ কা ও ভি নেই থা।
0: বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে একটি নতুন দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল এক অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বলেন, তারাতলার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনডিআরএফ এর অনুকরণে তৈরি হতে চলা এই বাহিনীতে অগ্নিবীরদের নেওয়া হবে বলে তিনি জানান।
3: তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল

0: ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের দেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো, তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি।
1: মুখ্যমন্ত্রী আরো জানান, ফায়ার ব্রিগেড, ফরেস্ট, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের নিয়োগে 20% অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ায় গতকাল এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, পদ্ধতিগত কারণেই বেশ কিছু জায়গায় বিচ্ছুতি হলেও যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না। এদিকে কলকাতাতে গতকাল এক রক্তদান শিবিরের উদ্বোধন করে শ্রী ভট্টাচার্য বলেন, দুর্গাপুজোর মধ্যেই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসা হবে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে তিনি বলেন, রক্ত ভিন্ন রাজ্যে চড়া দামে পাচার করা হতো।
2: অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। দুর্গাপূজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন।
1: রাজ্যে বিরোধী দলগুলি জনসুরক্ষা নিশ্চিত করার কাজের মধ্যেও সস্তা রাজনীতি খুঁজছে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। পার্কস্ট্রিটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো রকম দুর্ঘটনা ঘটলে বিরোধীরাই সরকারের ঘাড়ে দোষ চাপাতে প্রস্তুত থাকত। ব্যস্ত রাস্তায় পথচারীদের হাঁটার জায়গায় কোনো রকম বেনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।
3: আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন, পেডেস্ট্রিয়ান, তার বিপদ ডেকে আনছেন। বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম, রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইস্কনের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউটাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, কলকাতায় আরও স্কুলে ইস্কনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে। সাইবার অপরাধের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। অপারেশন সাইবার প্রহার নামে এই অভিযানে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত হটস্পট এবং অপরাধ চক্রের সহায়ক নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করে এই অভিযান চালানো হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমন্বিতভাবে এই অভিযান চালাচ্ছে পুলিশ। কলকাতা পুরসভায় কর্মী সংখ্যার তুলনায় বেতন বাবদ বেশি অর্থ খরচের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য পুরসভা একটি তদন্ত কমিটি গঠন করেছে। কাগজে কলমে কর্মী সংখ্যা মিলিয়ে দেখার পাশাপাশি বাস্তবে ওইসব কর্মীরা নিয়মিত কাজ করেন কিনা, তাদের নিয়মিত উপস্থিতির রেকর্ড আছে কিনা, সেই বিষয়গুলি কমিটি তদন্ত করে দেখবে। উল্লেখ্য, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টাকা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, 1.5 থেকে 2 লক্ষ টাকা দিলেই 3 বছরের জন্য সার্টিফিকেট, সঙ্গে আরও 50,000 টাকা দিলেই ফায়ার লাইসেন্স মিলত। দমকল পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। দক্ষিণ কলকাতার আনন্দপুরে একটি অভিজাত আবাসনিক গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টা এবং ধারালো হাতিয়ার দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে ওই ফ্ল্যাটেরই রাঁধুনির বিরুদ্ধে। মন্টু কুমার নামে ওই অভিযুক্তকে দুর্গাপুর স্টেশন থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। পাঞ্জাবগামী একটি ট্রেন থেকে তাকে পাকড়াও করা হয়। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে তুদবাড়ি এলাকায় এক চিকিৎসককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, চন্দ্রশেখর দাস নামে ওই হোমিওপ্যাথি চিকিৎসক তুদবাড়ি কালীবেলার মাঠ সংলগ্ন এলাকায় চেম্বারে থাকাকালীন 2 দুষ্কৃতী রোগী সেজে চেম্বারে ঢোকে, বন্দুক দেখিয়ে টাকা আদায়েরও চেষ্টা করা হয় বলে অভিযোগ।

0: তাকে চিৎকার শুনে পরিবারের লোকেরা দুষ্কৃতীদের তাড়া করলে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়ার মায়াপুর ইস্কনে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে ঝুলন উৎসব। দেশ বিদেশ থেকে বহু মানুষ উৎসবে যোগ দিয়েছেন। একটি প্রতিবেদন।
1: নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ঝুলন উৎসবকে কেন্দ্র করে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ফুলমালায় সেজে উঠেছে ঝুলন মঞ্চ, আর সেই মঞ্চে দোলনায় দুলছেন রাধা কৃষ্ণ বিগ্রহ। 8 থেকে 80 সব বয়সের মানুষজন দোল দিচ্ছে রাধা কৃষ্ণ বিগ্রহকে। সন্ধ্যা নামতেই শুরু হয়েছে বিশেষ আরতি, দীপদান, উলুধ্বনি, হরিনাম সংকীর্তনে মুখরিত গোটা ইস্কন। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত পুণ্যার্থীরা সামিল হয়েছেন এই বিশেষ ঝুলন যাত্রা উৎসব প্রত্যক্ষ করতে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, মায়াপুর, নদিয়া।
0: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
2: ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 24 থেকে 26 তারিখের মধ্যে। বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে, প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
0: মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে ডুরান্ডে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। গতকাল সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমার্ধে 3 গোলে এগিয়ে যায় তারা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যে 3,400 কোটি টাকার বেশি বিনিয়োগে 5টি প্রকল্পের শিলান্যাস করেছেন। কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইস্কনের হাতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।
1: আপনার বাগানে বা মাঠে আগাছা নির্মূল করতে ব্যবহার করলেন আগাছানাশক, কিন্তু সেটি উল্টে কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রজাতিকে এমন শক্তিশালী করে তুলল যে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে আর নাশ করা গেল না। ঠিক সায়েন্স ফিকশন সিনেমার সুপার বাগের মতো শোনালেও বাস্তবে সেটাই হয়েছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে হাসপাতালের যেসব ব্যাকটেরিয়ার প্রজাতিগুলো বিভিন্ন শ্রেণীর অ্যান্টিবায়োটিকেও মরে না, সেগুলো বর্জ্য জলের মাধ্যমে চাষের জমিতে ছড়িয়ে পড়ে। এরপর এই ব্যাকটেরিয়াগুলো গ্লাইফোসেট নামক আগাছানাশকের সংস্পর্শে এসে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীকালে বৃষ্টি ও জল সরবরাহ ব্যবস্থার মাধ্যমে এরা আবার আমাদের কাছেই ফিরে আসে। এই ব্যাকটেরিয়ার প্রজাতিগুলো একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারে, ফলে অনুমান করা হচ্ছে বিশ্বব্যাপী প্রতি বছর যে লক্ষ লক্ষ মানুষ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে মারা যাচ্ছেন তার জন্য এই আগাছানাশক উপাদানটিও কিছুটা দায়ী। বুয়েনোস এয়ারেসের ইনস্টিটিউট অফ মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজির বিজ্ঞানী ডক্টর দানিয়েলা সেন্ট্রনের নেতৃত্বে করা এই গবেষণার ফলাফল 2026 সালে ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে। ভারতের মতো ক্রান্তীয় দেশে উপযুক্ত পরিকাঠামো এবং বিদ্যুৎ সংযোগের অভাবে প্রায় 30% ফসল সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এই বিশাল অপচয় রুখতে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি খড়গপুরের গবেষকরা মিলে এক বিশেষ ধরনের মাইক্রো কোল্ড স্টোরেজ তৈরি করেছেন। প্রচলিত কোল্ড স্টোরেজ চালানোর জন্য যে ভারী এবং ব্যয়বহুল ব্যাটারি ব্যবহার করা হয় তা দ্রুত নষ্ট হয়ে যায় এবং পরিবেশের ক্ষতি করে। গবেষকরা ব্যাটারির পরিবর্তে এক বিশেষ থার্মাল এনার্জি স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করেছেন। এই প্রযুক্তিতে সোলার প্যানেলের সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হয়। দিনের বেলা সরাসরি কম্প্রেসার চালিয়ে বরফ বা এক ধরনের বিশেষ ফেজ চেঞ্জ মেটেরিয়ালে ঠান্ডা সঞ্চয় করে রাখা হয়। পরবর্তীকালে কোনো ব্যাটারি ছাড়াই এটি 36 ঘন্টা ভিতরের তাপমাত্রা 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্থির রাখতে পারে। এদের আকার ছোট ও তুলনামূলকভাবে হালকা হওয়ায় খুব সহজেই স্থানান্তর করা যায়। এর ফলে প্রান্তিক চাষিরা কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই মাঠের ফসল তুলে প্রায় 21 দিন পর্যন্ত টাটকা রাখতে পারবেন। ভারতের ভূগর্ভস্থ জলে বিষাক্ত সীসার উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। এর কারণে আমাদের দেশে 27 কোটিরও বেশি শিশুর রক্তে সীসার পরিমাণ বিপজ্জনক মাত্রায় পাওয়া যায়। এই সমস্যার মোকাবিলা করতে আইআইটি গুয়াহাটির বায়োসায়েন্স এবং বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দেবাশিস দাসের নেতৃত্বে গবেষকরা জল থেকে সীসা দূর করার জন্য একটি জৈবিক উপাদান তৈরি করেছেন। এর জন্য তারা ব্যবহার করেছেন পুকুর বা জলাশয় থেকে উপলব্ধ সাধারণ নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। এই শৈবালের গায়ে এক্সোপলিস্যাকারাইডস বা ইপিএস নামের একটি আঠালো শর্করা সমৃদ্ধ আস্তরণ থাকে। গবেষকরা দেখেছেন এই উপাদানটির এমন একটি প্রাকৃতিক রাসায়নিক গঠন রয়েছে যা জলে মিশে থাকা সীসার কণাগুলোকে শুষে নিতে পারে। এই শৈবাল উপাদানটি দূষিত জল থেকে প্রায় 66.2% পর্যন্ত সীসা দূর করতে সক্ষম। জল থেকে সীসা বা ভারী ধাতু দূর করার প্রচলিত পদ্ধতিগুলো অত্যন্ত ব্যয়বহুল, এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয় এবং অন্যান্য দূষণ সৃষ্টি করে। তার তুলনায় এই দেশীয় পদ্ধতিটি সম্পূর্ণ প্রাকৃতিক, সস্তা এবং নবীকরণযোগ্য। এতদিন নতুন ওষুধ আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের গবেষণাগারে দীর্ঘ সময় ধরে নানা পরীক্ষা নিরীক্ষা করতে হতো। এখন সেই কাজে সাহায্য করার জন্য তৈরি হয়েছে একটি ভার্চুয়াল গবেষণা সহকারী, যার নাম কো সায়েন্টিস্ট। গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে কো সায়েন্টিস্ট সম্প্রতি অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়া নামের এক ধরনের রক্তের ক্যান্সারের জন্য একটি নতুন সম্ভাবনাময় ওষুধের সন্ধান দিয়েছে। এই কো সায়েন্টিস্ট কোনো সাধারণ চ্যাটবট নয়, বরং একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে কাজ করে এমন একটি উন্নত ব্যবস্থা। প্রথমে এটি চিকিৎসা বিজ্ঞানের কোটি কোটি গবেষণাপত্র, ওষুধের তথ্য এবং পরীক্ষার ফল বিশ্লেষণ করে নতুন একটি সম্ভাব্য ধারণা তৈরি করে। এরপর এই ধারণার ভুল ত্রুটি নিজেই খুঁজে বের করে এবং আগের গবেষণার সঙ্গে মিলিয়ে যাচাই করে। সব সম্ভাব্য ধারণার মধ্যে তুলনা করে সবচেয়ে কার্যকর ধারণাটি বেছে নিয়ে পরীক্ষার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে। এই বিষয়ে গবেষণাপত্রটি 2026 সালের মে মাসের নেচার পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি নতুন ওষুধ আবিষ্কারের কাজকে আরও দ্রুত, সহজ ও নির্ভুল করে তুলবে। বিজ্ঞানের সংবাদ আজ এই পর্যন্ত।
0: বিজ্ঞানের খবর শুনলেন সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার বাগানে বা
0: এখন নজরুল গীতি দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: নজরুল গীতি শুনলেন দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, কলকাতা রেস কোর্স। লিখেছেন সৌভিক মুখোপাধ্যায়।
1: কলকাতা রেস কোর্স ভারতের এক বৃহত্তম রেস কোর্স। 1820 সালে নির্মিত এবং বর্তমানে কলকাতা রয়্যাল টার্ফ ক্লাব দ্বারা প্রতিপালিত। কলকাতা রেসকোর্স ভারতের এক বিখ্যাত ঘোড়দৌড়ের স্থান, যেখানে প্রতি বছর একটি সুনির্দিষ্ট সময় দেশের সবথেকে মর্যাদাপূর্ণ ঘোড়দৌড় অনুষ্ঠান যেমন ক্যালকাটা ডার্বি এবং কুইন এলিজাবেথ কাপ আয়োজিত হয়। কলকাতার ঘোড়দৌড় ঋতুকালীন, জুলাই মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে। তারপরে এটা আবার নভেম্বর মাস থেকে শুরু হয় এবং মার্চ মাস অবধি চলে। এই মাসগুলিতে প্রতি সপ্তাহের শুধুমাত্র শনিবার ঘোড়দৌড় আয়োজিত হয়। অন্যান্য ঋতুতে পোলো ম্যাচ আয়োজিত হয়। সালটা 1940। জয়পুরের মহারাজা সোয়াই মান সিং এসেছিলেন কলকাতায়। পোলো খেলোয়াড় হিসাবে ততদিনে তিনি খ্যাতি অর্জন করে ফেলেছেন। জয়পুরের মহারাজাধীরাজ কলকাতায় এসে পড়লেন প্রেমে। সেই প্রেম কাহিনী কলকাতা তথা ভারতের বুকে অন্যতম চর্চিত। প্রেম জমাট বেঁধেছিল কলকাতার এই রেস কোর্স মাঠে। আর গায়ত্রী দেবী, কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ ও বরোদার মহারানী ইন্দিরা রাজের মেয়ে, রক্তেই আভিজাত্য। কলকাতায় সেই সময় পোলো খেলা দেখতে এসেছিলেন গায়ত্রী দেবী। দুজনেরই দেখা হয়েছিল। সদ্য কিশোরী গায়ত্রী দেবীর রূপে আভিজাত্যে মুগ্ধ করেছিল মানসিংকে। মানসিংয়ের খেলা দেখে মজেছিল গায়ত্রী দেবীও। তিনি পরে নিজেও পোলো খেলায় সুনাম অর্জন করেন। 1940-এর 9ই মে দুজনের বিয়ে। দুপাশে গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল পেরিয়ে ডানদিকে হেস্টিংস, একটু এগিয়ে ক্যাসুরিনা এভিনিউ ছাড়িয়ে আলিপুর চিড়িয়াখানার আগে সবুজ ঘাসে মোড়া বিশাল মাঠ, লোহার রেলিং দিয়ে ঘেরা। ভাগ্য পরীক্ষা করতে আসেন অনেকে। কেউ বা নিছক নেশায় আসেন পাঁড় রেসের মাঠের খেলোয়াড় থেকে খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী, প্রাইভেট কোম্পানিতে চাকরি করা মধ্যবিত্ত থেকে ট্যাক্সি ড্রাইভার। গ্র্যান্ড এনক্লোজার দিয়ে ঢুকে বিরাট এক বোর্ড, তাতে 1-2 করে লেখা ঘোড়ার নম্বর, ঘোড়ার দর অনুযায়ী কাঁটা ওঠে কম বেশি, যেভাবে ওঠে মানুষের ভাগ্য। কেউ স্মাগলিং প্রিন্স, কারুর নাম আবার মাই ফিউচার। মানুষের কথা ভেবেই বোধহয় এদের এই নাম মাহাত্ম্য। সেই কোনকাল থেকেই ঘোড়ার পিঠে মানুষ, কখনো যুদ্ধের লড়াই, আবার কখনো রেসে। শুরু থেকেই এই পশুর বীরত্বের প্রতীক ঘোড়া মানেই যেন রূপকথার পক্ষীরাজ। রাজা আজ হয়তো নেই, নেই যুদ্ধক্ষেত্র, তবে রয়ে গেছে ঘোড়দৌড়। আর এই দৌড়কে ঘিরেই 2800 মিটারের একটি মাঠ নিমিষে যেন যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আগে রাজারা চালাতো ঘোড়াকে, রাজার জায়গায় বসিয়ে দিন জকিকে। মাঠের রাজা ঘোড়া, তাকে ঘিরেই যাবতীয় উন্মাদনা। সেই নিয়ন্ত্রণ করছে কত মানুষের ভাগ্য। রাজার খেলা, তাই রাজার মতন বাঁচতে হয় ঘোড়াদেরও। সিনেম্যাটিক এই রেসের মাঠ যে আদতে একটি স্পোর্টস গ্রাউন্ড তা ভুলে যান অনেকেই। ক্রিকেট ফুটবলের মতন এটি একটি ইন্টারেস্টিং স্পোর্টস। শুধু মাথায় থাকে টাকার হিসেব। একটি ঘোড়া জেতা মানেই প্রচুর টাকা, রিস্ক বেশি মানে টাকা বেশি। প্যাডকে ঘোড়া স্টার্ট নিচ্ছে, সারা গ্যালারি উত্তেজনায় ফুটছে। জকিরা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গগনবিদীর্ণ চিৎকার। কলকাতা রেস কোর্সে

তুই এদেশের রাজারই পা পড়েনি, রেসকোর্সের রন্ধে রন্ধে ঔপনিবেশিকতার গন্ধ, ব্রিটিশদের সঙ্গে রেসকোর্সের বড় পুরনো যোগাযোগ, জন্ম সেই 1847 সালে, শুরু হয়েছিল তখনকার পুনে, ম্যাড্রাস বা বোম্বেতে। 1871 সালে সরকারিভাবে জন্ম হয় কলকাতার ট্রাফ ক্লাবের। এদের হাতে দায়িত্ব দেওয়া হয় রেসকোর্সের দেখাশোনার। সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল এর অনেক আগে থেকেই। কলকাতার আগে ব্রিটিশদের পছন্দ ছিল ম্যাড্রাস, তারপরে স্থান পাল্টে কলকাতা। ময়দানের আগে কিছুদিনের জন্য গার্ডেনরিচের আকরা, রেসকোর্সের ইতিহাসের সঙ্গে নাম জড়িয়ে ব্যারাকপুরেরও। এখন যেখানে জিমখানা মাঠ, তাকেও বাছা হয়েছিল রেসকোর্সের মাঠ হিসাবে। জায়গা পছন্দ করলেন স্যার আর্মন্ড উইন্টার, তৈরি হল ব্যারাকপুর রেস ক্লাব। তবে মন ভরল না তাতেও, কারণ যে আধুনিক ঝকঝকে গোল মাঠ দরকার ছিল এটা সেটা নয়, দরকার ছিল মেম্বারদের স্ট্যান্ড, গ্র্যান্ড স্ট্যান্ড, যা শুধু সাধারণ মানুষের জন্য। ঘোড়াদের আস্তাবলও তৈরি হবে এমনভাবে যাতে দরকার পড়লে আয়তন বাড়ানো যায়। ব্যারাকপুরের রেসকোর্স এই চাহিদা অনেকটা পূরণ করলেও কখনও কলকাতার মতন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, তাই ব্যাক টু স্কোয়ার ওয়ান, পাকাপাকিভাবে কলকাতায়। তবে একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি ব্যারাকপুরের সঙ্গে। 1947-48 সাল পর্যন্ত এই মাঠ ঘোড়া ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হতো। সাকল্যে 71 দিন রেস হয়েছিল এই মাঠে। গর্বের বিষয়, এশিয়ার মধ্যে কলকাতার রেসকোর্স সব থেকে বড় মাঠ আজও। মাঠ পরিচর্যা, বৃষ্টির মধ্যেও জল নিকাশির যে ব্যবস্থা তা সত্যিই প্রশংসনীয়। 1922 সালে জর্জ ফিফথ দ্বিতীয়বার কলকাতা ভ্রমণের পরেই কলকাতা রেসকোর্স রয়্যাল তকমা পায়। উত্তম কুমার থেকে সোয়াই মানসিং বা বর্ধমানের রাজবাড়ির সদস্য, ব্রিটিশ আভিজাত্যের সঙ্গে দেশের রাজপরিবার, রেসকোর্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল বর্ধমানের রাজবাড়ি। কলকাতা রেসকোর্সের প্রথম ফুল টাইম মেম্বারশিপ বর্ধমানের রাজাদেরই, স্যার বিজয় চাঁদ মেহতাব। পরে মেম্বার হয়েছিলেন শচীন চৌধুরী, যিনি কিনা 1965 সালে দেশের অর্থমন্ত্রী হন। বর্ধমানের রাজা স্যার উদয় চাঁদ মেহতাবের সময় খ্যাতির শিখরে পৌঁছয় রেসকোর্স। সেই আভিজাত্য বজায় রাখার চেষ্টা আজও অক্ষুণ্ণ। ভিভিআইপি আসনে শুধুমাত্র রাজপরিবারদের সদস্যের জন্যই সংরক্ষিত আজও। ভিআইপিতে বসেন সেলিব্রিটিরা। শীত যখন সবে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে, তখন শুরু হয় ডার্বি। রেসকোর্সের এক কর্তা বলেছিলেন, ডার্বির সময় আজও একই রকম উন্মাদনা। সেই সময় সব থেকে বেশি 5,000 টাকার বেট খেলা হতো। টাকার পরিমাণটা আজ অবশ্যই বেড়েছে। পয়লা জানুয়ারি খেলা দেখতে মেলে শহরের প্রচুর নামি দামি ব্যক্তিত্বেরও। কলোনিয়ান হ্যাংওভারের অভিযোগ তুললেও কলকাতার রেসকোর্স কিন্তু চিরদিনই হয়ে থাকবে এই ব্রিটিশদের কাছে। স্যার উইলিয়াম, স্যার অ্যালরিক, অ্যাডমিরাল রাউস, রেসকোর্সের যা নিয়মকানুন তা অনেকটাই এদের হাতে তৈরি। পে রোলে হোল টাইমার, সেক্রেটারি, জকিদের অন্তর্ভুক্তি, অনেক কিছু শুরু হয় সেই সময় থেকেই। রেসের মাঠে একাধিক কাপ খেলা হয়। অন্যতম প্রেস্টিজিয়াস কুইন এলিজাবেথ টু কাপ। আগে এর নাম ছিল ভাইসরয় কাপ, কখনো নাম ছিল গভর্নর কাপ, কখনো বা জর্জ ফিফথ কাপ। সেখানেও এক প্রেমের গল্প। কুইন এলিজাবেথ মাত্র 13 বছর বয়সে প্রেমে পড়েছিলেন এডেনবার্গ ফিলিপ মাউন্টব্যাটেনের। প্রায় 6-7 বছর প্রেম পর্বের পর অবশেষে বিয়ে, 9 জুলাই 1947। 1961 সালে কলকাতায় ফিলিপসকে নিয়ে আসেন এলিজাবেথ। দুজনে মিলে দেখেন এলিজাবেথ কাপ ফাইনাল, রেসের বিজয়ীকে কাপ তুলে দেন তারা। আরও একটা ইন্টারেস্টিং তথ্য হল, এই এলিজাবেথ কাপ ট্রফি বরাবর আসে বাকিংহাম প্যালেস থেকে। সাধে রেস এত রয়্যাল। আজ কেমন রয়েছে রেসের মাঠ? শীতকাল আসার শুরুতেই জেগে ওঠে মাঠ, নতুন উদ্যমে চলে ঘোড়ার পরিচর্যা। ডার্বির জন্য দৌড় হয় 2200 মিটার। দর্শক টানার জন্য এখন শুরু হয়েছে নাইট রেসিং। তবে অনেকের মতেই সেই রমরমা আর নেই। সুইপস্টেক্স কথাটার জন্ম এই ঘোড় দৌড় থেকেই। দেশের সবকটা ডার্বিতে যে ঘোড়াগুলি জেতে, তাদের মধ্যে হয় এই দৌড়, নাম সুইপস্টেক্স ডার্বি।
যেখান থেকে বেছে নেওয়া হয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন।

0: যে দর্প, যে আভিজাত্য নিয়ে রেসের মাঠে বেটিং হতো একসময়, আজ আর সেই গরিমাটা হয়তো নেই। মুষ্টিমো কিছু লোক ছাড়া রেসের মাঠে আজ সেভাবে কেউ যান না। খেলাটা আছে, জুয়াটা আছে, শুধু সেই রূপকথাটা আর নেই।
1: কলকাতা রেস কোর্স নিয়ে কথিকাটি শুনলেন, লিখেছেন সৌভিক মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আশাবরী টোড়ি রাগে শরদ। বাজিয়েছেন পণ্ডিত জয়দীপ ঘোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আশাবরী টরি রাগে শরদ। বাজিয়েছেন পণ্ডিত জয়দীপ ঘোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: হ্যালো,
1: রাজেশ বাবু থানা থেকে কথা বলছি।
0: আবার
1: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
2: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: স্যার অত কোথায় পাবো?
2: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
0: স্যার 2 লাখ?
3: কি হয়েছে বাবা?
0: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
1: আরে
0: কেটে দিল।
3: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
3: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
4: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
7: আপ টু 85% LTV সাথে মনপুরম আইজিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
6: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
7: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
6: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
8: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
9: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
10: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
9: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
11: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে শুনবেন তিলোত্তমা ছবির গান। প্রথম গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।
1: আচ্ছা, যদি আজ সন্ধ্যে থেকে বৃষ্টি যেত ঝরে,

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5

0: কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: তিলোত্তমা ছবির গানে এবারে শিল্পী মান্না দে।

0: শুনলেন তিলোত্তমা ছবির গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে 27তম ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে বিহার সরকার 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে বিশেষ শুল্ক দিতে হবে। ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণিশ এম হাঙ্গেরিতে কানিসরা ওপেন খেতাব জিতেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
2: দুনিয়া ভারত স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কন হ্যায় ইসমে কোই এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগো কো হামে জোড়না হ্যায় হামে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও মে পক্কা মানতা হু জি পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হাম খিঁচ সকতে হ্যায় আর ও আমাদের এক বহুত বড়ি তাকত বন সকতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে সমবেদনা, আত্মসম্মান এবং সন্তুষ্টির মধ্যে। সামাজিক মাধ্যমে একটি সংস্কৃত সুভাষিত উল্লেখ করে তিনি জানান, এই মানসিকতা সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন সমবেদনা যেমন আত্মসম্মান বোধ জাগ্রত করে, তেমনই সন্তুষ্টি আনে কামনার পূর্ণতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন হবে ভার্চুয়াল এবং সরাসরি দুই মাধ্যমেই। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় নিয়ে আলোচনা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। রুশ ফেডারেশনের প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবে। বাণিজ্য প্রতিনিধি দলে সেমিকন্ডাক্টর, ইস্পাত, অটোমোবাইল, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা এবং বিনিয়োগ ও স্টার্ট আপ ক্ষেত্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রে 200 জন বাণিজ্যিক প্রতিনিধি সফরে যাচ্ছেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব পরিলক্ষিত হবে। ভারত ও জাপান বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে যখন চুক্তিবদ্ধ হতে চলেছে সেই সময় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব।

0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার সাধনে একটি 5 সদস্যের বিশেষ কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে বিহার সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি অথবা হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে গঠিত হবে এই কমিটি। আগামী 3 মাসের মধ্যে সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দেবে কমিটি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ে পেশাদার ও প্রযুক্তিগত শিক্ষা থেকে শুরু করে সমস্ত প্রবেশিকা এবং নিয়োগ পরীক্ষার উপর নজর রাখবে তারা। প্রশ্নপত্র ফাঁস, টুকলি, পরীক্ষা কেন্দ্রগুলিতে অনিয়ম, উত্তরপত্র পরিবর্তন এবং ফলাফলে অনিয়ম রোধে কড়া পদক্ষেপের পরামর্শ দেবে বিশেষ দল। সেই সঙ্গে পরীক্ষার ক্যালেন্ডার তৈরি, প্রশ্নপত্রের নিরাপত্তা, খাতা মূল্যায়ন এবং ফল প্রকাশকে আরও স্বচ্ছ ও সমোপযোগী করার দিকেও নজর দেওয়া হবে। উপজাতি বিষয়ক মন্ত্রক কর্ণাটকের মহীশ্বরে উপজাতীয় ভাষা এবং সংগ্রহশালা বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। 3 দিনের এই সম্মেলনে উপজাতীয় ভাষার নথিপত্র সংগ্রহ, সেগুলি সংরক্ষণ এবং পুনরুজ্জীবন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অনুষ্ঠানে উপজাতির সংগ্রহশালা এবং উপজাতির স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রহশালাগুলিকে আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। শ্রাবণ মাসের 4র্থ তথা শেষ সোমবারে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ভক্তদের বিপুল সমাগম লক্ষ্য করা গেছে। প্রভাতী প্রার্থনার জন্য রাত 2:30 খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। প্রথমে পঞ্চামৃত স্নান করিয়ে বিশেষ ভস্ম আরতি করা হয় ভগবান মহাকালকে। এরপর রূপোর মুকুট, ত্রিশূল, রুদ্রাক্ষের মালা এবং নানান ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বিগ্রহ। ভোর 3টে থেকেই মন্দিরের বাইরে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। আজ বিকেল 4টেই মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে ভগবান মহাকালের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার ঝাড়খণ্ডের দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথ ধামে আজ পুণ্যার্থীদের ঢল নেমেছে। আজ সকলেই শুরু হয়েছে জলাভিষেক। হাজার হাজার তীর্থযাত্রী সুলতানগঞ্জ থেকে জল নিয়ে জলাভিষেকে অংশ নিচ্ছেন। মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আজ ভোরে অগ্নিকাণ্ডে অন্তত 3টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে প্রায় 50 থেকে 60টি শিশু চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর তাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, বিহার, ওড়িশা এবং পূর্ব মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মধ্য মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
1: ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 24 থেকে 26 তারিখের মধ্যে। বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে, প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
0: উত্তরাখণ্ডের পিথরাগড় জেলায় লিপুলে গিরিপথ হয়ে কৈলাস মানসরোবর যাত্রা শেষ হয়েছে। 4 জুলাই শুরু হয় যাত্রায় 477 জন তীর্থযাত্রী 10টি দলে ভাগ হয়ে কৈলাস পর্বত এবং মানসরোবর দর্শন করেছেন। গতকাল 10ম তথা শেষ দলটি নিরাপদে ভারতে ফিরে এসেছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, এই মাশুল সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো উপায় নেই। ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণিশ এইম হাঙ্গেরিতে কানিসা ওপেন 2026 দাবা প্রতিযোগিতার গ্রুপ এতে খেতাব জিতেছেন। 9ম তথা শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে জার্মানির ভাদিম পেত্রোভস্কিকে হারান 19 বছরের এই ভারতীয় দাবাড়ু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে।

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে বিহার সরকার 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম: স্বাধীনতা বনাম বিশৃঙ্খলা। লিখেছেন রক্তিম ভট্টাচার্য। মানুষ জন্ম হতেই মুক্ত, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সে শৃঙ্খলে আবদ্ধ। ফরাসি দার্শনিক ও সমাজতাত্ত্বিক জাঁ জাক রুশো তাঁর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে একথা বলে গিয়েছিলেন আজ থেকে 250 শতকেরও বেশি আগে। অথচ এই 21শ শতকের 26 বছরেও স্বাধীনতা আর শৃঙ্খলাবোধের যৌক্তিক বিরোধ নিষ্পত্তির দ্বারপ্রান্তে পৌঁছয়নি। স্বাধীনতা কি বিশৃঙ্খলার নামান্তর? স্বাধীনতা মানে কি যথেচ্ছাচার? নিজের আনন্দের স্ফূর্তিপূরণে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ কি অন্যায্য নয়? উত্তরটা সরলরৈখিক নয় মোটেই। স্বাধীনতা শব্দের আভিধানিক অর্থ নিজের অধীনে থাকা, মুক্ত চিন্তা, নিজের মতো ভাবা, নিজের বিশ্বাস নিয়ে থাকা। সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই কাম্য। সংবিধানও বলছে, নো পার্সন শ্যাল বি ডেপ্রাইভড অফ হিস লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। অর্থাৎ আইন অনুযায়ী প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তাঁর জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। স্বতন্ত্র মত প্রকাশ, স্বাধীন ধর্মাচরণ, স্বাধীন জীবনযাত্রা সর্বক্ষেত্রেই নাগরিকদের স্বাধীনতা সাংবিধানিকভাবে রক্ষিত। কিন্তু কোনো একটি বিমূর্ত ভাববাদী চেতনা কেবল রাষ্ট্রের নীতি নিয়মেই চলে না, ব্যক্তিকেও তা পালনে জরুরি ভূমিকা নিতে হয়। আর এখানেই উঠে আসে স্বাধীনতা বনাম বিশৃঙ্খলার চিরকালীন দ্বন্দ্ব। বর্তমান যুগ সমাজ মাধ্যমের, একের পর এক কন্টেন্টে বিনোদনের উপাদানের ছড়াছড়ি। বিশেষত ওটিটির যুগে দুনিয়ার বিনোদন এখন হাতের মুঠোয়। কিন্তু সেখানেই লুকিয়ে আছে অনেক প্রশ্ন, সিনেমার রূপলি পর্দায় হোক বা দূরদর্শন সম্প্রচারের আগে। সেন্সরশিপের কাটছাঁট নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সিনেমার প্রয়োজনে তথাকথিত জরুরি দৃশ্য সমাজের পক্ষে হিতকর নয় এমন ভাবনা নিয়ে তাতে কাঁচি চালাতে দ্বিধা করেন না সেন্সর বোর্ডের কর্মকর্তারা। বহু পরিচালক, অভিনেতা, দর্শক অতীতে এবং এখনও এ নিয়ে সরব হয়েছেন এবং হচ্ছেন। অপ্রয়োজনে বা ইচ্ছাকৃতভাবে দর্শক টেনে আনার লক্ষ্যে বহু পরিচালক এবং প্রযোজক অশ্লীলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বেড়েছে প্রয়োজনহীন অপশব্দের প্রয়োগও। ওটিটির ক্ষেত্রে এখনও কোনো সেন্সরশিপ না থাকায় বহুলাংশে কন্টেন্ট নির্মাতারা এই মাধ্যমকেই বেছে নিচ্ছেন। প্রজন্মের ফেরে তরুণ সমাজও সেদিকেই আগ্রহী হচ্ছে। ফলত স্বাধীনতার নামে বিশৃঙ্খলার সংকটে ছেয়ে যাচ্ছে বিনোদনের মায়াবী দুনিয়া। কেন্দ্রীয় সরকার এ ধরনের কন্টেন্টের লাগাম ছাড়া সম্প্রচার নিয়ন্ত্রণে আইন এনেছে। বিভিন্ন সময় একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। একাধিক দেশ সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণও করে দিয়েছে। তবে নিয়ন্ত্রক ব্যবস্থাও প্রশ্নাতীত না হওয়ায় ফাঁকফোকর থেকে গেছে স্বাভাবিকভাবেই। সেন্সরশিপ একাধিক সময় প্রয়োজন সাপেক্ষ দৃশ্যকেও সরিয়ে দিয়েছে নিছক অশ্লীলতার দায়ে। রাষ্ট্রশক্তিও এর ঊর্ধ্বে নয়। লেখায় মাত্রাতিরিক্তভাবে কথিত অশালীন শব্দ ব্যবহারের জন্য হাঙ্গরি কবি মলয় রায়চৌধুরীকে দাঁড়াতে হয়েছিল কাঠগড়ায়। তবে সেসব ইতিহাস এবং ব্যক্তিগত স্বাধীনতার সংবিধানসম্মত আপ্তবাক্যকে স্মরণে রাখলেও একথা বলাই বাহুল্য যে একটি নির্ভরযোগ্য নিয়ামক বা নিয়ন্ত্রক না থাকলে স্বাধীনতা এবং বিশৃঙ্খলার সূক্ষ্ম বিভাজন রেখা ঘুঁচে যেতে বাধ্য। তাই নিয়মতান্ত্রিকতার বেড়াজাল যেন শৃঙ্খল পাশে ঘিরে মুক্ত চিন্তার অধিকার কেড়ে না নেয় তা নজরে রাখা দরকার। আবার অনিয়ন্ত্রিত স্বাধীনতা বিশৃঙ্খলায় পর্যবসিত হলে তা অচিরেই সভ্যতা হন্তারক হয়ে উঠবে, এই আশঙ্কাও অমূলক নয়। বিখ্যাত দার্শনিক ও তাত্ত্বিক উইল ডুরান্ট তো বলেই

0: গেছেন। সভ্যতা শুরু হয় শৃঙ্খলা দিয়ে, বিকশিত হয় স্বাধীনতার মাধ্যমে এবং শেষ হয় বিশৃঙ্খলা দিয়ে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন সোনার খাঁচা ছবির গান। প্রথম গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এবারের গান সুরের আকাশে, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। গান শুনছেন সুরের আকাশে ছায়াছবি থেকে। এতক্ষণ শুনলেন আশা ভোসলের কণ্ঠে কিশোর কুমারের কণ্ঠে এবং আবারও আশা ভোসলের কণ্ঠে সুরের আকাশে ছায়াছবি থেকে গান।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: শুনছেন গানে গানে, এবারের গান আলকা ইয়াগনিক এবং শক্তি ঠাকুরের দ্বৈত কণ্ঠে সুরের আকাশে ছায়াছবি থেকে।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান নিয়ে গানে গানে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানের ভেলা। আজ গানের ভেলায় ভক্তিগীতে।

এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলত সোনা। সত্যি তো, এমন কথা মায়ের ছেলে ছাড়া আর কেই বা বলবে। ঠিক তাই, রামপ্রসাদের কথা বলছি, সাধু রামপ্রসাদ সেন। শ্যামসঙ্গীত বলতেই যার কথা আমাদের সবার আগে মনে আসে, কিংবা বলা ভালো, শ্যামসঙ্গীত ও রামপ্রসাদ সেন একে অপরের সাথে জুড়ে আছে সেই কোনকাল থেকে। সাধক রামপ্রসাদ লিখেছিলেন, কে জানে কালি কেমন। হ্যাঁ, আজ গানের ভেলায় শ্যামসঙ্গীত। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে চলে আসতে পারেন 0332210 7325। আরও একবার জানাই, 0332210 7325 এই নাম্বারে চলে আসতে পারেন আমাদের কাছে। আজ গানের ভেলায় শ্যামসঙ্গীত।

0: শুনছেন গানে গানে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
4: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
5: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
4: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।

শুনছেন গানে গানে, মাফ করবেন, শুনছেন গানের ভেলা। আর গানের ভেলায় প্রথমে শুনলেন অরিজিৎ সেনের কণ্ঠে এবং তারপর শ্রীকান্ত আচার্যর কণ্ঠে গান। তো যে কথায় ছিলাম, কে জানে কালি কেমন, এমন গূঢ় প্রশ্ন সাধক ছাড়া আর কেই বা করবে। সত্যি তো মনে প্রশ্ন তো জাগেই, কেমন তিনি? কালি হলেন জগৎ কারণ প্রকৃতি, অব্যক্ত আত্মা, নিত্যা, অদ্বয়। একটু সহজ করে গল্পে আসি। দেবীপুরাণের কথায় দেবী দুর্গারই অন্যতম রূপ কালি। অসুরকুলের সঙ্গে দুর্গার দ্বৈরথ শুরু হয়েছে, ঘোরতর যুদ্ধ চলছে। চণ্ড ও মুণ্ড দেবী দুর্গাকে আক্রমণ করেছে। সেই যুদ্ধকালেই ক্রোধে উন্মত্ত দেবীর তৃতীয় নয়ন থেকে কালীর উৎপত্তি। কালীর চেহারা গাঢ় নীল, কোটর নিমজ্জিত চোখ এবং পরনে বাঘছাল, গলায় মুণ্ডমালা। তিনি চণ্ড ও মুণ্ডকে বধ করে দুর্গার কাছে এসে তাঁকে দুই অসুরের মাথা উপহার দিলেন। ওই একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পড়া মাত্রই তা থেকে ফের জন্মায় হাজার হাজার রক্তবীজ। বাকি অংশটা তো সবারই জানা। পুরাণের এই কালী পরবর্তীতে ফিরে ফিরে এসেছেন। তিনি উৎস, তিনি সমাপ্তি, তিনি ছাড়া আর কিছুই নেই। শ্রীশ্রীচণ্ডীতে দেবী স্বয়ং বলেন, এই জগতে একমাত্র আমি ছাড়া আর দ্বিতীয় কে আছে।

আরও এক রামপ্রসাদি গান শুনলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। যোগীন্দ্রনাথ গুপ্ত লিখছেন, প্রসাদের গান এক একটি প্রসাদী ফুল, তাহার গান এত সহজ ও সরল, এমন ভাব ভক্তি সংযুক্ত যে কতদিন চলিয়া গিয়াছে এখনও আমাদের হৃদয় ও মনে তাহার ভক্তি বিগলিত সুরলহরী নিত্য নবরূপে প্রাণের মধ্যে এক নূতন আনন্দ ও উৎসাহের প্রেরণা জাগাইয়া দেয়। আমরা দেখতে পাই কালী উপাসনা, রামপ্রসাদের কালী হইতেছেন স্নেহময়ী বিশ্বজননী। গানের মধ্যেই তিনি ত্রিভুবনময় মায়ের মূর্তি দেখিয়াছেন, তিনি তাহার গানে সীমার মধ্যে অসীম হইয়া আছেন। হ্যাঁ, যোগীন্দ্রনাথ গুপ্তর কথায় ছিলাম, শুনছেন গানের ভেলা।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: গানের ভেলায় আজ শ্যামাসঙ্গীত, এবং যে কথাটি প্রথম বলে শুরু করেছিলাম যে শ্যামাসঙ্গীত এবং রামপ্রসাদ সেন, সাধক রামপ্রসাদ সেন একে অপরের সঙ্গে জুড়ে আছে সেই কোন কাল থেকে, হ্যাঁ সেই কথা নিয়ে আমাদের মধ্যে চলে এসেছেন শ্রোতাবন্ধু, তার কথাই আমরা যাব। হ্যালো, সাথে কে আছেন? না, জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আসবো আবার বন্ধুর কথায়।

যোগীন্দ্রনাথ গুপ্তর কথায় ছিলাম, এবং তারপর যার কথা বলতে ভীষণ ইচ্ছে করছে তিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা। হ্যাঁ, তার কথা অনুসারে মানে তিনিও রামপ্রসাদের সঙ্গীত সুধা পান করেছিলেন এবং পান করে বলেছিলেন, যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, এটি ভাবিতে বিস্ময় জাগে যে আজ থেকে 150 বছর আগে, ইউরোপীয় শিল্পের জন্মের প্রায় 100 বছর পূর্বে, একজন মহান ভারতীয় গায়ক ও সাধক কিভাবে এই ক্ষুদ্র বিষয়গুলির প্রতি গভীরভাবে মনোযোগী হইয়াছিলেন, সেগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও অধ্যয়ন করিতেন এবং নিজের অজান্তেই প্রতিটি অনুভূতির প্রতি এত সূক্ষ্ম সংবেদনশীলতা প্রদর্শন করিতেন। টু সেইন্টস অফ কালী নামক বই থেকে তার এই লেখা আমরা পাই। আসলে কি, ভক্তি তো মনের একটা ভাব যার মাধ্যমে আমরা পরিশুদ্ধ হই, পবিত্র হই, আর সেই পবিত্রতার মধ্যে ভালোবাসার পরশ মিললে তবেই না দেখা দেবে ভক্তের ভগবান, ঠিক যেমনটা ঘটেছিল রামপ্রসাদের জীবনেও। আসবো আমরা তার কথায় একটা গানের পরে। তপন রায়ের কণ্ঠে সুরা পান করি না আমি।

তপন রায়ের কণ্ঠে শুনলেন সুরাপান করি নাই আমি। মা তার ছেলের কাছে গান শুনতে চান, এ আর এমন কি, আসলে সত্যি যে তিনি সাধক, দেবীকে পরমারাধ্যা মায়ের রূপে কল্পনা করে সন্তানের আকুতির প্রকাশই আমরা দেখি রামপ্রসাদী গানে, যে গান বহু সময়ে গেয়েছেন পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, দ্বিজেন চৌধুরী সহ বহু প্রথিতযশা শিল্পীরা। হ্যাঁ, এখন তেমনই একটা গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, ওই শ্যামা বামেকে, সেইখানে যাবো আমরা। তবে তার আগে শ্রোতাবন্ধু চলে এসেছেন আমাদের মধ্যে, শুনে নেব তার কথা। নমস্কার। নমস্কার, কে আছেন সঙ্গে, কে আছেন শ্রোতাবন্ধু? না, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার। আসলে আমরা জানি বহু শ্রোতাবন্ধুই আমাদের মধ্যে আসতে চাইছেন, তার কারণ আজকের বিষয় যে শ্যামা সঙ্গীত। আপনারা চলে আসতে পারেন আমাদের মধ্যে, নাম্বারটা আরও একবার জানিয়ে দিই, 033-2210-7325, 033-2210-7325, এই নাম্বারে চলে আসতে পারেন আমাদের মধ্যে।

0: আজ গানের ভেলায় রয়েছে শ্যামা সঙ্গীত, চলছে একের পর এক শ্যামা সঙ্গীতের গান, এবং অবশ্যই রামপ্রসাদী গান শোনাচ্ছি, এবং আরও যে যে বিষয়গুলো আমাদের মধ্যে রয়েছে থাকবে, কাজী নজরুল ইসলামের গান শ্যামা সঙ্গীত, সেই নিয়েও আমরা আলোচনায় যাব, সেই গানও আমরা শুনব।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার

0: ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: পানালাল ভট্টাচার্যের কণ্ঠে এবারের রামপ্রসাদী।

জ্ঞান চর্চার পীঠস্থান নবদ্বীপ। তবে পাশাপাশি চলত শাক্ত সাধনাও। কিন্তু দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং, সেই দেবীর আরাধনা বা অবস্থান সাধারণ ঘরোয়া মানুষগুলোর থেকে তখন অনেকটাই দূরে। সেই দেবীকে ভয় পাওয়া যায়, দূর থেকে শ্রদ্ধাও করা যায়, কিন্তু কোনোভাবেই যেন ভক্তির আবেশে মা ডাকা যায় না। আর এই ভয় মিশ্রিত দূরত্বের সুযোগ নিত নবদ্বীপের এক শ্রেণীর কাপালিক। আগমবাগেশের লড়াইটের শুরু এখান থেকেই। দূরত্বের দেবী ডাক নয়, নিতান্তই অন্তর থেকেও তাকে যে মা বলে ডাকা যায়, তিনিও যে ঘরে ঘরে মা রূপে প্রতিষ্ঠা পেতে পারেন, তারই ব্রত নিয়েছিলেন কৃষ্ণানন্দ।

ঐতিহাসিকদের মতে সালটা 1600 থেকে 1610। বাবা কৃষ্ণভক্ত হলেও কৃষ্ণানন্দের আরাধ্যা ছিলেন দেবী কালিকা, না তন্তর্মন্ত্রের কীটাটোপ নয়, সাধারণের বুদ্ধিবিচারের বাইরে নয়, বরং সাংসারিক ক্ষীরাটোপের মধ্যেই দেবীকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি। কাজটা সহজ ছিল না আদপেই, কিন্তু হেরে তো যাননি তিনি। দেবীর করাল বদনাং রূপ নিয়ে কাপালিকদের জমিয়ে ব্যবসায় আঘাত হানার কাজে সিদ্ধি এসেছিল অনেক চেষ্টার পর। তবেই না ভয়াল দেবী থেকে আদরানিয়া মায়ের এই রূপান্তর। কৃষ্ণানন্দের কথায় রয়েছি আমরা। একদিকে তন্ত্রগুলি থেকে সার সংগ্রহের ব্যস্ততা, অন্যদিকে নবদ্বীপের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা কাপালটোলাগুলির বিরুদ্ধে লড়াই। কিন্তু এই সব ছাড়াও যা ভাবিয়ে তুলেছিল কৃষ্ণানন্দকে তা হল, মাকে দেখতে কেমন, কোন রূপে প্রতিষ্ঠা করবেন মাকে ঘরে ঘরে। মা যে ভয়াল নন, বরং মাতৃস্বরূপিনী মহামায়া, তা তো চেনাতে হবে, কোন বেশে চেনাবেন তাকে। রাতের পর রাত কাটে পঞ্চমুণ্ডির আসনে, ধ্যান ভাঙে ভোরে, কিন্তু প্রাণের আরাম কই, কোথায় সেই অপরূপ রূপ। অস্থিরতা বাড়তে থাকে, দিনের পর দিন কাটে, কিন্তু মায়ের সেই রূপের হদিশ মেলে না। আজ গানের ভেলায় শ্যামা সংগীত।

0: বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: কে বলে পাশানিতরে, অজয় চক্রবর্তীর কণ্ঠে এবারের গান।

0: শুনছেন গানের ভেলা।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: কথা বলতে বলতে এবং গান শুনতে শুনতে আবারও এক শ্রোতা বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে আছেন?

না, জনসংযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য দুঃখিত শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, আমাদের সঙ্গে চলে আসতে পারেন আমাদের মাঝে 0332107325, 0332107325। বারবার ঘোষণা করছি কিন্তু কোনো কারণে সংযোগ আজকে বারংবার বিচ্ছিন্ন হচ্ছে। আজকে রয়েছি শ্যামাসঙ্গীত নিয়ে গানের ভেলায়। কাজী নজরুলের শ্যামাসঙ্গীতের কথাই আসি এবার। রামপ্রসাদের পদাবলীতে যেমন অসহায় শিশুর আবেদন প্রাণীর ভাষায় ব্যক্ত হয়েছে, নজরুল রচিত শ্যামাসঙ্গীতেও ঠিক তেমনটি। নজরুল শ্যামাসঙ্গীতের নতুন সুরে স্রষ্টা কিংবা দ্রষ্টা নন, তিনি তার গানে হৃদয়ের দরদ এমন করেই মিশিয়েছেন যে রসের নিবিড়তায় তার গান এবং রামপ্রসাদের গান প্রায় একাত্ম হয়ে উঠেছে। এখানেই নজরুলের কৃতিত্ব। হ্যাঁ, আর এখানেই নজরুলের কৃতিত্ব। চিন্ময়ী সচ্চিদানন্দময়ী কুলকুণ্ডলিনী রূপে কালী মহিমা কীর্তন করতে গিয়ে একদিকে যেমন মহাকালীকে রণরঙ্গিনী মূর্তিতে আবাহন করেছেন, অন্যদিকে তেমনই তাঁকেই স্নেহময়ী প্রেমময়ী মাতৃরূপে দেখিয়েছেন।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী মথুরা ভট্টাচার্য।

শ্যামাসঙ্গীত শুনলেন মথুরা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতে শিল্পী তুলিকা দাস।

0: লোকগীতি শুনলেন তুলিকা দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বিহারে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়ে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সে রাজ্যের সরকার ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ইতোমধ্যেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে শ্রী অধিকারীকে অবহিত করেছেন তিনি। শ্রী চৌধুরী জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে বিহারে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তা সহায়ক হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে খবর। এদিকে অবিরাম বর্ষণ ও বর্ষার জলে মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গার জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে, ফলে আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা এবং পদ্মা তীরবর্তী এলাকার বাসিন্দাদের মনে। ধুলিয়ানের পাহাড়ঘাটি থেকে নিমতিতা পর্যন্ত, অন্যদিকে দেবীদাসপুর, ঘনশ্যামপুর, শিকদারপুর, চাচণ্ড, মহেশতলায় নদীর পাড়ের কাছাকাছি এলাকার বাসিন্দারা আশঙ্কায় দিন কাটাচ্ছেন, যদিও শামশেরগঞ্জে নতুন করে ভাঙন হয়নি গত কয়েকদিনে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম ও বাংলাদেশ উপকূলের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসারে ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। গত সন্ধ্যায় এর উদ্বোধন করেন।

0: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে তিনি বলেন, শিল্পোদ্যোগীদের দক্ষতা বৃদ্ধিতে এবং প্রশিক্ষণের জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। শিল্পক্ষেত্রে স্বচ্ছ ও বৈধ বিনিয়োগে সরকার সর্বদা সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন। আগামীকাল পর্যন্ত এই প্রদর্শনী ও মেলা চলবে। মুর্শিদাবাদের বিভিন্ন খুচরো বাজারে চিনির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। সংকট তৈরি হয়েছে মিষ্টি ও কনফেকশনারি ব্যবসাতেও। সপ্তাহ কয়েকের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে আজ বাজার দর কেজি প্রতি 75 টাকা হয়েছে। জ্বালানির বাড়তি দামের পাশাপাশি চিনির দাম অস্বাভাবিক হারে বাড়ায় সমস্যায় পড়তে হচ্ছে জেলার চায়ের দোকানি থেকে শুরু করে মিষ্টি ব্যবসায়ীদের। মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া গ্রামে পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে গতকাল বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। জানা গেছে, 2017 সালে আলীনগর গ্রামে পিএইচই প্রকল্পের কাজ হয়। সেই সময় কিছু পরিবার জল পেলেও অধিকাংশই এই পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ। পাইপলাইন বসানোর জন্য বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শেষ হলেও জলের সংযোগ দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, অগভীর নলকূপে আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন তারা। অন্নপূর্ণা যোজনার টাকা মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পুরাতন মালদায় গতকাল মিছিল করেন মহিলারা। মঙ্গলবাড়ির সদরঘাট মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় পর্যন্ত এই মিছিলে পা মেলান মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজবংশী প্রমুখ। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়। কৃষিকাজের জন্য আবহাওয়ার জল হওয়ার খবরে এক সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় একই রকম আবহাওয়া পরিলক্ষিত হবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উনজমির দুনো ফসল। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

অনুজমির দুনো ফসলে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা। আজকে অনুরোধের আসরে যে প্রথম গানটি অনুরোধ এসেছে এবং অনুরোধ করেছেন বন্ধু উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, হ্যাঁ একেবারে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু সুভাষ চক্রবর্তী এবং একই সঙ্গে মিত্রপাড়া নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে কেয়া ও রামানন্দ ব্রহ্মচারী আপনাদের অনুরোধের শিল্পী রূপঙ্কর বাগচী।

আর আমি আপনাদের বন্ধু স্বাগতা চলে এসেছি আপনাদের চিঠির টানে, আপনাদের অনুরোধের গান নিয়ে। গানের বেলায় রয়েছি আজকের উনজমের দুনো ফসলে। শুনিয়ে দিই পরের অনুরোধের গান। পরের অনুরোধটি করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর, সুব্রত, দেবাশিস ও রিকিমাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়ের এই গানটি।

হ্যাঁ, কদম বকুলের গন্ধ যদিও বা একটু ম্লান এখন, কিন্তু গ্রাম বাংলার পথে বা একটু যদি মফস্বলের দিকে যাই তাহলে কিন্তু এই যে বৃষ্টি ভেজা দিনগুলো, বর্ষা স্নাত চারিদিক, বকুলের গন্ধ বা কদমের গন্ধ তো পাওয়া যায়। আর তার সাথে মানে এই বকুলের সাথে যদি মনের কথা, মনের সৌরভ ছড়িয়ে দেওয়া যায় গানে গানে বা কথায় কথায়, মন্দ হয় না, তাই না? চলে যাই পরের গানে। পরের গান অনুরোধ করেছেন ডাক বাংলো পাড়া দুবরাজপুর বীরভূম থেকে অমিতাভ ঘোষ ও কবিতা ঘোষ। পছন্দের শিল্পী মোহাম্মদ রফি, আর পছন্দের গান শুনিয়ে দিই তাহলে।

যে বন্ধুরা ওপার থেকে শুনছেন আমাদের এই গানের অনুরোধের আসর অনুজমের দুন ফসল, যারা চিঠি লিখেছেন তারা তো জানেনই ঠিকানা, কিন্তু যারা চিঠি লেখেননি ভাবছেন লিখব, ঠিকানা চাই তো আমি বলে দিচ্ছি, লিখুন অনুজমের দুন ফসল, কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর হ্যাঁ, আর কিন্তু এখন আমাদের ইমেলও করতে পারেন, ইমেল আইডিটা বলে দিই, airkolagri অর্থাৎ aircolagri@gmail.com। মেল করেও আপনার অনুরোধের গান বা অনুরোধের শিল্পী আমাদের জানিয়ে দিতেই পারেন, নিশ্চয়ই শুনিয়ে দেব আমরা। চলে যাই পরের অনুরোধে। পরের অনুরোধ ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে, অনুরোধ করেছেন অখিল, ধীরেন, সনত বসাক এবং কৃষ্ণ প্রামাণিক। আপনাদের অনুরোধের শিল্পী বাণী ঘোষাল।

সত্যি, একেবারে সত্যি কথা, মেঘ কখনো কারুর মনে কবিতা গানের উদ্রেক করায়, কখনো আবার সেই মেঘই কারুর জীবনে দুঃখ নিয়ে আসে। কিন্তু তারপরেও যখন চারিদিক সবুজে ভরে ওঠে, গোলাপ হয়ে ওঠে ধানে, তখন কিন্তু সেই মেঘের জন্যই আমরা প্রার্থনা করি। সেরকমই একটি গান আমরা শুনলাম, ভুলে যাওয়া বেশ কিছু গান কিন্তু মনে করিয়ে দেন আমাদের শ্রোতা বন্ধুরা, আর সেই জন্যই শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এর পরের যে গানটি রয়েছে অনুরোধে, সেটি অনুরোধ করেছেন রাজবলহাট হুগলি থেকে রুমা, তুলি, আর্যা, আরাত্রিকা, আরোহী ও কুমারেশ রক্ষিত। আর যে গানটি অনুরোধ করেছেন একেবারেই আমারও ভীষণ প্রিয় শিল্পী আশা ভোঁসলে, আর গানটিও ভীষণ প্রিয়।

হ্যাঁ, সময় বলছে এবার আমাকেও কিন্তু বিদায় বলতেই হবে। আর বিদায় বেলায় একটা গান যেটা অনুরোধ করেছেন ছোট বইনান মাধবডিহি পূর্ব বর্ধমান থেকে, নিতাই, টিঙ্কু, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল ও অলোকা অধিকারী। এবং গানটি শোনাতে শোনাতেই কিন্তু আজকে আমিও বিদায় নেব আর বলবো এক কোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনলেন অনুষ্ঠান অনুজমির দুনো ফসল। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মণ্ডল মল্লিক। এখন নির্বাচিত লোকগীতি, প্রথমেই উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের সূচনার আনুষ্ঠানিক করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিহারে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়া সহ একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ছ উইকেটে 419 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সংস্থার সুজুকির সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্য থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: Journey that Suzuki has traveled in the last four decades, we see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent, and we would like to see 1,580 Suzukis being created out of India.
0: জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআই এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জেআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্য জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। গোয়েল বলেন, দুদেশের কূটনৈতিক

সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপনের এই সময়টাকে কাজে লাগিয়ে ভারত ও জাপানের বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা উচিত। উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীযূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে সহসভাপতিত্ব করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকও করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 9ম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। 2 দিনের এই সম্মেলন ভার্চুয়াল মাধ্যমেও চলবে। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে পৌঁছেছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি। উল্লেখ্য, মুসুনুরুর গুরমে পপকর্ণিকা এশিয়ার অন্যতম প্রধান পপকর্ন প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং সারা ভারতের সিনেমা হলগুলিতে পপকর্ন সরবরাহ করে। ইডির লখনৌ অফিস আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ ও হস্তান্তরের মামলায় আজ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর ও গাজিয়াবাদ এবং হরিয়ানার ফরিদাবাদের 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, মামলাটি জম্বুদ্বীপ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস লিমিটেড সংক্রান্ত, যারা নকল চালান এবং ই ওয়ে বিলের মাধ্যমে ভুয়ো আইটিসি তৈরি ও হস্তান্তর করেছে অথচ প্রকৃত পণ্যের কোনো বাণিজ্য হয়নি। তদন্তে ব্যাপক চক্রাকার লেনদেন, দ্রুত অর্থ স্থানান্তর এবং একাধিক ভুয়ো ও অস্তিত্বহীন সংস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের প্রমাণ পাওয়া গেছে। জিএসটি কর্তৃপক্ষ ইতিমধ্যে 9,63,00,000 টাকার ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ এবং 10 কোটিরও বেশি ট্যাক্স ক্রেডিট হস্তান্তরের ঘটনা নিশ্চিত করেছে, যার ফলে সরকারি কোষাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে। লখনৌতে 18তম ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিক্স শেরপা সুধাকর দালেলা বলেছেন, ভারতের সভাপতিত্ব হিউম্যানিটি ফার্স্ট বা মানবিকতা প্রথম নীতিতে পরিচালিত হচ্ছে। তিনি জানান, স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের উপর জোর দিতে প্রায় 30টি শহরে 400রও বেশি বৈঠক হয়েছে। দালেলা বলেন, ব্রিক্স আজ উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির সহযোগিতার প্রধান মঞ্চে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি ঐতিহ্যবাহী ও সম্প্রদায়ভিত্তিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ভারতের ব্রিক্স সভাপতিত্বের অংশ হিসেবে 23 থেকে 25 আগস্ট লখনৌতে ব্রিক্স একাডেমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল ও আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে 100 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী পাটনার সকল প্রধান ঘাটে নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় বিহার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। শ্রী চৌধুরী জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে গঙ্গার জলপ্রবাহ সহজতর হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। IMD ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ ও অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে CBI এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ ভারত সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্যদের কাছ থেকে এই বিষয়ে জবাব তলব করেছে। সরকারি আধিকারিক ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে এই আবেদনে

তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে সিবিআই এর কাছে হস্তান্তরের আর্জি জানানো হয়েছে। ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুলস 2017 তিনটি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশনের কাজ বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা। ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠক আগামীকাল চীনে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চীনের বিদেশমন্ত্রী, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াং ই এই বৈঠকে অংশ নেবেন। ওয়াং ই এর আমন্ত্রণে দুদিনের চীন সফরে অজিত দোভাল আজ বেজিং পৌঁছেছেন। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বুধবার থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাও, পিডিআর এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। লাও পিডিআরে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন এবং যৌথ ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করছে। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাই এর বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে 6 উইকেটে 419 রান করেছে। আজ হাতে 300 রান ও 5 উইকেট নিয়ে ভারত ব্যাট করতে নামে ঋষভ পন্ত 63 ও ধ্রুব জুরেল 59 রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডো 4টি উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে 4 দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড ব্রিজের আনুষ্ঠানিক সূচনা করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ওঠা বিধায়ক অফিস বা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের জন্য নির্ধারিত নেতাজির প্রতিকৃতি বিতরণ শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজ্যের বিধায়কদের হাতে এই প্রতিকৃতিগুলি তুলে দিচ্ছে। প্রতিটি সেবা কেন্দ্রে এই নির্ধারিত প্রতিকৃতি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে 500-র কাছাকাছি সরকারি স্কুলে কোনো পড়ুয়া নেই। ওইসব স্কুলে নিযুক্ত থাকা প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাকে অন্যান্য স্কুলে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আজ নিউটাউন কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতি 2020-র বাস্তবায়ন নিয়ে কর্মশালার আয়োজন করে স্কুল শিক্ষা দপ্তর। ওই অনুষ্ঠানে স্কুল শিক্ষামন্ত্রী বলেন, প্রায় 500-র সরকারি স্কুলে ছাত্র না থাকলেও কেন্দ্রীয় পোর্টালে এই সংখ্যা প্রায় 9000-এর কাছাকাছি বলে উল্লেখ রয়েছে। বেশ কিছু বেসরকারি বিদ্যালয় পোর্টালে তথ্য আপলোড না করায় সরকারের উপর সেই দায়িত্ব চলে এসেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ওই বেসরকারি স্কুলগুলিকে কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপলোড করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
1: 500-র কাছাকাছি সরকারি স্কুলে ছাত্র নেই, কিন্তু আমাদের ন্যাশনাল পোর্টালে দেখাচ্ছে এই সংখ্যাটা 9000। বেশ কিছু বেসরকারি বিদ্যালয় আছে যেগুলোকে ইউডাইস প্রোভাইড করা হয়েছে, কিন্তু তারা সেই ইউডাইস গুলো ফিল আপ করেনি, সেটা কিন্তু এসে আছে সরকারের ঘাড়ে। ডিসেম্বরের মধ্যে তারা যদি ইউডাইস পোর্টাল ফিল আপ করে, ওয়েলকাম, আদারওয়াইজ তাদের ইউডাইস পোর্টাল আমরা উইথড্র করে নিতে বলবো।
0: স্কুলের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য আইআইটি, আইআইইএসটির মতো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আজ জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। নিউটাউন কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি জানান, সরকারি স্কুলগুলির পরিকাঠামো মানোন্নয়নের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। কলকাতায় আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জোনাল স্তরের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং কলা উৎসবের সূচনা হয়েছে। দুদিনের এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের কলকাতা, পাটনা, গুয়াহাটি, শিলচর এবং তিনসুকিয়া এই 5টি জোনের পড়ুয়ারা অংশ নিচ্ছে। কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণীর এক পড়ুয়াকে সাপে কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টালিগঞ্জের বাসিন্দা

0: পাল নামে ওই পড়ুয়াকে আজ সকালে টিফিন বিরতি চলার সময় সাপে কামড়ায় বলে খবর, তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল। রক্ত প্লাজমা বিক্রি সহ একাধিক অনিয়মের অভিযোগে কলকাতার ইন্টালির একটি বেসরকারি ব্লাড ব্যাংকে আজ অভিযান চালিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে তল্লাশি অভিযান চালানোর সময় অসহযোগিতার অভিযোগ উঠেছিল ওই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতোমধ্যেই ওই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের সামনে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে, আহত তিনজন। আহতদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ তারা জানান, KYC তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, সমস্যা মিটে যাওয়ায় এই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিলেও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে সমস্যায় পড়েন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়কে 10ই সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এই সময়কালে তার বিরুদ্ধে কোনো মামলায় পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, সুমিতের বিরুদ্ধে দায়ের হওয়া 4টি মামলায় FIR খারিজের আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তার আইনজীবী। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুই শিবিরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দুপক্ষই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি পালন করতে চায়। পুলিশের তরফে অনুমতি না মেলায় মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরের উত্তর ট্যাঙ্গারবেরিয়া এলাকায় এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বছর 45-এর বাপি প্রামাণিক নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তৃণমূল কংগ্রেসের লোকেরাই ঘটনার সঙ্গে যুক্ত। একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুজন মণ্ডলের এতে মদত রয়েছে বলেও তাদের দাবি। পুলিশ জানিয়েছে, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল ও মারামারির সময় গুরুতর আহত হন বাপি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিহারে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়ে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সে রাজ্যের সরকার ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ইতোমধ্যেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? হ্যাঁ
6: ম্যাডাম,
7: বলুন।
5: KYC আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
7: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
5: সেটা কিভাবে হবে?
7: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
5: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
7: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
5: ব্যাস বুঝে গেছি।
7: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছে গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
8: RBI এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার

0: জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: দুপুর সাথী মহিলা মহিলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের মহিলা মহিলে বায়োস্কোপের গল্প, আর সঙ্গে গান, তার সঙ্গে বলবো আজ থেকে সেপ্টেম্বরের 23 তারিখের মধ্যে এই সময়টাতে যে বিষয়টি নিয়ে আপনাদের চিঠির অপেক্ষায় আমরা থাকব, সেই চিঠির বিষয়। আর হাতে যদি সময় থাকে তাহলে আরও একটি বিষয়ে যাব, তবে ওই যে বললাম হাতে সময় থাকলে, এই মুহূর্তে শুরুতেই যাব বায়োস্কোপের গল্পে। আজকের বায়োস্কোপের গল্পে যার সঙ্গে কথা বলবো তার কলকাতা দূরদর্শনে জনপ্রিয় ধারাবাহিক জন্মভূমিতে অভিনয়ের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ। 30 বছর ধরে বিভিন্ন শেডের বিভিন্ন পার্শ্ব চরিত্রে, নেতিবাচক চরিত্রে অভিনয় করার পর এবছর তিনি অন্নপূর্ণার চরিত্রে নাম ভূমিকায়। কে তিনি? অনেক শ্রোতা বন্ধুই মনে হয় ধরতে পেরেছেন, যারা পারেননি তাদের জন্যে চলুন কথা বলি তাঁর সঙ্গে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের মহিলা মহলের বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকের বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি রয়েছেন বায়োস্কোপের জগতে, বা বলা ভালো অভিনয়ের জগতে তার অভিজ্ঞতা ঈর্ষণীয়। তিনি কাজ করেছেন তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষের মতো সব কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে। এর পাশাপাশি ছোট পর্দায় তার প্রথম আবির্ভাব কলকাতা দূরদর্শনের জন্মভূমি ধারাবাহিকটির মধ্যে দিয়ে। প্রথম আবির্ভাবেই ভীষণভাবে সাড়া এবং নাড়া, আর তাঁর অভিনীত হীরাম্মা চরিত্রটি সে তো ইতিহাস। এতক্ষণে শ্রোতা বন্ধুদের কাছে অবশ্যই পরিষ্কার আমাদের সঙ্গে আজকের বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে কে রয়েছেন অতিথি হিসেবে। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে অভিনেত্রী সোমা ব্যানার্জি, যার ক্যামেরার ওপারের অভিজ্ঞতার পাশাপাশি মঞ্চনাটকের অভিজ্ঞতাও অনেকখানি, সবটাই শুনবো তার সঙ্গে কথায় আলাপচারিতায় আড্ডায়। আকাশবাণী কলকাতার আজকের মহিলা মহলের বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে দিদি আপনাকে স্বাগত।
1: নমস্কার, আমি সোমা ব্যানার্জি বলছি।
0: দিদি, আজকের আলাপচারিতার বা বলা ভালো আজকের আড্ডার একেবারে শুরুতে একটু জানতে ইচ্ছে করছে অভিনয়ের জগতে আসার পেছনের গল্পটা, কিভাবে আসা অভিনয়ের জগতে?
1: অভিনয় আসাটা বাবার কাছ থেকে খুবই বেশি ইন্সপায়ার্ড হয়েছি। আমি মূলত গ্রামের মেয়ে এবং মানুষ, গ্রামেই বড় হয়েছি। সেখানে দেখতাম বছরে দুবার কোনো থিয়েটার হতো, নাটক যাকে বলি আমরা, এবং সেখানে আমার

0: বাবা অভিনয় করতেন এবং বাবার বন্ধুরা, তো সেই দেখে ইন্সপায়ার্ড। কিন্তু আমাদের ছোটবেলাটা তো অত সহজ ছিল না যে আমি চাইলেই অভিনয় চলে আসব। তারপরে যখন 12 দিই, গ্রাজুয়েশন করি, আস্তে আস্তে মনের মধ্যে ইচ্ছেটা আসে, কিন্তু একটু একটু লুকিয়ে চুরিয়ে কলকাতা শহরে পড়তে আসব এটা নাম করে কলকাতায় আসা, এবং জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা থিয়েটারে অভিনয় করব। এইভাবেই থিয়েটারের নিয়ে পড়াশুনো করা এবং সেখান থেকে বিভাস চক্রবর্তী, রমাপ্রসাদ বণিক আমাকে সুযোগ দিয়েছিলেন।
1: আচ্ছা, তা শুরুর দিনগুলোতে থিয়েটার বা মঞ্চের যে অভিজ্ঞতা, তা পরবর্তী সময়ে আপনার অভিনয় জীবনকে কতটা সমৃদ্ধ করেছে?
0: দেখুন, জীবনের যে কোনো অভিজ্ঞতাই ফেলে দেয়া যায় না, সেগুলো সযত্নে, যেমন পুরনো বই থাকে বইয়ের শেলফে, সেরকম রেখে দিতে হয়। মাঝে মাঝে সেই অভিজ্ঞতার বইগুলো পাতা খুলে উল্টাতে হয় এবং তা থেকে শুধুই শিক্ষা নেওয়া যায়। আমার মনে হয় যারা এটা অনুভব করতে পারবেন তারা ঠিক বুঝতে পারবেন, অনেক অভিজ্ঞতা, অনেক না বলা কষ্ট, অনেক না পাওয়া, অনেক অপমান, কিন্তু সেগুলোই আমায় প্রত্যেক দিন শিখিয়েছে এবং শিখতে শিখতে আজ মনে হয় আমি এই জায়গায়।
1: আচ্ছা দিদি, দীর্ঘ এত বছর ধরে কাজ করতে করতে যখন পেছন ফিরে তাকান, তখন প্রথম দিকের সেই দিনগুলোর কোন স্মৃতিটা সবচেয়ে বেশি করে মনে পড়ে?
0: খুব মনে পড়ে পড়াশোনার কথা, কারণ আমার গ্রাজুয়েশন, ইউনিভার্সিটি, আমার অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করা, এবং কলকাতার খুব ছোট্ট ছোট্ট গ্রুপে মুক্তাঙ্গন, সুজাতা সদন, যেখানে পয়সা দিয়ে প্রোডাকশন করার মতো ক্ষমতা ছিল না, ছোট ছোট গ্রুপে অভিনয় করা, এবং সেখান থেকেও আমি আজ যা করছি সেখান থেকেও যেসব শেখা, সেই শেখাগুলো কোনো না কোনোভাবে আমি সেটা আমার কাজে প্রয়োগ করতে পারছি। খুব ভালো অভিজ্ঞতা, তবে তখন বয়সটা কম ছিল, মানসিকভাবে অন্যভাবে প্রিপেয়ার ছিলাম। তখন যে কোনো দুঃখ, ভালোবাসা, লোকের অপমান যেভাবে লাগতো আজকে সেভাবে লাগে না। ঠিক সেইভাবে 18-20 বছরের মেয়ে যে রকম পেত মনে দুঃখ আনন্দ, আমিও পেতাম, আজকে সেটা আমার ধন সম্পদ হয়ে গেছে।
1: ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, বিভিন্ন শেডের বিভিন্ন চরিত্রে আপনি অভিনয় করে চলেছেন এতগুলো বছর ধরে। চরিত্র বেছে নেওয়ার সময় ঠিক কোন বিষয়গুলোকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন?
0: আমার কাছে চরিত্র ছোট বড় আজ পর্যন্ত হয়নি, এটা আমাকে আমার গুরুর, আমার মাস্টারমশাইরা শিখিয়েছিলেন, বিভাস চক্রবর্তী, রমাপ্রসাদ বণিক, এরা শিখিয়েছেন চরিত্রটাকে চরিত্রায়ণ করে সেটাকে সত্যি করে তোলাটাই আমার মতো অভিনেতা বা অভিনেত্রীদের কাজ। এটা সেই প্রথম দিন থেকে যে মাথার মধ্যে ঢুকে গেছিল সেটা আজও বোধ হয় আছে। শুধু চরিত্রটা পেয়ে সেই চরিত্রটাকে চরিত্রায়ণ করা, সেটা কিভাবে আমি প্রেজেন্ট করব, সেটা ছবিতেই হোক থিয়েটারেই হোক, এটাই প্রথম কাজ।
1: দিদি, ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, এমন কোন চরিত্র বা এমন কোন ধরনের চরিত্র এখনো পর্যন্ত করা হয়ে ওঠেনি?
0: আমার মনে হয় এমন কোন শিল্পী নেই যার, যে সারা পৃথিবীর যদি সপ্ত দেখা হয়ে ওঠে না একটা শিল্পীর জীবনে বা এক জীবনে বলতে পারেন, ছবি, থিয়েটার, ধরুন ব্রডওয়ে থিয়েটার আমরা দেখার সুযোগ হয়নি কোনোদিন, শুনেছি। আমাদের ম্যাক্সিমাম আমরা টিভিতে হলিউড ছবি দেখি, বলিউড দেখি বা তেলেগু ইন্ডাস্ট্রির ছবি দেখি, বিভিন্ন ভালো ভালো ছবি দেখি, নিশ্চয়ই ইচ্ছে করে সেগুলো কিছু কিছু করার। তবে আমার মনে হয় আমাদের ছোট্ট এই বাংলা ইন্ডাস্ট্রিতে তারা আমাকে চ্যানেল হাউস বা আপনার ছবির হাউসরা তারা যেভাবে ভাবেন, লেখকরা ভাবেন, থিয়েটারের ডিরেক্টররা ভাবেন, সেই পাওয়াটাও এই আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে আমি কিছু কম পাইনি। সেই জন্য না, আমার কোনো খেদ বা আক্ষেপ কিছু নেই। নিশ্চয়ই ভালো চরিত্র দেখলে মনে হয় যে করব, ওই খিদেটা বেড়ে যায়, আমরা তো অভিনেতা অভিনেত্রী, এটা মনে হয় সব শিল্পীর মধ্যেই আছে, আরো ভালো করব, আরো ভালো করব।
1: বেশ, এবারে একটু জানতে চাইব, সমাধির অভিনয় মানে সেই চরিত্রটা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে, কোন বিশেষ চরিত্র আপনার বাস্তব জীবনকে কখনো প্রভাবিত করেছে?
0: এই মুহূর্তে যদি ভীষণ গলা বাজিয়ে বলতে চাই, অন্নপূর্ণার গল্পটা, অন্নপূর্ণা আমার ভীষণ মায়ের সঙ্গে মিল, সেই জন্য এতগুলো বছর পার হয়ে যখন অন্নপূর্ণার গল্প আমি শুনি, কারণ আমার মায়েরও 3টি মেয়ে, তারপরে তার পুত্র সন্তান হয়, আমি প্রথম গল্পটা শুনি আমার মায়ের মুখটা আমার ভেসে উঠেছিল। এবং এই রকম এই অন্নপূর্ণার মা না আমরা ছোটবেলায় দেখেছি, আমরা খুব গ্রামের মানুষ তো, তাদের

0: জীবন যন্ত্রণা, জীবনের লড়াই, জীবনের লড়াই করতে করতে আজকে একটা জায়গায় পৌঁছানো, আজকে শুধু সেই অভিজ্ঞতাটা, সেই স্মৃতিগুলো কাজে লাগাই, আর কিছু না।
1: দিদি, এই দীর্ঘ এত বছরের অভিনয় জীবনে যেমন অনেক কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন, ঠিক তেমনি আজকের নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন, কি মনে হয়, কিভাবে দেখেন?

0: তারা কঠোর পরিশ্রমী এবং বেশিরভাগই দেখবেন মেয়েদের নিয়ে গল্প হয়, তাদের বয়স 18, 20, 22, তারা অনেকে আবার ছোট থেকে অভিনয় করছেন। এবং আমি একটি ছোট মেয়েকে দেখেছি বাচ্চা বেলায়, সে আজকে হিরোইন হয়েছে, তার কি অসম্ভব ডেডিকেশন এই পুরো জার্নিটার মধ্যে সেটা বুঝতে পারি, তার মানে তার লক্ষ্য ছিল। তো এই একটা বাচ্চা মেয়ের জার্নি এবং সে আজকে বড় হয়েছে একটি ছবির হিরোইন, একদিন সে ছোট ছোট রোল করতো, এই দেখাটাও কিন্তু অনেক বড় পাওনা আমার মতো একজন মায়ের কাছে, আমার মতো একজন শিল্পীর কাছে যে কখনো তার মা হয়েছে। তারা খুবই পরিশ্রমী, তবে কিছু ক্ষেত্রে বলি, না বললেই নয়, কিছু অভিনেতা অভিনেত্রী আছেন তারা একদমই ডুব দেয় না, বড্ড ভেসে থাকে। শুধু সকলকে বলি, সকলেই আমার সন্তান সম, আমার কন্যা সম, যে তোমরা যে কোনো চরিত্র পাবে একটু ডুববে, গভীরে চলে যাবে, দেখবে অন্যরকম অনুধাবন হবে তোমাদের, শুধু এটুকুই বলি। তবে আছে গুণী শিল্পী আছে, মেয়েরা বড্ড পরিশ্রমী, বড্ড ভালোবাসি মেয়েগুলোকে।
1: আচ্ছা দিদি, শুটিং সেটের কোনো মজার ঘটনা বা পর্দার পেছনের কোনো অভিজ্ঞতা আমাদের শ্রোতাদের সঙ্গে কি একটু ভাগ করে নিতে চাইবেন?
0: তো দারুণ অভিজ্ঞতা আছে নানা রকম। ধরো আমার কোনো ব্যাড হ্যাবিট আছে, আমার একটি ব্যাড হ্যাবিট ছিল আমার মনে আছে, এবার পাশাপাশি সব ছোট গুলো কেউ বলতে পারে না, একদিন আমার ছোট্ট মেয়ে, তার তখন কত বয়স, 12, 13 কি 15, এবং সে, আমি তখন একটি বিখ্যাত সিরিয়াল করি, সে বললো মা তুমি না এটা করো, এটা তোমার ব্যাড হ্যাবিট। ও মা, আমি পরবর্তীকালে দেখলাম সত্যি তো আমি এই জিভটা বারবার এখানে ঠোঁটের ওপরে বুলাই, সেটা ক্যারেক্টারাইজেশনেও খুব প্রবলেম হয়, ক্যারেক্টার থেকে বেরিয়ে যাচ্ছি। আমার তখন মনে হলো যে এই যদি আমার মেয়ে দেখে তাহলে শুটিং এ সর্বক্ষণ বাচ্চারা দেখছে, এবং যখন আমি পরবর্তীকালে বলি তারা বলে হ্যাঁ দিদি আমরা না বলতে পারিনি, মানে যেহেতু আমি সিনিয়র, কিন্তু না এই যে ওর কাছ থেকে শিখলাম। এবং এখন যারা আমার ডায়লগ থ্রোটা শোনে, আমার যে বড় মেয়ে হয় ইপ্সিতা, আমার যে মেজো মেয়ে হয় স্বস্তিকা, বা আমার যে কাজের মেয়েটি হয় পাপিয়া, এরা যে ছোট ছোট জিনিসগুলো ধরিয়ে দেয়, তুমি না এটা এইভাবে বলো, এটা কিন্তু এইভাবে শুনতে বেশি ভালো লাগলো, ওই যে তুমি আগে বললে, এই ছোট ছোট কাজগুলো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে শেখা যায়, সেটা শুধু কিন্তু আর্টিস্ট নয়, টেকনিশিয়ানদের কাছ থেকেও শেখা যায়, ফাট করে হয়তো বললো যারা ভালোবাসে বা বলতে পারবে, এটার কোনো শেষ নেই, অসম্ভব ভালো অভিজ্ঞতা আছে নানা রকম।
1: এবারে আবার একটু ফিরি দিদি মঞ্চনাটকের কথায়। দীর্ঘ 18 বছর পর আবার মঞ্চ অভিনয়ে ফিরেছেন, কেমন সে অনুভূতি আর কি কি পরিবর্তনই বা চোখে পড়লো?
0: এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন, আমি বলেছিলাম আমি যাই, আমার সিরিয়ালের জীবন এটাই আমার সব, কিন্তু থিয়েটার আর একবার করতে চাই, যদি সেটা শেষ থিয়েটার হয় তাও। বিপ্লব ব্যানার্জি এবং সুন্দরম আমাকে সেই সুযোগটা দিয়েছে, আমি আমি মানে আজীবন আমৃত্যু কৃতজ্ঞ থাকব। এবং যে চরিত্রটা আমাকে দিয়েছে সেটা আমার কাছে আমার জীবনের থেকেও অনেক বড়, এত বড় পাওনা। অনেক বেশি কর্পোরেট হয়েছে থিয়েটার, এখন আমরা আর মাটিতে বসে অভিনয় করি না, এখন আমরা কাঁচের কাপে চা খাই, এখন আমরা থিয়েটারে অভিনয় জন্য আর্থিকভাবে টাকা পাই আর কি, আমরা পারিশ্রমিক পেয়ে সেই অভিনয়টা করি, সবটাই খুব কর্পোরেট, খুবই ভালো লাগলো, থিয়েটার অনেক বেশি উত্তরণ হয়েছে।
1: বেশ বেশ, এবারে একটু জানতে চাইবো আপনার বর্তমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, একটু বলুন না আমাদের।
0: বর্তমানে এমন একটি চরিত্র এবং আমার যে পরিবার, একটা দিন ম্যাক্সিমাম ছুটি ভাল লাগে, তারপরের দিন দম বন্ধ লাগে। ভবিষ্যতে খুব ইচ্ছে করে খুব ভালো একটা স্টুডিও বানাবো, যে স্টুডিওর ফ্লোরের ভেতরে একটা ওয়াশরুম থাকবে এবং স্টুডিওর ভেতরে একটা ছোট্ট ক্যাফে থাকবে, একটা জিম থাকবে, এটা আমার একটা স্বপ্ন। খুব ছোট্ট জায়গার মধ্যে, অনেক বেশি ছড়ানো হবে না, কিন্তু এই স্বপ্নটা দেখি, স্বপ্নের জালটা বুনি, দেখি কোনোদিন সাকসেসফুল হই কিনা।
1: আচ্ছা দিদি, তরুণ মজুমদার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে অনেক কিংবদন্তীদের সঙ্গে কাজ করেছেন আপনি, কেমন সে অভিজ্ঞতা?
0: এরা এক একটা এনসাইক্লোপিডিয়া বা এক একটা ডিকশনারি বলা যায়, মানে তরুণ মজুমদার অন্যরকম তার জনার, অন্যরকম তার শিক্ষা, আর যদি ঋতুদা বলি তার অন্যরকম, গৌতম ঘোষ বলি তার অন্যরকম, প্রত্যেকটা মাস্টারমশাই না আলাদা, এবং প্রত্যেকটা মাস্টারমশাইয়ের কাছে বুদ্ধবাবু কার কথা ছেড়ে কার কথা বলবো, এরা সব এক একটা মাস্ত্রেও যাকে বলে, এদের বিভিন্ন অভিজ্ঞতা। এবং বুদ্ধবাবুর দারুণ জিনিস মনে পড়ে, মহাশ্বেতা দেবীর সারাক্ষণ এ করছি পুরুলিয়াতে, উনি ম্যাজিক লাইটে শট নেবেন, সেটা হলো ভোরবেলা আর না হলে সন্ধ্যেবেলা। আর সেই শটটা যে দৃশ্য তো একটা বড় পর্দায় কি দেখতে হয় সেটা না দেখলে ওই ওই আনন্দ ওই অনুভব করা যায় না, এটা না অনুভূতির ব্যাপার। তো বুঝতাম বুদ্ধবাবু সেটা বুঝতেন, বুদ্ধবাবু

0: পোর্ট্রেট ভীষণ এঁকে, মানে একটা যদি পোর্ট্রেট বড় ছবি আঁকা যায়, বুদ্ধবাবুর ছবিগুলো, বুদ্ধদার ছবিগুলো একেবারে সেই রকম। তো এক একটা মানুষ এক একটা জনারের, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে এক একটা অভিজ্ঞতা হয়েছে, আর খুব বড় বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরেছি, সেটাও আমার কাছে বড় পাওনা এবং ভীষণ শিক্ষা। তার মধ্যে সৌমিত্র চ্যাটার্জির কথা না বললেই নয়, মাস্টারমশাই।
1: বেশ বেশ, গল্পে কথায় আড্ডায় আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে। এত বছর পর সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে আপনি, কেমন অনুভূতি, কি বলবেন?
0: এটা অনেকটা স্বপ্নের মতো, জানেন তো, প্রত্যেক দিন সিরিয়াল করি, মেগা সিরিয়াল বিশেষত, কারু শাশুড়ি হই, মা হই, খারাপ মা, ভালো শাশুড়ি। কিন্তু যখন গল্প আমাকে বলা হলো, হাউস বলুন, চ্যানেল বলুন, প্রথমে খুব একটা বিশ্বাস করতে পারিনি যে কোনো ভালো খবর দেখবেন হঠাৎ করে, যা আমি, না না এটা হতে পারে না। আমার মনে হলো আমি কি স্বপ্ন দেখছি না তো, মানে এই মাঝ বয়সে এসে দাঁড়িয়ে চ্যানেল, হাউস, এরা আমাকে নিয়ে ভাববে, এবং চ্যানেলের যারা এখন বড় বড় মাথা তারা সবাই এখন আমাদের থেকে ছোট, এবং তারা যখন বলে দিদি আমরা কিন্তু ডিপেন্ড করে আছি, ওটা কিন্তু তোমাকেই করতে হবে, এই কথাটা না প্রায় 15-20 বছর পরে শুনলাম, এটা সিরিয়ালে আমি আগে শুনেছি যে তুই যখন টাইম দিবি তখন করব। সেই 15-20 বছর আগের কথাটা এখন যখন ছোটরা যারা অনেক উচ্চ পদে আছে তারা বলে, তখন ভাবি বা বিশ্বাস করতে ইচ্ছা হয় যে এখনো লোক, মানুষ আমাকে বিশ্বাস করে, আমার কাজে বিশ্বাস করে, তারা শ্রদ্ধা করে, সেই জন্য তাদের এই ডিপেন্ডেন্সটা। তো তখন মনে হয় দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল, এবং এই পাহাড়ের মতো দায়িত্ব মাথায় নিয়ে এগিয়ে চলেছি প্রতি মুহূর্তে। আমার প্রোডাকশন হাউস, আমার পুরো টিম এবং আমার চ্যানেল, এরা যে কি সাহায্য করছে, এবং পাশের বাচ্চারা যারা আমার বাচ্চা মেয়ে, মেয়েরা হয় আমার, আমাদের হেয়ার ড্রেসার, আমাদের মেকআপ ম্যান, তারা প্রতি মুহূর্তে চেষ্টা করে যে অন্নপূর্ণা কি করে সমাধিকে মানানো যায়। আমি অ্যাক্টিংটা করি কিন্তু বাদবাকি অনেক কিছু আছে যে এই মানুষগুলোর দ্বারাই হই বলে, সবাই মিলে আমায় করে বলে আমি কিন্তু অন্নপূর্ণা, আর সর্বোপরি আপনাদের ভালোবাসা।
1: এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা মহলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: আকাশবাণী মহিলা মহলের যারা শ্রোতা তাদের প্রত্যেককে জানাই আমার প্রণাম, আমার আন্তরিক শুভেচ্ছা, আমার অশেষ ভালোবাসা। আপনারা ভালো থাকুন, আমাদেরকে দেখুন, আমাদেরকে শুনুন। এই যে আমাকে সুযোগটা দেয়া হয়েছে, এটাও কিন্তু এই জীবনের একটা বড় পাওনা। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এটাই আমার জীবন পথের পাথেয় হয়ে থাক।
1: কথা বললাম জনপ্রিয় অভিনেত্রী সোমা ব্যানার্জির সঙ্গে। সোমাদি কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার পরিচালিত ছবিতে কাজ করেছেন। তার সঙ্গে আলাপচারিতার শেষে বন্ধুদের যে গানটি শোনাব তা একটি রবীন্দ্রসঙ্গীত হলেও তরুণ মজুমদার পরিচালিত অত্যন্ত জনপ্রিয় একটি চলচ্চিত্রে এই গানটি ব্যবহৃত হয়েছে। আর হ্যাঁ, গানটি শুনতে শুনতেই হাতের কাছে তৈরি রাখুন কাগজ কলম, কারণ গানের শেষে ফিরে এসেই বলব চিঠির বিষয়। তাহলে এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের জন্য রইল এই রবীন্দ্রসঙ্গীতটি।

যেমন কথা তেমন কাজ। গানের শেষে ফিরে এলাম আর সঙ্গে নিয়ে চিঠির বিষয়। 25শে আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্তের মধ্যে যে দুটি বিষয়ে আপনাদের চিঠির অপেক্ষায় থাকব আমরা, তার একটি এক কলমে দুই নারী। এই মাসের এক কলমে দুই নারীর বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি এবং গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারীর হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাঁদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। কিভাবে পাঠাবেন? আপনারা আমাদের মেইল করুন। আমাদের মেইল আইডি mahilamahol.airkolkata@gmail.com। যদি মেইল না করে চিঠি লিখবেন ভাবেন, তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি অথবা মেইল পাঠানোর শেষ তারিখ 23শে সেপ্টেম্বর 2026। আপনাদের চিঠি অথবা মেইল দুটোরই প্রতীক্ষায় থাকব আমরা।

মহিলা মহল, আর সেই জন্যেই তো অনেক তাড়াতাড়ি চিঠির বিষয়টা বলে ফেললাম। এবারে যাব আমার কলমের বিষয়। আমার কলমের বিষয় ঘণ্টার ধ্বনি, স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক অথবা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, বা হতে পারে সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজ। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে প্রতিদিন অথবা বিশেষ বিশেষ সময়, যা আমাদের দিন, আমাদের চেতনা, আমাদের আনন্দকে জাগিয়ে তোলে। বিনা আয়াসে আমরা রিসেট হতে পারি স্মৃতির অথবা বাস্তবের কথা থেকে। সেই ঘণ্টার ধ্বনি যা আজও বন্ধু তোমার কানে বাজে, তা আমাদের লিখে পাঠাও ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। শব্দ সংখ্যাটা কিন্তু 150ই রেখো, কেমন? এবারে বলি কিভাবে পাঠাবে। আমাদের মেইল আইডি mohilamahul.airkolkata@gmail.com, আর যদি আমাদের চিঠি পাঠিয়ে জানাও তোমার মনের অনুভূতি, তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। এই হলো আগামীকাল থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চিঠির বিষয়। যদিও কাগজ কলমের হিসেবে ক্যালেন্ডারের নিয়মে শরৎকাল পড়ে গিয়েছে, আর ওই যে ভালো কিছু শোনার খিদে আমাদের প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়ায়, ঠিক তেমনি করে যেই না একখানি গান শুনেছি তরুণ মজুমদার পরিচালিত আলো ছায়া ছবিটির থেকে, অমনি কেন জানি না মন শুনতে চাইছে আরও একটি গান আলো ছায়া ছবি থেকে, আলো ছায়া ছবিতে ব্যবহৃত। তবে এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য, তাঁর কণ্ঠে। খুব ইচ্ছে করছে এই গানটি শুনতে। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো মহিলা মহল থেকে বিদায় নেব তোমাদের সঙ্গে। এতক্ষণ ছিলাম আমি তোমাদের বন্ধু সঙ্গীতা, আর কথা না বলে তাহলে এবারে রইল এই গানটি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
4: সাউথওয়েস্ট মনসুন, I beg your pardon, this is Akashwani Kolkata and this is the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded. Southwest monsoon has been vigorous over Orissa, active over Jharkhand. Very light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Orissa. Very light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Jharkhand. Very light to moderate rainfall occurred at a few places with heavy rainfall at one or two places over Bihar. Gusty winds were recorded at one or two places over Jharkhand and Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received, Long Island 2 cm, Port Blair 1 cm, AMFU Kharagpur 3 cm, Midnapur 3 cm, Kalaikundia Indian Air Force 3 cm, Asansol CWC 3 cm.

0: Midnapore CWC 2 cm, Phulbaria 2 cm, Barakpur Indian Air Force 2 cm, Asansol 2 cm, Kalyani SMO 1 cm, Jharkhand PTO 1 cm, Bakura 1 cm, Damdam 1 cm, Bakura CWC 1 cm, Kangsabati Dam 1 cm, Falakata 5 cm, Jhalong 3 cm, Balurghat 2 cm, Chaibasa 5 cm, Champua 10 cm, Atabira 7 cm, Navarangpur PTO 7 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershowers very likely to occur at most places over Jharkhand. Light to moderate rain or thundershower very likely to occur at many places over all the districts of West Bengal, Andaman and Nicobar Islands, Bihar, Sikkim. Light to moderate rain or thundershowers likely to occur at a few places over Orissa. Weather warning for the next 48 hours, heavy rainfall 7 to 11 centimeters, very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Jalpaiguri and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa and all the districts of Sub-Himalayan West Bengal and North and South 24 Parganas, Kolkata, Howrah, East and West Midnapore, Jharkhand, Purulia, Bakura districts of Gangtok, West Bengal. Forecast for Kolkata and neighbourhood. Thunderstorm with rain, maximum and minimum temperatures most likely to be around 32 degrees Celsius and 28 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast. Squally wind with speed reaching 40 to 50 kilometres per hour, occasionally gusting to 60 kilometres per hour, likely to prevail along and off West Bengal and Orissa coast of today, that is 24th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and Orissa coast. Swell waves in the range of 12 to 18 seconds period with 1.4 to 1.6 meters are forecasted up to 5:30 p.m. Indian Standard Time of today, that is 24th of August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from today, that is 24th of August 2026 till 28th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal coast. Please stay tuned for the next update.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় এবং ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে সিকিমের কোনো কোনো জায়গায়। দমকা বাতাস বয়ে গেছে ঝাড়খণ্ড ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে লং আইল্যান্ড 2 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, এমএফইউ খড়গপুর 3 সেন্টিমিটার, মেদিনীপুর 3 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 3 সেন্টিমিটার, আসানসোল সিডব্লিউসি 3 সেন্টিমিটার, মেদিনীপুর সিডব্লিউসি 2 সেন্টিমিটার, ফুলবেরিয়া 2 সেন্টিমিটার, ব্যারাকপুর 2 সেন্টিমিটার, আসানসোল 2 সেন্টিমিটার, বাঁকুড়া 1 সেন্টিমিটার, কংসাবতী ড্যাম 1 সেন্টিমিটার, মোহনপুর 1 সেন্টিমিটার, ফালাকাটা 5 সেন্টিমিটার, ঝালং 3 সেন্টিমিটার, বালুরঘাট 2 সেন্টিমিটার, চাইবাসা 5 সেন্টিমিটার, চাম্পুয়া 10 সেন্টিমিটার, আতাবিরা 7 সেন্টিমিটার, পাঁচপাল 7 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার এবং সিকিমের বেশিরভাগ জায়গায় ও উড়িষ্যার কোথাও কোথাও। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে

7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিহারের দু একটি জায়গায়, ঝাড়খণ্ড এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে দমকা বাতাস আছড়ে পড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপরে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের ওপরে। সেই জন্যে আজ ওই অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ অর্থাৎ 24 আগস্ট থেকে আগামী 28 আগস্ট পর্যন্ত ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের ওপর। সেই জন্যে আজ থেকে আগামী 28 তারিখ পর্যন্ত ওই অঞ্চলে নৌকো ভাসাতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এরপর যে অনুষ্ঠান রয়েছে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শুনবেন ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন সীতারামপুর হাইস্কুলের শিক্ষিকা রুমা চক্রবর্তী এবং দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা। জাতীয় চক্ষুদান পক্ষ এ বিষয়ে ডক্টর অনিল চন্দ্র ঘাটার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শুনবেন রাত 9টায় শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। রাত 10টায় ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অন্ময় দা। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিয়া চট্টোপাধ্যায়, উর্বশী 5:20, উপস্থাপনায় পুনম সিং। 6:30 গুলগুল সেন, 7:10 শিল্প সংলাপ, 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই স্ত্রী ছবি থেকে মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

তাই তো ওকে ভালো লাগে না। ও সে যতই কালো হোক আমার,

স্ত্রী ছবি থেকে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। ছায়াছবির গান শুনছেন, এবারে শুনবেন হারানো সুর ছবির গান। প্রথমেই শিল্পী গীতা দত্ত।

0: চিরদিনের ছবি থেকে পরপর কয়েকটি গান, প্রথমে শিল্পী ইলা বসু এবং অরুণ দত্ত।
1: কি করতে কি জীবন এলো

0: देखे, जागा वो ना देखे।
1: এবারের শিল্পী মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 10, 3টে বেজে 10 সেকেন্ড।

প্রজাতরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: একাধিক রেকর্ড, প্রথমার্ধেই 4 গোল, হ্যাট্রিক এডমন্ড লালভেন্ডেকার, চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে বিপর্যস্ত করে হারালো লাল হলুদ ব্রিগেড, 17তম ডুরান জয়ে হাবসের দলের ডুরান সাফল্যে মোহনবাগানকে ছুঁয়ে ফেলল ইস্টবেঙ্গল। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজ ক্রীড়াঙ্গনের আমাদের মূল আলোচনার বিষয় অবশ্যই ডুরান কাপ। গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান কাপ ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। সবকটি গোলই এলো প্রথমার্ধে। আর এই ম্যাচ নিয়ে আর ডুরান কাপ নিয়ে আমাদের আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে আমরা স্টুডিওতে পেয়ে গেছি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও ভারতের সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক, যিনি একাধিক ডার্বি ম্যাচ খেলেছেন, কখনো মোহনবাগানের হয়ে, কখনো ইস্টবেঙ্গলের হয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন অলক্ষ মুখোপাধ্যায়। অলোকদা, ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: হ্যাঁ বন্ধুরা, হ্যালো ক্রীড়াঙ্গনে আপনারা চলে আসতে পারেন 2213134। না, আমাদের একটু পাল্টেছেন নম্বরটা, বলে দিই 2210725, আরও একবার বলে দিই 2210735, 2210725। এই নম্বরে চলে আসুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার অলোক মুখোপাধ্যায়। তবে বন্ধুরা, শুরুতেই দেশ বিদেশের খেলার খবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। ভারত আজ কিছুক্ষণ আগে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে, অর্থাৎ ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে 503 রান, 9 উইকেট হারিয়ে করে ভারত। এবং গতকাল দেবদত্ত পাডিকালের ব্যাট থেকে 17 রান আসে, তিনি 117 রান করেছেন। আজ আরও একটি 17 রান ধ্রুব জুরেলের ব্যাট থেকে, ধ্রুব জুরেল 115 রান করেছেন 177 বল খেলে। তার ইনিংসে ছিল 9টি 4 এবং 2টি 6। এছাড়াও রান পেয়েছেন ঋষভ পন্ত, 63 রান করেছেন 89 বল খেলে। শুভমন গিল অধিনায়ক করেছেন অর্ধশতরান, তিনি 50 করে ফিরে যান 108 বলে। এবং বেশিরভাগ খেলোয়াড়, অনেক খেলোয়াড় একই সঙ্গে রান পাওয়ায় ভারত কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। এখন দেখতে হবে শ্রীলঙ্কা উত্তরে কত রান করতে পারে। হকিতে অবশ্য খুব ভালো খবর নেই ভারতের হকিতে। মহিলা হকি বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়, কিন্তু এবং কোনো দলই কোনো গোল করতে পারেনি, কিন্তু গোলের বিচারে, গোল পার্থক্যের বিচারে এবং বেশি গোল করার সুবাদে অস্ট্রেলিয়া শেষ 4-এ পৌঁছে গেল এবং সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলো ভারতীয় দল। কলকাতা লিগে ইস্টবেঙ্গল 1-0 গোলে কালীঘাট মিলন সং

0: ওকে হারিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তার কারণ যে সময় খবর বলছি, তারপরে মিনিট খানেক অ্যাডেড টাইম বাকি ছিল। 1-0 এগিয়ে ইস্টবেঙ্গল এরিয়ান, 2-0 এগিয়ে রেইনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের আজকের হ্যালো ক্রীড়াঙ্গনের বিষয় ফুটবলই, ডুরান্ড কাপ।
1: হ্যালো ক্রীড়াঙ্গন,
0: হ্যালো ক্রীড়াঙ্গনে আমাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, ভারতীয় দলের প্রাক্তন লেফট ব্যাক এবং ভারতের অন্যতম সেরা লেফট ব্যাক বলে যেতেই পারে অলোক মুখোপাধ্যায়। অলোকদা, মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু স্মরণীয় ম্যাচ হয়েছে, আমরা দেখেছি, কিন্তু কালকের যে ম্যাচ এবং কালকের যা ফল, কতটা অপ্রত্যাশিত মনে হয়েছে আপনার কাছে?
2: অ্যাকচুয়ালি আমার কাছে একা নয়, এটা ইস্টবেঙ্গল জনতা এবং ইস্টবেঙ্গল অফিসিয়ালদের কাছে একটা বিশাল মানে সারপ্রাইজ আর কি। কারণ কেউ ভাবতে পারেনি এই মোহনবাগানকে 11 মিনিটে 2 গোল করে দেবে। এবং আমি সবচেয়ে ক্রেডিট দেবো হাবাসকে, কারণ এই টিমটাকে কিন্তু উনি খুব ভালো ফিট রেখেছে। এবং কালকে দেখতে পেলে যে একটা নতুন বাচ্চা ছেলেকে লেফট ব্যাক খেলিয়ে জয়গুপ্তকে লেফট উইং হাফ করে দিয়েছে, এই কোচের যে রিস্ক নিয়েছে, এবং ইস্টবেঙ্গল পাবলিক বলো, ইস্টবেঙ্গল অফিসিয়াল বলো, এবং মোহনবাগানের অফিসিয়ালরা বলো, মোহনবাগানের প্লেয়াররাও ভাবতে পারিনি যে 22 মিনিটে 3 গোল করে দিবে এবং হাফ টাইমের আগে 4-1 হয়ে যাবে। এবং এই এই হাফ টাইমের পরও আমার মনে হয় অনেক গোল করতে পারতো, কিন্তু হাফ টাইমের পর একটু ডিফেন্সিভ চলে গেল। আর আমি 97-এর খেলাও দেখেছি, কিন্তু এরকম মোহনবাগানকে এরকম অপদস্থ করা, আর এই ISL-এ যতদিন হয়েছে ইস্টবেঙ্গল অনেক বছর ধরে রেজাল্ট পাচ্ছিল না, কিন্তু এই মোহনবাগানকে হারানোর পর এই ইস্টবেঙ্গল কিন্তু অনেক অক্সিজেন পেয়ে গেছে। এবং হাবাসকে আমি সবচেয়ে বড় ভালো রিক্রুট করেছি হাবাস।
0: এবং আপনি যে 97-এর কথা বললেন, সেই ডায়মন্ড ফুটবল খেলছিল মোহনবাগান সেই সময় অমল দত্তের প্রশিক্ষণে, এবং মোহনবাগান কিন্তু খুব ভালো থ্রু আউট সেই টুর্নামেন্টে খেলেছে, কিন্তু ওই ম্যাচে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে, এবং সেই ম্যাচে কিন্তু বড় ব্যবধানে হেরেছিল মোহনবাগান। কিন্তু কালকে তো মোহনবাগানের সেই খেলার সৌন্দর্য ছিল না, কীরকম যেন একটা ছন্ন ছাড়া ভাব, বিশেষ করে মাঝমাঠ এবং ডিফেন্স, আমরা সেই নিয়ে আলোচনা করবো। তবে তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নেব কে রয়েছেন টেলিফোনে। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: আমি কৃষ্ণপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বলুন বঙ্কিম বাবু, বলুন।
3: দেখুন, আমরা যে একটা ডার্বির উপহার পাবো আশা করেছিলাম, এটা কিন্তু আমরা পেলাম না, যে ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল, কারণ আমরা চেয়েছিলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই।
0: হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হয়নি, সেটা হয়নি। আপনি কি মোহনবাগানের সমর্থক?
3: আর এটা এটা একটু কারণটা যদি বিশ্লেষণ করেন, কারণ এরকম ফলাফল আশা একদমই ছিল না। খেলাটা যে এরকম পর্যায়ে চলে যাবে
0: 4-1 কিন্তু তেমনটা হয়নি। কি কারণে এইরকম এইরকম ভাবে হারলো মোহনবাগান, এরকম পরাজয় বরণ করলো মাঝমাঠ, সেই সঙ্গে ডিফেন্স অর্থাৎ রক্ষণ ভাগ, সেই সঙ্গে কোচের বা প্রশিক্ষকের পরিকল্পনা, কোনটাকে আপনি বেশি দায়ী করবেন? মানে সবটার সঙ্গেই প্রশিক্ষণ বা প্রশিক্ষকের পরিকল্পনা রয়েছে অবশ্য।
2: বলো আমাকে তাহলে বলবো, দাঁড়ার মানে ম্যাচ ধরার আগেই গোল খেয়ে গেছি। কারণ যেহেতু আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, 2 গোল যদি হয়ে যায় প্রথম 11 মিনিটে, যে কোনো টিমই মাথা তুলে দাঁড়ানো খুব মুশকিল। এবং মোহনবাগানের ডিফেন্সের যে কঙ্কাল চেয়ার, আমি আগেও বলেছি, হয়তো অনেকে রেগে গেছে, আমি বর্তমানেও লিখেছিলাম অনেকবার, যে মোহনবাগান ডিফেন্স দুটো সাইড ব্যাক ঠিক তুই মেহতাব সিংকে কেন খেলাবি না, কেন খেলছে না তাও জানি না, তোমার সোহেল বলে যে ছেলেটা এত ভালো খেলেছে তাকে তুমি হাফ থেকে ফার্স্ট টিমে রাখলেই না, আমি জানি না যেহেতু ফরেন কোচ, কিন্তু এই আঘাত কিন্তু

0: তো মানে ফিরে আসা খুব মুশকিল আছে, কারণ এই টিমের যা অবস্থা আমি দেখছি, ফরেনারও সেরকম আপ ফ্রন্টে যেরকম মনমানের একটা চাপ ছিল, সেই চাপ কিন্তু মনমানের এখন আর সেই আগে গত বছরের মতো থাকবে। তার সবচেয়ে খারাপ লাগছে লিস্টান কোলাসো, এত ভালো প্লেয়ার, সেও তার ফর্ম হারিয়ে ফেলেছে, কি ফুটবল খেলতো ছেলেটা। এবং আক্ষরিকত অন্য টিমে যদি দেখো তুই ছা মানে মানে আমাদের
1: বোম্বে
0: ইস্টবেঙ্গলের যে উইং
1: রশিদ, যেরকম মাঝ মাঠে খুব ভালো,
0: রশিদ তো একাই টিমটাকে ইয়ে করছে, এবং আনোয়ার আনোয়ার পুরো ডিফেন্সকে তোমার চালনা করছে, এবং রাইট ব্যাক লেফট ব্যাক প্রত্যেকে ভালো ফুটবল খেলছে। সুতরাং একটা টিম ফুটবল ইজ এ টিম গেম।
1: অলুদা, আপনি তো প্রশিক্ষক ছিলেন, প্রথমেই যখন গোল হয়ে গেল তারপরে আপনার কি মনে হয় কোন জায়গাটা ভুল হলো মোহনবাগান প্রশিক্ষকের?
0: প্রথম কোশ্চেন হলো,
1: একটা তো বললেন আপনি প্রথম একাদশ
0: সাজানো ভুল হয়েছে, ভুল হয়েছে তা প্রথম কোশ্চেন হলো, যে যে মেন হলো ডিফেন্স, এই ডিফেন্সের ওপর 10-15 মিনিট ফার্স্ট যে কোনো টিমই অ্যাটাক করে, সেইখানে ডিফেন্সের কে বলে দেওয়া উচিত ছিল অলওয়েজ, যেহেতু ভিজে মাঠ ছিল, ডায়াগোনালি কভার, ফানেলিং করতে হবে, কিছুই করেনি, এবং ফার্স্ট গোল করে গেছে তোমার ওই ইয়ে ছেলেটা আমাদের বোম্বে থেকে এসছে যে, ও ফার্স্ট গোলটা করেছে ওখানে রাইট ব্যাক কোথায় ছিল, সেকেন্ড গোল যখন হয়েছে তখন কোথায় দুটো স্টপার ছিল,
1: এডমন্ড দ্বিতীয় গোলটি করলেন,
0: তারপরে ও আবার যখন থার্ড বলে গোল করলো, যখন জয় গুপ্ত বল দিয়েছিল কোথায় সুভাষিস, সুভাষিস তো নড়তেই পারছিল না।
1: আমার প্রথম গোলটি আপনি যার কথা বলছেন, বিপিন সিং,
0: বিপিন দারুণ গোলটা করেছে, ভালো জায়গায় রেখেছে, কিছু করার নেই, কারণ ওইখানে কেন অলওয়েজ লুক বল অ্যান্ড ম্যান,
1: এবং টার্নটাও খুব সুন্দর নিয়েছিল।
0: আপনি যদি ভালো ডিফেন্ডার হন না, অলওয়েজ লুক বল অ্যান্ড ম্যান, ও ম্যানকে দেখছে বল বল কোথায় দিচ্ছে, ওর ম্যান কোথায় সেটা দেখছে না, সেই বড় ডিফেন্ডার হবে যদি যে বল দেখবে এবং ম্যান দেখবে।
1: অর্থাৎ একটা পেরিফেরাল ভিশন যাকে আমরা বলি পরিবার, সেটাও থাকতে হবে, মানে এক জায়গায় তাকাচ্ছেন কিন্তু চারদিকে যে কি ঘটছে সেটা তার নজরে থাকতে হবে। আমরা একজনের টেলিফোন নিয়ে নেব, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। এই মুহূর্তে একজন বন্ধু ছিলেন, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, না চলে এসছেন আবার, দেখা যাক কি রয়েছেন টেলিফোনে। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন কি বলছেন?
2: আমি আটঘরা খানাকুল হুগলি থেকে মৃত্যুঞ্জয় দত্ত বলছি।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন এখন এই যে খেলাটা এত সুন্দর ভাবে ইস্টবেঙ্গল জিতবে, বহুদিন পর খুব ভালো লাগলো, যেহেতু আমি ইস্টবেঙ্গল সমর্থক।
1: আচ্ছা,
2: একটা কি দুঃখ জানেন, এই আপনাদের আলোচনা শুনে আর খবরের অপেক্ষায় থাকতে হয় খেলাটা কিরম হলো না হলো, আকাশবাণীতে তো বন্ধ হয়ে গেছে। কিন্তু অলোকবাবু আছে, অলোকবাবুকে আমার প্রণাম এবং নমস্কার জানাই। ওনাদের সময়কে যেসব খেলতেন, আমাদের সব যেন প্রত্যেকের সাথে একটা দারুণ একটা জানাশোনা, মানে একটা চিন্তা, কিন্তু এখন আর ওগুলো আমরা জানতে পারছি নি। কবে আপনাদের এই আলোচনা শুনে আর ওই খবরের অপেক্ষায় থাকি, এটাই খুব দুঃখ হয়।
1: হ্যাঁ অবশ্যই, আকাশবাণীতে সব খেলার ধারা বিবরণী শোনা যাচ্ছে না, টেকনিক্যাল বিভিন্ন কারণ আছে, সত্যের ব্যাপার আছে, তবে আমরা কিছু কিছু খেলার ধারা বিবরণী দিয়েছি, কলকাতা লীগের খেলার ধারা বিবরণী দু এক বছর আগেও হয়েছে, ডুরান্ড কাপের ধারা বিবরণীও হয়েছে, ডুরান্ড কাপের ফাইনালেরও কিছু ধারা বিবরণী ইংরেজি এবং হিন্দিতে হয়েছে, তবে ওই সবসময় দেওয়া সম্ভব হয় না, তার কারণ ওই সত্য ইত্যাদি ব্যাপার থাকে। আপনি ইস্ট বেঙ্গলের সমর্থক, আমরা এই আমাদের শ্রোতা বন্ধুদের ফোনের ব্যাপারে এই মুহূর্তে আমাদের এখানে ড্র চলছে, একজন মোহনবাগানের সমর্থক ফোন করেছেন খুব দুঃখ করে, একজন ইস্ট বেঙ্গলের সমর্থক ফোন করেছেন খুব আনন্দ করে, এখন দেখা যাক তিন নম্বর শ্রোতা বন্ধু কোন দলের সমর্থক। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ আপনি কোন দলের সমর্থক আগে বলুন।
3: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: কোন দলের সমর্থক, মোহনবাগান না ইস্ট বেঙ্গল?
3: মোহনবাগানের সমর্থক ছিলাম, ও তো হেরে গেছে, আর বলা কিছু নেই।
1: ছিলেন মানে মোহনবাগানের সমর্থক মানে আছেন এখনো? আচ্ছা বলুন বলুন কি প্রশ্ন আছে বলুন।
3: আর একটা আমার অলোক বাবুর কাছে একটা আমার কোশ্চেন আছে, যে ওই তেসরা অক্টোবর যে ব্রাজিলের সঙ্গে ভারতের খেলা, এটা ধারাভাষ্য হবে কিনা যদি একটু বলেন ভালো হয়। নমস্কার।
1: আচ্ছা আচ্ছা, সেটা এখন অনেক দেরি আছে, সেটা ধারাভাষ্য হবে কিনা সেটা আমরা পরে।

0: বুঝতে পারবো। ওই ম্যাচ নিয়ে আমরা পারলে একটু আলোচনা করব ভারতীয় দলের সঙ্গে ব্রাজিলের খেলার, তবে তার আগে আরেকটু আমরা আলোচনা করে নিই এই গতকালের ম্যাচ নিয়ে এবং ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপে তো অলোকদা আপনি অনেকবার খেলেছেন, তখন দিল্লিতে হতো যখন আপনি খেলেছেন, তো ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ বা আইএফএ শিল্ড, এই এই ডুরান্ড কাপের বিশেষত্ব আপনার কী মনে হয়েছে? ওখানে একটা সেনাবাহিনীর দ্বারা নিয়োজিত এবং খুব সিস্টেমেটিক একটা ব্যাপার স্যাপার হয়, এছাড়া আর কী মনে হয় যে ডুরান্ড কাপটা,
1: ডুরান্ড কাপটাকে দিল্লি থেকে সরিয়ে নিয়ে এসে আমার মনে হয় না খুব ভালো কিছু হয়েছে, খুব ভালো কিছু হয়েছে, কারণ ডুরান্ড কাপ দিল্লিতেই মানায় এবং যেসব টিম খেলতো, আর এখন ডুরান্ড কাপে যেসব টিম আছে মানে মোনমান ইসবল এদের বাদ দিলে খুব যে ভালো টিম আছে তা নয়, লাস্ট সেই মোনমান ইসবলই ফাইনাল খেললো, সুতরাং তখন বলা যেত না যে সিটি ছিল, পাঞ্জাব পুলিশ ছিল, ভালো ভালো সালগাওকার এরা সব ভালো ভালো টিম আসতো, সেই জৌলস কিন্তু হারিয়ে গেছে। এবং ফুটবলের আপনি যতই বলুন ফুটবলের জৌলস কিন্তু অনেক নেমে গেছে, কারণ প্রথম কোশ্চেন হলো কাল ডার্বি ম্যাচ হয়ে গেল, আমাদের সময় কলকাতার প্লেয়ারই ভর্তি ছিল, এখন দেখাই যায় না, আমাদের বাঙালি ছেলেরা প্রচুর বাঙালি ছিল।
0: আচ্ছা, এটা এটার একটা কারণ হতে পারে যে এই যে এত বড় ব্যবধানে হার পরাজয়, মোহনবাগানের খেলোয়াড় 1975 সালে শুনেছিলাম যে বাড়িতেই ঢুকতে পারেননি সেদিনকে খেলে,
1: এখন তো সেসব নেই,
0: সেই আবেগটা বোধহয় এখন নেই, ভিন রাজ্য বা বিদেশি খেলোয়াড় অনেক রয়েছেন। আমরা আবার ম্যাচের কথায় আসবো, তবে তার আগে একটা টেলিফোন নিয়ে নেবো। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 2210 7325 এই নম্বরে। হ্যালো হ্যালো, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অলোকদা, 3 গোল হলো, 3-0, সে সময় মনে হচ্ছিল যে সেই 5 গোলের বোধহয় আবার একটা অ্যাকশন রিপ্লে হতে পারে, সেই সময় কিন্তু মোহনবাগান একটা গোল করলো, একটা আশা যেন দেখা দিয়েছিল, সেই সেই মুহূর্তটা সম্পর্কে যদি বলেন।
1: মনমান দুটো ভালো চান্স পেয়েছিল কিন্তু গোল করতে পারিনি, এবং যেটা 3-1 হয়েছে সেইটা আমি সম্পূর্ণ দোষ দেবো ডিফেন্ডারকে ওইখানে, কারণ বডির দিকে তাকালে ওখানে এরকম ভাঁজটা যেই মেরেছে ও ডচ খেয়ে গেছে,
0: মানবীর,
1: হ্যাঁ মানবীর ভাঁজটা যেই মেরে বাপায় ভালো জায়গায় রেখেছে, কারণ মানবীর এবং লিস্টান যদি 2 বছর আগের ফর্মে থাকতো এই মাঠে ফুল ফুটিয়ে দিতে পারতো, কিন্তু তারা পারিনি। এবং ইস্ট বেঙ্গলের ডিফেন্স, রাইট ব্যাক এবং লেফট ব্যাক অনেক বেশি গত 3-4 বছরের চেয়ে অনেক ভালো জায়গায় আছি, এবং হাফে আমি অনেকের নামই বলতে পারছি না যে যে ফুটবল খেলেছে, আঙ্করা ছেলে, এবং আমি এন্টার ক্রেডিট গোস টু হাবাস, যে টিমটাকে দারুণ ফিট রেখেছে এবং প্লেয়ারদের মনোবল জুগিয়েছে যে তোমরা পারবে, এবং কালকে খেলার আর লাকও ফেভার করেছিস বলে নেবেই 11 মিনিটে 2 গোল খেয়ে যাওয়া, যেটা সেটা আমরা ভালো করে বুঝি যেহেতু আমরা বড় টিমে খেলেছি, ডার্বি ম্যাচে যদি নেবেই 2 গোল খেয়ে যান সেই টিমে মাথা তুলে দাঁড়ানো খুব মুশকিল।
0: সাধারণত এরকম খুব একটা হয়নি, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে যে 2-3 গোল পিছিয়ে পড়ার পর ফিরে এসে দারুণভাবে এগিয়ে জিতে গেছে এরকম খুব একটা হয়নি, যদিও বেশ কিছু ম্যাচে আমরা দেখেছি ফাইট হয়েছে। তবে একটুখানি পরিসংখ্যানের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখবো ইস্ট বেঙ্গল এই প্রথম কোনো ডার্বি ম্যাচে, অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গলের বড় ম্যাচে, প্রথম অর্ধে 4টি গোল করেছে, এবং ডুরান্ড কাপ ফাইনালেও এত বড় ব্যবধানে এর আগে কোনো দল জেতেনি। এখনও পর্যন্ত যারা হ্যাট্রিক করেছেন ডার্বি ম্যাচে, বাইচুং ভুটিয়া প্রথম, যে ম্যাচের কথা আপনি বারবার বলছেন, 1997 সেই ফেডারেশন কাপ সেমিফাইনাল, সেখানে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিলেন, কিন্তু মজার ব্যাপার তার পরের ম্যাচে ফাইনালে ইস্ট বেঙ্গল হেরে গেল ব্রুনো কুটিনোর শেসালগাঁওকরের গোলে। অর্থাৎ এই মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের যে একটা আবেগ, তার পরের ম্যাচটা ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে।
1: আমাদের তাই হতো, আমরা খুব অ্যালার্ট থাকতাম,
0: হ্যাঁ বিশেষ করে কলকাতা লিগে হতো,
1: ডার্বি ম্যাচে যদি জিতি জানি পরের ম্যাচ আমাদের ড্র হবে, সেই জন্য আমরা সব প্লেয়াররা আলোচনা করতাম এবং ওই ম্যাচটাকে উদ্রানোর চেষ্টা করতাম।
0: সরি, একদম ঠিকই, এবং বাইচুং ভুটিয়া প্রথম হ্যাট্রিক করেছেন, তারপর মোহনবাগানের হয়ে চিড়ি এডে হ্যাট্রিক করেছেন, সেটাতেও কিন্তু বড় ব্যবধানে জিতেছিল মোহনবাগান এবং অনেকগুলো গোল করেছিল মোহনবাগান।

0: সেঞ্চুরি এডে গোল করেছিলেন, সেটা ছিল আই লিগে। এবং তারপর কিয়ান নাসির আইএসএলে মোহনবাগানের হয়ে গোল করেছিলেন, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন। এবং গতকাল এডমন্ড লালরিনডিকা চতুর্থ ব্যক্তি যিনি হ্যাট্রিক করলেন। এর আগে একটা ম্যাচে আমার মনে আছে আপনাদের সঙ্গে, আপনিও বোধহয় ম্যাচে ছিলেন, শিশির ঘোষ প্রায় হ্যাট্রিক করে ফেলেছিলেন, দুটো গোল করেছিলেন, তিন নম্বর গোলটি অফসাইডের জন্য বাতিল হয়েছিল মোহনবাগানের হয়ে।
1: তখন আমি মোহনবাগানই ছিলাম।
0: হ্যাঁ, সেবার আপনি ছিলেন মোহনবাগানের মাঠে ছিলেন।
1: কত সালে বলুন তো?
0: সেটা খুব সম্ভবত আমার একেবারে এটা মনে নেই, 89 এরকম হতে পারে। সেবার মোহনবাগান কিন্তু জিতেছিল বড় ব্যাপার। হ্যালো, হ্যালো, কে রয়েছেন? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি সুব্রত মাল, ফলাফল দেখছি, এটা কি হাওয়ার সাথে ফ্যাক্টর হতে পারে? আর একটা দাদা আমার প্রশ্ন আছে, এই যে বাজলের সাথে আমরা খেলার জন্য এশিয়ান গেমস খেলতে যাচ্ছি না, এটা কতটা যুক্তিপূর্ণ? এখন মানে ভারতের ফুটবলে দাঁড়িয়ে শুন, ভারত
0: এশিয়ান গেমস না যাওয়াটা অন্য প্রসঙ্গ এবং ব্রাজিলের খেলাটা অন্য প্রসঙ্গ, বা ব্রাজিলের সঙ্গে খেলা হওয়া উচিত বা অনুচিত সেটা একটা অন্য প্রসঙ্গ। আমরা চেষ্টা করবো ব্রাজিল ও ভারতের মধ্যে খেলার আলোচনা একটুখানি সংক্ষেপে করে নেব। তবে গতকাল অলোকদা যে ম্যাচটা হলো দ্বিতীয় অর্থে, আমাদের এখানে আজকে যারা শ্রোতা বন্ধু এসেছেন বেশিরভাগই মোহনবাগানের সমর্থক, এবং অনেকেই স্বীকার করছেন যে আমরা আরও বেশি গোলে হয়তো হেরে যেতে পারতাম। মোহনবাগানের বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা দ্বিতীয়ার্ধে কীরকম ছিল? মনে হচ্ছিল কি যে অন্তত ব্যবধান কমানোর চেষ্টা করছে?
1: আমার আমার একটুও মনে হয়নি যে একটা টিম চার গোল খেয়েছি ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে তো নাথিং টু লুজ এভরিথিং টু গেইন। আমার চার গোল খাওয়ার পাঁচ গোল খাওয়া একই, আমি অ্যাটাক করে যদি দুটো গোল করতে পারতাম তাহলে অনেক বেশি লাভবান হতো। সেখানে আমি দেখলাম না করবে কেউ,
0: একের পর এক স্কোয়ার পাস,
1: উইল দা ক্যাট,
0: একের পর এক স্কোয়ার পাস খেলতে দেখলাম।
1: স্কোয়ার পাস খেলছে, স্ট্রাইকিং জোনে কোনো শুটিং নেই, বিজে মাঠ রয়েছে, গোলে দূর থেকে মারো কিচ্ছু নেই। কালকে ইসমাইলের কাছে হাত তুলে দিয়েছে মোহনবাগান, এবং হাবাস যেটা রাগ ছিল সেই রাগটা কিন্তু কাল মিটিয়ে নিয়েছে, কারণ ওকে হাবাস কিন্তু মোহনবাগানও কোচিং করে মোহনবাগানকে রেজাল্ট দিয়েছিল, ওকে সরে আসতে হয়েছে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে ইস্টবেঙ্গল সবচেয়ে গেনার হয়েছে হাবাসকে কোচিনি, এবং ডে উইল কাম ভেরি সুন, দেখবেন যে এই টিম কোন জায়গায় চলে যায়। আরও দুটো ফরেনার আসছে।
0: এবং এই যে সরে যাওয়া, এই পরম্পরাটা কিন্তু কলকাতা ময়দানে আছে, অর্থাৎ প্রশিক্ষক একটা ম্যাচে যদি খারাপ ফল করেন তাহলেই অনেক সময় সরে যেতে হয়। আপনিও তো প্রশিক্ষক ছিলেন, মোহনবাগানের প্রশিক্ষকের এই ধরনের কি আশঙ্কা রয়েছে বলে আপনার মনে হয়?
1: 200% আমি বলছি তো, আবার বাজে রেজাল্ট করুক, এই কোচকে সরে যেতে হবে।
0: আচ্ছা, একটা প্রসঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা প্রশ্ন করছেন, ব্রাজিল বনাম ভারত খেলা এশিয়ান গেমসে যাওয়া উচিত কি উচিত না, সেগুলো তো অন্য বিতর্ক, কিন্তু এই যে ব্রাজিলের সঙ্গে ভারত খেলবে, ভারতীয় দলের তো অনেক খেলোয়াড় কালকেও খেলেছেন, তো কী রকম হতে পারে ফল, মানে কী রকম লড়াই হতে পারে?
1: লড়াই যে আমরা তো মানে এশিয়ার টিমেদের কাছে জিততে পারি না। এখন ব্রাজিল অলিম্পিক টিম আসছে না আর ওয়ার্ল্ড কাপ টিম আসছে সেটা তো আমরা এখনো জানি না, কারণ আমার মনে হয় না
0: কয়েকজন তারকা আসবেন শোনা যাচ্ছে,
1: নেইমা এরা আসবে না,
0: ভিনিসিয়াস আসবেন শোনা যাচ্ছে, এখন দেখা যাক।
1: দেখা যাক, আমার মনে হয় না, ভেরি ডিফিকাল্ট, কারণ ভিনিসিয়াস কিন্তু ব্রাজিলের প্লেয়ার, কিন্তু ভিনিসিয়াস আদার অন্য ক্লাব টিমের প্লেয়ার, তারা কিন্তু ওকে ছাড়বে না,
0: ছাড়বে কিনা। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো ওই ম্যাচের, এবং আমরা আশা করব ভারত ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করবে, আমরা তো ইতিহাসের কথা বলছি। হ্যাঁ অলোকদা খুব একটা আশা দেখছেন না, তবে অবশ্যই আমাদের তো আশা করতে অসুবিধে নেই, আমরা আশা করব। কিন্তু মনে আছে আমাদের 1977 সালে ব্রাজিলীয় দল আসেনি, কিন্তু ব্রাজিলের মহাতারকা এসেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে, সেই ম্যাচে কিন্তু মোহনবাগান খুব ভালো খেলেছিল, পেলের বিরুদ্ধে, কসমোসের বিরুদ্ধে।
1: আমাদের কোয়ালিটি অফ প্লেয়ার দেখুন।

একদম দুই দুই হয়েছিল সেই ফল। যাই হোক, আজ আমরা আলোচনা করলাম মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডুরান্ট ফাইনাল নিয়ে, এবং খুব ভালো খেলে ইস্ট বেঙ্গল যোগ্য দল হিসেবে জিতেছে। অলোকদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ ক্রীড়াঙ্গনের সময় শেষ, আমাদের আলোচনা চলবে মৈত্রী ক্রীড়াঙ্গনে 5:50 থেকে, শুনতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।

শ্রী জলধর বিশ্বাস, বড় বাংলা, ডাকঘর জ্যোতিগড়া, থানা সিতাই, জেলা কোচবিহার থেকে জানাচ্ছেন যে শ্রী কেশব বিশ্বাস, স্বাভাবিক গড়ন, বয়স 24 বছর, উচ্চতা 5 ফুট, কায়াটং ফর্সা, গত 14 জানুয়ারি 2020 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রঞ্জন মিশ্র, ঠিকানা 2 নম্বর মিডল ব্লক নবগ্রাম আইসক্রিম ফ্যাক্টরির কাছাকাছি, ডাকঘর 5 পোতা, থানা নরেন্দ্র।

এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কার্তিক হালদার, ঠিকানা শ্যামাপল্লী পূর্ব বোয়ালিয়া ডাকঘর আরকেপল্লী থানা নরেন্দ্রপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী তমুষা হালদার রোগাটে গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 22 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সন্দীপ ভান্ডারী, ঠিকানা গ্রাম কলাগাছিয়া খ্রিস্টানপাড়া থানা কালীতলা আশুতি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী ঈশা ভান্ডারী রোগাটে গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 14 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রীমতী স্নিগ্ধা বোস ওরফে রুবি রোগাটে গড়ন, বয়স 63 বছর, উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 14 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের প্রত্যেকের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সন্স কোয়ার ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন সীতারামপুর হাইস্কুলের শিক্ষিকা রুমা চক্রবর্তী, সঙ্গে দুই শিক্ষার্থী।
1: নমস্কার, আমার সঙ্গে আমার দুজন ছাত্র আছেন।
2: নমস্কার, আমি শুভম পাল।
3: নমস্কার, আমি অর্ণব মণ্ডল।
1: তো আজকে আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টি হলো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ বা সেলিয়েন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সংবিধান কাকে বলে সেটা তো আমরা আগের অধ্যায়ে জেনেছি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম কানুনের সমষ্টিকে বলা হয় সংবিধান। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, এটা আমরা জানি। আর এই সংবিধানের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের রাজনৈতিক আদর্শ, দর্শন, মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংবিধান পর্যালোচনা ও বিশ্লেষণ করলে আমরা প্রত্যেকটি সংবিধানের যেমন বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি যা তাকে একটি মৌলিক পরিচয় দান করে, ভারতের সংবিধানেও কিন্তু সেই রকমই বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি ভারতের সংবিধানের একটা মৌলিকতা, একটা নির্দিষ্ট কাঠামো দান করেছে। আমাদের সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকর তার বহুদিনের পরিশ্রম এবং অবশ্যই গণপরিষদের অন্যান্য যে সদস্যরা ছিলেন তারা সকলে মিলে গভীর অধ্যয়ন এবং পর্যালোচনা করে বিভিন্ন রাষ্ট্রের সংবিধান থেকে শ্রেষ্ঠ বিষয়গুলিকে আমাদের সংবিধানে স্থান দিয়েছেন। তো যার ফলে আমাদের সংবিধান একটি বৃহত্তম লিখিত সংবিধানে পরিণত হয়েছে, এটা যেমন একদিকে ঠিক, তেমনি অন্যান্য যে শ্রেষ্ঠ যে বৈশিষ্ট্যগুলি সেগুলো ভারতের সংবিধানে ভারতকে একটা মৌলিকতা দান করেছে, যেমন তেমনি তার সাথে সাথে একটি গতিশীলতা দান করেছে। তো ভারতের এই সংবিধান গণপরিষদ কর্তৃক

1950 খ্রিস্টাব্দে 26 নভেম্বর আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি এটি কার্যকর করা হয়। তবে এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 1950 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি এই গণপরিষদের ছিল সর্বশেষ অধিবেশন। এই অধিবেশনেই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়। তো যাই হোক, এবারে আমরা বৈশিষ্ট্যগুলি আলোচনা করবার আগে আমরা চলে যাচ্ছি ভারতীয় সংবিধানের উৎসগুলি কোথায় কোথায় পাবো আমরা। তো ভারতের সংবিধানের মূল উৎস আমরা পাবো হচ্ছে 1935 ভারত শাসন আইন। 1935 ভারত শাসন আইনটিকে মূলত ভারতীয় সংবিধান রচয়িতাগণ প্রায় প্রত্যক্ষভাবেই এটাকে অনুসরণ করেছেন। এছাড়া বিভিন্ন রাষ্ট্র যেমন গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কানাডা, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রভৃতি রাষ্ট্রের সংবিধানের দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তাহলে আমরা কি দেখব এবারে, সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যগুলি সেগুলো এবারে আমরা আলোচনা করব। প্রধান বৈশিষ্ট্য সমূহগুলোর মধ্যে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় সংবিধানকে সারা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয়। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় সে সময় এই সংবিধানের ছিল 395 ধারা, 22 অধ্যায় এবং 8 তফসিল। বর্তমানে 106 সংবিধান সংশোধনের পর ভারতীয় সংবিধানে সর্বমোট 448 ধারা, 25 অধ্যায় এবং 12 তফসিল রয়েছে। স্বাভাবিকভাবেই এর আয়তন অত্যন্ত বৃহৎ এবং সেই কারণেই এর প্রকৃতিও বেশ জটিল হয়ে পড়েছে। এখানে শুধু রাষ্ট্র পরিচালনার মূল নীতি উল্লেখিত নেই, বরং কেন্দ্র ও রাজ্য প্রশাসনের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলিও লিপিবদ্ধ রয়েছে। দেশের ভৌগোলিক বিস্তৃতি ও বৈচিত্র্য থেকে শুরু করে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, যাবতীয় বিষয়, এমনকি আঞ্চলিক সমস্যার সমাধানের বিষয়গুলিও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লিখিত আছে। এই কারণেই সংবিধানের আকৃতি এত বৃহৎ হয়েছে এবং এর প্রকৃতিও খানিকটা জটিল হয়ে গেছে। যাই হোক, এই বৃহত্তম লিখিত যে সংবিধান সেটার রচনা করতে সময় কত লেগেছিল জানো? 2 বছর 11 মাস 18 দিন। আর এই সংবিধান যিনি নিজে হাতে লিখেছিলেন তার নাম জানা আছে তোমাদের? তিনি হলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি 6 মাস ধরে নিজে হাতে এই মহান কাজটি সম্পন্ন করেছিলেন। তো এই হলো মোটামুটি ভারতীয় সংবিধানের প্রথম বৈশিষ্ট্যটি। তবে আমরা এখানে আরেকটি বিষয় আলোচনা আমরা করব এখানে, সেটা হচ্ছে যে আমরা এত বড় লিখিত সংবিধান আমরা পেয়েও এর মধ্যেও আমরা দেখতে পাই যে ভারতীয় শাসন ব্যবস্থায় সংবিধানে উল্লিখিত নেই এমন কিছু বিষয়ও কিন্তু অনুসৃত হয়। তো এই বিষয়গুলি যেমন, এত বড় লিখিত সংবিধান হওয়া সত্ত্বেও কিছু সাংবিধানিক প্রথা রীতিনীতি কিন্তু সুস্পষ্ট ব্যবহার আমরা লক্ষ্য করি। যেমন একটা উদাহরণ তোমাদের দিতে পারি, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট কোনো যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কি করা হবে সেটা সংবিধানে বলা নেই। তাহলে সংবিধানে এই সময় এখানে রাষ্ট্রপতির বিবেচনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে এটা। রাষ্ট্রপতি তখন যে দলটি বৃহত্তম দল, একক বৃহত্তম দল বা জোটের নেতা বা নেত্রী, তাকে তিনি মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান করে থাকেন। এছাড়া আরেকটি আছে প্রথা, সেটা হচ্ছে যে রাজ্যগুলিতে যে রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি, এখানে একটা বিষয় খেয়াল রাখা হয়, যে রাজ্যের জন্য রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন তিনি যেন সেই রাজ্যের বাসিন্দা না হন। এই কিছু প্রথা আছে যেগুলি কিন্তু সংবিধানে কোনো উল্লেখ নেই। তো এবারে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধান এমন ভাবে রচিত হয়েছে বা এমন ভাবে এর ব্যবস্থাগুলি গৃহীত হয়েছে যাতে কি হয় যে এই সংবিধানের মধ্যে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য বা বেশ কিছু দেখতে পাই যেগুলো হচ্ছে অত্যন্ত সহজ সরল প্রকৃতির পদ্ধতিতেই সংশোধন করা যায়। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলি সংশোধন করবার জন্য অপেক্ষাকৃত জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। তো ভারতের সংবিধানের 368 ধারাতে এই সংবিধান সংশোধন পদ্ধতি কিন্তু উল্লেখ রয়েছে। আর এই ভারতে যে সংবিধান সংশোধনের পদ্ধতিটি গৃহীত হয়েছে কোথা থেকে জানো? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তো এই ব্যাপারটা তো জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী, তিনি একবার বলেছিলেন যে আমরা সংবিধানকে দুষ্পরিবর্তনীয় করতে চাই না, যা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রাখতে সক্ষম হবে না সেই রকম আর কি সংবিধান আমরা করতে চাই না। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতি যাতে মোকাবিলা করতে পারে সংবিধানে সেই রকম ব্যবস্থায় গৃহীত হয়েছে। তাহলে আমরা এই যে তিনটি পদ্ধতির কথা 368 ধারায় বলা আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি এই তিনটি পদ্ধতির মধ্যে কি কি রয়েছে। প্রথম পদ্ধতিটা হচ্ছে সাধারণ আইন পাশের পদ্ধতিতে পার্লামেন্ট উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থনেই সংবিধান সংশোধন করে থাকে। এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি সংশোধিত হয়? নতুন রাজ্যের সৃষ্টি, নাম পরিবর্তন, পুরনো রাজ্যের সীমানা পরিবর্তন ইত্যাদি বিষয়। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আংশিক জটিল পদ্ধতি।

এখানে বলা হচ্ছে যে সংবিধানের নির্দিষ্ট অংশের সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের দুটি কক্ষের মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয়। এই বিষয়টা তাহলে বুঝলে, তাহলে এখানে হচ্ছে মানে একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে সাথে উভয় কক্ষের একটা সংখ্যাগরিষ্ঠতার সমর্থন চাই, তার সাথে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। তাহলে এই পদ্ধতিতে যে বিষয়গুলি সংশোধন করা হয় সেগুলি কি কি? মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশমূলক নীতির যে ধারাগুলি আছে সেগুলো এই পদ্ধতিতে সংশোধিত হয়। নেক্সট হচ্ছে তৃতীয় পদ্ধতিটা, বলা হচ্ছে সবচেয়ে জটিল পদ্ধতি। এই পদ্ধতিটার জন্যই ভারতের সংবিধানকে খানিকটা অংশ অন্তত দুষ্পরিবর্তনীয় ভাবে করা গেছে। তো এই পদ্ধতিটা কি রকম সিস্টেম? এখানে বলা হচ্ছে যে প্রথমে সংশোধনী প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ কর্তৃক সমর্থিত হতে হবে। এরপর প্রস্তাবটিকে অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদন পেতে হবে, তবেই সংশোধনী বিলটি পাস হবে। তো এই ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলিকে সংশোধন করা হয় সেগুলি হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টনের বিষয়, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সম্পর্কিত বিষয়সমূহ এই জটিল পদ্ধতিতে সংশোধিত হয়ে থাকে। মোট কথা এটুকু তোমরা বুঝবে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে যে বিষয়গুলি সেগুলোই সাধারণত জটিল পদ্ধতিতে বা এই দুষ্পরিবর্তনীয় পদ্ধতিটাই সংশোধন করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এবারে আমরা সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ আমরা আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। ব্রিটেনের অনুকরণে ভারতীয় সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল, তাকেই সংসদীয় শাসন ব্যবস্থা বলে। এইটুকু বোঝা গেছে যে সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলা হয়। তো ব্রিটেন ও ভারতবর্ষে কিন্তু আমরা এই ধরনের শাসন ব্যবস্থাই লক্ষ্য করি। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুই ধরনের শাসক প্রধানের অস্তিত্ব। দুই ধরনের শাসক প্রধান মানে একজন থাকবেন নাম সর্বস্ব শাসক প্রধান এবং একজন থাকবেন প্রকৃত শাসক প্রধান। নাম সর্বস্ব শাসক প্রধান হলেন যে যার নামে শাসন কার্য পরিচালিত হবে, তিনি নিজে শাসন করবেন না, শাসন করবেন আরেকজন ব্যক্তি, সেই ব্যক্তিটি হলেন প্রধানমন্ত্রী। তাহলে সংবিধানে এরকম ভাবে, আমাদের সংবিধানেও কিন্তু এরকমই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে রাষ্ট্রপতির পদটিকে নাম সর্বস্ব শাসক প্রধান হিসেবে গড়ে তোলা হয়েছে আর প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি প্রকৃত শাসক প্রধান। তাই সংবিধানে সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই অর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্রপতিকে সাহায্য করবার জন্য ক্যাবিনেটের নেতৃত্বে একজন প্রধানমন্ত্রী থাকবেন, এ কথাই শুধু বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে ক্ষমতা কিছুই ধরতে গেলে সংবিধানে অর্পণ করার কথা বলা নেই। এইটুকু বোঝা গেল। এরপর আমরা যাব নেক্সট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ। তাহলে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আমরা অ্যাকচুয়ালি, এখানে ব্যাপারটা কি, ভারতের সংবিধানে কিন্তু ভারতকে কোথাও যুক্তরাষ্ট্র বলে অভিহিত করা হয়নি, বরং বলা হয়েছে ভারত হলো রাজ্যসমূহের ইউনিয়ন। ঠিক আছে, তো এই যে রাজ্যসমূহের ইউনিয়ন, পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহীত হয়েছে, ভারতে কিন্তু ওই কঠোরভাবে সমস্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গৃহীত হয়নি। তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে যে বিষয়গুলি বোঝায় ভারতের ক্ষেত্রে সেগুলো আমরা লক্ষ্য করি, যেমন দুই ধরনের সরকারের উপস্থিতি আছে, একজন কেন্দ্রীয় সরকার থাকবেন এবং কিছু অঙ্গরাজ্যের সরকার থাকবেন, এবং এই দুই ধরনের সরকারই কিন্তু একে অপরের সঙ্গে সহযোগিতা করেই সমস্ত কার্য, সংবিধান অনুসারে সমস্ত কার্য সম্পন্ন করবে। নেক্সট হচ্ছে সংবিধান তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করে থাকে। ভারতের সংবিধানে আমরা সেটাই লক্ষ্য করি, ভারতের সংবিধানে তিনটি তালিকা, যেমন কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এই তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রীয় যে আদালতের উপস্থিতি, অর্থাৎ একটি স্বাধীন নিরপেক্ষ আদালতের উপস্থিতি। ভারতের সুপ্রিম কোর্ট এই যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা পালন করে। তবে এখানে একটা কথা বলার দরকার, এই স্বাধীন নিরপেক্ষ আদালত বলতে বোঝায় হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত আদালত। ঠিক আছে, এই আইন বিভাগ এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে তবেই একটি বিচার বিভাগ কিন্তু ন্যায় বিচার প্রদান করতে পারে। ভারতে কিন্তু এই স্বাধীন ও নিরপেক্ষ আদালতের গঠন করার কথাই বলা হয়েছে, যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য একান্ত প্রয়োজন। তবে আমরা এতগুলি বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও, আরেকটি বৈশিষ্ট্য এখানে তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ভারতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাও গৃহীত হয়েছে, কারণ আমাদের যে পার্লামেন্ট মানে কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট, তার উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ হলো লোকসভা। এই উচ্চকক্ষ রাজ্যগুলির হয়ে প্রতিনিধিত্ব করে আর নিম্নকক্ষ হচ্ছে সারা দেশের প্রতিনিধিত্ব করা হয়। তো এইভাবে আমরা দেখতে পাই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোগত দিক থেকে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার ভারতের ক্ষেত্রে কিন্তু সেগুলো রয়েছে। কিন্তু আমি যদি প্রকৃতি বিশ্লেষণ করি তাহলে কি দেখবো?

পরিস্থিতিটা দেখবো কেন্দ্রের প্রাধান্য বিদ্যমান। এই কেন্দ্রের প্রাধান্য বিদ্যমান থাকার জন্য কি হয়েছে না, এই যে যখনই আইন বিভাগ শাসন বিভাগের বিষয়টি আসে তখনই, এবং আর্থিক বিষয়, এগুলো কিন্তু মোটামুটি সবই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়, এগুলি কেন্দ্রীয় সরকারের প্রাধান্যই প্রতিষ্ঠিত হয়েছে। এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে তিনটি তালিকার মাধ্যমে যে ক্ষমতা বন্টন হয়েছে, হ্যাঁ, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, যেটা আমি একটু আগেই বললাম, এই তিনটে তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টিত হওয়ার পরেও যে অবশিষ্ট ক্ষমতাগুলি থাকে সেগুলি কিন্তু কেন্দ্রের হাতে রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেটা রাজ্যগুলির হাতে দেওয়া হয়েছে অবশিষ্ট ক্ষমতা, কিন্তু ভারতে সেটা রাজ্যগুলির হাতে না দিয়ে কেন্দ্রের হাতে রাখা হয়েছে। এইভাবে আমরা কেন্দ্রের প্রাধান্য লক্ষ্য করি। এই কারণে ভারতের সংবিধান কাঠামোগত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় হলেও প্রকৃতিগতভাবে এখানে কেন্দ্রীয় প্রাধান্য লক্ষ্য করা যায়। এই কারণেই সংবিধান বিশারদ অধ্যাপক কেসি হোয়ার ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলে মনে করেন, বা তিনি বলছেন এটি কোয়াসি ফেডারাল। ঠিক আছে, তো এই গেল আমাদের যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সংমিশ্রণের বৈশিষ্ট্যটি। নেক্সট আমরা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি পড়বো সেটা হচ্ছে নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি। এই মৌলিক অধিকারের অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। ঠিক আছে, তো মৌলিক অধিকার বলতে কি বোঝায়? মৌলিক অধিকার বলতে তোমাদের বলে রাখি, মৌলিক অধিকার হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে অপরিহার্য অধিকারগুলি দরকার সেগুলিকে বলা হয় মৌলিক অধিকার। তাহলে ভারতের সংবিধানে নাগরিকদের জন্য এরকমই মৌলিক অধিকার সন্নিবিষ্ট হয়েছে। সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12-35 নম্বর ধারার মধ্যে মূলত মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে। তাহলে মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টি। ঠিক আছে, তো 7টি মৌলিক অধিকারের মধ্যে এখন বর্তমানে কিন্তু 7টি নেই, বর্তমানে এখন 6টি আছে। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকার, যেটি আগে মৌলিক অধিকার ছিল, তাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সাধারণ আইনগত অধিকার হিসেবে স্থান দেওয়া হয়েছে। 31 ক ধারায় ছিল এটি, এখান থেকে এটা বাতিল হয়ে 300 ক ধারায় এটিকে যুক্ত করা হয়েছে, যেটা অর্থাৎ মৌলিক অধিকার থেকে একে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এখন 6টি মৌলিক অধিকার রয়েছে। এই 6টি মৌলিক অধিকার কি কি একটু সংক্ষেপে আমরা বলে নিই, যে সাম্যের অধিকার, সাম্যের অধিকারটি রয়েছে 14-18 নম্বর ধারার মধ্যে। স্বাধীনতার অধিকার 19-22 নম্বর ধারার মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 ধারার মধ্যে। ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25-28 ধারার মধ্যে। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29-30 ধারার মধ্যে। আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারার মধ্যে রয়েছে। তাহলে এই অধিকারগুলি কিন্তু অবাধ বা নিরঙ্কুশ নয়। শান্তি শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য, শালীনতা প্রভৃতি কারণে অধিকারগুলির ওপর রাষ্ট্র যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে মৌলিক অধিকারের যে ধারাগুলি, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আমরা চলে যাচ্ছি পরের বৈশিষ্ট্যতে, সেটা হচ্ছে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্তি। হ্যাঁ, আমরা একটা কথা জানি যে অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত আছে, অর্থাৎ কিছু অধিকার পেতে গেলে বা ভোগ করতে গেলে কিছু কর্তব্য পালন করতে হয়। তাই ভারতের সংবিধানও ঠিক তাই, তৃতীয় অধ্যায়ের পরেই 4th অধ্যায়ে এই মৌলিক কর্তব্যের বিষয়টি সংযুক্ত হয়েছে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, যে মূল সংবিধানে কিন্তু এই মৌলিক কর্তব্যের বিষয়টি ছিল না। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 4th অধ্যায়ের পরে 4th ক নামক একটি অধ্যায় যুক্ত হয়েছে, এবং 51 ধারার পরে 51 ক ধারাতে এই 10টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে। তবে এই মৌলিক কর্তব্যের অংশটি পরবর্তীকালে আরেকবার সংশোধিত হয়েছে, সেটা হচ্ছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে, যেখানে 6-14 বছর বয়সী শিশুদের জন্য, যে অভিভাবকরা যে তাদের শিক্ষাঙ্গনে নিয়ে আসবে তার অভিভাবকদের জন্য এটা একটা কর্তব্য আর কি, সেই 11 নম্বর কর্তব্যটি এখানে যুক্ত হয়েছে। যাই হোক, তো এই গেল হচ্ছে আমাদের মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকারগুলি মোটামুটি কি কি আমরা একটু একটু জাস্ট কয়েকটা দেখে নিই, সবগুলো হয়তো এখন বলা সম্ভব হয়ে উঠবে না। আরেকটি কথা হচ্ছে, এই মৌলিক কর্তব্যের অংশটি কোথায়, কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে জানো? এটি পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গৃহীত হয়েছে। তাহলে আমাদের সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলির কথা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে? দেখো, সংবিধানকে মান্য করতে হবে, সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, জাতীয় সংগ্রামের যে সুমহান আদর্শগুলি আছে তার সযত্ন সংরক্ষণ ও অনুসরণ। সেই কারণে দেখো, আমরা প্রতি 15 আগস্ট বলো, প্রজাতন্ত্র দিবস বলো, এই সমস্ত আমাদের বিশেষ বিশেষ দিনগুলিতে আমরা কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করি। এটা আমাদের প্রতি প্রজন্মের পর প্রজন্ম এটাকে কিন্তু আমাদের বহন করে নিয়ে যেতে হবে, তাদের এই আত্মত্যাগ, আত্মবলিদানের কথা, যার ফলে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি। ঠিক আছে, তো আর দেশ রক্ষা ও জাতীয় সেবায় আত্মনিয়োগ, এগুলো মোটামুটি আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে রাষ্ট্র

পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্তি। ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্তি। হ্যাঁ, এই নির্দেশমূলক নীতি অংশটি ভারতের সংবিধানে গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই নীতিগুলির গুরুত্ব বিশ্লেষণ করে ডক্টর আম্বেদকর একে সংবিধানের আত্মা বা সোল অফ কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন। তবে এই নির্দেশমূলক নীতিগুলি মূলত কি বলা হচ্ছে, সামাজিক এবং অর্থনৈতিক অধিকারগুলিকে নাগরিকের সুনিশ্চিতকরণের জন্যই নির্দেশমূলক নীতি। এটা নির্দেশ কার প্রতি? না সংবিধানের নির্দেশ রাষ্ট্রের প্রতি। রাষ্ট্র যাতে নাগরিকের এই সামাজিক এবং অর্থনৈতিক অধিকারগুলিকে সুনিশ্চিত করে। আরেকটি বিষয় এখানে বলতে হবে, সেটা হচ্ছে যতই আমরা এখানে বলছি যে এটা সংবিধানের আত্মা বা আম্বেদকরের যেটা একটা খুব ভালো মানে ইয়ে ছিল, এটা এর প্রতি অভিহিত করেছেন সংবিধানের আত্মা বলে, তবুও আমরা দেখতে পাই যে মর্যাদাগত বিচারে কিন্তু মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির স্থান কিন্তু নিচে। কারণ মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, নির্দেশমূলক নীতি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এই কারণেই এটিকে বলা হচ্ছে যে মর্যাদাগত দিক থেকে মৌলিক অধিকারের নিম্নে স্থান। তো সংবিধানের চতুর্থ অধ্যায় 36-51 নম্বর ধারায় এই নির্দেশমূলক নীতিগুলির কথা বর্ণিত রয়েছে। এই নির্দেশমূলক নীতিগুলি কি কি একটু কয়েকটা আমরা দেখে নিই। বার্ধক্য ও বেকার অবস্থায় সরকারি সাহায্য লাভের অধিকার, নারী পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান মজুরি, মাদক দ্রব্যের বর্জন, তারপরে হচ্ছে শাসন বিভাগ এবং আইন বিভাগের থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ মুক্ত করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র পঞ্চায়েত গঠন করবে ও ক্ষমতা অর্পণ করবে ইত্যাদি, এইগুলো হচ্ছে কতগুলি আমাদের নির্দেশমূলক নীতির উদাহরণ। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা। সেটা আমি একটু আগেই ওই যুক্তরাষ্ট্র পড়াতে গিয়েই বলেছিলাম যে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ আমাদের গঠন করা হয়েছে এই কারণে যে যাতে নাগরিকদের ন্যায় বিচার প্রদান করা হয়, শাসন বিভাগ এবং আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত রেখে নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করবার জন্যই স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করা হয়েছে। এবং আমাদের বিচার বিভাগটি হচ্ছে এক ও অখণ্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বৈত বিচার ব্যবস্থা এখানে গৃহীত হয়নি, এক ও অখণ্ড বিচার ব্যবস্থা। তাই বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, যেটি যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রীয় আদালত মানে কি? না কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যখন ক্ষমতাগত বিষয়ে যখন বিরোধ বাধে, সেই বিরোধের মীমাংসা করা হয় এই যুক্তরাষ্ট্রীয় আদালতের মাধ্যমে। সুপ্রিম কোর্ট এই ভূমিকাটি পালন করে থাকে, ঠিক আছে। এছাড়া রয়েছে ধর্ম নিরপেক্ষতা, যেটা হচ্ছে একটা রাষ্ট্রের, ভারত তার ধর্ম নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছে। পার্টিকুলার কোন ধর্মের প্রতি রাষ্ট্র কোন পক্ষপাতিত্ব করবে না, তাই সকল ধর্মের প্রতি সমান দৃষ্টি নিয়ে কোন ধর্মের প্রতি কোন বৈষম্য না করে বিভিন্ন রাষ্ট্র তার নীতি গ্রহণ করবে। তো এই ধর্ম নিরপেক্ষতা নীতি কিন্তু সংবিধানে, মূল সংবিধানে ছিল না। তোমরা জানো যে এটি 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ধর্ম নিরপেক্ষতা শব্দটি কিন্তু গৃহীত হয়েছে। এরপরে আছে এক নাগরিকত্বের নীতি। যুক্তরাষ্ট্রীয় নীতি অনুসারে যদি বলা হয় তাহলে দ্বৈত নাগরিকত্বের কথা বলা হয়, কিন্তু ভারতে আম্বেদকর সহ অন্যান্য যে বিশেষজ্ঞগণ ছিলেন, সংবিধান বিশেষজ্ঞগণ, তারা সকলেই চেয়েছিলেন যে জাতীয় সংহতি ও ঐক্যের প্রয়োজনে এক নাগরিকত্বই গ্রহণ করা উচিত। তাই আমাদের রাষ্ট্রে কিন্তু এক নাগরিকত্বের নীতি গ্রহণ করা হয়েছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, সংবিধানে 330-342 ধারার মধ্যে বিভিন্ন সংরক্ষণমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। অর্থাৎ যে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য সরকারি চাকুরিতে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং আইনসভায়, হ্যাঁ, কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভা, সব ক্ষেত্রেই তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবং এটা বলা হয়েছে এই সংরক্ষণটা করাটা কখনোই নেতিবাচক বৈষম্যের মধ্যে কিন্তু পড়ছে না, বরং এটি একটি ইতিবাচক বৈষম্য। অর্থাৎ তাদের অবস্থাকে একটু মূল স্রোতের সঙ্গে সামঞ্জস্য রাখবার জন্যই তাদের জন্য এই সংরক্ষণমূলক ব্যবস্থা করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আর এটাও বলা হয়েছে যে ভারতের সংবিধানে প্রথম 10 বছর কার্যকরী হওয়ার থেকে 10 বছর পর্যন্ত এই সংরক্ষণ ব্যবস্থা থাকবে, কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে বারবারই এটিকে সংশোধন করে বর্তমানে 2030-25 জানুয়ারি পর্যন্ত এই সংরক্ষণ ব্যবস্থাকে কার্যকরী রাখা হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের অধিকারের ব্যবস্থাও রয়েছে, যেমন আমাদের সংবিধানের 29-30 ধারার মধ্যে যে সংখ্যালঘুরা নিজেদের ভাষা ও লিপি সংরক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অধিকার তাদেরকে স্বীকৃত হয়েছে, তাই সংখ্যালঘুদের অধিকারের ব্যবস্থাও আছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রবর্তন। এটি সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কাকে বলে, সেটা হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক ভোট দানের সুযোগ পাবে। তাহলে এটা হচ্ছে 326 নম্বর ধারায় এই সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত জানানো হয়েছে। এটি একটি রাজনৈতিক অধিকার, ঠিক আছে। এগুলোই মোটামুটি আমাদের বিশেষ উল্লেখযোগ্য।

0: বৈশিষ্ট্য সমূহ। এরপরে আমরা যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, অথবা আমি এরপরে কিন্তু কোশ্চেন আনসারে চলে যাচ্ছি।
1: ম্যাম, ভারতীয় সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আছে ওটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
0: হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, এটা আমি তখন পড়াতে গিয়ে এটা আমার বলা হয়নি। সেটা হচ্ছে এটি কানাডার সংবিধান থেকে গৃহীত হয়েছে, কারণ কানাডার সংবিধানে এরকম যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং এর কেন্দ্রকে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে, সেটাকে অনুসরণ করে ভারতেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
2: ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল।
0: হ্যাঁ বলো।
2: এই নাম সর্বস্ব শাসন ব্যবস্থা, এটা কাকে বলা হয়?
0: নাম সর্বস্ব শাসক প্রধান কাকে বলা হয়? তো মানে নাম সর্বস্ব শাসক প্রধান হচ্ছে যে যার নামে শাসন কার্য পরিচালিত হয় কিন্তু তিনি নিজে শাসন করেন না, তার হয়ে অন্য কেউ শাসন করছেন, ঠিক আছে? তো যেমন ব্রিটেনের রাজা বা রানী, তিনি হচ্ছেন নাম সর্বস্ব, তার নামে কিন্তু শাসন কার্য সমস্ত পরিচালিত হচ্ছে। হিজ ম্যাজেস্টি, হার ম্যাজেস্টি, দেখবে এরকম কথায় কথায় তারা বলে, তো ইউর হাইনেস, হ্যাঁ এরকম ব্যাপারগুলো আছে। তো কিন্তু ভারতেও যেহেতু ব্রিটিশ শাসনে এতদিন ছিল ভারত, তো ভারত কিন্তু ব্রিটিশ মানে সংসদীয় শাসন ব্যবস্থাটা পুরোটাই ব্রিটেনের সংবিধান থেকে অনুসরণ করেছে। তো সেই কারণে ভারতেও এই নাম সর্বস্ব শাসক প্রধান বা সংসদীয় শাসন ব্যবস্থার এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে নাম সর্বস্ব শাসক প্রধান এবং প্রকৃত শাসক প্রধান থাকবে। তাই ভারতেও রাষ্ট্রপতির পদ থেকে নাম সর্বস্ব শাসক প্রধান করা হয়েছে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত শাসক প্রধান। সংবিধানে শাসন বিভাগে সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ আছে, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবারে আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তোমাদের সামনে পরীক্ষার জন্য কিছু প্রশ্ন যদি আমি এখন আলোচনা করি তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে কেমন ধরনের প্রশ্ন আসে। যেমন ধরো আমি যদি তোমাদের জিজ্ঞেস করি ভারতীয় সংবিধানে কটি তফসিল রয়েছে, তাহলে বর্তমানে কটি তফসিল রয়েছে?
2: ভারতীয় তফসিলে বর্তমানে 12টি তফসিল রয়েছে।
0: হ্যাঁ, ভেরি গুড। এবারে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার, নাগরিকদের জন্য কতগুলি মৌলিক অধিকার উল্লিখিত আছে?
1: 6টি মৌলিক অধিকার উল্লেখ।
0: ভেরি গুড। বলো যে ভারতের এই মৌলিক অধিকার, ভারতের সংবিধানে এই যে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে সেটি কত অধ্যায় এবং কত নম্বর, কত থেকে কত নম্বর ধারায় উল্লেখিত আছে?
2: তৃতীয় অধ্যায়।
0: হ্যাঁ, 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখিত আছে। বেশ, আচ্ছা বলো তো আমাদের যে সংবিধানে যে সংশোধন পদ্ধতিটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে?
1: দক্ষিণ আফ্রিকা।
0: ভেরি গুড, দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে। আচ্ছা, একটা বৈশিষ্ট্য কথা আমি তোমাদের বলছি, শাসন ও আইন বিভাগের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা কোন ধরনের শাসন ব্যবস্থা দেখা যায়? যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, সংসদীয় না রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা?
1: সংসদীয়।
0: ভেরি গুড, সংসদীয় শাসন ব্যবস্থা। আচ্ছা, এবারে আরেকটি প্রশ্নের উত্তর দাও তোমরা, যে সংবিধানের প্রাধান্য যে শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি কোন ধরনের শাসন ব্যবস্থা? গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়?
1: যুক্তরাষ্ট্রীয়।
0: ভেরি গুড। এবারে ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট, এই কথাটি কে বলেছেন? লর্ড ব্রাইস, আইভর জেনিংস, কেসি হোয়ার, এদের কেউই নন?
1: কেসি হোয়ার।
0: ভেরি গুড, কেসি হোয়ার। কেসি হোয়ার বলেছেন যে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটি হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিম বা একে কোয়াসি ফেডারেল বলা হচ্ছে। এবারে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিষয়টি স্বীকৃত হয়েছে? 226 নম্বর ধারা, 326 নম্বর ধারা, 328 নম্বর না 332 নম্বর?
1: 226 নম্বর ধারায়।
0: না, একটু ভুলে গেল, 326 নম্বর ধারায়। ধরো আরেকটি প্রশ্ন হতে পারে, সেটা এরকম যে মূল ভারতীয় সংবিধানে 22টি অধ্যায়ের কথা বলা ছিল, তাই তো? কটি ধারা ছিল সেখানে মূল সংবিধানে?
1: 395টি ধারা ছিল।
0: 395টি ধারা, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো তো ভারতের সংবিধানকে পৃথিবীর জটিল ও বৃহত্তম সংবিধান বলা হয়, এর কারণ কি? কারণগুলো আমি তোমাদের অপশন দিচ্ছি, ভারতের বিশাল জনসংখ্যা, ভারত ব্রিটেনের অনুগামী, অঙ্গরাজ্যগুলির ব্যাপকতা, নাকি পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত অভিজ্ঞতা সংগ্রহ?
1: পৃথিবীর বিভিন্ন দেশের থেকে অভিজ্ঞতা সংগ্রহ।
0: ঠিক, তাহলে উত্তর হবে ডি, পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে অভিজ্ঞতা সংগ্রহ, ঠিক আছে? তো আরেকটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত? বর্তমান কত? বর্তমানে কতগুলি সংখ্যা? 10টি, 11টি, 12টি, 15টি?
2: 12টি।
0: ভুল হলো, 11টি। মূল সংবিধানে ছিল, মূল সংবিধানে তো ছিল না এটা, পরবর্তী আগে ছিল এটা 10টি, পরে এটাকে বাড়িয়ে করা হলো, মানে একটা যুক্ত হয়ে এটাকে করা হলো 11টি। আচ্ছা, তাহলে এই মোটামুটি এই প্রশ্নগুলি, এছাড়াও তোমাদের বইতে আরো প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।
3: এতক্ষণ শুনছিলেন একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা। সঙ্গে

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্ককে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে

ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 77%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 2.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের ওপরে। সেই জন্যে যারা ওই অঞ্চলে মাছ ধরতে যান তাদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি।

এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি শিল্পী কমলাকান্ত হেমব্রম ও থাকবেন সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি ও কেন এ বিষয়ে চন্দন কুমার মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে আমাদের রাজ্যে তথা দেশে ডাল চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা এ বিষয়ে ডক্টর রাজীব দাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, জাতীয় চক্ষুদান পক্ষ এ বিষয়ে ডাক্তার অনিল চন্দ্র ঘাটার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। 9:30 অনুরোধের আসর। রাত 10:00 ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অন্নয় দায়ের কণ্ঠে। 10:50 নজরুল গীতি শিল্পী অনুপম দাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা বলবেন পুনম সিং, 6:30 গুলকুল সেন, 7:10 শিল্প সংলাপ, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স হেলথ অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ডস এ বিষয়ে দেবযানী বসু মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং। হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8টায়। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 থেকে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। উৎসবের মরশুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুদদারি রুখতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়কের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো যেসব সংস্থায় অতিরিক্ত চিনি প্রয়োজন, তারা একটানা 15 দিনের বেশি 10 মেট্রিক টনের অধিক চিনি মজুত রাখতে পারবে না। নিয়ম ভাঙলে

0: ন্যূনতম 3 মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নের তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিকদের দপ্তরে তা জমা করা যাবে। এদিকে এক পৃথক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন প্রকল্পেও আবেদন আহ্বান করা হয়েছে। এতে বলা হয়েছে আবেদনকারীকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আবেদনের দিনে তার বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। সাংবাদিক, আলোকচিত্রী, সংবাদদাতা, সংবাদ সংগ্রহ প্রস্তুতির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গে অন্তত 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি পরিচয়পত্র প্রাপক সাংবাদিকদের ক্ষেত্রে অন্তত 10 বছরের সরকারি পরিচয়পত্র থাকতে হবে। অসরকারি পরিচয়পত্র প্রাপক সাংবাদিকদের অন্তত 15 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে। গৃহস্থালী রান্নার গ্যাসের KYC প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করতে পারবেন গ্রাহকরা। এর আগে প্রথম দফায় গত 16 আগস্ট এবং দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে 23 আগস্ট করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের বাসুদেব বেড়িয়া এবং রাধাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। বাসুদেব বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হয়েছেন সারদা বর্মন এবং উপপ্রধান হলেন পশুপতি দলুই। অন্যদিকে রাধাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন বুদ্ধদেব প্রধান। অরুণা মান্নাকে উপপ্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 ও 2 ব্লকের সব স্কুলে এবার থেকে মিড ডে মিলে খাবার পরিবেশন করবে ইস্কন। অতিরিক্ত প্রোটিনের জন্য ডিমও পাবেন ছাত্রছাত্রীরা। মিড ডে মিলের দায়িত্ব ইস্কনকে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রাম BM গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা বৈশালী সাঁতরা পণ্ডা। পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্রভবনে পাঠশালা পরিবারের উদ্যোগে 9ম আসানসোল কবিতা উৎসব এবং 5ম আসানসোল নৃত্য উৎসব আয়োজিত হয়। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে। আসানসোল রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায়। আগামী 48 ঘন্টার জল হাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার 2-1টি জায়গার উপর দিয়ে। পরবর্তী 2 দিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস আকাশবাণী কলকাতা। একটু পরেই কৃষি কথার আসর।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800 420 2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার

0: সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা তো জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, কখনো ফসল নষ্ট হচ্ছে কিংবা ভালো দাম পাচ্ছেন না, নানানভাবে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত কৃষকরা যাতে কৃষি থেকে মুখ ফিরিয়ে না নেন, কেননা কৃষি নির্ভর ভারতবর্ষে কৃষিটাই আমাদের অর্থনীতির একটা বড় ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে আমার একটা খনার বচন মনে পড়ছে, চাষা এবং চাষের মাটি এই দুয়ে মিলে হয় দেশ খাঁটি। সেই কৃষকদের যাতে কৃষি থেকে মুখ ফিরিয়ে না নিতে হয় তার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে, আর তার মধ্যে অন্যতম একটি প্রকল্প বর্তমানে সবাইয়ের আগ্রহ রয়েছে এই প্রকল্পে অংশগ্রহণ করা বা তার সুবিধা নেবার। আমরা কথা বলছি PM কিষাণ সম্মান নিধি যোজনা। এই PM কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং কেন, এই আমাদের আজকের আলোচনার বিষয়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
5: নমস্কার।
4: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। আমি যে কথা বলছিলাম যে এখন একটা বেশ আলোচনা বা আগ্রহের প্রকল্প, অনেক প্রকল্প রয়েছে কৃষি সংক্রান্ত, তার মধ্যে অন্যতম প্রকল্প বোধ হয় PM কিষাণ সম্মান নিধি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি।
5: প্রথমেই যেটা আপনি প্রশ্নটা করলেন খুবই ভালো, যে PM কিষাণের উদ্দেশ্য কি। আমরা যদি খুব রুটভাবে বা আমরা যদি খুব আক্ষরিক অর্থে দেখতে যাই, PM কিষাণ সম্মান নিধি মানে কিছু ফার্মারকে, কিছু সংখ্যক ফার্মারকে কিছু পরিমাণে অর্থ প্রদান করা, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। এর মূলে লুকিয়ে আছে যে প্রধানমন্ত্রী 2018 সালে চেয়েছিলেন যে আমাদের দেশের কৃষকদেরকে কোনোভাবে একটা সম্মাননা প্রদান করতে। এই সম্মাননাটাই কিন্তু এখানে অর্থটা নয়। আমাদের দেশে বহুদিন ধরে কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম সাবসিডি দেওয়া হয়, সাবসিডি বা আর্থিক সহায়তা, কিন্তু সরাসরি কৃষকদেরকে যে আমরা একটা, তাদের যে শ্রম, তারা সারা বছর ধরে কৃষিকাজ করেন বলেই কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে এতটা এগিয়ে যেতে পারছে। আমরা বিশ্বের, যদি আমরা জনসংখ্যার দিক দিয়ে দেখি, সর্ববৃহৎ, 140 কোটির উপরে এই মুহূর্তে আমাদের জনসংখ্যা। এবং এই 140 কোটি জনসংখ্যাকে খাওয়াচ্ছে কারা? আমাদের দেশের কৃষকরা। এবং শুধু আমাদের দেশকে খাওয়াচ্ছে না, আমাদের দেশের এই মুহূর্তে যা প্রোডাকশান, 370 মিলিয়ন টন খাদ্যশস্য, 380 মিলিয়ন টন উদ্যান পালন ফসল অর্থাৎ সবজি এবং ফল, এই প্রোডাকশানটা কিন্তু করছে আমাদের দেশের কৃষকরা। তো এই PM কিষাণ সম্মান নিধিটা হলো সেই সমস্ত কৃষকদেরকে একটু সম্মান জানানো, যে আপনি এত কষ্ট করে আমাদের দেশের এতগুলো মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তার জন্য আপনাকে আমরা একটা সাম্মানিক দিলাম। এটাই কিন্তু এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
4: আচ্ছা, বাহ, এটা একটা মহৎ উদ্দেশ্য বলা যেতে পারে।
5: একটা মহৎ উদ্দেশ্যই বলা যেতে পারে।
4: আমরা উদ্দেশ্য তো জানলাম বা লক্ষ্য তো জানলাম। এই PM কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষক বন্ধুরা সুবিধাভোগী বা সুবিধা পেতে চান, তাদের প্রাথমিক শর্ত কি হতে পারে?
5: PM কিষাণ সম্মান নিধির যখন তৈরি করা হয়েছে, তার কিছু কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। আমাদের দেশে মূলত প্রান্তিক চাষিদেরকে, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার এই টার্মটা আছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্যে এটা। কিন্তু তার জমি থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত, যে ভূমিহীন যারা তাদেরকে আমরা কিন্তু এই প্রকল্পের আওতায় আনতে পারবো না। তো ন্যূনতম কৃষি জমি থাকতে হবে এবং সর্বাধিক কৃষি জমির পরিমাণ 2 হেক্টর বা 15 বিঘা যদি হয়, তবে কিন্তু আমরা এই PM কিষাণ সম্মান নিধিতে সেই কৃষক নাম লেখাতে পারবেন। 2 হেক্টরের বেশি যদি হয়ে যায় তারা পারবেন না। এছাড়া যেটা রয়েছে সেটা হলো যে যদি কেউ সরকারি চাকরি করে রাজ্য সরকার

0: বা কেন্দ্র সরকারের কিংবা সরকার অধীনস্থ কোনো সংস্থার, কিংবা যদি কেউ পঞ্চায়েত প্রধান হয়, যদি কেউ কোনো কৃষক, তিনি যদি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন কিংবা এমএলএ এমপি ইত্যাদি হন, তাহলে তারাও কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধিতে এর আওতাভুক্ত হতে পারবেন না। তো পেনশনার্স যদি হন, পেনশনার্সরা যদি 10,000 টাকার বেশি পেনশন পান তাহলেও তারা আওতাভুক্ত হতে পারবেন না। যদি কেউ ইনকাম ট্যাক্স জমা দিচ্ছেন, এমন যদি কেউ হয়, তিনি হয়তো কৃষক, তার হয়তো 10 বিঘে জমি আছে কিন্তু তিনি ইনকাম ট্যাক্স জমা দেন, ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, তাহলে তার নামও বাদ যাবে।
1: আচ্ছা,
0: এইগুলো কয়েকটা বেসিক ক্রাইটেরিয়া আছে।
1: মানে প্রথম যে শর্ত যেটা হচ্ছে আর কি, সে জমিটা থাকাটাই
0: হবে,
1: কম্পালসারি
0: থাকতেই হবে, চাষ জমি থাকতেই হবে,
1: চাষ জমি থাকতে হবে। এবার এই জমি যে থাকতে হবে, সেক্ষেত্রে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, এখনও পর্যন্ত নয় নয় করে ধরুন আমার কাছে যতটুকু তথ্য রয়েছে প্রায় 50 লাখের মতো কৃষক বন্ধুরা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে,
0: মোটামুটি সেরকমই।
1: তাহলে এছাড়াও তো আরও কৃষক মানুষ রয়েছেন, তারা মানে নাম নথিভুক্ত করতে পারছেন না, তাদের কী কী অসুবিধা থাকার কারণে?
0: এটাও একটা খুব ভালো প্রশ্ন আপনি যেটা বলছেন। এতে আমরা কিন্তু দেশের যে স্ট্যাটিস্টিক্স পাই তাতে দেখি সারা দেশে 14.5 কোটির মতন কিন্তু কৃষি পরিবার আছে, আর পিএম কিষাণ সম্মান নিধি কিন্তু কৃষি পরিবারকে দেওয়ার কথা। তো এই মুহূর্তে প্রায় 9.4 কোটি, মানে 9 কোটি 45 লক্ষ মতন কৃষক, তারা এই যে 23তম যে ইনস্টলমেন্ট আমাদের তারকেশ্বর থেকে প্রদান করা হলো 20 জুন, তো সেখানেই কিন্তু পেয়েছেন। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কেন কম? আমার যদি 14.5 কোটি যদি সারা দেশের কৃষক পরিবার হয়, সেখানে কেন 9.5 কোটি লোক পাচ্ছে?
1: সেটাই হচ্ছে
0: আমার প্রশ্নটা, আপনার প্রশ্নটা মনে হয় এই জায়গাটাতে।
1: হ্যাঁ,
0: এখানে একটা তো হতেই পারে যে 2 হেক্টরের বেশি কৃষি জমি আছে, সেই সংখ্যাটাও কিছু সংখ্যক গেল। অনেকের দেখা যাচ্ছে যে জমির কাগজপত্র ঠিকঠাক নেই, অনেকের দেখা যাচ্ছে বাবার জমি ছিল, বাবা মৃত হয়ে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা উত্তরাধিকার সূত্রে এখনও কাগজগুলোকে নিজেদের নামে করাতে পারেননি। এই রকমের কিছু কিছু জটিলতার জন্য কিন্তু অনেকেই আটকে যাচ্ছেন। তো এগুলোকে যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করে নিয়ে তারা অ্যাপ্লাই করে দেবেন, অনেকেই কিন্তু আওতাভুক্ত হবেন, হচ্ছেন কিন্তু প্রতি বছরে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যেটা কয়েক বছর ধরে দেখছি, সংখ্যাটা কিন্তু খুব দ্রুত হারে বাড়ছে। অনেকের আবার এরকমও আছে যে তার জমিটা চাষ জমি কিন্তু রেকর্ড হয়ে আছে বাস্তু,
1: মানে শালি জমি বা এইরকম যেগুলো,
0: হ্যাঁ চাষ জমি যেটা,
1: আচ্ছা
0: শালি জমি বা ডাঙা জমি, জমি যেটা কোনো, অনেক আমরা আমাদের কাজ করতে গিয়ে দেখি অনেকের জমি আছে যেটা খাল বলে রেকর্ডে আছে কিন্তু সে চাষ করছে, তো খাল তো সে এর আওতাভুক্ত হতে পারবে না।
1: তার মানে আগে যারা যারা নথিভুক্ত করতে পারছেন নাই, সামান্য ছোট ছোট কিছু ভুল রয়ে গেছে সেগুলোকেই
0: সংশোধন করে নিয়ে আপনারা নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে পারলেই তারা কিন্তু এটা পাবে।
1: বেশ, এবারে ধরুন যাদের জমি রয়েছে এবং তিনি হয়তো জমির মালিক নন, আমি বলতে চাইছি ভাগ চাষি যারা, তারা কি এই আওতায় পড়তে পারে?
0: না, পিএম কিষাণ সম্মান নিধিতে এটার সম্ভাবনা নেই। ভাগ চাষি বা ল্যান্ডলেস যারা, তারা কিন্তু এটাই আসবেন না। যাদের ভূমিহীন, কিছু কৃষক আছেন ভূমিহীন যারা ভাগ চাষি, তারা কিন্তু এর আওতাভুক্ত হবেন না, এটা প্রথম থেকেই বলা আছে। সেই কারণে আমরা যেটা বলি না, আমাদের দেশের প্রায় 50% জনসংখ্যার 50% প্রায় কৃষির সাথে যুক্ত, কিন্তু কৃষি পরিবার যখন দেখতে যাচ্ছি তখন কিন্তু মাত্র ওই 14.5 কোটি,
1: এবং সেখানে ছোট ছোট ভুলগুলো রয়ে গেছে,
0: সেগুলো আছে সেই কারণে।
1: তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে শুধুমাত্র জমি থাকলে হবে না, তার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে শর্ত ফুলফিল করতে হবে এবং সেটা সঠিকভাবে। এবারে গেল জমির ব্যাপারটা বুঝতে পারলেন যে কারা হতে পারেন বা পেতে পারেন। এবারে বলুন, যদি আমাদের কৃষক বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধিতে কিভাবে নথিভুক্ত করবে,
0: নথিভুক্ত কি করে করবেন? অনেকেই আছেন এখনো করে উঠতে পারেননি,
1: হ্যাঁ
0: এরকম আছে। তো নথিভুক্ত করার পদ্ধতি হলো, আপনি পিএম কিষাণ পোর্টালে, যদি তিনি কম্পিউটারে সরগর হন বা কেউ জানেন তার হয়ে করে দিতে পারবেন, তাহলে পিএম কিষাণ পোর্টালে গিয়ে করতে পারেন অনলাইনে নিজে নিজে, অথবা সিএসসি বলে যেগুলোকে, কমন সার্ভিস সেন্টার, কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করে তাদের কাছে গিয়ে করিয়ে নিতে পারেন। আর একটা হলো ফর্ম ফিল আপ করে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে, যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সেই অফিসে জমা করলে,
1: এডিএ
0: অফিস যেটাকে বলা হয়, সেই এডিএ অফিসে জমা করলে সেখান থেকে এটা নথিভুক্ত হবে। তো এটাই সবচাইতে সহজ পদ্ধতি কিন্তু।
1: এবং সে সময় তার সবচাইতে গুরুত্বপূর্ণ নথি কি দাখিল করতে হবে?
0: তার গুরুত্বপূর্ণ নথি অবশ্যই তার জমির কাগজ, তার আয়করের, যদি মানে আয়করের আওতায় যে তিনি পড়েন না সেইটাকে প্রমাণ করার একটা ব্যাপার থাকবে।
1: তার মানে কি ইনকাম,
0: তার মানে ইনকাম ট্যাক্সের, ইনকাম ট্যাক্স এখন তো এখনকার দিনে সবাই প্রায় ইনকাম ট্যাক্সের আইটি ফাইলিং করেন, আইটি ফাইলিং করছেন কিন্তু তার ট্যাক্স পড়ছে না,

0: যদি কেউ দেখা দাখিল করতে পারে তাহলে সেটা সবচাইতে ভালো।
1: না কিন্তু প্রান্তিক যে সমস্ত একদম এরিয়ার কৃষক বন্ধু রয়েছেন, তারা কি আইটি ফাইল করেন বা এই ব্যাপারটা অতটা?
0: যদি না করেন তাহলে সেটাকে বাদ রাখাই ভালো আমার মনে হয়। তারা ওই এডিও অফিসে গেলে সেখানে তাদের এইগুলো ইয়ে করে দেয়, মানে তারা বলে দেয় যে কিছু যদি কোনো সামান্য অসুবিধা থাকে সেই সমস্ত জিনিসগুলো অফিসের যে সমস্ত কর্মীরা এই নাম নথিভুক্তটা করাচ্ছেন, প্রত্যেকটা এডি অফিসেই একজন দুজন আছে যারা এক্সপার্ট, যারা এই কাজটাই করে।
1: আচ্ছা,
0: পিএম কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধুর নাম এন্ট্রিটাই যারা এক্সপার্ট, তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে দেবে আপনি অমুক অমুক অমুক কাউকে জানুন।
1: আর সেক্ষেত্রে কি আধার কার্ডটা তাদের?
0: আধার কার্ড থাকতে হবে অবশ্যই। পিএম কিষাণের যে পয়সাটা ঢোকে এটা আধার লিঙ্কড ব্যাঙ্কিং সিস্টেমে ঢোকে, এটাকে বলা হয় ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারে আধারের সাথে প্যান লিঙ্ক থাকবে, আধারের সাথে তার ব্যাঙ্কের নাম্বার লিঙ্ক থাকবে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন হয় না।
1: আচ্ছা,
0: সরাসরি আধার নাম্বারের মাধ্যমে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আরবিআইয়ের একটা ডিবিটির একটা সিস্টেম আছে আধার লিঙ্কড পেমেন্ট সিস্টেম, ওই আধার লিঙ্কড পেমেন্ট সিস্টেমেই এটা পেমেন্ট হবে।
1: বেশ,
0: মোবাইল নাম্বার থাকতে হবে,
1: মানে আধারের সঙ্গে,
0: আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কড হতে হবে, এবং ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখানেও সেই মোবাইল নাম্বারই থাকতে হবে, সেখানে প্যান লিঙ্কড থাকতে হবে, আধার লিঙ্কড থাকতে হবে।
1: তার মানে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন খুব ভালোভাবে বুঝে নিন, শুধুমাত্র আধার কার্ড থাকলে হবে না, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে, আবার
0: প্যান লিঙ্ক
1: থাকতে হবে,
0: এবং তাদের সাথে ব্যাংক অ্যাকাউন্টও লিঙ্ক
1: থাকতে হবে, তবে কিন্তু আপনারা সঠিকভাবে টাকাটা পেতে পারবেন, তাই তো?
0: খুব স্মুথলি, না হলে টাকা অনেকের, আমরা আরও অনেকগুলো স্কিমের ক্ষেত্রে ডিবিটিতে দেখি টাকা ব্যাক করে। এবার পিএম কিষাণের ক্ষেত্রে টাকা ব্যাক হচ্ছে কি না সেটা নজরদারি করার লেভেল আমাদের লেভেলে নেই, মানে স্টেট লেভেলেও নেই, যেহেতু এটা একদম সেন্ট্রাল থেকে ডাইরেক্টলি বেরোয়, পিএমও অফিস থেকে বেরোয়, সেই জন্যে এটা বোঝার উপায় থাকে না কতগুলো টাকা ব্যাক হলো। কিন্তু ব্যাক তো অবশ্যই হয়, কেননা আমরা আমাদের আরও কিছু কিছু স্কিমের ক্ষেত্রে যখন ডিবিটিতে টাকা ঢোকায় তখন আমরা দেখি যে 100টা হলে দুটো ব্যাক করে, এবং এই ব্যাক করা যেটা সেটা কিন্তু ওই খুঁজলে পাওয়া যায় যে তার মোবাইলের সাথে আধার লিঙ্ক নেই,
1: কিছু একটা ফল্ট,
0: ওই সামান্য কোনো একটা ফল্ট আছে, মানে যে সময়তে আধারটা তৈরি করেছিলেন তিনি যে মোবাইলটা দিয়ে করেছিলেন সেই মোবাইলটা হয়তো হারিয়ে গেছে, তারপরে সেই নাম্বারটা রিকভারি করেননি, তিনি জানেনও না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সেখানে উনি প্যান দিয়েছেন, নতুন মোবাইল নাম্বারটা দিয়েছেন, আধারের সাথে যে মোবাইলটা লিঙ্ক ছিল সেটা দেননি, এইটা একটা ইয়ে হয়ে আছে।
1: আচ্ছা, যাদের এই সমস্ত ছোট ছোট সমস্যাগুলো রয়েছে তারা কিভাবে সেগুলো ঠিক করবেন?
0: সমস্যা ঠিক করাও কিন্তু খুব কঠিন। প্রথমত আধার সেন্টারে গিয়ে আধারটাকে আপডেট করতে হবে।
1: আচ্ছা,
0: আধারের সাথে মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো প্যানের সাথে আধার লিঙ্ক আছে কিনা দেখতে হবে, তারপরে ব্যাংকে গিয়ে তিনি সময় পাবেন কিনা এটা হলো সবচেয়ে বড় কথা, মানে সময়, ব্যাংকের যা চাপ তারা সময় দেবে কিনা। ব্যাংকের টোটাল পুরনো যদি আধার লিঙ্ক থাকে সেটাকে প্রথমে তাকে রিকোয়েস্ট করতে হবে ব্যাংক ম্যানেজারকে, আমার পুরোটা আনলিঙ্ক করে আরেকবার লিঙ্ক করুন।
1: আচ্ছা,
0: তবে কিন্তু নতুন মানে মোবাইল নাম্বার নতুনভাবে লিঙ্ক হবে, না হলে পুরনো মোবাইল নাম্বারটা ব্যাংকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি থেকে যায় তখন ওটা মিসম্যাচ হবে, ফাইনালি গিয়ে টাকাটা ঢুকবে না, মানে সব কাগজপত্র ওকে আছে, ফাইনালি গিয়ে আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্কেজটা সেইখানে প্রবলেমটা হয়ে আছে।
1: আচ্ছা, তাহলে একজন কৃষক বন্ধু যখন নাম নথিভুক্ত করলেন বা যে সমস্ত আমরা কথাগুলো বলছি বা আপনি বলছেন সেগুলো তিনি সব কিছু করলেন, তিনি কিভাবে জানবেন যে তিনি সঠিকভাবে করলেন, তার কোনো ভেরিফিকেশন সাকসেসফুল হলো কি না বা নাম এন্ট্রি ঠিকঠাক হলো কি না, এমনকি
0: এইটা পোর্টালের থেকে মনে হয় জানা যায়। ওই যে যে আমাদের এডিও অফিসে যারা যারা কাজ করাচ্ছে এই পিএম কিষাণ, তাদের কাছেই পোর্টালের সমস্ত তথ্যগুলো ডিটেলে আছে, তারা ওটা দেখে বলতে পারবেন যে পোর্টালের নামটা এসছে কিনা।
1: এর জন্য কি বাড়ি থেকে ধরুন নিজস্ব কোনো মোবাইল অ্যাপ বা কোনো এরকম কিছু থেকে তিনি দেখতে পারেন বা জানতে পারেন বা আবেদনের জন্য?
0: পিএম কিষাণ সম্মান নিধি এখনো অবধি অ্যাপ তৈরি হয়নি, এটা পোর্টাল হিসাবেই আছে, ওয়েবসাইট হিসাবেই আছে, এটা কম্পিউটার থেকে দেখা যাবে, মোবাইলেও দেখা যাবে, কিন্তু পোর্টাল হিসাবে দেখা যাবে। আর অ্যাপের ক্ষেত্রে একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হলো কিষাণ সারথি অ্যাপ বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কৃষি দপ্তর আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, তারা এবং ICAR এরা যৌথভাবে এটা তৈরি করছে।
1: সেখানে কি কি সুবিধা রয়েছে
0: এই অ্যাপটা, মানে কিষাণ সারথি যে অ্যাপটা তৈরি হচ্ছে এটা প্রাইমারিলি তৈরি হচ্ছে যে কৃষকদেরকে বিভিন্ন রোগ পোকা ইত্যাদি সমস্যা, ওয়েদার ফোরকাস্ট এইগুলো নিয়ে জানান দেওয়ার জন্য।
1: আচ্ছা,
0: তার সাথে সাথে কোনো কৃষকের যদি কোনো সমস্যা হলো তিনি এক্সপার্টকে ফোনে কলে পাবেন, তিনি সেখানে একটা মেসেজ করে রাখলে সেই ইনফরমেশানটা এক্সপার্টের কাছে চলে যাবে এবং এক্সপার্টের উত্তরটাও তার কাছে যাবে। তো এই সমস্ত ফেসিলিটিগুলো ওই কিষাণ সারথি অ্যাপে আছে। আগামী দিনে সম্ভবত এই

0: স্বরতি অ্যাপের সাথে পিএম কিষাণ সম্মান নিধি তারাও কিন্তু যুক্ত হয়ে একটা জায়গায় পৌঁছতে পারে।
1: এটা খুবই উপকারী কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে প্রান্তিক মানুষদের
0: কাছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা জিনিসও জানিয়ে রাখি, কিছু কিছু জায়গাতে এরকম রিপোর্টও পেয়েছি যে আমরা যে টাকা মানে কিষাণ পিএম কিষাণ সম্মান নীতিতে যে টাকাটা দেওয়া হয় 6,000 টাকা বাৎসরিক, তিনটে কিস্তিতে দেওয়া হয়। একটা হলো প্রথম কিস্তি হয় খারিফ মরশুমের জন্য, যেটা আপনার জুন মাসে দেওয়া হয়, জুন জুলাই এর ভিতরে, মানে খারিফ মরশুম শুরুর আগে। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি ফসলের আগে, সেটা জেনারেলি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেওয়া হয়। আর তৃতীয় কিস্তি একটা দেওয়া হয় যেটা গ্রীষ্মকালীন ফসলের আগে, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেওয়া হয়। এই যে 6,000 টাকা দেওয়া হয়, এই 6,000 টাকা কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছেন যে তিনি যেন কৃষি উপকরণ কেনেন, সেটা বীজ হতে পারে, সার হতে পারে, কীটনাশক হতে পারে। তো এই টাকাটা যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয়, সেই জন্যই কিন্তু আগামী দিনে একটা বিষয় আসতে পারে, সেটা হলো আপনাকে হয়তো ওটাকে মানে সার কেনার জন্যে একটা ভাউচার হিসাবে চলে এলো মোবাইলে। মোবাইলে এখন যেমন ক্যাশ হিসাবে পাচ্ছি, সেটা হয়তো ফার্টিলাইজার ভাউচার হিসাবে এলো।
1: সেক্ষেত্রে কি করবেন?
0: সেক্ষেত্রে হয়তো যে ফার্টিলাইজার শপে যাবেন, আমরা যেমন এখন রেলের মোবাইলের মাধ্যমে যেরকম টাকা গচ্ছিত রাখি রেলের অ্যাপে, সেখান থেকে টিকিট কাটতে পারি, সেরকমভাবে আপনি ফার্টিলাইজারের বিল মেটাবেন ওইখানে ওই পয়সাটা দিয়ে, পেস্টিসাইডের বিল মেটাতে পারবেন ওই পয়সাটা দিয়ে। এইটার একটা সম্ভাবনা আছে, আগামী দিনে আসবে এটা।
1: সেক্ষেত্রে তো বোধহয় কিছু মানুষের সমস্যাও হতে পারে, কেননা
0: হ্যাঁ কিছু মানুষের সমস্যা অবশ্যই হবে, কেননা বহু ক্ষেত্রে দেখা যায় যে এই টাকাটা তারা ধার শোধ করার ক্ষেত্রেও ব্যবহার করেন।
1: সেটাই হচ্ছে কথা,
0: আমার সময়ে টাকাটা পেলাম না, সেক্ষেত্রে দেখা যায় যে কারোর কাছ থেকে ধার নিয়ে তিনি সারটা কিনে নিয়ে এসছেন, বীজটা কিনে নিয়ে এসছেন,
1: সেই
0: চাষ শুরু করে দিয়েছেন, পরে পিএম কিষাণের যখন টাকাটা ঢুকলো তিনি সেই টাকাটা দিয়ে ধারটা শোধ করে দেন। তো এটা আমি এখনও বলছি চিন্তাভাবনার পর্যায়ে আছে, যাতে এটার মিস ইউটিলাইজ না হয়, কেননা এমনও তো পাবেন আপনি, এই যে 9.5 কোটি কৃষক সারা দেশে
1: রয়েছে,
0: তার মধ্যে কিছু তো রয়েছে যারা কৃষক নন,
1: একদম
0: যাদের জমিটা হয়তো অন্য কেউ চাষ করছে, তারাও তো পিএম কিষাণের পয়সাটা পাচ্ছেন। তো গভর্নমেন্ট তো চাইবে না যে পিএম কিষাণের পয়সাটা দিয়ে অন্য কাজ হোক,
1: ঠিক
0: কৃষিক্ষেত্রেই সেটা ব্যবহার হোক।
1: সরকার তো উভয় সরকারই চাইছে যে আমাদের কৃষকদের স্বার্থে ব্যবহার,
0: কৃষকদের স্বার্থে ব্যবহার হোক
1: এবং
0: কৃষির উন্নতি হোক,
1: কৃষির উন্নতি একদম,
0: কেননা আমাদের দেশ এই মুহূর্তে কৃষি উৎপাদনে বেশ কিছু ক্ষেত্রে 1 নম্বরে বা 2 নম্বরে রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে, যেমন মিল্ক ইল্ডে আমরা প্রথম, মৎস্য উৎপাদনে আমরা প্রথম, চাল এক্সপোর্টে আমরা প্রথম সারা পৃথিবীতে, ধান উৎপাদনে আমরা দ্বিতীয় পৃথিবীতে। তো এই জায়গাটা যদি ধরে রাখতে না পারি, তাহলে সমূহ বিপদ, শুধু আমাদের দেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যে। সারা পৃথিবীতে আমরা শুধু কনজিউমার না, আমরা কিন্তু এক্সপোর্টার এখন এগ্রিকালচারাল সেক্টরে। তো সেইটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এই জন্যে এই স্কিমগুলোকে দিয়ে কৃষিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: হ্যাঁ, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন কৃষকের আয় যাতে দ্বিগুণ হতে পারে।
0: হ্যাঁ, কৃষকের আয় দ্বিগুণ করার জন্যে ধরুন এই স্কিম ছাড়া আরও অনেক স্কিম রয়েছে, যেমন ধরুন ফসল বীমা যোজনা, খুব ভালো একটা স্কিম। ফসল বীমা যোজনা সম্পর্কেও আমাদের রাজ্যের চাষিরা অনেকেই হয়তো পুরোটা জানেন না, যে ফসল বীমা যোজনাতে আপনি মাত্র 2% প্রিমিয়াম দেবেন, অর্থাৎ আপনার যদি 1 একর জমি হয়, ধান চাষ যদি করেন, এখন এই বর্ষাকালে যদি কেউ ধান চাষ করে, সেক্ষেত্রে সাম এসিওরড আপনি ধরে নিলেন 1 একরের ক্ষেত্রে আছে 18,000 থেকে 24,000 টাকা, জেলা টু জেলা ভ্যারি করতে পারে, অর্থাৎ বিঘে প্রতি আমি বলতে পারি 6,000 টাকা থেকে 8,000 টাকা সাম এসিওরড, অর্থাৎ ধানটা যদি নষ্ট হয় ইন্স্যুরেন্স কোম্পানি আপনি যেটা বলবেন, আমার এই ধানটা করে 6,000 টাকা পেতাম, 6,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে, তাহলে 6,000 টাকা 2% আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, এই প্রিমিয়াম দিতে হবে। তো 6,000 টাকা 2% মানে কত, 120 টাকা। তো এই সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে আপনি তো ফসলটাকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছেন, হঠাৎ করে অতিবৃষ্টি হয়ে গেল সব ধানটা ডুবে গেল, কিংবা আমাদের এবছর এলনিনোর সম্ভাবনা রয়েছে, তো এলনিনোতে দেখা গেল যে মাঝ বর্ষাকালে অর্থাৎ ভাদ্র মাসে গিয়ে বৃষ্টিই হচ্ছে না, তো তখন ধানের থোর বেরোনোর সময় ভাদ্র আশ্বিন মাসে, সেই সময়তে যদি বৃষ্টি না হয় তো ধান হবেই না, প্রোডাকশনই হবে না। তো এইরকম যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ফসল বীমা যোজনা যদি থাকে, তাহলে সেই কৃষক বেঁচে গেলেন।
1: এবং এটা বোধ হয় শুধুমাত্র আমাদের সচেতন কৃষক তো রয়েছে, তারা তো করেনি, প্রত্যেক কৃষকেরই বোধ হয় করে রাখা দরকার,
0: প্রত্যেক কৃষকের এটা করা দরকার, ফসল বীমা যোজনা যেটা, এটা ভীষণভাবে কার্যকরী।
1: পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ধরুন কোনো কৃষক করেছেন এবং তিনি হয়তো কোনো একটা কারণে এখন চাকরি টাকরি পেয়ে গেছেন, তিনি আর হয়তো টাকাটা হয়তো বলছি সেটা সম্ভাবনা খুবই কম, হয়তো তিনি আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিতে চাইছেন না, সেক্ষেত্রে কি তিনি সারেন্ডার করতে পারবেন?
0: সারেন্ডার করতে পারবেন, এখানে গভর্নমেন্ট সার্ভিস যদি হয়, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু পিএম কিষাণ পাবেন না। যখনই

0: তিনি পিএম একটা সরকারি চাকরি পেয়ে গেলেন, তো সেক্ষেত্রে সেটাকে তার যে ব্লকের আন্ডারে তিনি পড়ছেন সেখানে ব্লক কৃষি দপ্তরে জমা করবেন যে আমি সরকারি চাকরি পেয়ে গেছি। কেননা পরবর্তীতে যদি কখনো ধরা পড়ে যে তিনি চাকরিও করছেন আবার পিএম কিষাণ সম্মান নিধির পয়সাও নিচ্ছেন, তাহলে সেটা তার চাকরি ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেই জন্য সেটা জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসা ভালো।
1: আচ্ছা,
0: তিনটে সেগমেন্টের চাকরি করলেও কিন্তু তারা পিএম কিষাণ পেতে পারে।

0: পারে।
1: আচ্ছা, এটা তাহলে তো অনেকেই জানেন না, এই যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলেও তিনি পিএম কিষাণের আওতায় আসতে পারে।
0: যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন, তা সত্ত্বেও যদি এমটিএস বা গ্রুপ ডি যদি হন, তাহলেও তারা পিএম কিষাণের আওতায় আসবেন। এবং আমাদের দেশে প্রচুর আছে এরকম, যাদের প্রত্যেকের হয়তো চাষবাস আছে, তারা চাকরি পেয়ে গেছেন, হয়তো খুবই লোয়ার পোস্টে চাকরি করছেন কিন্তু চাষবাসও করছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু পিএম কিষাণের সুবিধাটা রয়েছে।
1: বা এটা একটা খুব আশার আলো আর কি। হয়তো অনেক, তিনি হয়তো গ্রুপ ডি স্টাফ এবং তিনি ভাবছেন যে আমি চাকরি করি তাহলে এই সুবিধা হয়তো পাবো না,
0: হয়তো সেটা ভেবে তিনি যাচ্ছেনই না,
1: তিনি যাচ্ছেনই না, ঠিক
0: অ্যাপ্লাই করছেন না, কিন্তু তারা অ্যাপ্লাই করলে তারা পাবেন, তারা এলিজিবল।
1: এটা খুব ভালো কথা বললেন এবং আমাদের কৃষক বন্ধুরা এটা থেকে অনেকটাই উপকৃত হবেন। পরিষ্কার হলো যে আপনি সার্ভিস হোল্ডার হলেও কিন্তু আপনি চাইলে পিএম কিষাণের আওতায় আসতে পারেন, যদি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেন বা আপনার জমি থাকে। বেশ, আর একটা, যেমন তিনি সারেন্ডারের কথা বললাম, আবার হয়তো ধরুন কোনো কৃষক বন্ধু দেখতে গেছেন পোর্টালে তার স্ট্যাটাস কী রয়েছে না রয়েছে, এবং ভুলবশত তিনি হয়তো সারেন্ডার করে ফেলেছেন, সেখান থেকে কি কোনোভাবে রিবুক করা যেতে পারে বা তিনি পুনরায় আবার এই আওতায়?
0: এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে। আমরাও কিছুদিন আগে একটা এরকম পেয়েছিলাম, আমাদের ব্লক কৃষি আধিকারিকদের সাথে কথা হচ্ছিল, এই একবার ভুলবশত সারেন্ডার করে দিলে তারপরে রিবুক করা যায় কি না এটা খুব ক্লিয়ার নয়।
1: আচ্ছা,
0: কোনো লেভেলেই তো সেটা না করাই ভালো,
1: এই ব্যাপারটাও একটু মানে আমি জানতে চাইলাম যে কেন হয়তো তিনি
0: না। এগুলোই কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন, কেননা পিএম কিষাণ সম্মান নিধি করতে গিয়ে অনেকেই কিন্তু এই সমস্ত জায়গাগুলো ভেবে আটকে যায়,
1: হয়তো কৌতূহলবশত তিনি দেখলেন যে এটা কি আছে, অপশনটা কি, বা আমার স্ট্যাটাস কি রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমার অ্যাকাউন্টে কি রয়েছে, সেটা দেখতে গিয়েই কোনো কারণে ক্লিক করে।
0: আমরা সবসময়তেই সাজেস্ট করব যে যে ব্লকের আন্ডারে তিনি পড়ছেন সেখানে রেসপেক্টিভ ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে যে পিএম কিষাণ বা কৃষক বন্ধুর যে লোকগুলো দেখাশুনো করে এই স্কিমটাকে, তাদের মাধ্যমেই সমস্ত কাজগুলো করান, তাতে কিন্তু আপনি অনেক সেফলি ব্যাপারটা করবেন। কেননা আমাদের ব্লক লেভেল এগ্রিকালচার অফিসার যারা রয়েছেন তারা এই পিএম কিষাণ সম্মান নিধি দেওয়ার জন্যে এবং কৃষক বন্ধু দেওয়ার জন্যে ভীষণভাবে উদগ্রীব হয়ে বসে থাকেন, মানে তারা হয়তো প্রচুর কাজের প্রেশার থাকে কিন্তু তারা অবহেলা করেন না এই কাজটাতে।
1: আচ্ছা,
0: সেই জন্যে তাদের সঙ্গে যোগাযোগ করে এটা করতে পারলে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই পাবেন।
1: একদম। এবারে এই যে পিএম কিষাণ সম্মান নিধির কথা বললেন, এছাড়া আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে শস্য বীমা যোজনা, এছাড়াও কি আমাদের কৃষক বন্ধুদের কৃষি খাতে সুযোগ সুবিধা পেতে পারেন এরকম গভর্নমেন্টের কিছু স্কিম?
0: কৃষির উন্নতির জন্য অনেকগুলো স্কিম রয়েছে। একটা আছে এআইএফ, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড।
1: আচ্ছা,
0: যে কোনো এফপিও এফপিসি আপনারা জানেন, এখন প্রচুর এফপিও এফপিসি তৈরি হয়েছে, মানে ফার্মার প্রোডিউসার কোম্পানি। এই ফার্মার প্রোডিউসার কোম্পানির মাধ্যমে এই এআইএফ ফান্ডে প্রচুর কৃষি যন্ত্রপাতি নেওয়া যায়, এটাতে কিন্তু অনেক সাবসিডি আছে।
1: এটা মূলত কি, কৃষি যন্ত্রপাতি?
0: কৃষি যন্ত্রপাতির জন্য।
1: আচ্ছা,
0: একটা রয়েছে নমো ড্রোন দিদি, এই স্কিমটা চালু হয়েছে যে মহিলা এসএইচজিদেরকে ড্রোনের সুবিধা দেওয়ার জন্যে, যে স্প্রে ড্রোন সেই স্প্রে ড্রোন তারা কিনতে পারবেন, তারা ট্রেনিং নিতে পারবেন এবং কাস্টম হায়ারিং বেসিসে চালাতে পারবেন, সেটা করা যেতে পারে। এছাড়া বেশ কিছু ছোট কৃষি যন্ত্রপাতি যেগুলো অনেকটা সাবসিডি দিয়ে এগ্রিকালচার দপ্তরের যে কৃষি আধিকারিক রয়েছেন তাদের মাধ্যমে দেওয়া হয়। এছাড়া শুধুমাত্র চাষের জন্য অনেকগুলো স্কিম আছে, যেমন এই মুহূর্তে তৈলবীজের জন্যে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল আছে, তাতে যদি কোনো কৃষক আগ্রহী হন যে আমি আগামী রবি মরশুমে তৈলবীজ চাষ করব, তিনি ফ্রি অফ কস্ট বীজ সার পেস্টিসাইড এগুলো পাবেন, তার জন্য নিকটবর্তী এডিএ অফিসে যোগাযোগ করতে হবে। যদি কেউ মনে করেন যে আমি ডাল শস্য চাষ করব, তো সেক্ষেত্রেও আত্মনির্ভর পালস মিশন বলে একটা মিশন চলছে, সেখানে করতে পারেন। যদি কেউ মনে করেন যে তুলো চাষ করব পশ্চিমবঙ্গের মাটিতে, তাহলে তিনটে জেলাতে এই মুহূর্তে স্কিম আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে তো আমরা নিমপিট কেভিকের মাধ্যমে অনেকদিন ধরেই করছি, এছাড়া এবছরে পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদও যোগ হয়েছে, আগামী দিনে আরও কয়েকটা ব্লক যুক্ত হবে। কাপাসক্রান্তি মিশন বলে নতুন মিশন এসছে, তো এই এই মিশনের সুবিধাটা হলো এখানে বীজ সার পেস্টিসাইড সমস্ত দেওয়া হবে, এমনকি বাইব্যাকেরও সুবিধা নিয়ে আসার চেষ্টা হচ্ছে, যে যে তুলোটা তৈরি হলো কাপাস যেটা, সেই তুলোটা যাতে ন্যায্য দামে সরকার নির্ধারিত যে এমএসপি রয়েছে সেই এমএসপিতে যেন কৃষকরা কি আমরা বিক্রি করতে পারেন গভর্নমেন্টের কাছে।
1: আচ্ছা,
0: সেই রকমের।
1: ঠিক, ডক্টর মণ্ডল, আমাদের সময় একেবারেই শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং কেন, এবং পিএম কিষাণ সম্মান নিধি এবং সেই সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে বলার জন্য আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় আমাদের রাজ্যে তথা দেশে

0: ডাল চাষের বর্তমান অবস্থাও সম্ভাবনা। ডাল হয়তো অনেকের খেতে ভালো লাগে, অনেকের কেন বেশিরভাগ মানুষ হয়তো পছন্দ করেন, এবং ডাল একটি পুষ্টিকর খাবার, কেননা বাঙালিদের ডাল খাদ্য তালিকায় এক প্রকার থাকবেই বলা যেতে পারে। কিন্তু এই ডাল চাষের বর্তমান অবস্থা আমাদের দেশ কিংবা আমাদের রাজ্যের কথা যদি ধরি, তা খুব একটা ভালো নয়, এ কথা বলা যেতেই পারে। তাই কিভাবে ডাল চাষের প্রতি আপনারা আগ্রহী হবেন এবং উন্নত পদ্ধতিতে ডাল চাষ করে সমতা ফিরিয়ে আনতে পারবেন, সে বিষয়ে আমরা আজকের আলোচনা করব। এবং আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বহরমপুর ডাল শস্য ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের প্ল্যান্ট ব্রিডার অয়েল সিডস ডক্টর রাজীব দাস। ডক্টর দাস, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: এবারে আমি শুরুতেই আপনার কাছে যে কথা জানতে চাইব, যে কথা বললাম আমি, যে আমাদের রাজ্যের বা দেশের কথা যদি ধরি, ডাল চাষের অবস্থা খুব একটা ভালো নয়, সে ব্যাপারে আপনি কি কতটা সহমত, বা এর বর্তমান অবস্থাটা যদি একটু বলেন।
1: পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ডাল একটা গুরুত্বপূর্ণ ফসল, কিন্তু ভারতবর্ষে মাথাপিছু ডাল শস্যের চাহিদা মাত্র 37 গ্রাম। তা সত্ত্বেও 2015-16 সালে আমাদের বিদেশ থেকে প্রচুর পরিমাণ ডাল শস্য আমদানি করতে হয়েছিল, এটা প্রায় 55 লক্ষ টন। এখন সমগ্র দেশে চাহিদার কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে 2030 সালে এই ডাল শস্যের চাহিদা গোটা ভারতবর্ষ জুড়ে হবে 320 লক্ষ টন, এবং 2050 সালে সেটা হবে 370 লক্ষ টন। অর্থাৎ এই বিশাল পরিমাণে ডাল শস্যের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু আবার গোটা ভারতবর্ষ থেকে পাওয়া যায়। এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ডাল শস্যের উৎপাদন কিন্তু অনেকটাই কম সমগ্র ভারতবর্ষের তুলনায়। 2023 সালে এই উৎপাদনটা ছিল প্রায় 4.5 লক্ষ টন। তো এখন আমরা যদি পশ্চিমবঙ্গের কথা আসি, তাহলে পশ্চিমবঙ্গের মূলত 4টে জেলায় ডাল শস্য খানিকটা হয়ে থাকে। তার মধ্যে প্রথম যেটা, সেই জেলা হলো নদিয়া, 2 নম্বরে মুর্শিদাবাদ, 3 নম্বরে উত্তর চব্বিশ পরগনায়, এবং খানিকটা ডাল শস্য চাষ হয় বীরভূমে। আর পশ্চিমবঙ্গে কিন্তু ডাল শস্যের গড় ফলন 944 কেজি হেক্টর প্রতি। তা সত্ত্বেও এখানে রবি মরশুমে ডাল শস্যের জমির পরিমাণ কিন্তু খুব বেশি নয়। মুসুরের ক্ষেত্রে এটা প্রায় 66,000 হেক্টর গোটা পশ্চিমবঙ্গে, আর ছোলার ক্ষেত্রে এটা 26,000 হেক্টর, আর মটরের ক্ষেত্রে এটা 14,000 হেক্টর। এই তিনটি কিন্তু রবি ফসল বা শীতকালীন ফসল হিসেবে গোটা পশ্চিমবঙ্গে সাধারণত চাষ হয়ে থাকে, এবং অন্যান্য যে সমস্ত ডাল শস্য রবি সিজনে হয় সেগুলো খুবই অল্প পরিমাণে হয়। আর প্রিখারিফ বা খারিফে একমাত্র কলাই আর মুগ খানিকটা হয়। কলাই হয় 60,000 হেক্টর জমিতে, এটাই বলা যায় বেশি পরিমাণে, আর মুগ হয় খুব সামান্য 76 হেক্টর জমিতে, আর বাকি যে সমস্ত ডাল শস্য সেগুলো খুব অল্প পরিমাণে হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে ডাল শস্যের উৎপাদনের চিত্রটা কিন্তু মোটেই খুব বেশি ভালো নয়, এটাই কিন্তু বাড়াতে হবে, সেই জন্যই আমাদের আজকে আলোচনা চলতে থাকবে।
0: একদম, আমাদের আলোচনা তো চলবে। তবে এই যে ডাল শস্যের উৎপাদন বাড়াতে হবে আপনি বললেন, এবং এই উপলক্ষে বোধহয় একটি বিশেষ দিন ধার্য করা হয়েছে, 10ই ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড পালসেস ডে। এই দিনটার ঠিক গুরুত্ব কি?
1: 10ই ফেব্রুয়ারি এই দিনটা হচ্ছে বিশ্ব ডাল শস্য দিবস। এটা 2018 সালে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন প্রথম কথাটা বলেছিল। এই কথাটা বলার মূল উদ্দেশ্য ছিল, প্রতি বছরে 10ই ফেব্রুয়ারি গোটা পৃথিবী জুড়ে সমগ্র যত দেশ আছে পৃথিবীতে, সমস্ত দেশে যেন এই ডাল শস্যটাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, এবং চাষিবাহীদের জাগ্রত করা হয় যাতে তারা ডাল শস্যের পরিমাণ এবং উৎপাদনশীলতা বাড়ায়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রোটিন সোর্স। তো সেই কারণেই কিন্তু এটা করা হয়েছিল, এবং বর্তমানে ভারতবর্ষে এটা খুবই উল্লেখযোগ্যভাবে, খুবই ভালোভাবে করা হচ্ছে, এবং আমরা পশ্চিমবঙ্গে এটা পালন করার চেষ্টা করছি।
0: বেশ, শ্রোতা বন্ধুরা, আমরা ডালের বর্তমান, ডাল চাষের বর্তমান যে অবস্থা, তার একটা চিত্র ডক্টর দাস তুলে ধরলেন, এবং ডাল শস্য নিয়ে একটি বিশেষ দিনও সে সম্পর্কে তিনি বললেন। এবারে আমরা আলোচনায় আসি, যে ডাল যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করবেন, আমরা যদি প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক ভিত্তিক একটা ডাল চাষের দিকে এগোতে পারি, তাহলে তার শুরু থেকে যদি আমরা শুরু করি, মানে আমি বলতে চাইছি যে একদম মাটি তৈরি থেকে বা জমি তৈরি থেকে শুরু করে তারপর পরবর্তী ধাপগুলোতে আসব, জমি তৈরির ব্যাপারে যে সমস্ত কৃষক বন্ধুরা ডাল চাষে আগ্রহী হবেন, তারা ঠিক কীভাবে কী কী পদক্ষেপে এগোবেন?
1: হ্যাঁ, আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। জমি তৈরি,

0: জমি তৈরিটা কিন্তু ডাল শস্যের ক্ষেত্রে কৃষক বন্ধুরা কিন্তু অনেকখানি নেগলেক্ট করেন, মানে এটাতে দোষ নয়। কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মূলত আমরা খারিফ সিজনে বা বর্ষার সময় কিন্তু ধানটাকে বেশি গুরুত্ব দিই, ধান তোলার পরে তারপরে জমি খালি হলে তবে আমরা ডাল শস্য চাষ করবো, বিশেষ করে রবিতে, রবিতেই আমাদের ডাল শস্য বেশি হয়। তো সেই জন্য অনেকখানি নেগলেক্ট করি বলে আমাদের প্রোডাকশন কম হয়। তাই এখন বাড়াতে গেলে কি করতে হবে, বাড়াতে গেলে কিন্তু বেশ কতগুলো জিনিস একটু গুরুত্ব দিতে হবে। প্রথম জমি তৈরির ক্ষেত্রে বলবো আমরা জমিটাকে শোধন করতে হবে। আমরা বীজ শোধন শুনেছি অনেক চাষি ভাইরাই, কিন্তু জমি শোধন হয়তো অনেকেই এটার সঙ্গে খুব একটা পরিচিত নয়। জমি শোধন করতে হবে ট্রাইকোডার্মা ভেরিটি বলে একটা বিশেষ ধরনের উপকারী ছত্রাক দ্বারা। এই বিশেষ ধরনের উপকারী ছত্রাকটা কিন্তু হচ্ছে যে আপনারা কিনবেন, প্যাকেটে পাওয়া যায় সাদা রঙের দেখতে। এইটা কি করে জমিতে তৈরি করতে হবে তার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে এক প্যাকেট, বা আমরা বলি যে এক প্যাকেট ঠিক নয়, একটু বেশি লাগবে, মানে 2 কেজি পরিমাণ এই ছত্রাক, ট্রাইকোডার্মা ভেরিটি ছত্রাক, সেটা 50 কেজি গোবর সারের সাথে মিলাতে হবে। এবার 50 কেজি গোবর সার কিন্তু শুকনো হলে চলবে না, খুব সামান্য পরিমাণ জল মেশাবেন, অর্থাৎ সামান্য ভিজে ভিজে থাকবে। এইবার এইটা মিশিয়ে একটা বাড়ির কোনো ঠান্ডা জায়গায় ছায়ার মধ্যে পলিথিন প্যাকেট বিছিয়ে তার উপরে মেলে রাখবেন। এবার 7 দিন সময় দিতে হবে। 7 দিন সময় দিলে দেখবেন যে গোটা গোবর সারটি কিন্তু সাদা রঙের হয়ে গেছে। এইবার বুঝবেন যে আপনার মাটি শোধনের জিনিস তৈরি হয়ে গেছে। এইবার এই সমগ্র জিনিসটিকে নিয়ে 50 কেজি গোবর সার সহ 2 কেজি যে ট্রাইকোডার্মা মিশিয়েছিলেন, এটাকে নিয়ে এবার মাটিতে যোগ করুন। মাটিতে যোগ করতে গেলে মাটিটা ভালো করে খুঁড়ে যোগ করতে হবে, যোগ করে মাটিটা চাপা দিতে হবে। এইটা করলে মাটির মধ্যে বিভিন্ন রকম যে রোগের জীবাণু থাকে, বিশেষ করে হচ্ছে যে যেগুলো গোড়া পচা রোগ সৃষ্টি করে, শিকড় পচা, এই সমস্ত রোগের হাত থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পাবেন।
1: তাহলে এটা কি আপনার ধরুন ওই মূল জমি তৈরি করার সময় যে যখন পাওয়ার টিলার বা ট্র্যাক্টর দিয়ে হাল দিচ্ছেন সেই সময় কি মাটিতে মিশিয়ে দেবেন?
0: হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে যে মূল জমি তৈরি করার আগে এটা করতে হবে। করার পরে একদম মূল জমি তৈরি করছেন, তৈরি করার সময় প্রথম চাষ দেওয়ার সময় এটা তৈরি করলেন, চাষ দিয়ে জমি ভালো করে মিশে গেল। এবার চাষি ভাইরা 2-3 থেকে 3-5টা চাষ দেন। এবার এটা করে ফেললেন, করার পরে শেষ চাষ দেওয়ার আগে জমির মধ্যে সার দিতে হবে। সার দিতে হবে হচ্ছে যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সার। তখন আর ট্রাইকোডার্মার কথা আমরা চিন্তা করবো না, ট্রাইকোডার্মার আগেই মিশিয়ে দিয়েছি। এবার নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সার নির্দিষ্ট ডোজে দিতে হবে। সেই ডোজটা হলো যে বিশেষ করে আমরা যদি চিন্তা করি রবি সিজনের কথা, তাহলে হচ্ছে মানে শীতের সময় ডাল শস্য চাষ করি, যেমন মসুর ছোলা, এইগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন এবং ফসফেট আর পটাশ সার হেক্টর প্রতি 30 কেজি, 60 কেজি এবং 30 কেজি করে দিতে হবে। তা চাষি ভাইরা এরকম নাইট্রোজেন, ফসফেট আর পটাশ সার বললে বোঝার সুবিধা একটু অসুবিধা হয়, তাই জন্য আমি বলবো যে আপনারা একটা কাজ করুন, বিঘা প্রতি কত পরিমাণে সার দেবেন সেটাই আমি বলি। সেটা হচ্ছে যে ইউরিয়া সার দেবেন 9 কেজি বিঘা প্রতি, তারপরে দেবেন হচ্ছে যে সিঙ্গেল সুপার ফসফেট 50 কেজি, আর মিউরিয়েট অফ পটাশ দেবেন 13.5 বা 14 কেজি বিঘার প্রতি। এইবার এইখানে কিন্তু টোটাল সারটাই কিন্তু মূল সার হিসেবে দেবেন। এবং এই যে দিলেন, এই দেওয়াটার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে কখনোই আপনারা মিশ্র ফার্টিলাইজার বা অন্যান্য বিভিন্ন ধরনের দেখবেন ডাইঅ্যামোনিয়াম ফসফেট এরকম ধরনের সার ব্যবহার না করলেই ভালো, ডাইরেক্ট ফার্টিলাইজার ব্যবহার করবেন। কারণ ডাইরেক্ট ফার্টিলাইজারের মধ্যে বিশেষ করে সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে সালফার আছে, যেটা হচ্ছে কিন্তু ডাল চাষে ভালো কাজে লাগবে। এটা গেল হচ্ছে যে আপনার মসুর আর ছোলার ক্ষেত্রে, আর অড়হরের ক্ষেত্রেও এটা লাগবে। আর হচ্ছে যে মটর, খেসারি, এগুলোর জন্য কিন্তু নাইট্রোজেন, ফসফেট আর পটাশ সার কিন্তু একটু অন্যরকম ডোজ আছে। এই ডোজটা হচ্ছে বিঘা প্রতি ইউরিয়া দেবেন 6 কেজি, 33 কেজি দেবেন হচ্ছে যে সিঙ্গেল সুপার ফসফেট, আর 9 কেজি দেবেন মিউরিয়েট অফ পটাশ। আর গরমের সময় মানে খারিফ বা প্রিখারিফে মুগ ও কলাইয়ের সময়ও কিন্তু এই 6, 33 আর 9 কেজি ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ সার মূল সার হিসেবে জমিতে ভালো করে মিশিয়ে দেবেন। তারপরে আপনারা বীজ বপনের দিকে যাবেন।
1: বেশ, জমি তৈরির বেশ গুরুত্বপূর্ণ দিকগুলি আপনি তুলে ধরেছেন এবং কী কী সার প্রয়োগ করতে হবে আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতেও পেরেছেন। এবারে যে বীজ বোনার আগে আমাদের তো বীজ চয়ন করতে হবে, সঠিক বীজটা, তারপর বীজ সংশোধনের ব্যাপার রয়েছে, বীজ শোধনের ব্যাপার রয়েছে। যদি আমরা উপযুক্ত জাতের বীজ পেতে চাই উন্নত মানের, সেক্ষেত্রে কয়েকটা যদি উন্নত জাতের কথা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
0: অবশ্যই বলবো, কারণ আমাদের ডালশস্য ও তৈলবীজ গবেষণা কেন্দ্রে বহরমপুরে প্রচুর পরিমাণ উন্নত জাতের বীজ আমরা তৈরি করি গোটা পশ্চিমবঙ্গকে সাপ্লাই করার জন্য, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সমস্ত চাষিকে হয়তো অনেক পরিমাণে দিতে পারবো না, কিন্তু সামান্য পরিমাণে দিতে পারবো। এবার যে জাতগুলি আপনারা ওইখান থেকে

0: পাবেন সেগুলি বলি। মুগের ক্ষেত্রে যে ভালো জাতগুলি পাবেন সেগুলি হচ্ছে বীরেশ্বর, সুকুমার, অঙ্কুশ। কলায়ের ক্ষেত্রে পাবেন সুলতা, গৌতম। অড়হরের ক্ষেত্রে পাবেন MARG 22 আর রবি অড়হর। মুসুরের ক্ষেত্রে পাবেন সুব্রত, মৈত্রী, রঞ্জন এবং আশা। ছোলার ক্ষেত্রে পাবেন বিদিশা, অনুরাধা এই জাতগুলি। মটরের ক্ষেত্রে পাবেন অনিন্দ আর খেসারির ক্ষেত্রে পাবেন হাজারি, রতন, নির্মল। এই জাতগুলি কিন্তু আমাদের গবেষণা কেন্দ্রে আপনারা গেলে পেতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের ব্লকের যে ডিএ সাহেব আছে তার সাথে কথা বলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
1: আচ্ছা আচ্ছা, মানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো আমাদের শ্রোতা বন্ধুরা শুনছেন বা কৃষক বন্ধুরা হয়তো আগ্রহী হলেন, সবার পক্ষে হয়তো মুর্শিদাবাদে যাওয়া সম্ভব হচ্ছে না বহরমপুরে, এছাড়া তাদের নিকটবর্তী যে ব্লক রয়েছে এডি অফিসে সেখান থেকেও পেতে পারবেন।
0: হ্যাঁ, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তখন আমরা চিন্তা ভাবনা করবো কীভাবে কী করা যায়, কিছু চেষ্টা করবো আমরা অবশ্যই। আমাদের ওখানে আসলে ডাইরেক্টলি পেয়ে যাবে।
1: এবার এই যে বীজটা আমরা নির্বাচন করে ফেললাম, বিভিন্ন উন্নত মানের বীজ, ডক্টর দাস আপনি তো বললেন এবং শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন, এইবারে যদি আমরা একটু জমি তৈরির কথাটা শুনেছি, এবারে বপন পদ্ধতি, কিছু কিছু কৃষক বন্ধুরা যারা প্রথাগতভাবে ওই আপনি যখন ধান কাটা হয়ে গেল সেখানে ছড়িয়ে দিলেন, দিয়ে সারা মাঠময় তারা ডালটা, ডাল শস্য যা বীজটা রয়েছে সেটা ছড়িয়ে দেওয়ার পরে যেমন হচ্ছে, আবার এর যদি বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে চান কোনো কৃষক বন্ধু, সেক্ষেত্রে তাদের কী কী স্টেপ গ্রহণ করা উচিত?
0: এটা খুবই একটা ভালো প্রশ্ন, কারণ ডাল শস্যটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা নেগলেক্ট করি। তাই যাতে এটা না করি তার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বীজটাকেই আগে রোগ পোকামুক্ত করতে হবে,
1: মানে বীজ শোধন,
0: প্রথমে বীজ শোধন করতে হবে। এবার বীজ শোধন কিন্তু তিনটি ধাপে করলে খুব ভালো হয়। তিনটি ধাপ মানে হচ্ছে, প্রথম ধাপে আমরা ছত্রাক নাশক ওষুধ দেব, দ্বিতীয় ধাপে আমরা দেব কীটনাশক ওষুধ, এবং শেষ ধাপে আমরা, এটাকে ওষুধ বলবো না, এটা রাইজোবিয়াম উপচার বা রাইজোবিয়াম ট্রিটমেন্ট দেবো। তা সেটা যেরকমভাবে দেওয়া হয় সেটা আমি বলছি, একটু দয়া করে আপনারা শুনুন। সেটা হচ্ছে যে ছত্রাকনাশক ওষুধ, অর্থাৎ আপনারা ম্যাঙ্কোজেব বা থাইরাম 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে শোধন করবেন। এবার আপনার জমি তো হচ্ছে যে অল্প, হয়তো দেখা যাবে আপনার জমিতে 5 কেজি হয়তো বীজ লাগছে, খুব বেশি হলে 5 কেজি কি 6 কেজি লাগছে, তাহলে 5-6 কেজি বীজে 2.5 গ্রাম বা 3 গ্রাম মানে ধরুন 12.5 থেকে 15 গ্রাম মাত্র ওষুধ দিচ্ছেন, তাহলে অতটা বীজে কী করে ওষুধটা মেশাবেন? সেই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বীজের মধ্যে খুব হালকাভাবে জল ছিটিয়ে নিতে হবে, প্রচুর জল দেবেন না, সামান্য জল ছিটিয়ে হাতে একটা গ্লাভস পরে এই যে গুঁড়ো ওষুধ এটাকে ভালোভাবে বীজের সঙ্গে মাখাতে হবে। মাখিয়ে এটা ছায়াতে আপনি ঘরের এক জায়গায় পলিথিনের প্যাকেটের উপর রেখে এটাকে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিন। এইবার আমরা 2 থেকে 3 ঘন্টা পরে কীটনাশক দেব। কীটনাশক অর্থাৎ ইমিডাক্লোপ্রিড, এই ওষুধটা বেশ ভালো, ইমিডাক্লোপ্রিড, এটা 5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে একই রকমভাবে মিশাবো, মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা ছায়ায় শুকিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু 7 দিন গ্যাপ দেব, রাইজোবিয়াম কিন্তু এখন আমরা দেব না বীজে, কারণ ওষুধ গায়ে লেগে আছে বীজের। এই অবস্থায় রাইজোবিয়াম হচ্ছে একটা জীবিত ব্যাকটেরিয়া, ওষুধ থাকা অবস্থায় দিলে এটা কিন্তু মরে যাবে ব্যাকটেরিয়া। সেই জন্য আমরা কি করব, 7টা দিন সময় দেবো, এই 7 দিনের মধ্যে ওষুধ হচ্ছে বীজের ভিতর ঢুকে গিয়ে বীজের মধ্যে রোগ জীবনকে মারবে, এবং বেশ খানিকটা যেটা গায়ে লেগে থাকে সেইটার অ্যাক্টিভিটি অনেকটাই কমে যাবে 7 দিনের, তখন রাইজোবিয়াম ট্রিটমেন্টটা করব। রাইজোবিয়াম ট্রিটমেন্ট কিন্তু বিভিন্ন ধরনের ডালের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, অর্থাৎ বিশেষ ধরনের রাইজোবিয়াম আছে, যেমন মটর, খেসারি, মসুর, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা রাইজোবিয়াম লেগুমিনো সেরাম, রাইজোবিয়াম লেগুমিনো সেরাম এই ওষুধটা কিন্তু দোকান থেকে কিনবেন। আর গরমে মানে খারিফ সিজনে বা প্রিখারিপে অড়হর, কলাই এবং মুগের জন্য অন্য রাইজোবিয়াম কিনবেন। এইবার হচ্ছে যে রাইজোবিয়াম ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে, সেটা হলো যে 1 লিটার জল নেবেন, তার মধ্যে 150 গ্রাম গুড় নেবেন, এইবার তার মধ্যে 250 গ্রাম রাইজোবিয়াম মিশাবেন। এই যে মিক্সচারটা হলো, এই মিক্সচারটাকে আপনারা রেখে দেবেন 3 থেকে 4 ঘন্টা ছায়াতে, রোদের মধ্যে অবশ্যই না কিন্তু, ছায়াতে রাখবেন, এবং এই পরিমাণ জিনিস এটা 10 কেজি বীজের সাথে মেশানো যায়। এবার যদি আপনার 5 কেজি লাগে তাহলে এটা হাফ হয়ে যাবে। এবার মিশিয়ে তারপরে হচ্ছে যে আপনি বীজটাকে জমিতে ফেলবেন। এবার বীজটাকে জমিতে ফেলবেন, একটু আগেই শুনলেন যে বেশিরভাগ চাষিবাড়ি যেটা করে সেটা হচ্ছে বীজটাকে ছিটিয়ে জমিতে ফেলে দেয়, কারণ এটাতে সময় বাঁচে, খরচও কম হয়, কিন্তু এটা সঠিক পদ্ধতি হয় না। কারণটা হচ্ছে যে বীজটাকে আপনাকে ঠিকভাবে মাটির

0: একটা রাখতে হবে, কারণ গাছটা কিন্তু শিকড় দিয়ে মাটির মধ্যে দাঁড়াবে। তো সেই জন্য বীজের ক্ষেত্রে আমরা এই জন্য বীজ বপনের সময় বলবো যে সারিতে বীজ রোপণ করুন। সারিতে বীজ মানে হচ্ছে যে একটা সারির থেকে আরেকটা সারির দূরত্ব বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ডালশস্যের ক্ষেত্রেই 30 সেন্টিমিটার হয়। খালি মুগের ক্ষেত্রে হয় 20 সেন্টিমিটার, আর অড়হর যদি অনেক দিনের ভ্যারাইটি হয় তাহলে হয় 60 সেন্টিমিটার, আর না হলে সমস্ত ডালশস্যের ক্ষেত্রেই সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার হবে। এইবার হচ্ছে যে 20 থেকে 25 দিন পরে আমরা প্রতিটা লাইনের মধ্যে, গাছগুলোর মধ্যে একটা গাছ থেকে আটটা গাছের দূরত্ব 10 সেন্টিমিটার রাখার চেষ্টা করব, অর্থাৎ চারা পাতলা করব। আর এইটা অড়হরের ক্ষেত্রে একটু বেশি হয়, অড়হরের ক্ষেত্রে 30 সেন্টিমিটার হবে, বাকি সমস্ত ডালের ক্ষেত্রেই এটা 10 সেন্টিমিটার করে একটা গাছ থেকে আটটা গাছ সারির মধ্যে দূরত্ব হবে।
1: কৃষক বন্ধুদের মধ্যে ডক্টর দাস একটা ধারণা রয়েছে যে মানে ওই ছড়িয়ে বুনলে বোধ হয় গাছের পরিমাণটা বেশি হবে, ফলনটাও বেশি হবে। এই যে আপনি গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার বা সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার কথা বলছেন, এটা কৃষক বন্ধুরা ভাবেন যে এত পাতলা গাছে কী পরিমাণের ফলন হবে?
0: না, এটা একেবারে ঠিক কথা, কারণ সাধারণভাবে যে কোনো মানুষ এটা ভাববে যে বেশি বীজ দিলে বেশি ফলন হবে, কিন্তু ব্যাপারটা তা নয়। কারণটা হচ্ছে যে বেশি বীজ দিলে গাছগুলো গায়ে গায়ে তৈরি হবে, একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব খুব কম হলে কী হবে, শিকড়গুলো তো সেই একটা শিকড়ের সাথে আর একটা শিকড় মিশে যাবে, খাবারটা তো সেই মাটির থেকেই নেবে। তাহলে অল্প পরিমাণ জমির থেকে অনেক বেশি পরিমাণে গাছ খাওয়ার নেবে, তার ফলে তাদের মধ্যে কম্পিটিশন হবে, কম্পিটিশন হলে গাছগুলো রোগা হবে, তাদের ফলনও কম হবে। সেই জন্য কিন্তু এই ধারণাটা ভুল যে বেশি বীজ ছড়ালেই বেশি ফলন হবে, ব্যাপারটা তা নয়। প্রতিটা গাছের থেকে একটা গাছ থেকে আটটা গাছের দূরত্ব ঠিকভাবে রাখাটাও খুব জরুরি। আর আরেকটা কথা এই প্রসঙ্গে মনে পড়ে গেল, সেটা হচ্ছে বীজ বপন করার পরে অবশ্যই কিন্তু একমাত্র খেসারি আর অড়হর বাদে অন্যান্য সমস্ত ডালশস্যের ক্ষেত্রে পেন্ডিমিথালিন বলে আগাছানাশক ওষুধটা 4 মিলিলিটার প্রতি লিটার জলের সাথে গুলে অবশ্যই কিন্তু মাটিটাকে ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে। এটা কিন্তু বীজ বপন করার 48 ঘন্টার মধ্যেই করতে হবে, তাহলে আর আগাছা হবে না। আর যেহেতু খেসারি আর অড়হর আগাছা খুব কম হয়, সেই জন্য এই দুটি ক্ষেত্রে দরকার নেই।
1: আর এক্ষেত্রে কি কোনো আপনার ওই যে নাইট্রোজেন ঘটিত সার যেগুলো প্রয়োগ করা হয় চাপান সার হিসেবে, সেগুলো কি প্রয়োজন আছে?
0: না, টোটাল সারটাই আমি বললাম যে মূল সার বা বেসাল সার হিসেবে দিতে হবে জমি তৈরি, শেষ জমি তৈরির আগে। এখানে কখনোই কিন্তু চাপান সার দেব না, কারণ এই গাছের শিকড়ে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কাজ হলো হচ্ছে পরিবেশ থেকে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে মাটির মধ্যে রাখা। এইবার যদি আমরা চাপান সার দিতে চাই তাহলেই মাটিটাকে ডিস্টার্ব করবো, অর্থাৎ মাটিতে সামান্য খোঁড়াখুঁড়ি হবে। এই মাটি সামান্য খোঁড়াখুঁড়ি হলেই কিন্তু, এবং নাইট্রোজেন মাটির মধ্যে যদি আমরা সার আকারে দিই, তাহলে কিন্তু নাইট্রোজেনের রাইজোবিয়ামের বৃদ্ধিটা ব্যাহত হবে। তখন রাইজোবিয়াম ভালো গ্রোথ না হওয়ার জন্য অটোমেটিক্যালি প্রোডাকশনও কম হবে, কারণ বেশি নাইট্রোজেন গাছ নিতে পারবে না।
1: চাপান সারের প্রয়োজন নেই,
0: একদমই।
1: অনুখাদ্যের কি প্রয়োজন আছে?
0: অবশ্যই অনুখাদ্যটা কিন্তু এই ডালশস্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে জিঙ্ক আর বোরন এই দুটোর একটু ঘাটতি হতে পারে। জিঙ্কের ক্ষেত্রে আপনারা জিঙ্ক সালফেট হিসেবে সাধারণভাবে বাজার থেকে কিনতে পারবেন। এটা বীজ লাগানোর 40 দিন পরে 5 গ্রাম প্রতি 10 লিটার জলের সাথে গুলে স্প্রে করতে হবে। আর বোরন, টিলেটেড বোরন বা বোরাক্স বলে বাজারে পাওয়া যায়, এটা বীজ বপন করার 50 দিন পরে 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে গুলে স্প্রে করবেন। এই দুটো অনুখাদ্য কিন্তু মটর, ছোলা, মসুর, অড়হর এইগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, এবারে ধরুন আমরা মোটামুটি গাছ আমাদের বেড়ে উঠছে, ফলনও ধরবে। আচ্ছা, ফলন ধরবে বলতে ঠিক কতদিনে ফলনটা আসে বা ফুল আসে?
0: না, এটা তো হচ্ছে ভ্যারি করে, অর্থাৎ হচ্ছে যে
1: বীজের উপর,
0: হ্যাঁ, বীজের উপর ভ্যারি করে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে এটা হচ্ছে এক একটা ধরনের ডালশস্যের ক্ষেত্রে এক এক রকমের ডিউরেশন।
1: আচ্ছা, তাহলে এই যে অন্যান্য চাষের ক্ষেত্রে, শুধুমাত্র ডালের কথা নয়, যে প্রত্যেকটা চাষের ক্ষেত্রে একটা রোগ পোকার আক্রমণ থাকে, এক্ষেত্রে বিশেষ করে এই ডাল শস্যের ক্ষেত্রে কী ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে আর তাদের থেকে প্রতিকার কীভাবে পাবেন?
0: পোকার আক্রমণ ডাল শস্যের ক্ষেত্রে কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে গরমের সময় বা প্রি খারিফের সিজনে বা খারিফ সিজনে মুগ আর কলায়ের ক্ষেত্রে সাদা মাছির উপদ্রব হয়। এটা কিন্তু ইয়েলো মোজেক ভাইরাস বা হলদে কুটে রোগ বহন করে। এই রোগটাকে কমাতে গেলে কিন্তু অবশ্যই জমিতে ফিপ্রোনিল 1 মিলিলিটার প্রতি লিটার জলের সাথে গুলে স্প্রে করতে হবে। তারপরে মুগ আর কলাইতে গুরুত্বপূর্ণ পোকাটার নাম ল্যাদা পোকা। এটা কিন্তু হচ্ছে যে মারাত্মক ক্ষতি করে, ডাটা বাদ দিয়ে গোটা গাছটাই খেয়ে ফেলে। এর হাত থেকে বাঁচার জন্য

0: কিন্তু ক্লোরপাইরিফস এবং সাইপারমেথ্রিন এটাকে নিয়ে 1.5 মিলিলিটার প্রতিলিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। আর তারপর আছে নীল প্রজাপতি, এটাও কিন্তু এদের লেদাগুলো ফুল কুড়িয়া সুটি ঘেনায়, এটাও কিন্তু ক্লোরপাইরিফস আর সাইপারমেথ্রিন স্প্রে করতে হবে।
1: আচ্ছা ডক্টর দাস, একটা জিনিস একটু বলুন, যে এই সমস্ত যে লেদা পোকার কথা বলছেন বা সাদা মাছি বা ইয়েলো মোজাইক ভাইরাস যেগুলোর কথা বলছেন, এগুলো কি গাছে যখন বা কৃষকের মাঠে যখন আক্রমণ করবে তার তো নিশ্চয় কিছু সিমটম রয়েছে,
0: অবশ্যই
1: দেখে বুঝবেন কৃষক
0: বন্ধু? অবশ্যই। হ্যাঁ, যেমন সাদা মাছির আক্রমণে হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট, খুব ছোট ছোট সাদা মাছি হচ্ছে যে গাছের নিচের দিকে একদম গোড়ার থেকে শুরু করে উপরের দিকে সামান্য অংশ পর্যন্ত ঘুরে বেড়ায়। এগুলো যদি আপনারা গাছটা একটু নাড়ান তাহলে দেখবেন মাছিগুলো উঠতে থাকবে।
1: আচ্ছা,
0: এইটা দেখলেই আপনারা বুঝবেন যে সাদা মাটি চলে এসছে। সাদা মাছিটা দেখে মনে হবেন যে হয়তো সামান্য সামান্য মাছি রয়েছে, তার কি গাছের ক্ষতি হচ্ছে। মাছি যে খুব একটা ক্ষতি করে এরকম নয়, কিন্তু যেহেতু এইটা বিশেষ ধরনের ভাইরাস বহন করে নিয়ে আসে, যখন মাছিটা গাছের থেকে সামান্য পরিমাণে রস খেতে শুরু করবে তখনই ভাইরাসটা গাছের শরীরে ঢুকে গিয়ে কিন্তু আপনার ফলন প্রচুর মার খাবে, এবং হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তখন ওষুধ ব্যবস্থা করতেই হবে। ফিপ্রোডিন তখন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে পোকাকে মারতেই হবে, আর কোনো উপায় থাকবে না।
1: এবার ফলন তো হলো এবং পোকা দমন করার কথাও বললেন, এরপরে যখন ফসল গুদামজাত করছেন, ফসল তুলছেন, সেটা কতদিন ডিপেন্ড করছে কোন জাতের চারা লাগিয়েছেন তার উপরে। গুদামজাত করার পরেও পর্যন্ত দেখা যায় আমাদের কৃষক বন্ধুদের কাছ থেকে শোনা যে সেখানেও কিছু পোকা লাগছে, গুদামজাত যখন বস্তার মধ্যে হোক বা যেখানে যেখানে তারা রাখছে, সেক্ষেত্রে কী করণীয়?
0: একদম ঠিক কথা। ডালশস্য হচ্ছে যে যেহেতু প্রোটিন বেশি থাকা ডালশস্যের মধ্যে, সেই জন্য প্রোটিনের জন্য এখানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় গুদামের মধ্যে। সেই জন্য প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে যে ডাল যখন জমির থেকে, ডালশস্য যখন জমির থেকে তুলবেন, তখন জানতে হবে যে ডালশস্যের মধ্যে জলের পরিমাণ কত আছে, অর্থাৎ ময়েশ্চার কত আছে। এটা হ্যাঁ, এটা ময়েশ্চার মিটার দিয়ে মাপতে হয়, কিন্তু চাষের কাছে তো আর ময়েশ্চার মিটার থাকে না, আমরা বলি 10% ময়েশ্চার বা তার কম হলে ভালো হয়। তাহলে এই ক্ষেত্রে চাষি ভাই কী করবে, চাষি ভাই হচ্ছে যে দাঁত দিয়ে কট করে দাঁত দিয়ে যদি কামড়ায় ডালটাকে, তাহলে কট করে যদি আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে এখন কাটতে হবে ফসল। আর গুদামের মধ্যে আগের থেকেই আপনারা কীটনাশক দিয়ে শোধন করে নেবেন, সেটা হচ্ছে ক্লোরপাইরিফস 20 EC। এটা 5 থেকে 10 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে গুদামটাকে 7 দিন বন্ধ করে রাখুন, সমস্ত পোকা মরে যাবে।
1: শ্রোতা বন্ধুদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন ডালশস্য তৈলবীজ গবেষণাগার বহরমপুর প্ল্যান্ট ব্রিডার অয়েল সিডস ডক্টর রাজীব দাস। ডক্টর দাস, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে এবং বিস্তারিত আমাদের শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য। আজকের মতো নমস্কার,
0: ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম বিশ্ব মানবিক ও বিশ্ব ফটোগ্রাফি দিবস। লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ। আগস্ট মাসের 19 তারিখটি মূলত বিশ্ব মানবিক দিবস এবং বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি অনুসৃত হয় আন্তর্জাতিক ও ঐতিহাসিক দিবস রূপেও। 19 আগস্ট দিনটিতে মানবিক সংকটে সেবার কাজ যারা করেছেন, করছেন বা সেবাব্রতে প্রাণ দিয়েছেন তাদের সম্মান জানানোর তারিখ রূপেও পালিত হয়। ছবি তোলা শিল্প এবং ঐতিহাসিক দলিল হিসেবে নিরূপিত এই 19 আগস্ট বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্ব সাংস্কৃতিক স্তরে এই দিনটি উদযাপিত হয় সর্বজন বিদিত, সর্বজন প্রিয় রক্ষাবন্ধন বা রাখীবন্ধন দিবস রূপে। পরাধীন ভারতবর্ষে জাতি বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতার হাতে পবিত্র রাখি পরিয়েছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের জন্য স্কুল, কলেজ ও সংস্কৃত প্রতিষ্ঠানগুলিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা বা সেমিনারে প্রাচীন ভারতীয় শাস্ত্রের সবিশেষ

ব্যাখ্যা করেন বিশেষজ্ঞ পণ্ডিতবর্গ। এই 19 আগস্ট মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং কবিগুরু। 19 আগস্টের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখযোগ্য হল 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত কলকাতার কারখানায় প্রথম 1 টাকার মুদ্রা তৈরি হয়, যা বাংলার মুঘল প্রদেশে চালু হয়েছিল। 1978 সালে ভারতের সমুদ্র উপকূল সুরক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী প্রথম আত্মপ্রকাশ করে এই 19 আগস্টেই। বিশিষ্ট জন্মজয়ন্তী পর্যায়ে 1904 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন ভারতের প্রথম নারী সংগঠন ভারত স্ত্রীমণ্ডলের অন্যতম প্রতিষ্ঠাতা সরলা দেবী চৌধুরানী। 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন প্রথিতযশা লোকোত্তর প্রতিভার অধিকারী জহির রায়হান। তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, ঔপন্যাসিক ও বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী এবং পথিকৃৎ। একত্রে যেসব বিশ্ব ফটোগ্রাফির দিবসের তাৎপর্য বহন করে, বিখ্যাত বাংলা চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্ররূপে জেনোসাইড তৈরি করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ঔপন্যাসিক হিসেবে তাঁর রচিত হাজার বছর ধরে, আর এক ফাল্গুন ও বরফ গলা নদীর মতো উপন্যাসগুলির জন্য জহির রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও 21 ফেব্রুয়ারির বিশেষ পদকে ভূষিত হন। এবার বহির্বিশ্বে 2-1টি উদাহরণে 19 আগস্ট। 2003 সালের 19 আগস্ট বাগদাদের ক্যানেল হোটেলে যে বোমা হামলা ঘটেছিল, সেই বিস্ফোরণে নিহত হয়েছিলেন রাষ্ট্রসংঘের প্রধান দূত সার্জিও ভিয়েরা দে মেলো সহ 22 জন দেহরক্ষী, যা বিশ্ব মানবিক দিবসের তাৎপর্য একভাবে তুলে ধরে। 2005 সালে গাজা থেকে ইসরায়েল বাহিনী ও বসতি স্থাপনকারীদের একতরফাভাবে উচ্ছেদ পর্যায়ের দিনটিও ছিল এই 19 আগস্ট। কানাডার দক্ষিণ অন্টারিওতে ভয়াবহ টর্নেডোর বিরলতম দৃশ্যরূপে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার তারিখও ছিল 19 আগস্ট। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চিত্তরঞ্জন রণসিংহ।

এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয়

0: ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্কেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: এর আগে বিদেশমন্ত্রী এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোয় বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে পৌরোহিত করেন। অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ আরও মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। উল্লেখ্য, শ্রী জয়শঙ্কর দুদিনের সফরে গতকাল রাশিয়ায় পৌঁছন। সফরকালে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। 2 মাসের মধ্যেই আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায়সম্মত দাবি মেনে তাদের সমস্যার সমাধানের জন্য সব রকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীয়ূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। এর আগে জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল ভারতে ব্যবসায়িক কাজকর্ম বাড়ানোর জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানান। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথাও উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্যে থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
2: You will appreciate the journey that Suzuki has traveled in the last 4 decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India.
0: উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীয়ূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। তারা টোকিও ছাড়াও নাগোয়া এবং ওসাকা সফর করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতা কথা বলবেন। শ্রী দোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও বেইজিং এর মধ্যে সম্পর্কে

0: টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ভারত মরক্কো যৌথ কমিশনের সপ্তম অধিবেশন আজ মরক্কোয় অনুষ্ঠিত হয়। বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মরক্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সচিব ওমর হেজিরার সঙ্গে যৌথভাবে বৈঠকে পৌরোহিত্য করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাব পোস্ট অফিসের আজ উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাঁকুরগাছি সাব পোস্ট অফিসও রয়েছে। মন্ত্রী ডাক সেবা ও ডাক মিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেন। তিনি বলেন এই ডাক সেবা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা পাবেন। অ্যাপ ব্যবহার করে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, জমা দেওয়া এবং অন্য পরিষেবাও পাওয়া যাবে।
1: पर ये अलग अलग हमें दिखे, लेकिन एक साथ मिलकर हमारी सेवा को सुगम बनाना, हमारी सेवा को सुरक्षित बनाना, हमारी सेवा को त्वरित बनाना, हमारी सेवा को आधुनिक बनाना और हमारी सेवा को हर नागरिक के लिए एक्सेसिबल बनाना।
0: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ উপভোক্তাদের রান্নার গ্যাসের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। ঝাড়খণ্ডে কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যদের কাছ থেকে এ ব্যাপারে জবাবদিহি তলব করেছে। ওড়িশায় গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেলের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলায় নদী তীরবর্তী গ্রামগুলিতে বহু মানুষ আটকে পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। এদিকে বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাবে এই ম্যাচে ধ্রুব জুরেল 115 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত করেন 63 রান। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 8 রান করেছে। উল্লেখ, ভারত শ্রীলঙ্কার তুলনায় প্রথম ইনিংসে 495 রানে এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু জানিয়ে দিই। আজ রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা। জাতীয় চক্ষুদান পক্ষ এ বিষয়ে ডাক্তার অনিল চন্দ্র ঘাটার সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9টায় শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। 9:30 অনুরোধের আসর। রাত 10টায় ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অন্বয় দাঁ।

নজরুল গীতি 10:50, শিল্পী অনুপম দাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, সে সম্পর্কে।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

বর্জ্য পদার্থ ইচ্ছেমতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই স্থানীয় সংবাদ।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে?
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এ কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। কোনো যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের আশ্বাস দিয়েছেন। উৎসবের মরশুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ নজরদারি চালাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। ডুরান্ড কাপ বিজয়ী ইস্ট বেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। আসছি বিস্তারিত খবরে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে একথা জানান।
2: এই গেজেটের মধ্য দিয়ে

0: আমাদের সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনো যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারব।
1: সরকারি সম্পত্তি ভাঙচুর, থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার 3 গুণ পর্যন্ত জরিমানা সুদ সহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। রাজ্যপালের অনুমোদনের পর আইনের একটি অংশ অবিলম্বে কার্যকর হয়েছে, বাকি অংশ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আইনটি অতীতের ঘটনায় প্রযোজ্য হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আইনে এবং বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোন যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের আশ্বাস দিয়েছেন। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে রাজ্যে 4,500,000 মহিলা অভিযোগ জানিয়েছেন, সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। 31 আগস্টের পর এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানানো হবে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তোষণের রাজনীতি করেছিল বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
0: এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন, উনি পারবেন নাকি দেখাতে সব করে? আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন, বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমঃশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1,00,000 মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে।
1: এর আগে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন। সমাজ মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, নির্বাচনের আগে কোনো শর্ত ছাড়াই সব মহিলাকে 3,000 টাকা করে প্রতিমাসে দেবার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না, বঞ্চিত মহিলাদের নিয়ে আন্দোলনে নামার কথাও বলেছেন তিনি।
2: নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না, মানুষকে প্রতারিত করা হয়েছিল।
1: পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে, জেলা সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকের দপ্তরে তা জমা করা যাবে। এদিকে এক পৃথক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন প্রকল্পেও আবেদন আহ্বান করা হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়কের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো যেসব সংস্থায় অতিরিক্ত চিনি প্রয়োজন তারা একটানা 15 দিনের বেশি 10 মেট্রিক টনের অধিক চিনি মজুত রাখতে পারবে না। নিয়ম ভাঙলে ন্যূনতম 3 মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হবে। নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে পুলিশ, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের

সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও বিভিন্ন হোটেল, ক্যান্টিন, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড কর্নারে খাদ্যের মান যাচাই করার জন্য নিয়মিত নজরদারি চালাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর। খাবারের মান কতটা স্বাস্থ্যসম্মত তার নমুনা সংগ্রহ করে খতিয়ে দেখার কথা বলেছেন তিনি। সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় খাবারের মানের সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রীর স্বাদ বৃদ্ধি করতে অসুদ উপায় অবলম্বন করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য নিরাপত্তা আধিকারিকদের নির্দেশ দেন। উৎসবের আগে খোলা বাজারে সবজি, মাছ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে রাজ্য সরকার মহকুমা ও পুলিশ কমিশনারের স্তরে নতুন করে টাস্কফোর্স গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, মহকুমা শাসকের নেতৃত্বে 72টি এবং ডেপুটি কমিশনারের নেতৃত্বে 35টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাজ্যস্তরে মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং কলকাতায় পুলিশ কমিশনার গোটা বিষয়টির ওপর নজরদারি চালাবেন। গৃহস্থালীর রান্নার গ্যাসের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করতে পারবেন গ্রাহকরা। এর আগে প্রথম দফায় গত 16 আগস্ট এবং দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে 23 আগস্ট করা হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো ধরনের গোলমালের খবর তাঁর কাছে নেই। তবে মুখ্যমন্ত্রীর দপ্তরে কলা বিভাগের হোস্টেলের কয়েকটি ভিডিও এসেছে, সেগুলো সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই জাতীয়তাবাদ ও দেশপ্রেমের পরিবেশ বজায় থাকবে। দেশবিরোধী বা মাওবাদী কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য প্রমাণ রয়েছে, প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ করা হবে। কলকাতায় আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জোনাল স্তরের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং কলা উৎসবের সূচনা হয়েছে। দুদিনের এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের কলকাতা, পাটনা, গুয়াহাটি, শিলচর এবং তিনসুকিয়ায় 5টি জোনের পড়ুয়ারা অংশ নেয়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা জোনের ডেপুটি কমিশনার মীনাক্ষী জৈন কেন্দ্রের এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির মাধ্যমে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতীয় সংহতির বার্তা তুলে ধরেন। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধানচন্দ্র রায় মার্কেট বা বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 দিনের মধ্যে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ। পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে দাবি জানিয়ে ওই এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে আদালত দোকানদারদের আবেদনকে গুরুত্ব দেবারও নির্দেশ দিয়েছে। ডুরান্ড কাপ বিজয়ী ইস্টবেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। সভাপতি মুরারী লাল লোহিয়া পতাকা ক্লাব উত্তোলন করেন। শিল্পমন্ত্রী তাপস রায়, ক্লাবের সম্পাদক রূপক সাহা, শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ডুরান্ড কাপ জেতার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইস্টবেঙ্গল ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্টবেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টে সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।

0: রই সুস্থ থাকা, সুস্থ রাখা, সুস্থতার বার্তাটুকু ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, স্বাস্থ্য জিজ্ঞাসা শুনছেন, স্বাগত জানাই সকলকে আমাদের এই অনুষ্ঠানে। পনেরোটা দিন একটা পক্ষকাল জুড়ে, যখন এক দেশ জুড়ে চলে একটি বিশেষ কর্মসূচি, তখন মনে হয় এতটা গুরুত্ব কিসের? দেশ জুড়ে একটি পক্ষকাল জুড়ে চলা একটি কর্মসূচি, অবশ্যই তার গুরুত্ব, তার প্রয়োজনীয়তা, তার ভার নেহাত কম নয়। আসুন সেই নিয়েই আজকের আলোচনায় আসি। জাতীয় চক্ষুদান পক্ষ, হ্যাঁ, 23 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত এক পক্ষকাল জুড়ে চলছে, শুরু হয়েছে যে জাতীয় পক্ষকাল দিবসের এই একটি বার্তা ছড়িয়ে দেওয়ার সময়কাল। প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চক্ষুদানের যে প্রয়োজনীয়তা, চক্ষুদানের এই প্রয়োজনীয়তাকে ছড়িয়ে দেওয়ার যে উদ্দেশ্য, যে সুবৃহৎ কর্মকাণ্ড, তা কিন্তু নেহাতি ছোট কিছু নয়। এবং সবসময় মনে হয় যে কী বা প্রয়োজন রয়েছে যে কারণে একদিন নয় বা একটি সপ্তাহ নয়, দুটি সপ্তাহ জুড়ে, একটি পক্ষকাল জুড়ে এই চক্ষুদান সম্পর্কিত সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে মানুষ, অনুভব করছে ভারতবর্ষ। অবশ্যই সমগ্র পৃথিবীর ক্ষেত্রেই এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, কিন্তু শুধুমাত্র ভারতও নিজের প্রয়োজনে, নিজের চেষ্টায় এই পনেরোটা দিনের সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আসুন, চক্ষুদান, তার প্রয়োজনীয়তা এবং তৎসংক্রান্ত আরও নানান বিষয়, কিছু সত্যি কিছু মিথ, সবটা মিলিয়ে আজকের এই আলোচনা শুনি আমরা। স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিল চন্দ্র ঘাটা, তার সঙ্গে কথা বলবো আমি, শর্মিষ্ঠা সরকার। আর অবশ্যই আপনারাও থাকবেন রেডিও সেটের অপর প্রান্তে, 2213134221342, এই আপনাদের সেই চিরাচরিত নম্বরখানি বটে, কিন্তু এখন একটু বদল এসেছে, তাই একটু মন দিয়ে শুনতে হবে নম্বরখানি, 0332107325। আবারও বলি, 0332107325, এ হলো আমাদের নতুন নম্বর, এই নাম্বারে ফোন করুন। এবং চক্ষুদান সম্পর্কিত যদি কোনো রকম জিজ্ঞাসা আপনার থাকে, ডাক্তারবাবুর কাছে যদি জানার ইচ্ছে থাকে, নিশ্চয়ই এই নাম্বারে ডায়াল করুন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিল চন্দ্র ঘাটা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: নমস্কার। আজ যেহেতু আমরা চক্ষুদান এবং তার প্রয়োজনীয়তা, এই যে চক্ষুদানকে নিয়ে একটা পক্ষকাল জুড়ে ভারতবর্ষের জাতীয় কর্মসূচি চলে, জানতে ইচ্ছে করে যে এতটা প্রয়োজনীয়তা কিসের চক্ষুদানকে কেন্দ্র করে, যে কারণে একটি গোটা পক্ষকাল তার সচেতনতার বার্তা আমাদের ছড়িয়ে দিতে হয়।
1: ঠিকই, প্রশ্নটা ভালো, পক্ষকাল ধরে কেন করছি আমরা, একদিন নয়, দুদিন নয়, এক পক্ষকাল ধরে?
0: তাই তো,
1: আসলে বলতে গেলে বলতে হয় এটা শুধু পক্ষকাল মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, সারা বছর ধরেই এই প্রোগ্রামটা আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমরা ভেতরে ভেতরে চালিয়ে যাবো, বাইরে বাইরে চালিয়ে যাবো, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা সম্ভব নয়, সেই জন্য আমরা এটাকে পক্ষকালের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু কেন পক্ষকাল, এতদিন কেন, পনেরো পক্ষকালটাই কম নয়? তার কারণ অন্ধত্ব। অন্ধত্ব একটা সামাজিক সমস্যা, যারা অন্ধ আমরা আশেপাশে তাকালেই দেখতে পাবো, এখনও অনেক অন্ধ মানুষ ভিক্ষাবৃত্তি করে বেঁচে রয়েছে, তাই তাদের জন্য আমাদের কিছু করতে হবে। তো তাদের মধ্যে দেখেছি যে আমরা একটা ক্যাটেগরির অন্ধত্ব, যেটা কর্নিয়াজনিত অন্ধত্ব বলি আমরা, তাদের দূরীকরণের জন্য হাতিয়ার খুব আমাদের হাতেই রয়েছে, সেটা কি না, কর্নিয়া। কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণের জন্য হাতিয়ার হচ্ছে কর্নিয়া। সেই কর্নিয়াটা আমরা কোথা থেকে পাবো না, আমরা কোনো জীবিত ব্যক্তির কাছ থেকে পেতে পারি না, কারণ সেও তো অন্ধ হয়ে যাবে। তাহলে কাজেই আমরা মৃত ব্যক্তির কাছ থেকে কর্নিয়াটা নেব, এবং দেখা গেছে যে 4 থেকে 6 ঘন্টা

0: মৃত্যুর 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি কর্নিয়াটা আমরা নিতে পারি, তাহলে সেই কর্নিয়া দিয়ে আমরা এই ধরনের অন্ধত্ব, কর্নিয়াজনিত অন্ধত্ব, সেগুলো দূরীকরণ করতে পারি। তো সেই জন্য মানুষ তো সহজে সব কিছু মেনে নিতে চায় না বা করতে চায় না, নানা রকমের অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে, তারা চোখ দান করবে কেন, কর্নিয়া দান করবে কেন। তো সেই জন্য মানুষকে বোঝানোর জন্য, মানুষকে সচেতন করার জন্য এই পক্ষকাল ধরে আমাদের প্রয়াস প্রতি বছর 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর অবধি আমাদের এই প্রয়াস চলে সারা ভারতবর্ষ জুড়ে, এবং এটা শুরু হয়েছে 1986 সাল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রকের তরফ থেকে এই প্রচেষ্টা শুরু হয়েছে এবং সেটা চলছে এবং সেটা চলবে। কারণ অন্ধত্ব দূরীকরণ একেবারে পুরোপুরি সম্ভব নয় কোনো কালেই। প্রতি বছরই আমরা দেখেছি এই ধরনের অন্ধত্ব প্রায় 25 থেকে 30 হাজার হারে বেড়ে চলেছে। এমনিতেই রয়েছে প্রায় 6.8 মিলিয়ন আমাদের ইন্ডিয়াতে, তো সেটা প্রতি বছরের যোগ হচ্ছে 25 থেকে 30 হাজার করে, কাজে এটা চলবে। এবং সেই কারণে আমাদের এই যে দূরীকরণ কর্মসূচি, মানুষকে সচেতন করার যে প্রয়াস, এটাও চলবে, বরাবর চলবে, এবং প্রতি বছর আমরা আসব এই 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর মানুষকে সচেতন করার জন্য।
1: ডাক্তারবাবু, এই যে অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে নেত্রদান বা চক্ষুদানের বিষয়খানি, এ তো বহু দিনের বিষয়, আমরা অনেক আগে থেকেই জানি চক্ষুদানের কথা, কিন্তু তথ্য এখন আমাদের সবার হাতের মুঠোয়, আমরা অনেক বিষয় জানছি, তৎসত্ত্বেও আপনাদেরকে যেহেতু ডাক্তারবাবু হিসেবে একেবারে ফোরফ্রন্টে সামনে থেকে আপনারাই এই লড়াইটা লড়ছেন সবচেয়ে বেশি, ভালো বলতে পারবেন যে কি প্রয়োজন যে এখনো পর্যন্ত এত দিন ধরে একটা গোটা ফোর্ট নাইট, একটা গোটা পক্ষকাল জুড়ে আমাদেরকে সচেতনতার বার্তা ছড়াতে হয়? তাহলে কি যথেষ্ট পরিমাণে মানুষ সচেতন হচ্ছেন না চোখ দান করার জন্যে?
0: একেবারেই, এটাই খাঁটি কথা যে আমাদের যত চেষ্টা করছি, এত চেষ্টা করছি, এত প্রয়াস সত্ত্বেও আমাদের কিন্তু আমাদের যে দরকার, ধরুন আমাদের ভারতবর্ষে দরকার প্রতি বছর প্রায় 2 লক্ষ কর্নিয়া, 1 লক্ষ মানুষের
1: চোখ থেকে একটি কর্নিয়া পাওয়া যাবে, তাই
0: না? একটি চোখ থেকে একটি কর্নিয়া, তো আমরা একজন মানুষের 2 কর্নিয়া পাচ্ছি, তো কাজেই 1 লক্ষ মানুষের কর্নিয়া আমাদের পেতে হবে, তার মানে 2 লক্ষ কর্নিয়া পাবো, সেটা আমাদের প্রতি বছরের চাহিদা। আমাদের ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা প্রায় 12 হাজার, কিন্তু আমরা দেখা গেছে যে প্রায় 1/3, অনেক চেষ্টা সত্ত্বেও প্রায় 1/3-এর বেশি আমরা এগোতে পারিনি। অর্থাৎ আমাদের ওয়েস্টবেঙ্গলে এখনও পর্যন্ত গত বছর 3 থেকে 4 হাজারের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকছে, তো এটা আমাদের বাড়াতে হবে, 12 হাজার করতে হবে, তবেই আমরা আমাদের যে চাহিদা সেটা পূর্ণ করতে পারবো। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও সেটা 50 হাজারের বেশি হয়নি এখনও পর্যন্ত, তো সেটাকে আমাদের 2 লক্ষতে দাঁড় করাতে হবে, কাজে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে।
1: এবং বেশ বড়সড় লক্ষ্যমাত্রা খানি, কারণ অনেকটা দূর যাওয়া আছে, যেভাবে আমাদের মানে প্রয়োজন, সাপ্লাই এবং ডিমান্ডের কথা যদি আমরা বলি, তাহলে সত্যি আমাদের তুলনায় অনেকটা পিছিয়ে আছি এখন।
0: মানুষের মধ্যে অনেক অন্ধবিশ্বাস রয়েছে, এবং সেই কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের যে চেষ্টা, আমাদের যতটা চাহিদা সেটা আমরা পূর্ণ করতে পারছি না। এমনকি অনেক শিক্ষিত মানুষের মধ্যেও অন্ধবিশ্বাস রয়েছে, এবং সেই কারণেই মৃত্যুর পর যে কর্নিয়াটা অন্য কোনো কাজে লাগবে না, মৃত্যু ব্যক্তির সঙ্গে আমরা ছাই হয়ে যাচ্ছে অথবা কভারে চলে যাচ্ছে, সেগুলো আমরা দান করছি না। কেন করছি না? আমাদের নিজেদের মধ্যে নেগলিজেন্সি রয়েছে এবং আমাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে সেই কারণে, এবং সেইগুলো ওভারকাম করার জন্যই আমাদের এই পক্ষকাল ধরে পালন।
1: ডাক্তারবাবু, এই যে এক্ষুনি বললেন যে অন্ধবিশ্বাস, এটা একটা খুব বড় জিনিস, কারণ আমরা দেখেছি যে যিনি মারা যাচ্ছেন তার প্রিয়জনেরা, মানুষটি আমাদের সকলের প্রিয় ছিল, তিনি মারা গেলেন, কারো বাবা, কারো মা, কারো কাকা, যেই হোক না কেন, কারো সন্তানও বটে, মারা যাওয়ার পরে কোনোভাবে মনে হয় না যে তার কোনো অঙ্গ বিকৃতি ঘটুক, এবং তাকে যথাসম্ভব চন্দন দিয়ে সাজিয়েই হোক বা যেভাবেই হোক তাকে আমরা শেষ বিদায় বা সৎকারের পথে আমরা নিয়ে যাই। নানানভাবে যে যে কোনো ধর্মাবলম্বী হন না কেন, চেষ্টা করেন যে মৃতদেহখানির একটা সুন্দরভাবে তাকে একটুখানি পরিপাটি করে পৌঁছানো, এবং ঠিক এই জায়গা থেকেই সমস্যাটা এসে যায়। অনেকেই ভাবেন যে চোখ যদি দান করা হয় তাহলে একেবারেই মুখবিকৃতি ঘটে যাবে, অঙ্গ বিকৃতি ঘটে যাবে, এই বিষয়খানি যদি একটু বুঝিয়ে বলেন।
0: এটা আদৌ ঠিক না, এই একটা এটা ভ্রান্ত বিশ্বাস ছাড়া কিছু নয়, কারণ যারা দান করেছেন তারা জানেন যে একেবারেই অঙ্গ বিকৃতি বা মুখাবয়বের কোনো বিকৃতি ঘটে না। চোখ দুটো এমনভাবে কালেকশন করা হয়, তারপরে পাতা দুটো বন্ধ করে দেওয়া হয়, মনে হবে যে চোখ দুটো বন্ধ রয়েছে, ঘুমিয়ে রয়েছে, এছাড়া অন্য কিছু বিকৃতি আমরা লক্ষ্য করি না এবং হওয়ার কোনো সম্ভাবনাই

0: বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা দান করছে না তাদের মধ্যে আগ্রহ অভাবের জন্য, তারা এতই শোকবিহল হয়ে পড়েন তখন সেই অবস্থাতে, সেটাই স্বাভাবিক যে এই তাদের যে প্রিয় ব্যক্তিটি চলে যাচ্ছেন তার কিছু কিছু অঙ্গ রেখে যাবে আর দান করে অন্যদের মধ্যে বেঁচে থাকার, বেঁচে থাকবেন তাদের প্রিয়জনটি, সেই ইচ্ছাটা তখন তাদের মধ্যে জেগে ওঠে না। তবে অবস্থার পরিবর্তন ঘটছে ইদানিং, আমরা দেখছি কিছু কিছু, আমরা চোখ কান খোলা রাখলে দেখতে পাবো যে কিছু কিছু ক্ষেত্রে বাবা মারাই ছোটো বাচ্চা মারা যাওয়ার পরে তার শিশুটির, একমাত্র প্রিয় শিশুটির কিছু কিছু অঙ্গ যেগুলো দান করা যাবে, অন্যের কাজে লাগবে, তার কিন্তু দান করার জন্য সচেষ্ট হচ্ছে।
1: কতজনের মধ্যে বেঁচে থাকবে সে, তাই না, তার বিভিন্ন অঙ্গের মধ্যে।
0: আমরা মানুষ মরণশীল, মারা যাবে একদিন না একদিন, মারা যেতেই হবে, কিন্তু তার কিছু কিছু অর্গান সারা জীবন আরো মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে, সেই ব্যাপারটা আমরা মাথায় রাখি না।
1: সেই
0: ভুলে যায় যে প্রত্যেকে মোরা পরের তোরে, সকলের তোরে সকলে আমরা, কবির কথা বলতে গেলে প্রত্যেকে মোরা পরের তোরে, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। আমরা যে সামাজিক একটা জীব এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের প্রিয়জনটির মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের সেই দায়িত্ব চলে যায় না, এবং বরং বেড়ে যায়। আমরা সেই প্রিয়জনের কিছু কিছু অঙ্গ নিয়ে আমরা আরও অনেক মানুষের অনেক কিছু তাদেরকে প্রাণ দিতে পারি, জীবনে জীবন মৃত অবস্থা থেকে তাদেরকে রেহাই দিতে পারি।
1: ভরা থাক স্মৃতি সুধায়, আমরা ভেবেই থাকি স্মৃতিতে তিনি থাকবেন, কিন্তু স্মৃতিতে তো সেই প্রিয়জন রয়েই গেলেন, তারই সঙ্গে যদি তার কোনো অঙ্গ, চোখের মতন কোনো অঙ্গ বা আরও শরীরের অন্য কোনো অঙ্গ নিয়ে যদি অন্য কেউ বেঁচে থাকে, তাহলে কিন্তু আমার সেই প্রিয়জনও রইলেন, মনে হবে তার শুধু স্মৃতি না, তার সত্তাও রইল।
0: অবশ্যই তিনি বেঁচে রইলেন আরও অন্তত দুজন মানুষের মধ্যে,
1: তাই তো,
0: একজন মানুষ তার দুটো কর্ণে দান করলে অন্তত দুজন মানুষের অন্তত দূরীকরণ করা যাবে, দুজনের মধ্যে তিনি বেঁচে থাকবেন, আরও অনেক দিন বেঁচে থাকবেন।
1: নিশ্চয়ই, আমরা একটু টেলিফোনে আসি, তারপরে আবারও না হয় বাকি কথায় আসা যাবে।

0: মরণোত্তর চক্ষুদান, নেত্রদান, তার প্রয়োজনীয়তা, এই সবটা নিয়েই আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিল চন্দ্র ঘাটা। কথা বলছি তার সঙ্গে আমি শর্মিষ্ঠা সরকার। আর এবারে কথা বলবো আমাদের টেলিফোনের বন্ধুর সঙ্গে, 0332107325 এই নম্বরে কে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি বীরভূমের দুর্গাপুর থেকে আমি
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, নয়নের সম্মুখীন নাই, নয়নের মাঝখানে তুমি নিয়েছো খাই। হ্যাঁ তো ডাক্তারবাবুর কাছে আমার একটা প্রশ্ন, যে চক্ষুদানের কোনো কি বয়স আছে, মানে ধরুন কোনো নির্দিষ্ট কোনো বয়সে কি চক্ষুদান করা যায় নাকি?
0: বেশ বেশ, বুঝতে পারা গেছে আপনার প্রশ্ন,
2: খুব ভালো প্রশ্ন। তবে এর উত্তর জানাই যে কোনো বয়স নেই, যে কোনো বয়সের যে কোনো মানুষ চোখদান করতে পারে, এমনকি শিশুর চোখও আমরা নিতে পারি সেই চোখ দিয়ে। শুধু শিশু কেন, যে কোনো বয়সের মানুষের অন্ধত্ব দূরীকরণ করা যেতে পারে, বয়সটা কোনো ব্যাপারই না।
0: ডাক্তারবাবু, এই প্রসঙ্গে যে অনেকের, মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে চোখে তো পাওয়ার এসেই যায়, চশমা পরতেই হয়, সুতরাং এমন কি কোনো বিষয় রয়েছে চোখে যদি হাই পাওয়ার থাকে, বেশ পাওয়ারফুল চশমা তাকে পরতে হয়, তাহলে আর তিনি চক্ষুদান করতে পারবেন না বা তার কর্নিয়াটি আর কাজ করবে না?
2: না, একেবারেই না। এই ধরনের ক্ষেত্রে কর্নিয়া তো ঠিক আছে, কর্নিয়া আমাদের দেখতে হবে যে কর্নিয়া নষ্ট হয়েছে কিনা। যে কর্নিয়া নষ্ট না হয় এই হাই পাওয়ারের জন্যই বলুন, বেশি পাওয়ারের চশমা পরার জন্য, তাতে করে কোনো অসুবিধা হয় না। আমরা কর্নিয়া তো ভালো, ভালো কর্নিয়া পাবো এবং সেই কর্নিয়া দিয়ে আবার অন্ধত্ব দূরীকরণ করতে
0: পারবো। সুতরাং চোখের দৃষ্টিশক্তির যে আমরা পাওয়ার যাকে বলি, চোখের পাওয়ার হওয়া, তার সঙ্গে কর্নিয়ার কোনো সম্পর্ক সেভাবে নেই এবং সুতরাং এটা প্রতিবন্ধকতায় একেবারেই আসছে না। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন। হ্যালো, না কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, খারাপ লাগছে। নমস্কার।
3: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
0: বলুন।
3: হ্যাঁ ডাক্তার, নমস্কার।
2: নমস্কার।
3: আপনি যে প্রথম বললেন যে

0: এই বললেন যে আমাদের পশ্চিম বাংলাতে 12,000 চোখ কর্নিয়ার প্রয়োজন আছে
1: বছরে বছরে।
0: হ্যাঁ, যে অবছরে আছে আমার, এবারে সেটা আমাদের 4,000 আমরা কালেক্ট করতে পারছি
1: এখন অবধি, গত বছর অবধি আমাদের 4,000 এর মতো আমরা কালেকশন করতে পেরেছি।
0: হ্যাঁ আচ্ছা,
1: বছরে
0: এটা কি মানে আমাদের যে সমস্ত এএনএম বা আশা কর্মীরা রয়েছে তাদের মাধ্যমে কি আমরা কি এই সচেতনতাটা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি না?
1: হ্যাঁ পারি, অবশ্যই পারি।
0: আর আরেকটা জিনিস হচ্ছে জন্মান্ধ ব্যক্তিদের চক্ষুদান করা যায় কিনা,
1: জন্মান্ধ ব্যক্তিরা দান করতে পারবে কিনা? হ্যালো, হ্যাঁ
2: হ্যাঁ উনি আর নেই।
1: জন্মান্ধ ব্যক্তিরা চক্ষুদান করতে পারে যদি তাদের কর্নিয়া দুটো ঠিক থাকে।
2: আচ্ছা,
1: জন্মান্ধ অনেক কারণ হতে পারে, রেটিনার জন্য অন্ধ হতে পারে, অপটিক নার্ভের প্রবলেমের জন্য অন্ধপথ, সেসব কারণ যদি হয় এবং কর্নিয়া দুটো ভালো আছে তাহলে কিন্তু সেই কর্নিয়া দুটো অন্যের কাজে লাগতে পারে।
2: আচ্ছা, এবারে তাহলে ডাক্তারবাবু জানতে চাইব যে কোন কোন ক্ষেত্রে কোনো মানুষ চক্ষুদানের জন্য যোগ্য, এলিজেবল, কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ বয়স বা তার কোনো রকম দুরারোগ্য ব্যাধি এই বিষয়গুলো, অথবা যদি বলেন এইভাবে যে এই এই রোগ থাকলে, এই এই সমস্যা থাকলে তিনি চক্ষুদান করতে পারবেন না?
1: পারবেন না। প্রথম কথা বলি, চক্ষুদান করতে সবাই পারবেন মাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। সেইগুলো হচ্ছে এই যে কিছু কিছু ইনফেকশন রয়েছে, যেমন ধরুন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি,
2: আচ্ছা,
1: সিফিলিস, এই ধরনের কিছু কিছু ইনফেকশন, এইডস, এইচআইভি 1 বা 2, তো এই কয়েকটা ইনফেকশন, কিছু কিছু ভাইরাল ডিজিজ রয়েছে, কুসফিল, যেগুলো খুব রেয়ার, আরো ভাইরাল, এগুলো যেগুলো বললাম বেশিরভাগই ভাইরাল, তো এগুলো আর কিছু কিছু
2: সেন্ট্রাল, অত্যন্ত আমাদের জন্য খুব কমন টিবি, যক্ষা,
1: টিবিতে না, টিবিতে অসুবিধা নেই,
2: বেশ,
1: টিবিতে অসুবিধা নেই, টিবিতে ওটা ইনফেকশাস রোগ বটে কিন্তু তাদের কাছে চোখের মধ্যে দিয়ে সেটা ট্রান্সমিটেড হয় না, সেটা নাকের মধ্যে দিয়ে বাতাসের মধ্যে দিয়ে যায়, কাজে টিবিটা কন্ট্রাইন্ডিকেশন না। সিফিলিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি 1 2, এই কটা রয়েছে, আর কিছু কিছু, আরও কিছু কিছু যেগুলো আমাদের দেশে খুব একটা হয় না, স্লো ভাইরাস ডিজিজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনকে অ্যাফেক্ট করে সেসব ক্ষেত্রে, তো এইগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। আর ধরুন একটা আনক্লেমড বডি, কজ যেখানে জানা যাচ্ছে না, হাসপাতালে কারণ যাচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমরা কর্নিয়া নেবো না। এছাড়া বাকি যে কোনো বাড়ির যে যারা মারা যাচ্ছে বা হাসপাতালে যারা মারা যাচ্ছে, তাদের বাড়ির লোকজন আছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের কজ একটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কর্নিয়া ডোনেশনে কোনো বাধা নেই।
2: বেশ, আর এই সময়টাই তো আমরা জানি অত্যন্ত ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে ক্যান্সার নামক রোগখানি, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়, ক্যান্সার যাদের হচ্ছে, ক্যান্সারের দরুন যার মৃত্যু হচ্ছে, তারও কি চোখ দান করা সম্ভব?
1: ক্যান্সার যদি চোখে ক্যান্সার হয় তাহলে কিন্তু সেটা দান করা যাবে না বা সেটা কাজেও লাগবে না, কিন্তু বডিতে বা ব্লাড ক্যান্সার সেক্ষেত্রেও আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু শরীরে অন্যান্য দূরবর্তী স্থানে, চোখ থেকে অনেক দূরে, যেমন পায়ে একটা ক্যান্সার হয়েছে হাতে, তো সেক্ষেত্রে এবং আর্লি ট্রিটমেন্ট হয়ে গেছে, তাতে সে তাদের ক্ষেত্রে কিন্তু কর্নিয়া ডোনেশনের কোনো বাধা নেই।
2: আচ্ছা,
1: আমরা নিতে পারি,
2: অর্থাৎ ব্লাড ক্যান্সার এবং চোখ,
1: চোখের ক্যান্সার, চোখ বা অ্যাডজাসেন্ট স্ট্রাকচারে যদি ক্যান্সার হয় সেগুলো আমরা,
2: মুখগহ্বরের ক্যান্সার যেমন অত্যন্ত বেশি এখন,
1: সেগুলো আমরা অ্যাভয়েড করি,
2: এগুলোতে একটু সমস্যা রয়েছে। এবং প্রি হিস্ট্রি ডাক্তারবাবুরা কি দেখে নেন যখন চোখের
1: ক্যান্সার? টিস্যু আমরা সেভাবে দেখা না, তবে টিস্যু ইভ্যালুয়েশন করা হয়, টিস্যু কন্ডিশন দেখা হয়, যেসব টিস্যু দেখা যাচ্ছে যে ভালো মানের সেগুলোই মানে আমাদের ভিশন রিহ্যাবিলিটেশনের জন্য ব্যবহার করা হয়, অপটিক্যাল পারপাসে ইউজ করা হয়।
2: বেশ, আমরা আবার একটু টেলিফোনে আসি, বাকি কথা তারপর। কে রয়েছেন আমাদের সঙ্গে? 0332107325 এই নম্বরে। নমস্কার। হ্যাঁ বলুন।
3: হ্যালো,
2: বলুন, আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন প্লিজ। বলুন বলুন।
3: হ্যাঁ, আপনি তো অনেক কিছু বললেন শুনলাম, কিন্তু এই এইটা দেওয়ার প্রক্রিয়াটা কিরকম বা কোথায় বলতে হবে, কিভাবে জানতে হবে, কিছু বলতে হবে কি না, বা বা মরে যাওয়ার কতক্ষণ পরে সে চক্ষুদানটা করতে হবে, কি করে কন্ট্যাক্ট করব?
2: বেশ, শুনতে থাকুন।
3: কি হয় বলুন, আমার উপদেশগুলো কি করে কার্যকরী হবে?
1: আপনার বাড়িটা কোথায়?
3: আমার দক্ষিণ বারাসত।
1: দক্ষিণ বারাসত, তার মানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো?
3: হ্যাঁ,
1: আমাদের এখন আপাতত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আই রিট্রিভাল সেন্টার, এনজিও রান বাই এনজিও, যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে ইআরসি আই রিটেবল সেন্টার রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও রয়েছে।

0: সেকেন্ড সাইড বলে একটা রয়েছে বারুইপুরে। তো এইরকম কাছাকাছি যেই সব সেন্টারগুলো রয়েছে, তো সেই সব সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মৃত্যুর ঠিক পরেই যোগাযোগ করতে পারেন। মৃত্যুর আগে যদি আপনারা চোখ দান করার জন্য অঙ্গীকার করতে চান, যুবদশা এই প্রসঙ্গে বলে নিয়ে,
1: হ্যাঁ এই বিষয়টা আসতামই আমরা, বলুন
0: যে মৃত্যুর পরে যেমন আমরা চোখ দান করছি, কিন্তু মৃত্যুর আগেও মানুষ তার ইচ্ছা যে আমি চোখ দান করবো সেই ইচ্ছাটা প্রকাশ করতে পারেন অঙ্গীকারের মাধ্যমে।
1: অর্থাৎ দুটোভাবে করা যেতে পারে, এক মৃত্যুর আগে কেউ নিজের জন্য সেই অঙ্গীকার করে যেতে পারেন, আর এক হচ্ছে তিনি যদি অঙ্গীকার নাও করে যান, তার মৃত্যুর পর তার নিকটজন যিনি রয়েছেন তিনি চাইলে দিতে পারেন। দুটোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আসব। শুরুতে কোনো ব্যক্তি জীবদ্দশায় যদি চান তার চক্ষু তিনি দান করে যাবেন মৃত্যুর পর, অঙ্গীকার করতে চান, তিনি কি করবেন?
0: হ্যাঁ সেটাই বলছিলাম যে কাছাকাছি যে আই রিটিবল সেন্টার অর্থাৎ চক্ষু সংগ্রহ কেন্দ্র রয়েছে, যেগুলো বেশিরভাগই স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত, কিন্তু গভর্নমেন্ট সরকার অনুমোদিত, তো তাদের মাধ্যমে এই এটা অঙ্গীকারটা করা যায়। আর কাছাকাছি যদি আই ব্যাঙ্ক, যে কোনো মেডিকেল কলেজে আই ব্যাঙ্ক এখন তৈরি করা হচ্ছে, কিছু অনেকগুলো মেডিকেল কলেজে তৈরি হয়েছে। আপনার সাউথ চব্বিশ পরগনাতে যেমন উনি ফোন করলেন, সাউথ চব্বিশ পরগনাতে ডায়মন্ড হারবার রয়েছে মেডিকেল কলেজ, ওখানে আই ব্যাঙ্ক তৈরি করা হয়েছে।
1: অর্থাৎ বাংলার যে কোনো জায়গায় মেডিকেল কলেজগুলিতে,
0: মেডিকেল কলেজে আই ব্যাঙ্ক যেখানে রয়েছে সেইগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে,
1: সেখানে সরাসরি যেতে
0: পারবে গিয়ে, অথবা কাছাকাছি যে আই রিটিবল সেন্টার রয়েছে, চক্ষু সংগ্রহ কেন্দ্র,
1: আচ্ছা এটা
0: যারা চক্ষু সংগ্রহ
1: কোথায় থাকে, মানে ব্লকে ব্লকে বা
0: ব্লক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, বিভিন্ন লেভেলে আছে, পেরিফেরাল লেভেলে রয়েছে
1: চক্ষু সংগ্রহ কেন্দ্র।
0: এখন অবধি আমাদের প্রায় 24টার মতো চক্ষু সংগ্রহ কেন্দ্র রয়েছে সারা পশ্চিমবঙ্গে।
1: ডাক্তারবাবু, এই চক্ষু সংগ্রহ কেন্দ্র আমার এলাকায় কোথায় আছে, আমার আশপাশে, সেটা জানার জন্য কোনো ওয়েবসাইট এরকম কিছু আছে কি, বা কোনো টোল ফ্রি কোনো নাম্বার, হেল্পলাইন নাম্বার?
0: আমাদের আপাতত হেল্পলাইন নেই, টোল ফ্রি নাম্বার কার্যকর নেই, আগে একটা চালু করা হয়েছিল 1054, তো সেটা আমি যখন অতুল বলল মেডিকেল আই ব্যাংকে ছিলাম তখন, কিন্তু সেটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যে কোনো কারণে। আর 1919 যেটা অল ইন্ডিয়া বেসিসে একটা টোল ফ্রি নাম্বার রয়েছে, অল ইন্ডিয়া বেসিসে এই ব্যাপারে তারা কিছু কিছু ইনফরমেশান পেতে পারে। তো আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে পেতে গেলে আমাদের যে কোনো ডিস্ট্রিক্টের সিএমওজি লেভেলে, সিএমওজি অফিস রয়েছে,
1: সিএমওজি
0: অফিস থেকে এটা জানা যাবে। ডেপুটি সিএমএস টু এনার জন্য এটা মানে ভারপ্রাপ্ত আর কি, তিনি এই ব্যাপারটা লুক আফটার করেন।
1: এবং যে কোনো সরকারি হাসপাতালের যদি চক্ষু বিভাগে গিয়েও খোঁজ খবর নেওয়া হয়, তারাও বলে দেবেন কোথায় যেতে হবে, তারা
0: আমাদের গাইড করতে পারবে।
1: বেশ, এবার পৌঁছানো গেল সেই চক্ষু সংগ্রহ কেন্দ্র কোথায় রয়েছে আমার এলাকার মধ্যে, সেখানে আমি পৌঁছলাম, এরপর আমি কি করব?
0: এরপর তারা একটা ফর্ম দেবে এবং আমাকে বলবে একটা আপনি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন, ফর্মটা ফিল আপ করতে বলা হবে, একটা কপি আপনাকে ওদের দিয়ে দিতে হবে, এবং আপনাকে ওই একটা ওটা কার্ড ইস্যু করবে, একটা আই কার্ডের মতো ছোট কার্ড ইস্যু করবে, যেটা ল্যামিনেটেড, সেটা আপনার পকেটে রাখতে পারেন অথবা বাড়িতে এমন জায়গায় রাখলেন বাড়ির লোককে বলে রাখতে হবে। এবার একটা প্রসঙ্গে বলে নিই যে আই অনেকেই প্লেজ করে, কিন্তু মৃত্যুর পরে তার প্রিয়জনদেরকে তো উদ্যোগ নিতে হবে, তার নাহলে কে চোখ, মৃত ব্যক্তি তো আর গিয়ে রোড করে আসতে পারবে না,
1: মৃত্যুর পরে 4 থেকে 6 ঘন্টা
0: সেই সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে, সেই দায়িত্বটা তো নিতে হবে তার আত্মীয় স্বজনকে, এবং আত্মীয় স্বজনকেই ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মোটিভেট করে রাখতে হবে, যিনি চোখটা দান করবেন বলে অঙ্গীকার করলেন তার ছেলে বা মেয়ে বা বাড়ির যারা রয়েছে তাদেরকে বলে রাখতে হবে, ভাই ভাই বোনদের, যে আমি মৃত্যুর পরে যাতে করে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় সে ব্যাপারটা, কার্ডটা রইল তা কার্ডটা নিয়ে তারা যোগাযোগ করবে কাছাকাছি যে আই ব্যাংকে তারা কার্ডটা ইস্যু করেছে সেই আই ব্যাংকেই করতে হবে, তার কোনো মানে যেখানে মারা গেছে কাছাকাছি যে কোনো কাছাকাছি যে আই রিট্রিভাল সেন্টার রয়েছে বা আই ব্যাংক রয়েছে তার সঙ্গে যোগাযোগ করলেই হবে। এবং একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, একটা আই ব্যাংক ধরুন আপনি করেছেন 24 পরগনাতে প্লেস কার্ডটা করেছেন, কিন্তু আর মারা গেছেন নদিয়া থেকে, তো নদিয়া থেকে কার্ডটা আপনার সঙ্গে ছিল, আপনার নদিয়াতে যারা রয়েছে শান্তিপুর মরমি রয়েছে ধরুন, তা ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা আপনার হেল্প করবে।
1: আচ্ছা, সুতরাং এই বিষয়টি জানা গেল যে আমি মৃত্যুর আগে, আমি জীবদ্দশায় যদি আমি আমার নিজের চোখ দান করে যেতে চাই সেক্ষেত্রে আমি কি কি করব। এবার অনেকেই সেটা করেন না, তিনি হয়তো কোনো অঙ্গীকারপত্র করে রেখে যাননি, তার কোনো কার্ড নেই, কিছু করে যাননি তিনি, তিনি মারা যাওয়ার পর তার সন্তানরা চাইছেন যে এবার আমরা চেষ্টা করি বাবা বা মায়ের যারই দেহ রাখার পরেই যে এবারে তার চক্ষু দান করা হবে, সেক্ষেত্রে তার পরিজনেরা কি করবেন?
0: এটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা একটা ভালো অনেকেরই কোয়েরি থাকতে পারে যে বাবা তো করে যায়নি, বাবা মা তো প্লেজ করে যায়নি, অথচ আমরা মৃত্যুর পরে

0: আর চোখটা দান করতে চাইছি, তাহলে কি হবে? প্লেজ করা থাক বা না থাক তাতে কিন্তু কিছু আসে যায় না। আমি যদি বাবা মায়ের চোখটা দান করতে চাই, প্লেজ করাটা কোনো ব্যাপার না। প্লেজ করাটার উদ্দেশ্য হচ্ছে যিনি দান করে গেছেন তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, তিনি জানলেন যে আমি দান করলাম এবং তার বাড়ির লোককে বলে গেলেন, তাদের বাড়ির লোককে ওটা ওয়াকিবল করেন, এটা একটা সচেতনতার একটা উপায় বলা যেতে পারে,
1: বলা যায় দু পদক্ষেপ
0: তাদেরকে সচেতন করে গেলেন ছেলে মেয়েদেরকে, সেটা সেই হিসাবে ওটা ঠিক আছে। আর আমরা দেখেছি যে আমরা যারা প্লেজ করে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই চোখগুলো আমরা পাই না, তাদের ছেলেমেয়েরা ঠিক সময় মতো খবর দেয় না, এটা এটা দুঃখজনক ঘটনা। আবার উল্টো দিকে অনেক ছেলেমেয়ে আছে যারা মৃত্যুর পরে তারা আত্মীয় বাবা মায়ের চোখ দুটো দান করতে চাইছেন অথচ তাদের প্লেজ করা নেই, এবং এটার সংখ্যাটাই বেশি, প্রায় 99% এরকম ঘটনা ঘটে। প্লেজ করা নেই অথচ তাদের ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা উদ্যোগ নিয়ে চোখটা দান করছে।
1: এই উদ্যোগটা কি নেওয়া হবে?
0: উদ্যোগটা ওই যে আমার কাছাকাছি সেন্টারের সঙ্গে যোগাযোগ করবো টাইমলি মৃত্যুর ঠিক পরেই, এবং যারা আর একটু ওয়েল কনসাস তারা কিন্তু আগে থেকে এরকম আর আমার ঘটেছে। আমি যে এনআরসি ছিলাম অতুল বল্লভ আই ব্যাংকে, ডায়মন্ড হারবার থেকে আমাকে ফোন করেছে যে আমার বাবা মৃত্যু মানে মৃত্যুশয্যায়, ডাক্তারে বলে দিয়েছেন ওনাকে আর বাঁচানো যাবে না, মারা যাবেন, হয়তো দু একদিনের মধ্যেই মারা যাবেন, মানে মৃত্যুর আগে থেকেই তিনি যোগাযোগ করছেন, মানে এত তারা কনসাস আমার চোখ দুটো দান করতে চাই বাবার, তাহলে কী করবো? এবং বডিটাও ডোনেট করা, হ্যাঁ এই প্রসঙ্গে বলি যে বডিটাও ডোনেট করা থাকে অনেকে, তা তাদের ক্ষেত্রে বডি ডোনেট করা ছিল। আমি তখন তাদেরকে বললাম বডি যখন এনআরএসে ডোনেট করা আছি আপনারা একটা কাজ করুন, ব্যাপারটা তাড়াতাড়ি হবে, আপনারা যদি সঙ্গে সঙ্গে বডিটাকে নিয়ে চলে আসেন এনআরএসে, এনআরএসে অ্যানাটমি বিল্ডিংয়ে বডিটার নামার সময় বা ওই ঢোকানোর আগে আমরা চোখ দুটো তুলে নেব। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম এবং চোখ দুটো আমরা কালেকশন করেছিলাম, তারপর মর্গে বডিটা গেছিলো, এরকম করা যায়।
1: বেশ,
0: আগে থেকেও জানানো যায় যে মৃত্যুর পরে আমরা জানাবো, একটু আগে থেকে একটু জানিয়ে রাখলো, আবার টিম টিম রেডি থাকে
1: মৃত্যু পথযাত্রী হলে বোঝা যায়,
0: যদি একদম যেখানে বোঝা যাচ্ছে যে এরাকে আর বাঁচানো
1: যাবে না, কিন্তু সাডেন ডেথ হলে তো সেটা সম্ভব না,
0: সেক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে।
1: এবং তখন শুধু তাদেরকে জানিয়ে দিলেই হবে, তাই তো? টেলিফোন করে বা কিছু,
0: এই তো আবার টেলিফোন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তারা আসবে, 4 থেকে 6 ঘন্টা টাইমটা জানাতে হবে, এবং তখন তাদেরকে বলে দেওয়া হবে যে আপনি দুটো জিনিস রেডি থাকবেন, একটা যে ডেথ সার্টিফিকেট,
1: আচ্ছা
0: আপনার ডাক্তার যার আন্ডারে ভর্তি ছিল মারা গেছে, সে হাসপাতালে হোক নার্সিংহোমে হোক বা বাড়িতেই হোক, একটা ডেথ সার্টিফিকেট রেডি রাখতে হবে, কারণ কজ অফ ডেথটা আমাদের দরকার, এটা তাকে বলা হবে রেডি রাখুন। আর আপনারা কনসেন্ট দেওয়ার জন্য আমরা দুটো ফর্ম নিয়ে যাব, সেটা ফিল আপ করার জন্য কারা ফিল আপ করবেন, মানে নিয়ার ঘনিষ্ঠ আত্মীয় তারাই ফিল আপ করতে পারবেন, নিকট আত্মীয়, তো সেই দুটো, এই দুটো জিনিস দরকার। আর আপনাদের আধার কার্ডের একটা জেরক্স করে রাখবেন,
1: যিনি মারা গেছেন তার,
0: যিনি মারা গেছেন তার, আর বলা হয় আরো কিছু বলা হয় যে বডিটাকে এমন জায়গায় রাখুন ঘরের মধ্যে আলো থাকলে সেটা সুইচ অফ করে রাখুন, ফ্যানটা চললে ফ্যানটা অফ করে রাখুন, ঘরটাকে অন্ধকার থাকবে, আলো বাতাস যাতে না হয় এবং মানে ড্রাই না হয়ে যায়, আসল কথাটা হচ্ছে চোখ দুটো যাতে ড্রাই না হয়ে যায়, যতক্ষণ না ওটা কালেকশন করা হচ্ছে ততক্ষণ যাতে শুকিয়ে না যায়, তাই জন্য এমন কি বলা হয় যে চোখ দুটো পাতা যদি খোলা, অনেকে মানে পাতা খোলা অবস্থায় মারা যান, সেগুলো পাতাগুলো বন্ধ করে পাতা দুটোর উপরে একটা ভিজে কাপড়ের টুকরো বা তুলোর টুকরো বা যদি বরফ থাকে বাড়িতে একটা বরফের টুকরো চোখের পাতায় দিয়ে রাখতে, তাহলে ভিজে রাখার জন্য এটা করে রাখুন যতক্ষণ না আমাদের টিম যাচ্ছে।
1: আচ্ছা,
0: এবার যেখানে ফোন করেছে সে আই ব্যাংকই হোক আই রিটেবল সেন্টার হোক, তারা ততক্ষণে টিম রেডি করে যন্ত্রপাতি রেডি করে তারা রওনা দেবেন, গিয়ে ওই সময়ের মধ্যে গিয়ে তারা কালেকশন করবে,
1: তারা ওখান থেকেই ওই বাড়ি থেকেই তারা
0: বাড়ি থেকেই কালেকশন করবে, বাড়ি থেকে হোক বা হাসপাতাল থেকে হোক, যেখানে মারা যাবে,
1: যেখানে মারা যাবে,
0: যেখানে মারা যাবে, অনেকে মারা গেছে বা বাড়ির কাছেই মারা গেছে, বাড়িতে নিয়ে গেছেন, হ্যাঁ সে তারপরেও কালেকশন করবে, তাদের সময়টা বেশি লাগবে, ডিলে হয়ে যাবে, সময়টা বেশি, ওই জন্য যেখানে মারা যাচ্ছে সেখান থেকে আমরা কালেকশন করি।
1: বেশ ডাক্তারবাবু,
0: এখানে একটা হসপিটাল কর্নিয়া রিট্রিভাল প্রোগ্রাম বলে একটা টার্ম এসছে, HCRP, হসপিটাল কর্নিয়া রিট্রিভাল প্রোগ্রাম, যারা হাসপাতালে মারা যাচ্ছে হাসপাতালেই যাতে করে সেটা কালেকশন করা হয়, আমরা রেকর্ড গুলো দেখে নিতে পারছি, কোন ডিকি যে মারা গেছে সার্টিফিকেট তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি,
1: সবটাই ইন হাউস হয়ে যাচ্ছে, এবং সেই জন্য
0: এটা যত তাড়াতাড়ি সম্ভব কালেকশন করতে হবে, এবং যত তাড়াতাড়ি কালেকশন করার জন্য একটা ডিলের একটা কারণ হচ্ছে যে ডেথ সার্টিফিকেট, আমরা জানি ডেথ সার্টিফিকেট সাধারণত 3-4 ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় না,
1: তাই তো,
0: তাই তো, সাধারণ ভাবে সবাই জানে বা এটাই কাস্টম, এটাই কনভেনশনালি এটা চলে আসছে, তার জন্য আমাদের

0: রাজ্য সরকার আমাদের এটা একটা উদ্যোগ নিয়েছে, অন্যান্য সব স্টেটে এখন হয়নি, কিন্তু এটা একটা ঘটনা যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা একটা অর্ডারই ইস্যু করেছে, যারা বলবে যে আমরা আমাদের বাবা মায়ের যে মারা গেছেন তার কর্ণেটা দান করব, তাদের ক্ষেত্রে এক ঘন্টার মধ্যে, ব্রেন ডেথের এক ঘন্টার মধ্যে তারা ডেথ সার্টিফিকেট ডাক্তার ইস্যু করতে পারবেন। তাহলে এক ঘন্টার মধ্যে ইস্যু করলে আমরা 3 ঘন্টা 2 ঘন্টা টাইম অনেকটা আগে পেয়ে যাচ্ছি,
1: রয়ে গেল হাতে সময়।
0: সেটা আমার অনেকেই জানে না, সেটা আমাদের জানানোর জন্য আমার চেষ্টা চলছে। ওই এনজিওরা যারা আই রিটিভাল সেন্টার বা যারা আই ব্যাঙ্ক রয়েছে তাদের তরফ থেকে আমার ডাক্তারবাবুদের ওয়াকিবহল করা হচ্ছে, অনেক যারা আই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নয় এরকম অনেক ডাক্তারবাবু এটা জানেন না যে এক ঘন্টা পরেই ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায়, এইসব ক্ষেত্রে এটা স্পেশাল ক্ষেত্র।
1: বেশ ডাক্তারবাবু, চোখ তো সংগ্রহ করে নেওয়া গেল এবং তারপরে যার দেহ থেকে নেওয়া হলো তার তো দাহ কার্য হয়ে যায়, এই চোখটা এরপর যারা এলেন সংগ্রহ করতে নিয়ে তারা আই ব্যাংকে রাখবেন, পরবর্তীতে ওই চোখখানি কার কাছে তার কর্নিয়াটার ব্যবহার হলো সেটা কি এবারের পরিজনেরা জানতে পারে?
0: না না, একেবারেই না, এটা পুরোপুরি একদম গোপন রাখা হয়, অনেক কারণে এটা গোপন রাখা হয়, পরে পরে বাজে কনসিকোয়েন্স কিছু কিছু হতে পারে, তারা এরকম হতে পারে যে আমার বাবা বা মায়ের চোখটা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন, কেউ কিছু একটা করতে পারে। তো আবার উল্টোটা হয়, তারা
1: ভালোবেসেই মাঝে মাঝে তার কাছে চলে যাওয়া।
0: আমরা আমরা প্রোগ্রামে এই যে ফর্টনাইটের মধ্যে কিছু প্রোগ্রাম করা হয় যারা চোখ দান করে যেসব এলাকা, ধরুন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আই ব্যাংকে বা অতুল বল্লভ ব্যাংক এনআরএসে, এরকম বিভিন্ন জায়গাতে আছে কি যারা ডোনেট করছে, তাদের ফ্যামিলিকে ডাকা হয়, সার্টিফিকেট দেওয়া হয়, একটা শংসাপত্র দেওয়া হয় তাদের কথা, এবং সেক্ষেত্রে কিছু কিছু রোগীকে যারা চোখ পেয়েছে সেগুলোকেও রাখা হয়, কিন্তু সেটা কার চোখ কাকে দেওয়া হয়েছে সেটা জানানো হবে না।
1: আচ্ছা,
0: তারা সেটাতে অন্তত খুশি হচ্ছেন যে তাদের প্রিয়জনের চোখ দিয়ে এরকম কিছু মানুষ দেখতে পাচ্ছেন, এটা একটা বিরাট স্যাটিসফ্যাকশন,
1: অনেক বড় পাওনা যে বেঁচে আছেন আমার বাবা মামা, অন্তত তার দৃষ্টি, হ্যাঁ চোখের আলোটুকু তো
0: ভালো মানের কর্নিয়া যদি হয় দুজন বা তিনজন চারজনের ক্ষেত্রেও দেখা যাবে একটা চোখের কর্নিয়া দিয়ে এমনকি দুজন ব্যক্তিরও মানে ব্লাইন্ডনেস দূরীকরণ করা যায়।
1: বাহ,
0: লেয়ার বাই লেয়ার কেটে,
1: বাহ বাহ,
0: এখন এত অ্যাডভান্সড হয়ে গেছে। আগে যেমন ছিল একটা চোখ দিয়ে একটাই কর্নিয়া দিয়ে একজনই দূরীকরণ করা হবে, এখন কিন্তু অবস্থা পাল্টে গেছে, এখন মানে এক লেয়ার বাই লেয়ার, আমাদের ধরুন চোখের সামনের পোর্শনটা কারো ড্যামেজ হয়েছে তার জন্য সে অন্ধ হয়ে গেছে, তো ওই যে কর্নিয়াটা কালেকশন করছি তার সামনের পোর্শনটা দিয়ে ওর সামনের পোর্শনটা দিলাম, আবার পিছন দিকটা খারাপ হয়ে যাওয়ার জন্য একজন অন্ধ হয়েছে, তার এই যে চোখটার পিছনের দিকটা ছিল
1: যতটুকু প্রয়োজন
0: ততটুকু দিয়ে, মানে একটা চোখ দিয়ে আমরা দুজন মানুষেরও অন্ধত্ব দূরীকরণ করতে পারি, তার মানে একজন মানুষ দুটো চোখ চারজন অবধি দিতে পারবে,
1: ঠিক
0: চারজন মানুষকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারবে চারজনে। এই যে এই বছর যে আমাদের বিশ্ব আই ডোনেশন ডে পালন করা হলো 10th June, সারা ভারত, এটা ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে তার স্লোগানটাই ছিল এবারে ডোনেট আইজ গিফট সাইট ট্রান্সফর্ম লাইফস, এবারে থিম ছিল তো চোখ দান করুন, আলো দান করুন এবং তার মধ্যে তার জীবন ধারাটা পাল্টে দিন,
1: বদলে দিন জীবন। সত্যি তো তাই, দৃষ্টি তো আলোই তো, আমরা তো এটা বুঝি সে আলো শিক্ষার আলোই হোক অথবা সে আলো চোখের আলোই হোক জীবন বদলে যায়। সুতরাং যদি আমার
0: জীবন মৃত অবস্থাতে কাটাতে হচ্ছে,
1: তাই তো
0: বললাম আমি আগেই বলেছি যে ভিক্ষা বৃত্তি ছাড়া কোনো উপায় নেই, এমন আছে দেখেছি আমরা ট্রেনে বাসে যখন যাই ভিক্ষা করে খাচ্ছে, তাকে অন্যের দয়ার উপর নির্ভর করছে, কিন্তু সেটা যদি তার যদি চোখটা আমরা অন্যের চোখ দিয়ে যদি তার অন্ধত্বটা একটা চোখে আমরা চেষ্টা করি, দুজনে যদি দুটো চোখে একজনের দুটো চোখে যদি হয় তাহলে আমরা চেষ্টা করি একটা চোখে অন্তত তাকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, মানে একজনকেই একজনের দুটো চোখে একজন মানুষের দুটো চোখ না দিয়ে একটা চোখ তাকে দেওয়া হলো, আবার অন্য একটা পেশেন্ট আরেকজনকে আরেকটা চোখ দেওয়া হলো, তাহলে দুজন মানুষের অন্ধত্ব দূরীকরণ করা হলো। তো এইরকমভাবে তাদের সেই জীবনমৃত অবস্থাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা এইভাবে হেল্প করতে পারি।
1: ডাক্তারবাবু, এই প্রসঙ্গে আরও অন্য কথায় আসি, তার আগে একটু টেলিফোনে চলে আসি। 0332107325 এই নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন, মরণোত্তর চক্ষুদান এই সম্পর্কিত আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিল চন্দ্র ঘাটা, কে রয়েছেন টেলিফোনে, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার বলুন।
2: আমার একটাই বক্তব্য, আমি সবসময় রেডিওতে ভলিউমটাকে বন্ধ করে দিই।
1: বলুন।
2: আমার একটাই গল্প, আমি অনেক দিন ধরে ট্রাই করছি, আমার একটা সামান্য মুদিখানার দোকান, আমি উত্তরপাড়ার বাসিন্দা পার্থ ঘোষ, আমার একটাই আবেদন যে স্যারকে একটুখানি আবেদন

0: করছি যে এইটা যদি যেরকম আমরা অ্যাড দিই, এই অ্যাডটার মারফতে যদি এরকম সবসময় তো সবকিছু কখন কোথায় কখন কে মারা যাবে সেই জায়গায় তো আমরা তখন আমরা ওই মাথার মধ্যে ঘামাতে পারি না, বুঝতে পারলেন?
1: না বোঝা গেল না কার কথা বলছেন।
0: আমি যে একটা আই দান করবো, মানে আমার মা মারা গেলেন এই চারেতে, চব্বিশ চারে মারা গেলেন, আমি যে চেষ্টা করছি কিন্তু ওই সময় মাইন্ডটা তো কেউ কাজ করে না। এবার এইটা যদি যেরকম আমরা এই সিগারেট বলুন, বিড়ি বলুন, বা এই কোন মিষ্টি বা কোনো কিছু অ্যাড দেয়, অ্যাড অ্যাড অ্যাড বলতে গেলে ওই রকম অ্যাড যে এই নাম্বারে ফোন করলেই আপনারা পাবেন, যোগাযোগ পাবেন।
1: আচ্ছা, সেই হেল্পলাইন নাম্বার একটা চাইছেন?
0: হ্যাঁ
1: ঠিক ঠিক ঠিক, এই বিষয়ে একটু আগেও কথা।
0: আমি একটা সামান্য মুদিখানার দোকান বলে বলছি না, আমি চাইছি যে এরকম অ্যাড করলে কাগজের একটা অ্যাড দেবেন যে এই জায়গায় একটা বিজ্ঞাপন যাচ্ছে চোখের জন্য, তাহলে কি হবে টোটাল জিনিসটা সমস্যার সমাধান হবে। সেই সময় কারোরই তো মাথার মধ্যে থাকে না যে
1: যোগাযোগ করবো। ঠিক, অনেক ধন্যবাদ পার্থবাবু, ভারী সুন্দর কথা বলেছেন। একটু আগেই যদিও এই নিয়ে একটু স্বল্প পরিসরে আলোচনা হলো, যে ডাক্তারবাবু সত্যি এই বিষয়টা নিয়ে কি আপনারা কিছু ভাবছেন বা সরকার কিছু ভাবছে, যে কোনো একটি হেল্পলাইন নম্বর এমন কোনো কিছু একটি বা কোনো ওয়েবসাইট যেখানে একটা ক্লিক করলেই বা যেখানে একটা ফোন করলেই অন্তত সেই মুহূর্তেই আমি জানতে পেরে যাব আমার নিকটবর্তী কোথায় কি রয়েছে? কারণ হঠাৎ করে বাড়ির কেউ একজন মারা গেলে তক্ষুনি মাথা ঠান্ডা রেখে আই ডোনেশন সেন্টার খুঁজে বেরোনো এবং তারপর পৌঁছনো, ওই তিন চার ঘন্টা তো তার মধ্যে চলে যাবে।
2: এটা খুব ভালো প্রশ্ন। এটা আমি তো বলেছিলাম যে আগেই একটা আমরা হেল্পলাইন আমাদের ছিল, সেটা এখন অ্যাক্টিভ নয়। তবে আমাদেরকে একটু কনসাস থাকতে হবে যে আমাদের আশেপাশে যে রিট্রিভাল সেন্টারগুলো রয়েছে, অন্তত
1: চক্ষুদান কেন্দ্র যেগুলো,
2: সেগুলোর সঙ্গে একটু খোঁজ খবর রাখা। জাস্ট তাদেরকে খবরটা দিলেই, তাদের ফোন নাম্বারটা নিয়ে রাখা, তাদেরকে ফোন করলেই তারা কিন্তু চলে আসবে।
1: মানে এখনো পর্যন্ত এই উদ্যোগটা ব্যক্তি নির্ভরই হয়ে রইল, যে আমাকেই কিন্তু একটু উদ্যোগ নিয়ে খোঁজ নিয়ে জেনে রাখতে হবে যে।
2: এবং এ ব্যাপারে আমাদের অন্তত স্বাস্থ্য, আমাদের রাজ্য সরকারের তরফে একজন অন্তত, যেমন আমি ছিলাম এক সময় যে স্টেট এক্সপার্ট হিসাবে, তার নাম্বারটা অন্তত সবার কাছে থাক, যাতে করে তার কাছে অন্তত ফোনটা গেলে তিনি বলে দিতে পারবেন যে আপনার কাছাকাছি কি আছে, তাকে যোগাযোগ করে দেবেন।
1: সেই পার্থবাবুর বক্তব্য সেটাই, যে এমন কোন নাম্বার যেটা হয়তো কোনো একবার খবরের কাগজে একটা বিজ্ঞাপন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হলো, এরকম কোনোভাবে অন্তত যাতে পৌঁছে দেওয়া, খবরের কাগজেই সব ম্যাক্সিমাম বিজ্ঞাপন যায় অথবা বৈদ্যুতিন বা রেডিওতেও আমরা বলে থাকি এত নম্বরে যোগাযোগ করুন, সুতরাং এরকম কোন একটি
2: নাম্বার রাখা হলো যেটাতে তারা যোগাযোগ।
1: এটা কিন্তু সত্যি
2: ভালো উনি বলেছেন, এবং এটা যাতে করে সেই ব্যাপারটা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো যাতে করে এটা করা যায়।
1: কারণ এত কিছুর ক্ষেত্রেই তো হেল্পলাইন নম্বর রয়েছে, ওয়েবসাইট সব কিছুর রয়েছে, সুতরাং এত ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যদি অন্তত একটি হেল্পলাইনের নম্বর এবং কয়েকবার সংবাদপত্রে বা রেডিওতে টিভিতে কয়েকটি বিজ্ঞাপন দিলেই কিন্তু বহু মানুষ জেনে যাবেন এবং একজনের থেকে দশজন জানবেন সেই নম্বর।
2: তবে উত্তরপাড়ার ব্যাপারে বলি যে উত্তরপাড়ার কাছাকাছি কিন্তু অনেকগুলো আই রিট্রিভাল সেন্টার রয়েছে, বিশেষ করে শ্রীরামপুর রয়েছে, হাওড়াতে রয়েছে সংঘ, আবার নতুন হলো স্বদেশ আই ফাউন্ডেশন, এগুলো কাছাকাছি ওদিকে বালি আশেপাশে অনেকগুলো আই রিট্রিভাল সেন্টার রয়েছে। ওনারা একটু যদি খেয়াল রাখতেন তাহলে কিন্তু এই ভুলটা হতো না, একজন যে কোনো একজনকে খবর দিলে তারা চলে আসতো।
1: সেই আসলে ওটাই, যে সচেতনতাটা আমাদের একটু আগে থেকে। আসলে আরও একটি বিষয় রয়েছে যে মৃত্যু নামক বিষয়টিকে আমরা অত্যন্ত ভয় করি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন তো বলতে পারি না মরণরে তো হুমাম শ্যাম সমান, সুতরাং তাকে যেহেতু শ্যাম গানে জ্ঞানে আমরা ভাবতে পারি না, তাই আমার প্রিয়জনের মৃত্যু ঘটবে এবং তারপরে আমি কি কি করব, এইগুলো সত্যিই মনে আনতে ইচ্ছে করে না যে উনি মারা যাবেন তারপরে এইগুলো আমায় করতে হবে বলে আগে থেকে করে রাখা, মনে হয় না না আমার প্রিয়জন তো থাকবেন, যাবেন না। তো এই অনেকগুলো ওই হয় না যে
2: আমাদের মাথায় রাখতে হয়, এগুলো মাথায় রাখতে হয় যে কিছু তো একটা, যা কিছু একটা ঘটে যাওয়ার জন্য আমাদের তৈরি
1: প্রস্তুতি
2: প্রস্তুতি রাখা
1: একটু প্রস্তুত,
2: তখন আমরা কি করতে পারি। আমাদের অন্যান্য আমাদের যেসব অঙ্গগুলো দান করলে অন্যের কাজে লাগবে একটা মানুষের, তো সেইগুলো আমরা কীভাবে করতে পারি আমাদের একটু আগে থেকে, যার জন্য আজকাল অনেকে কিন্তু

0: এগুলোর খবর নিচ্ছে আগে থেকে, বডি, ওই যে বললাম প্রেজিং এর ব্যাপারটা, বডি ডোনেট করা বলুন, চোখ দান, এগুলো করে রাখে কিন্তু অনেক।
1: নিশ্চয়ই ডাক্তারবাবু, এবারে এই প্রসঙ্গে আসবো, যিনি দান করতে চাইছেন তিনি আগে থেকে দান করলেন, যিনি করে যাননি তার পরিবারও কিভাবে করবেন আপনি জানালেন, যাদের সত্যিই প্রয়োজন, যাদের অন্ধত্ব রয়েছে, যা দৃষ্টিশক্তি নেই, একটা প্রথমেই জানতে চাইব, যাদের তুলনামূলকভাবে খানিক অর্থ রয়েছে, চোখ বা কর্নিয়া সেটা কি আই ব্যাংক থেকে কেনা সম্ভব?
0: না, সরকারি আই ব্যাংক থেকে কোনোদিনই সেটা সম্ভব নয়, এখানে লেনদেনের ব্যাপারটা নেই, এখানে একেবারেই নেই। তবে বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা কিছু ফিজের বিনিময়ে তারা অপারেশন করে চক্ষু দানের, কিন্তু তারা চোখটা এইভাবে কালেকশন করতে পারবে না। চোখ দ্বারা দান করছেন, নেত্র দান করছেন, তারা কিন্তু একদম পুরোপুরি পয়সার কোনো ব্যাপারই নেই এখানে, শুধু প্রসেসিং করে তারা চোখটা কালেকশন করলেন, প্রসেসিং করার জন্য, প্রসেসিং করার জন্য একটা ফিজ, একটা খরচ আছে, সেই খরচটা করে তারা ভালো কর্নিয়াটাকে, যারা প্রাইভেট, তারা আই ব্যাংক নেই, তারা অথচ অপারেশন করতে চাইছে, তারা অনলাইনে তাদের কাছ থেকে কিনতে পারে, সেটা কিন্তু আলাদা জিনিস। আর যারা আমাদের সরকারি লেভেল থেকে, যাদের অপারেশন
1: আই ব্যাংক থেকে যিনি চাইবেন,
0: দান করাটাও যেমন ওখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আবার অপারেশনটাও কিন্তু ফ্রি অফ কস্ট।
1: বেশ, এবারে আসি তাহলে পরবর্তী প্রসঙ্গে, যে যার বাড়ির কারুর বা যার নিজেরই দৃষ্টিশক্তি চলে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছেন সম্পূর্ণরূপে, তিনি চাইছেন যে আমার চোখের অপারেশন হোক, তিনি কোথায় গিয়ে আবেদন করবেন, কিভাবে করবেন, যাতে করে আই ব্যাংক থেকে তাকে যোগাযোগ করা হয় যে আপনার জন্য কর্নিয়া অ্যাভেলেবল? এবং এটাই বা কারা করেন যে কাকে কাকে দেওয়া হবে, দুটি চোখ পাওয়া গেল, সেখান থেকে দৃষ্টি আমরা কাদের কাদেরকে দিতে পারবো, এই বিষয়টা যদি একটু?
0: হ্যাঁ, এটা তো খুবই ভালো প্রশ্ন, এবং এটার জন্য উত্তর একটাই, যে চিকিৎসার জন্য তিনি যেখানে যাচ্ছেন তারাই রেফার করবে, যেখানে আই ব্যাংক রয়েছে, আই ব্যাংক ফেসিলিটি রয়েছে, অপারেশনের ফেসিলিটি রয়েছে সেখানে। ধরুন একটা পেরিফেরাল লেভেলে হসপিটাল, সরকারি হাসপাতাল হতে পারে সেটা, সেখানে তারা এরকম পেশেন্ট পেলো, পাওয়ার পরে তারা কী করবে, তাদের কাজ হবে সেই পেশেন্টটাকে রেফার করা, এমন একটা আই ব্যাংক, এমন একটা মেডিকেল কলেজে যেখানে আই ব্যাংক রয়েছে। সেই জন্যই এখন চলছে যে প্রতিটা মেডিকেল কলেজে আই ব্যাংক, আই ট্রান্সপ্লান্টেশনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যাতে করে মেডিকেল কলেজ লেভেলগুলোতে অন্তত যেন অপারেশনটা হয়। এবং যেখানে আই ব্যাংক রয়েছে তারা কি করবে, না এই ধরনের পেশেন্ট পেলে তারা একটা লিস্ট তৈরি করবে, ওয়েটিং লিস্ট, পেশেন্টস লিস্ট, প্রায়োরিটি বেসিসে তারা তাদেরকে, তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের নাম টাম নথিভুক্ত করে রইল, পরীক্ষা নিরীক্ষা যা যা করার তারা করে রাখবে, লিস্ট করা থাকবে, তাদের একটা ওয়েটিং লিস্ট থাকবে, এবং তারপরে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের ফোন নাম্বার থাকবে, চোখ এলো, কর্নে এলো, প্রায়োরিটি বেসিসে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, যে আপনারা চলে আসুন, চলে এসে ভর্তি হন, আপনাদের চোখ অপারেশন হবে, এভাবে করা হয়। আর কিছু কিছু আছে ইমার্জেন্সি বেসিস, যেগুলো চোখ ফেটে গেছে, চোখে ইনফেকশন হয়েছে, মানে ফেটে যাওয়ার উপক্রম, সেগুলো ইমার্জেন্সি বেসিসে অপারেশন করতে হয়, সেগুলো এমনকি অপেক্ষাকৃত কম মানের কর্নিয়া দিয়েও আমরা করতে পারি। এবং যেখানে আই ব্যাংক রয়েছে যেসব মেডিকেল কলেজে, তাদের ক্ষেত্রে কিছু কর্নিয়া স্টকে থাকছে, তারা এই ধরনের পেশেন্ট কিন্তু দিনেন তারা যত তাড়াতাড়ি সম্ভব বডি ফিটনেসটা থাকলেই অপারেশন করে দিতে পারবে।
1: অর্থাৎ ইমার্জেন্সি
0: সেক্ষেত্রে আই লিস্টের দরকার হচ্ছে না, ওয়েটিং লিস্টের দরকার হচ্ছে না, ওয়েটিং লিস্টটা তাদেরই দরকার হচ্ছে যেগুলো প্ল্যান্ড সার্জারি করা হবে। যেমন ধরুন আমাদের সিজারিয়ান সেকশন দুরকম হয়, ইমার্জেন্সি সেকশন হয়, আর প্ল্যান্ড প্ল্যান্ড ইলুসিয়াস, আগে থেকে বলে দাও অমুক দিনে তোমার করতে হবে, সেগুলোতে হ্যাজার্ডস কম, আগে থেকে প্ল্যান করে করা হলো। তো সেই ধরনের পেশেন্ট যারা, তাদের নাম নথিভুক্ত করা থাকবে, ডেকে না হবে, ডেকে নেবে। আমি আড়াওতে যখন ছিলাম ওখান থেকে বাইপোস্টে চিঠি পাঠানো হতো, তখন এখন বাইপোস্ট ব্যাপার না, অনেক দেরি হয়ে যাবে, এমনকি অনলাইনে আমরা যোগাযোগ করে তাদেরকে ডেকে নিই।
1: বেশ, টেলিফোনে আসা যাক আবারও, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
2: পুরুলিয়া জেলাতে কোথায় করব?
1: পুরুলিয়া জেলাতে কোথায় করবেন জিজ্ঞেস করছেন?
0: পুরুলিয়া জেলাতে আপনি এই মুহূর্তে মেডিকেল কলেজে আই ব্যাংক এখনো পুরোপুরি পরিপূর্ণভাবে তৈরি হয়নি, চেষ্টা চলছে ওটা তৈরি করার, কিন্তু ওখানে আপনাকে যোগাযোগ করতে গেলে পুরুলিয়ার পাশে বাঁকুড়া জেলাতে আপনি করতে পারবেন, বাঁকুড়া জেলাতে আই ব্যাংক চালু করা হয়েছে,
1: বাঁকুড়া মেডিকেল কলেজে,
0: বাঁকুড়া মেডিকেল কলেজে আই ব্যাংক চালু করা হয়েছে।
1: বেশ, সুতরাং সেখানে যোগাযোগ করলে,
0: বাঁকুড়া ওদিকে বর্ধমান, আমরা পুরুলিয়াটা বাঁকুড়া, বাঁকুড়ার কাছাকাছি বাঁকুড়া,
1: হ্যাঁ বর্ধমান দূর হয়ে যাবে,
0: বর্ধমান দূর হয়ে যাবে।
1: আর নিশ্চয়ই ওখানে এরকম কোন
0: বাঁকুড়া মেডিকেল কলেজে দেখাবেন, ওখানে দেখালে, আই ডিপার্টমেন্টে দেখালে ওরা আপনার নাম নথিভুক্ত করে রাখবে, এবং তারপর আপনাকে কর্নিয়া অ্যাভেলেবল হলে আপনাকে যোগাযোগ করবে, করে ওখানে দেখাতে পারবে।
1: বেশ,
0: আমি এমন পুরুলিয়া থেকে প্রচুর পেশেন্ট আমি

0: যখন আড়াইতে ছিলাম মেডিকেল কলেজে, তখন কিন্তু আমি অপারেশন করেছি। এবং এই প্রসঙ্গে পুরুলিয়া যখন এলোই, একটা ইন্টারেস্টিং জিনিস, পুরুলিয়াতে একটা গ্রামে একটা পাড়া রয়েছে যার বাড়ির প্রতিটা মানুষ কিন্তু এই কর্ণের জন্য অন্ধত্বের শিকার।
1: আচ্ছা,
0: অদ্ভুত ব্যাপার। তো সেই তাদের এবং প্রতিটা মানুষেরই কারো না কারো হয় একটা চোখ বা দুটো চোখ অপারেশন করেছি আমি নিজে হাতে করা অপারেশন, এবং এখনও তারা ফলো আপে আসে কেউ কেউ।
1: আচ্ছা,
0: কাজে পুরুলিয়াতে এই ধরনের কেস কিন্তু কর্ণিয়াজনিত ব্লাইন্ডনেস প্রচুর আছে, এবং তারা যোগাযোগ করতে গেলে আপনি সরাসরি বাঁকুড়াতে আসতে পারেন, অথবা যাদের সম্ভব তারা কলকাতা এসেও যোগাযোগ করতে পারেন। কলকাতা দূর হয়ে যাচ্ছে, আপনি কাছাকাছি বাঁকুড়াতে করতে পারবেন,
1: সেখানে গিয়ে নিজে ডাক্তারবাবুকে দেখিয়ে নাম নথিভুক্ত করলে
0: আই ব্যাংকের,
1: হ্যাঁ, যখন অ্যাভেলেবল হবে আই ব্যাংক থেকে তাদের ডেকে নেবেন। তাই
0: প্রতিটা আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে রাখা আছে, কয়েকটা আই রিট্রিভাল সেন্টার ট্যাগ করা আছে, তারা কালেকশন করে ওই আই ব্যাংকে দেবে।
1: ডাক্তারবাবু, এমনটা কি কখনো হয় যে একই পরিবারের হয়তো একজন ওই রয়েছেন যার দৃষ্টিশক্তি নেই, সেই পরিবারেরই হয়তো আর একজন মারা গেলেন, তাহলে তার আগে থেকে দেওয়া রয়েছে, অঙ্গীকার করা রয়েছে, তাহলে হয়তো কাকাবাবু মারা গেলেন, তার ভাইপোর এমনিতেই জন্মান্ধ তিনি বা তার দৃষ্টিশক্তি এখন নেই, তাহলে এই যে কাকাবাবু মারা গেলেন, মারা যাওয়ার পরে কি আই ব্যাংককে বললে তারটা
0: ওই ওইভাবে আমাদের স্থানান্তর করা হয়?
1: এটা সম্ভব
0: আই ব্যাংকে অনেক চোখ থাকে, থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তার পক্ষে সুটেবল এরকম কোনো কর্নিয়া, সেটা তার ওই চর কর্নিয়াটাই নিয়ে দেওয়া যাবে, তার কোনো মানা নেই, এবং সেটা দেওয়া গেলেও সেটাও বলা হবে না যে আপনার কর্নিয়াটা আমি এঁকে দিয়েছি।
1: সুতরাং বিষয়টা ওই সেন্ট্রালি যেমন ভাবে আই ব্যাংক ঠিক করবেন, তারাই জানে, তারাই ঠিক করবেন যে কার থেকে নেব এবং কাকে দেব, কখন জানাবো, কখন ডাকবো যে চক্ষু প্রতিস্থাপন হবে কর্নিয়ার, সেই সমস্ত বিষয়। তাই তো?
0: অবশ্যই।
1: বেশ, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমি নদিয়া জেলার শান্তিপুরের জয়দেব বিশ্বাস বলছি।
1: বলুন জয়দেব বাবু।
2: হ্যাঁ বলছি, আমি একজন দৃষ্টিহীন, কিন্তু আমি একটা বিষয় জানার জন্য ডাক্তারবাবুকে ফোন করলাম। সেটা হচ্ছে, আমি কয়েকজনের ক্ষেত্রে দেখেছি, আমরা যখন হসপিটালে ছিলাম কয়েকজন চোখ কিন্তু তারা পেয়েছিলেন, মানে আই ব্যাংকিং, কিন্তু চোখটা ট্রান্সফার করার পরে কিন্তু কিছু পর চোখটা তুলে ফেলতে হয়েছিল, অর্থাৎ এত তার মাথার যন্ত্রণা বা অন্য অন্য সিচুয়েশন হয়েছিল, ওটা তুলে ফেলতে হয়েছিল। আর আমার প্রশ্ন এইখানে, কারোকে যদি চোখ দান করা হয় তার কি এটা কি ব্লাডের সঙ্গে সার্কুলেশন থাকতে হবে, অ্যাটাচ থাকতে হয়, বা অন্য কিছু কারণ থাকার পরে চোখটা ট্রান্সফার করা হয়, বা চোখ যদি সে দেখতে পেল আর চোখটা তুলে ফেলতে হয় কেন? আমার প্রশ্ন এইখানে।
0: ব্যাপারটা যে কোনো সার্জারিরই কিছু কিছু আমাদের সাকসেস ফেলিওর ব্যাপারটা থাকে, তো এক্ষেত্রে যেটা হয়েছে হয়তো কিছু ইনফেকশন বা কিছু একটা হয়েছিল যার জন্য তার চোখটা নষ্ট হয়ে গেছে, সেটা ফেলিওর হয়েছে, অর্থাৎ সাকসেস হয়নি, সেক্ষেত্রে সেই ইনফেকশনটা হয়তো ভেতর অবধি ছড়িয়ে গেছিলো সেটা, কিন্তু এটা কিন্তু রুটিন না, এরকম এটার থেকে বেশি রয়েছে যখন চোখ দান করার পরে সে চোখে দেখতে পাচ্ছে। এবং যে কোনো সার্জারি এটা রয়েছে, কিছু কিছু সাকসেস রেট রয়েছে, মানে 100% যে সাকসেস হবে তার কোনো মানে নেই।
1: একবার যদি ধরা যাক যে সাকসেসফুল হলো না চোখ প্রতিস্থাপনের পরেও কোনোভাবে, এই এখন জয়দেববাবু যেমন বললেন কারোর ক্ষেত্রে সমস্যা হলো, সেটাকে আবার সরিয়ে ফেলতে হলো, পরবর্তীতে কি আবারও অন্য কোনো কর্নিয়া দিয়ে তার আবার চেষ্টা করা যেতে পারে?
0: অবশ্যই, রিপিট গ্রাফট বলা হয় যেটাকে।
1: আচ্ছা,
0: রিপিট গ্রাফট, আমি তো 3-4 অবধি গ্রাফটিং করেছি, এরকম হয়েছে। হ্যাঁ, তো রিপিটেডলি গ্রাফটিং করা যায় যদি গ্রাফটা প্রথম, কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন যেগুলো বললে ইমার্জেন্সি বেসিতে জরুরি ভিত্তিক আমরা ট্রান্সপ্লান্টেশন করি, যে কর্নিয়াটা ইনফেকশন হয়ে গেছে, ইমিডিয়েট না করলে চোখটা নষ্ট হয়ে যাবে বা ফেটে গেছে, ফেটে যাওয়ার উপক্রম, সেক্ষেত্রে আমরা বাড়ির লোককে বলেই দিই যে আমাদের তো হাতে যে নিম্নমানের কর্নিয়া রয়েছে, চোখটাকে বাঁচানোর জন্য আপাতত আমরা এই অপারেশনটা করছি, চোখটা বেঁচে গেল, টিকে গেল, চোখটা আইবলটা শেপটা মেনটেন হলো, কিন্তু পরে আমরা আবার ভালো মানে কর্নিয়া দিয়ে ওটাকে অপারেশন করব দেখার জন্য, যাতে ভালো দেখতে পায়, সেটাকে অপটিক্যাল পারপাস।
1: আচ্ছা,
0: অর্থাৎ প্রসঙ্গটা যখন এসেই গেল যে আমরা 4টে পারপাসে আমরা এই ট্রান্সপ্লান্টেশন করব, যেটা কর্নিয়া আমরা কালেকশন করছি নেত্রদান মাধ্যমে আমরা কালেকশন করছি, সেই কর্নিয়াটা কিন্তু আমাদের নানাভাবে ব্যবহার করা হয়, সবার ক্ষেত্রেই যে ওই কর্নিয়াটা একদম খুব ভালো মানের দৃষ্টিশক্তি ফেরানোর জন্য কাজে লাগবে তা না, আমি ওটা প্রায় 50% দেখা গেছে 50%, অর্থাৎ দুটো চোখ যদি আমরা কালেকশন করি তার মধ্যে

0: একটা চোখ ভালো মানের পাই আমরা, যেটা দিয়ে আমরা একটা অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরে দিতে পারবো। বাকি একটা যে রইল সেটা আমরা ফেলে দিই না, সেটা দিয়ে আমরা আবার ইমার্জেন্সি সার্ভিস যেটা বললাম যে একটা চোখ, এটা তাহলে অপটিক্যাল পারপাসে একটা অপটিক্যাল ক্যারাটোপ্লাস্টি হলো দৃষ্টিশক্তি ফেরানোর জন্য, আর একটা থেরাপিউটিক পারপাস ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, অর্থাৎ চোখের ইনফেকশন হয়েছে, কর্নে আলসার হয়েছে, সেটা কিছুতেই ছাড়ছে না, ওষুধে ছাড়ছে না, সেই টিস্যুটাকে রিপ্লেস করা দরকার। সেক্ষেত্রে আমরা ওই নিম্নমানের কর্নিয়া দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে অপারেশন করে চোখটাকে আমরা ইনফেকশনটা কন্ট্রোল করলাম, করে আইটা যখন কোয়েট হয়ে গেল পরে আমরা আবার ওটাকে ভালো মানের কর্নিয়া দিয়ে আবার অপারেশন করব, যাতে করে সে দেখতে পায়। এটা দু একটা আর হলো থেরাপিউটিক, আবার একটা হচ্ছে টেকটোনিক পারপাসে, চোখটা ফেটে গেল, নষ্ট হয়ে গেল, একবারে নষ্ট না হয় তাই জন্য টেকটোনিক পারপাসে তাৎক্ষণিকভাবে অপারেশন করি, একইভাবে আবার পরে দরকার হলে রিপিট অপারেশন করা দরকার পড়ে। আর একটা কসমেটিক পারপাসে, কিছু কিছু ইয়াং ছেলে বা মেয়ে তার চোখটা নষ্ট হয়ে গেছে, ভেতরটা পুরো চোখটাই নষ্ট হয়ে গেছে, শুধু কর্নিয়া না হোল আইবলটাই নষ্ট, আই কর্নিয়ার সঙ্গে রেটিনা অপটিক নার্ভ এগুলোও নষ্ট হয়ে গেছে, অথচ দেখতে সে পাবে না, অথচ তা চাইছে, তার বিএফি হয়তো আটকে গেছে, এখন বাচ্চা মেয়ে, তো চোখটাকে যাতে থাকে চোখের মতো এরকম একটা কসমেটিক পারপাসে, কসমেটিক পারপাসে আমরা আই ট্রান্সপ্লান্ট করি।
1: বেশ, সুতরাং নানানভাবে নানান প্রয়োজনেই এই চক্ষু প্রতিস্থাপন হয়ে থাকে, কিন্তু তার জন্য প্রয়োজন যেটা তা হলো চোখ বা কর্নিয়া, এবং সেটি একজন মানুষ মারা যাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে 4-6 ঘন্টার মধ্যেই তা পেতে হবে, তাই তো?
0: এবং এবং এবং এটা হচ্ছে যে এমন একটা জিনিস যে কোনো এখন পর্যন্ত ল্যাবরেটরি চেষ্টা চলছে, ল্যাবরেটরিতে তৈরি হয় না কর্নিয়া, বাজারেও কিনতে পাওয়া যায় না, কাজেই কর্নিয়া দান ছাড়া, নেত্রদান ছাড়া আমাদের কারোর উপর নির্ভর করা যায় না, নেত্রদানের উপরই নির্ভর করতে হবে এই ধরনের কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণের জন্য।
1: অর্থাৎ মানে প্রকৃতি এক্ষেত্রে এমনই কিছু করে রেখেছেন, ঠিক যেমন আমরা বলি যে মাতৃদুগ্ধের কোনো বিকল্প এখনো পর্যন্ত হয় না, এত কিছু করতে পেরেছে বিজ্ঞান কিন্তু এখনো পর্যন্ত মাতৃদুগ্ধকে তৈরি করা সম্ভব হয়নি, ঠিক একইভাবে কর্নিয়া এখনো তৈরি করা সম্ভব হয়নি,
0: এখনো সম্ভব হয়নি, তবে চলছে। তা হলেও এটা বলা না ভালো যে আমাদের তো সেটা দরকারও নেই, আমাদের প্রতিদিনই সারা এত মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে থেকে আমাদের যদি 5% মানুষের কর্নিয়া যদি আমরা পাই, সেটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে, যে কোনো লিঙ্গের হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, 5% যদি কর্নিয়া আমরা পাই তাহলে কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো সেটা যেখানে হয়ে যাতে এত ইজিলি হয়ে যেতে পারে, আমরা ওয়েট করবো কেন, কবে মানে তৈরি হবে ল্যাবরেটরিতে তার জন্য ওয়েট করবো কেন, আমাদের তো হাতের কাছে রয়েছে, কেউ না কেউ তো মারা যাচ্ছে, সেই কর্নিয়াটা যাতে পাই সেই জন্যই মানুষকে সচেতন করার লক্ষ্যেই তো আমাদের এই পক্ষপাল।
1: সত্যি তাই, এবং এই সচেতনতাটুকুই লাগবে, আর কিছু প্রয়োজন নেই, এমন নয় যে কোনো অর্থের প্রয়োজন, এমন নয় যে অনেক বেশি কিছু পরিকাঠামো, এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিকাঠামো রয়েছে চিকিৎসা ক্ষেত্রে তার মধ্যে অত্যন্ত সুলভে করে নেওয়া সম্ভব, কিন্তু প্রয়োজন যেটা সেটা সচেতনতা। ডাক্তারবাবু, একদম শুরুর দিকের একটি টেলিফোনে আমাদের এক শ্রোতা বন্ধু বলেছিলেন যে আশা দিদিদের কাছ থেকে জানতে পারা যাওয়া সম্ভব কিনা, আমাদের অনেক শ্রোতা বন্ধু রয়েছেন যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন, এখনও শুনছেন, যারা হয়তো কেউ দক্ষিণ চব্বিশ পরগনার কোনো গ্রাম থেকে, বাঁকুড়া পুরুলিয়ার কোনো গ্রাম থেকে, যেখান থেকে সদর হাসপাতাল অবধি এসে পৌঁছানোটাও একটা সুদীর্ঘ পথ পার হয়ে আসতে হয়, সেখানে কি কোনোভাবে তারা এই যে তথ্যগুলো, এই যে ইনফরমেশনগুলো, এগুলো জানা দেওয়া নেওয়া, সেগুলোর ক্ষেত্রে এই যে প্রাথমিক চিকিৎসালয় যেগুলি রয়েছে অথবা আশা দিদিরা যারা অ্যাভেলেবল রয়েছেন তাদের সঙ্গে এগুলি করতে পারেন?
0: হ্যাঁ, অবশ্যই পারেন, তাদের মাধ্যমে ইনফরমেশনটা তো পাবে, ইনফরমেশনটা পাবে যে কোন কোথায় কাছাকাছি যদি আইরিডিবল সেন্টার থাকে সেই খবরটা তারা পাবে, বা যদি যাদের ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে কাছাকাছি আছে সেখান থেকে, সেখান থেকে পাবে।
1: সুতরাং প্রত্যন্ত এলাকায় থাকলেও আশা দিদিরা সব জায়গাতেই আছেন, তাদের কাছে একটু জিজ্ঞেস করলে অন্তত আশা দিদিরা জেনে নিয়ে
0: বলতে পারবে,
1: এক্স্যাক্টলি,
0: না জানলেও জেনে এসে বলতে,
1: হ্যাঁ, অন্তত জেনে এসেও তারা জানাতে পারবেন। সুতরাং শ্রোতা বন্ধুরা, অনেকেই হয়তো এতক্ষণে হাত রাখছিলেন একটু আলো যে কোথায় যাব জানতে, কোথায় যাব জানতে যে আমি দেহদান করবো, আমি চক্ষুদান করবো, হ্যাঁ, অন্তত আশা দিদিরা সেই আশার আলো নিয়ে আসছেন, তাদেরকে তো আপনারা প্রত্যেকেই আপনাদের নিজস্ব এলাকায় পান, আশা দিদিদের কাছে অন্তত জিজ্ঞেস করবেন, তারা ঠিক আপনাদেরকে কোনো না কোনো অ্যাড্রেস অন্তত না জানলেও জেনে আপনাদেরকে জানিয়ে দেবেন, যাতে করে আপনারা একটু আগে থেকে অর্থাৎ

0: যতক্ষণ শ্বাস ততক্ষণ আমাদের আশও তো থাকে, কিছু করার আশটাও নেহাত কম নয় যে আমার মৃত্যুর পরেও আর পাঁচজনের জন্য আমি অন্তত কিছু করে গেলাম যা আমার আর প্রয়োজনে লাগবে না, সেই আমার দেহ থেকে কিছু কিছু অঙ্গ যদি কারোর জন্য দিয়ে যাই। ডাক্তারবাবু, সময় হাতে আর মাত্র দু মিনিট চলছে এই আলোচনা নেত্রদানের কথা, পক্ষকাল চলবে আরও কিছুদিন, কিন্তু তারপরেও সারা বছরের জন্য যে সচেতনতা তার বার্তা আপনার কাছ থেকে জানতে চাইব একদম শেষের এই দেড় মিনিটে।
1: পক্ষকালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমরা এই চিন্তা নিয়ে আমরা শেষ করব যে আমরা সারা বছর ধরে সচেতন থাকব এবং মানুষকে হেল্প করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আমরা বলেছি, একটা বলেছি কবির কথাতে বলি, প্রত্যেকে মরা পরের তরে, আমরা আমাদের কিছু খরচ না করেই আমাদের যে শরীরের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে মৃত্যুর পরে সেগুলো দান করে যদি সমাজের কিছু মানুষের উপকার করতে পারি সেই ব্যাপারটা মাথায় রাখবো। এবং সেই জন্যই তারই অঙ্গ হিসাবে কর্নিয়া ডোনেশনের ব্যাপারটা, কর্নিয়া ডোনেশন বা আই ডোনেশন, সেই ব্যাপারটা সবাই ভাববেন এবং পাশের বাড়ির অন্ধ মানুষটির কথা অন্তত চিন্তা করবেন যে তাদের অন্ধত্ব দূরীকরণের জন্য আমিও অন্তত কিছুটা কাজ করতে পারবো, আমি কিছুটা হেল্প করতে পারবো। এই ব্যাপারটা মাথায় রাখলেই আমরা কিন্তু স্যাটিসফাইড হবো, আমাদের এই যে কর্মসূচি সেটা সফলতা অর্জন করতে পারবে।
0: এবং আরও একটি বিষয় ডাক্তারবাবু, আমাদের প্রত্যেককেই যে নিজের ব্যাংকের দিকে তাকাতে হবে না, আমার ব্যাংক ব্যালেন্স কত রইলো কিছু দিয়ে যাওয়ার জন্য, প্রকৃতিগতভাবে আমরা যা পেয়েছি নেচার আমাদের যা দিয়েছে সেটুকুই যদি দিয়ে যাই
1: অপুরন্ত, সেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সমাজের জন্য অনেক কিছু করতে পারি, সমাজের চেহারাটাই বদলে দিই,
0: মানে আমরা বেঁচে থাকতেও যতটা করতে পারি আমি মারা যাওয়ার পরেও ততটাই করতে পারি। তার জন্য আমার ব্যাংকে কত টাকা রইলো, আমার সোনা দানা কি আছে যে আমি কি বা আছে যা দিয়ে যাব,
1: আসল ব্যাপারটা মানবিকতা, মানসিকতা।
0: ঠিক, সুতরাং আসুন ওই মানসিকতার বদলটুকু আনি, তাহলেই আরও অনেকের জীবনে বদল আমরা নিয়ে আসতে পারবো। এই যে নেত্রদানের পক্ষকাল চলবে সামনে আরও বেশ কটা দিন পর্যন্ত, সেইটা ছাড়িয়েও বাকি 365 দিন নিজেরা সচেতন হই, অন্যদের সচেতন করি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, নিশ্চয়ই আবারও আমাকে আপনাকে পাবো পরবর্তী কোনো সময়। অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনিল কুমার ঘাটা, এবং তিনি আমাদেরকে ডাক্তার অনিল চন্দ্র ঘাটা, এবং তিনি আমাদেরকে জানালেন যে ঠিক কী কী করলে আমরা একেবারেই বিনামূল্যে বিনা আয়েসে আমরা অনেকের জীবনে আলো এনে দিতে পারি। একজন নয়, আমার চোখ দিয়ে আমি চারজনের চোখের দৃষ্টি ফেরত দিতে পারি, তাও আমার মৃত্যুর পর। সুতরাং আসুন বেঁচে থাকতে অন্তত এই চেষ্টাটুকু শুরু করে যাক। শেষ করছি স্বাস্থ্য জিজ্ঞাসা, এখানেই এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, রাগ ধুলিয়া মালহার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। এখন ধুলিয়া মালহার রাগে সরোদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সরোদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, রাগ ধুলিয়া মাল্লার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। প্রথমে শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, বিপ্রন্নপাড়া, হাওড়া থেকে।

এরপরের গানটি শুনবেন সবিতা চৌধুরী এবং সহশিল্পীদের কণ্ঠে। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী, গ্রাম পোস্ট উলকুণ্ডা, বীরভূম থেকে।

অনুরোধের আসরে। এরপরের গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

শুনছেন বাংলা গানের অনুরোধের আসর। এখন শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সুবীর কুমার ঘোষ, চন্দনা ঘোষ, চালিত, পূর্ব বর্ধমান থেকে।

এরপর গানটি গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষাল। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন দীপক চক্রবর্তী, বিথিরানী চক্রবর্তী, বিকাশচন্দ্র ঝা, প্রিয়ম চক্রবর্তী, প্রতাপ চক্রবর্তী, দীপক কুমার শর্মা এবং পূজা রানী ঝা। হাজরাডাঙ্গা, সুন্দর দিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে।

শুনছেন বাংলা গানের অনুরোধের আসর। এর পরের গানটি গিয়েছেন গীতা দত্ত। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গৌতম ও মিঠু দে, চকমক রাংপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।

এখন শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।

শুনলেন বাংলা গানের অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন উমা ছবি থেকে একখানি গান অনুপম রায়ের কণ্ঠে, গানটির কথা ও সুর অনুপম রায়ের।

এরপরের গানটি শুনবেন কাঠমান্ডু ছবি থেকে অনুপম রায়ের কথায় সুরে। গানটির শিল্পী অনুপম রায় এবং প্রস্মিতা পাল।

এই গানটি শুনবেন ওপেন টি বায়োস্কোপ থেকে। গানটি গিয়েছেন অনুপম রায়, গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সুরারোপ করেছেন শান্তনু মৈত্র।

শুনছেন বাংলা ছায়াছবিকালের অনুষ্ঠান। এখন শুনবেন অন্তহীন ছবি থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান। গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সুর দিয়েছেন চন্দ্রবিন্দু।

চালছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

এখন শুনবেন শুকনো লঙ্কা ছবি থেকে একখানি গান। গানটি গেয়েছেন অনিন্দ এবং উপল, গানটি লিখেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী অনন্যা দা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, রাগ হেম বিহাগ এবং মালহুয়া কল্যাণ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। এখন মালহুয়া কল্যাণ এবং হেম বিহাগ রাগে সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 25 আগস্ট অর্থাৎ মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন গীতা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা নারকেল চাষে ফল ঝরা ও তার সমাধান, বলবেন অধ্যাপক অপূর্ব বন্দ্যোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা কেন নেত্রদানের অঙ্গীকার করবেন, বলবেন ডাক্তার শাগ্নিক সূর্য দাস। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় দেবদুলাল দে এবং নিবেদিতা নাগ তহবিলদার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 জানা অজানা, কথিকা আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। 8:05 নজরুলগীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুমিতা হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন দেবরাজ চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান প্রথম পর্ব। 9:25 জেলা চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যৌবানীর অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং কিংশোক। 12:00 ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 12:15 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমি দুনো ফসল পরিবেশ সুরক্ষা, এ বিষয়ে ডাক্তার হাসনাহারা খাতুনের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় শো, বয়স্ক নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় ডালিয়া দাস। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, চূড়ামণি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর শিক্ষাই অগ্রগতির পথ, এ বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন সুনীল কুমার মান্ডি, সহকারী অধ্যাপক তনুশ্রী সিং মুর্মু এবং সুতালাল সরেন, সহকারী অধ্যাপক। শুনবেন প্রথম পর্ব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। এরপর বাইরে ঘুরে সর্বভারতীয় নৌচালনা প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর পরিসংখ্যান বিদ্যা বিষয়ে পাঠদানে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গোড়াই এবং 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনে রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, বাহাগড় কুহু এক বিখ্যাত সঙ্গীতজ্ঞ, এ বিষয়ে একটি কথিকা বলবেন তারাপদ হেমব্রম। এরপর লোকগীতি পরিবেশনে রাম কিস্কু ও সহশিল্পীবৃন্দ, কুনামি সরেন ও সহশিল্পীবৃন্দ, অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছের বিষয়ে ডক্টর অপর্ণা রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান পরিবেশনায় পবিত্র কুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী, শুনবেন নাটক নিরাপত্তা কর্মী, রচনা সুন্দর মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, এ বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন অমিত রায়চৌধুরী এবং অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু। শুনবেন প্রথম পর্ব, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেহনাজ আব্দুর রৌফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, শুনবেন স্বরচিত কবিতা পাঠে শিল্পী পাপড়ি গুহ এবং স্বরচিত কবিতা পাঠে প্রবাল কুমার বসু। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 10:50 আধুনিক গান, শিল্পী পরিমল ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ সঙ্গীত, সেতার পরিবেশন করবেন পণ্ডিত দেবপ্রসাদ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানুষ, 213 পর্ব।

6:45 ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 7:10 যুবাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী। 8:30 আধুনিক গান, শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:50 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 9:10 রাসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিরূপা ভাদুরী। 1:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এলেনা মুখোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 কথিকা, বলবেন অমরনাথ ভট্টাচার্য। 6:30 গুলগুলশান, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 7:10 নজরুলগীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। 7:30 দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পিয়ানো অ্যাকর্ডিয়ান বাদনে থাকবেন অনুপম দত্ত, উপস্থাপনা অভিষেক মণ্ডল। এরপর শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 25 আগস্ট অর্থাৎ মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। এছাড়া 1-2 পশলা বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। সব থেকে কম তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সব থেকে বেশি ছিল 95%, সব থেকে কম ছিল 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.3 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়া থাকবার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার সমুদ্র উপকূলে আগামী বারো ঘন্টায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে 55 কিলোমিটার অবধি হতে পারে। এই কারণে উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার সমুদ্র উপকূলে পরবর্তী 12 ঘন্টায় মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।